আমরা অনেকের কণ্ঠে শুনলাম এই গানটা, যাদের কণ্ঠে শুনলাম পারমিতা, সুমনা, গৌরব, সুরঞ্জনা এবং চন্দ্রাণী। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। এরপর স্বস্তিকা মুখোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অদিতি গুপ্তের কণ্ঠে শুনলাম গানটি। আজকের আনন্দধ্বনি শেষ করব অদিতি বসু মল্লিকের কণ্ঠের এই গানটি দিয়ে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:34, বাংলাদেশের সময় সকাল 6:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান। আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

শৈশবে ও বাল্যকালে আমরা পিতামাতা ও অন্য আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মুখের কথা শুনিয়া যে জ্ঞান লাভ করি তাহা মাতৃভাষার সাহায্যেই করি। সুতরাং শৈশবে ও বাল্যে পুস্তকাদি হইতে যে জ্ঞান লাভ করি তাহাও মাতৃভাষার সাহায্যে করাই যে স্বাভাবিক এবং তাহাই যে প্রকৃষ্টতম উপায় সে বিষয়ে প্রমাণ ও যুক্তির প্রয়োগ অনাবশ্যক। কৈশোর ও যৌবনে জ্ঞান লাভও যে মাতৃভাষার মাধ্যমে ভালো হয় তাহাই কেবল আমাদিগকে বিবেচনা করিতে হইবে। ভারতবর্ষ পরাধীন দেশ বলিয়া এবং সেই কারণে আমাদিগকে অল্প বয়স হইতেই ইংরাজি শিখানো হয় বলিয়া এরূপ আলোচনা এদেশে আবশ্যক বোধ হয়। মাতৃভাষাই শিক্ষার শ্রেষ্ঠ বাহন না বিদেশি কোনো ভাষা শিক্ষার শ্রেষ্ঠ বাহন এরূপ আলোচনা স্বাধীন ও সভ্য কোনো দেশে হয় বলিয়া অবগত নহি। ইংরাজি শিক্ষা করা যে আমাদের পক্ষে উচিত ও আবশ্যক তাহা নিশ্চয়ই স্বীকার্য। মানুষের জ্ঞান বিদ্যার সকল বিভাগই বাড়িয়া চলিয়াছে। নতুন জ্ঞানের সহিত পরিচয়ের জন্য কোনো না কোনো শ্রেষ্ঠ পাশ্চাত্য ভাষা জানা দরকার, কারণ ভারতবর্ষের কোনো ভাষায় কোনো বিদ্যার উচ্চতম ও নবীনতম জ্ঞানের পুস্তক পত্রিকা আদি প্রকাশিত হয় না। ফরাসি জার্মান ইংরাজি প্রভৃতি পাশ্চাত্য ভাষায় এইরূপ পুস্তক পত্রিকাদি প্রকাশিত হয়। আমাদিগকে অন্য কারণে ইংরাজি শিখিতে হয়, তাহাতে জ্ঞান অর্জন সম্বন্ধীয় এই উদ্দেশ্যও সিদ্ধ হয়। ইংরাজি ছাড়া অন্যান্য পাশ্চাত্য ভাষা যদি কেহ শিখিতে পারে তা আরও ভালো। সকল বিষয়ে উচ্চতর ও আধুনিক জ্ঞান যাহা হইতে পাওয়া যায় তাহার মধ্যে ইংরাজিই পৃথিবীতে সকলের চেয়ে বেশি লোকে ব্যবহার করে। অতএব ভারতবর্ষের লোকেরা ইংরাজি জানিলে তাহার সাহায্যে সভ্য জগতের যত লোকের সহিত চিন্তা ও ভাবের আদান প্রদান করিতে পারিবে অন্য কোনো ভাষার সাহায্যে তাহা পারিবে না। এইরূপ আদান প্রদান একান্ত আবশ্যক, কেননা তাহা ব্যতিরেকে আমাদিগকে কূপমণ্ডুক হইয়া থাকিতে হইবে। ইংরাজি সাহায্যে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রদেশের লোকেরা চিন্তা ও ভাবের বিনিময় করে, বাণিজ্য চালায় এবং নিখিল ভারতীয় ধার্মিক সামাজিক রাজনৈতিক প্রভৃতি প্রচেষ্টা চালায়। তাহার দ্বারা ভারতীয় মহাজাতি গঠনের সাহায্যও হইয়া আসিতেছে। ইংরাজির সাহায্যে সকল মহাদেশের সহিত ভারতীয়রা ব্যবসা বাণিজ্যও চালাইয়া থাকে। চাকরি, ওকালতি, ডাক্তারি, অধ্যাপকতা প্রভৃতির জন্য ইহা যে আবশ্যক তাহা সকলেই জানে। অতএব মাতৃভাষাকে শিক্ষার বাহন করা উচিত এরূপ বলিলে ইহা বলা হয় না যে ইংরাজি শিক্ষা করা অনাবশ্যক। বস্তুত যেসব বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃভাষা সাহায্যে শিক্ষা দেওয়া হয় তাহাদের প্রত্যেকটিতে ইংরাজিও শেখানো হইয়া থাকে। যেমন অধ্যাপক কার্ভে মহাশয়ের প্রতিষ্ঠিত ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয়ে, স্বামী শ্রদ্ধানন্দ প্রতিষ্ঠিত গুরুকুলে, লালা দেবরাজের প্রতিষ্ঠিত জালন্ধর কন্যা মহাবিদ্যালয়ে ইত্যাদি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে 1937 সন হইতে প্রবেশিকা পরীক্ষার জন্য মাতৃভাষাকে শিক্ষার বাহন করিতে সংকল্প করিয়াছেন তদ্বিষয়ক ব্যবস্থাতেও ইংরাজি শিখাইবার বন্দোবস্ত আছে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন রাগ ললিত ও তড়িতে শরদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত।

এতক্ষণ শুনলেন রাগ ললিত ও তড়িতে শরৎ। শিল্পী ছিলেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2-দিনব্যাপী বৈঠক করবেন। ইরান যুদ্ধ, বিশ্বে জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা। IPL ক্রিকেটে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য, প্রতি কুইন্টালে 622 টাকা। এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4,023 টাকা, বাজরার জন্য 2,900 টাকা এবং অড়হর ডালের জন্য 8,450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: খরিফ কে লিয়ে যে ফ্যাসলা লিয়া গিয়া উসমে জিতনে ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 2,60,000 করোড় রুপে কিসানো কো পে আউট জায়েগা ইস পুরে ফ্যাসলে সে অর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রোকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
0: 2026-27 বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এজন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পও অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য প্রায় 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় GMR নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড GNIAL নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। বার্ষিক 3 কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সার্কেস থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য প্রায় 20,667 কোটি টাকা খরচ পড়বে। 2030-31 সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে, যা বাণিজ্য ও সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি এই 5টি দেশ সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবিলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে দুই দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসীর সুযোগ সুবিধার কথা নিয়েও আলোচনা করবেন তারা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করবেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহিয়ান দিল্লি সফর করেন। আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফর করবেন। 2017 সালের পর এটি হবে তার ওই দেশ তৃতীয় সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজ্য সরকার একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে। মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ পরপর 2টি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকেই মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কনভয় গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মন্ত্রী, বিধায়ক ও সরকারি আধিকারিকদের গাড়ি ব্যবহারের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছেন এবং জনগণকে গণপরিবহন ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত রাজ্যের মধ্যে গণপরিবহনের মাধ্যমে যাতায়াত করবেন বলে জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁদের কনভয় গাড়ির সংখ্যা অর্ধেকেরও কম করেছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় বিভিন্ন অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পেশ হতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনের প্রথম

0: দিকে নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করবেন। 26 মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল বিবাহের আইনি বয়সসীমা, বহুবিবাহ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলির সমাধান করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভদোহি জেলায়, মারা গেছেন 15 জন। বহু আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের অনেকেই বজ্রাহত হয়ে প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ার কারণে মানুষের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় গতকাল আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের ফলে বহু জায়গায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরুগ্রাম এবং 1 জন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলা থেকেও 1 ব্যক্তিকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থাটি। তদন্তের স্বার্থে দেশের একাধিক স্থানে একযোগে তল্লাশি চালায় CBI। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI-এর ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির এই মেয়াদ বৃদ্ধির অনুমোদন করেছে। চলতি মাসের 24 তারিখ তার অবসর গ্রহণের কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল 2 দিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে 2 দিনব্যাপী তাঁর ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। কূটনৈতিক মহলের মতে আমদানি শুল্ক এবং প্রযুক্তিগত লড়াই নিয়েও 2 নেতার মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে চীনের সাহায্য হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করবেন ট্রাম্প। এর সঙ্গে চীনের মার্কিন বোয়িং বিমানসহ অন্যান্য পণ্যদ্রব্য আমদানি বৃদ্ধি নিয়েও কথা বলবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি। IPL ক্রিকেটে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। নব রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে RCB টসে জিতে KKR কে প্রথমে ব্যাট করতে পাঠায়। রান তাড়া করতে নেমে KKR 20 ওভারে 4 উইকেটে 192 রান তোলে। বিরাট কোহলি অপরাজিত 105 রান করে ম্যাচ সেরা হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হল, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন প্রমথ চৌধুরীর জীবন কথা।
2: তৎকালীন সাহিত্যসেবীদের রবীন্দ্রনাথের প্রতি অকপট আনুগত্য আর বিশ্বাসের কথা বলতে গেলেই প্রমথ চৌধুরীর প্রসঙ্গ প্রথমেই উঠে আসে। বৈচিত্র্যপূর্ণ জীবন তার। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিলেতে পাড়ি দিয়ে ব্যারিস্টার হয়ে দেশে ফিরেও নানা কাজের মধ্যেও সাহিত্যপ্রীতি প্রমথকে অন্য সবার থেকে পৃথক করেছে। বাংলা সাহিত্যে বীরবল ছদ্মনামের পরিচিতি থেকে বীরবলি ধারার প্রবর্তন করেছিলেন তিনি। বিদগ্ধ ও বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা, বিদেশি কাব্যরীতি অনুসরণে কাব্য ছাড়াও গল্পকার হিসেবেও তার খ্যাতি বড় কম ছিল না। প্রমথ ছিলেন রবীন্দ্রনাথের যৌবনকালের বন্ধু আশুতোষ চৌধুরীর কনিষ্ঠ ভাই। আশুতোষ কবির ভাইঝি প্রতিভা সুন্দরীকে বিয়ে করেন 1886 সালে। রবীন্দ্রনাথের স্নেহধন্য প্রমথর সঙ্গে সে সময়

0: কবির পত্রালাপ চলত ভাই প্রমথ সম্বোধনে। সেই সম্পর্ক সুদৃঢ় হল 1899 সালে, যখন প্রমথ কবির আদরের ভাইঝি ইন্দিরাকে বিবাহ করেন। ইন্দিরা ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা। এরপরই রবীন্দ্রনাথের পত্রে সম্বোধনের ভাষা বদল হয়, কল্যাণীয়েষু প্রমথ। কালক্রমে উভয়ের সাহিত্যিক আত্মীয়তা গভীর হয়। প্রমথর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র উভয়কে আরও ঘনিষ্ঠ করে তোলে। বীরবলী বৈঠকে আড্ডায় সমবেত হতেন সে যুগের মনীষী প্রবীণ ব্যক্তিত্বরা। সেটাই ছিল তরুণদের মিলন ক্ষেত্র, অনেকের মতে ইন্টেলেকচুয়াল আড্ডার আসর। সেখানে জ্ঞানবিজ্ঞানের বিচিত্র বিষয় নিয়ে আলোচনা হতো। বাংলা সাহিত্যে সাময়িক পত্র সবুজপত্র একটি বিশেষ স্থান অধিকার করেছিল। পবিত্র গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণে একটি ঘটনার কথা জানা যায়। প্রমথর অধীন এক কর্মচারীর জামাতা ছিলেন ঠাকুরমার ঝুলির রূপকার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। হঠাৎই তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। অনেক বিচার বিশ্লেষণের পর ডাক্তাররা মত প্রকাশ করেন, দক্ষিণারঞ্জনের লেখা একটি কবিতা সবুজপত্রে প্রকাশিত না হওয়াই রোগের মূল কারণ। প্রমথর কানে যেতেই তিনি কবিতাটি রবীন্দ্রনাথের অনুমোদনের জন্য পাঠান। অচিরেই সেটি প্রকাশিত হয়। প্রমথর লেখা চিঠিগুলির মধ্যে আছে সাহিত্যতত্ত্ব, ধর্ম, শিক্ষাতত্ত্ব, কোথাও আবার জমিদারির আর্থিক সংকট নিয়ে আলোচনা, আছে স্বল্প বেতনভোগী চিকিৎসক ও শিক্ষকদের প্রতি সমাজের অবিচারের কথা। অবাক হতে হয়, রবীন্দ্রনাথকে তিনি গোলটেবিল বৈঠকের প্রতিনিধি করতে চেয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনে সরাসরি যোগ না দিলেও স্বজাতির কষ্ট, ব্যর্থ উদ্যম তাকে ব্যথা দিত। নিঃসন্তান প্রমথর সন্তান ছিল সবুজপত্র। 1941-এর 6ই সেপ্টেম্বর 73 বছর পূর্তি উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ হলে একটি বিরাট জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। হীরেন্দ্রনাথ দত্তের পৌরোহিত্যে সংবর্ধনা সমিতি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, রবিবাসর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানপত্র দেওয়া হয়। সংবর্ধনা সমিতির উদ্যোগে প্রমথর গল্প ও প্রবন্ধর একটি সংস্করণ, গল্প সংগ্রহ প্রকাশিত হয়, আর দেওয়া হয় 1000 টাকার একটি তোড়া। নিজেকে বিদূষক বলেছেন প্রমথ। বলেছেন, রসিকতার ছলে সত্য কথা বলতে গিয়ে ভুল করেছি। অনেকে আমার সত্য কথাকে রসিকতা বলে, আর আমার রসিকতাকে সত্য কথা বলে ভুল করেন। পাঠকরা যে আমার লেখার ভিতর সত্য না পান, রস পেয়েছেন, এতেই আমি কৃতার্থ।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন প্রমথ চৌধুরীর জীবন কথা। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার দুদিনের মধ্যেই 40% শিশুর মৃত্যু হয়েছে, প্রথম আলো এই খবর জানিয়েছে। বাংলাদেশে চলতি হামের প্রাদুর্ভাবের জেরে 3 থেকে 4 মাস বয়সী শিশুরও মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যার খুব একটা পার্থক্য নেই। দেখা গিয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার দুদিনের মধ্যেই 40% শিশুর মৃত্যু হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ 24 ঘন্টার রিপোর্ট অনুযায়ী হামের মতো উপসর্গ নিয়ে 6 জন এবং হামে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ একদিনেই আরও 9 জনের প্রাণ গিয়েছে। এর ফলে গত পনেরোই মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 424-এ। বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই সব মৃত্যুই হামের কারণেই হয়েছে। ডেইলি অবজারভার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যকে উদ্ধৃত করে জানিয়েছে, বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত বাংলাদেশের চলতি দ্বিপাক্ষিক আলোচনার প্রেক্ষাপটে ভারত ফের স্পষ্টভাবে জানিয়েছে যে বাংলাদেশ সীমান্তে

সুরক্ষা ভারতের অন্যতম জাতীয় অগ্রাধিকারের বিষয়। নতুন দিল্লিতে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে শ্রী জয়সওয়াল বলেন, সীমান্ত নিরাপত্তা ভারতের নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। পশ্চিমবঙ্গে সদ্য নির্বাচিত বিজেপি সরকার বাংলাদেশ সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীকে জমি বরাদ্দ করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। রোহিঙ্গা সংকটের সমাধানে ওআইসির সমর্থন চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নিউ এজ এই খবর জানিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মঙ্গলবার তারেক রহমান ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন ওআইসির সদস্য দেশগুলির কাছে রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা চান। ঢাকায় তার দফতরে ওআইসি সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই আবেদন জানান। তারেক রহমান বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালের সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা প্রকাশ করেন। বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, লেবাননে আরও দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় আরও দুই প্রবাসী বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মৃতদেহ শনাক্ত করতে সমস্যার কারণে তারা এখনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। বিভিন্ন সূত্রের খবর, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের মাইফাদুন এলাকায় নিজেদের বাসভবনে ইসরায়েলের ড্রোন হামলায় শুভ কুমার দাস ও করিম মিয়ার মৃত্যু হয়েছে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি ভরার কাজ সম্পন্ন হয়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস এই খবর জানিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে মঙ্গলবার জ্বালানি ভরার কাজ সম্পূর্ণ হয়েছে। এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে চুল্লির কেন্দ্রে নতুন পারমাণবিক জ্বালানি সফলভাবে ভরা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা ও বিদ্যুৎ উৎপাদনের পথে এটি একটি বড় মাইল ফলক। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছে। ডেইলি সানের খবরে প্রকাশ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন নিজেদের ওপর হামলার প্রতিশোধ নিতে সৌদি আরব ইরানের অভ্যন্তরে বেশ কিছু গোপন হামলা চালিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই পশ্চিমী আধিকারিক এবং দুজন ইরানি আধিকারিক বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন সৌদি ভূখণ্ডে চালানো হামলার প্রতিশোধ হিসেবে সৌদি আরব ইরানের ওপর অসংখ্য গোপন হামলা চালিয়েছে। সৌদি আরবের এই হামলাগুলির বিষয়ে এর আগে কোনো খবর প্রকাশিত হয়নি। এই ঘটনাটি প্রথম নজির যেখানে সৌদি আরব সরাসরি ইরানের মাটিতে সামরিক অভিযান চালিয়েছে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে এটিও স্পষ্ট হয়ে উঠেছে যে নিজেদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আত্মরক্ষার প্রশ্নে সৌদি আরব এখন অনেক বেশি সাহসী হয়ে উঠেছে। ঢাকা থেকে এই খবর পাঠিয়েছেন নভলসাং পারমার। এতক্ষণ শুনলেন বাংলাদেশ

0: এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন মমতা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন রঙিন মাছের চাষ ও উৎপাদন। এই বিষয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
2: আমরা রঙিন মাছ বলতে বুঝি, আমরা দেখে থাকি বিভিন্ন জায়গাতে এবং অনেকে বাড়িতে রাখেন, যে অ্যাকোরিয়ামে যে সমস্ত সুন্দর সুন্দর রং এবং তাদের স্বভাবযুক্ত মাছ সেগুলোকে বোঝায়। তো এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম একটা আমাদের হবি বা শখ, এই রঙিন মাছকে রাখা, এবং এর মাধ্যমে আমরা বিশেষ করে মনের খুব শান্তি পাই অনেকে আমরা। তো এই রঙিন মাছ কিন্তু চাষও হয় এবং এদের উৎপাদন করা যায়। এর উৎপাদন করে একটা ভালো অর্থকরী, বিশেষ করে গৃহপালিত কার্যকলাপ হিসাবে এটা একটা ভালো অর্থকরী দিক, এবং আমাদের দেশ এই রঙিন মাছ চাষের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের সম্ভাবনাও প্রচুর। আমাদের যেমন দেশীয় চাহিদা রয়েছে, এর সঙ্গে সঙ্গে বিদেশেও এই মাছ প্রচুর আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হয়। তো আমাদের এই মাছগুলো, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে আমাদের, সেই প্রজাতির মাছগুলোকে বিশেষ করে, যেমন আমাদের দেশি প্রজাতিও কিছু রয়েছে, সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতিও কিছু আছে, যেগুলো সহজেই গৃহপালিত রূপে আমাদের কয়েকটা জেলাতে একটা মানে ইন্ডাস্ট্রি হিসাবে, ক্ষুদ্র কুটির শিল্প হিসাবে এর কার্যকলাপ চলছে। যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার কিছু অংশ এবং বর্তমানে উত্তরবঙ্গেরও জেলাগুলোতে কিছু কিছু চাষি এবং ভাই এবং বোনেরা বা মায়েরা তারা করছে এই মাছগুলোকে। বিশেষ করে আমাদের দেশি মাছগুলোর মধ্যে পুঁটি জাতীয় অনেক মাছ রয়েছে, চাঁদা মাছ রয়েছে, তারপরে তেচোখা মাছ রয়েছে, যেগুলো প্যাকাল মাছ, গুতুম মাছ, এগুলো আমাদের দেশীয় প্রজাতি রয়েছে। এর সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতি অনেক আছে, যেগুলো আমরা জানি গাপ্পি, মলি, প্ল্যাটি, তার সঙ্গে সঙ্গে আমাদের

0: এর গোল্ড ফিশ খুব জনপ্রিয় মাছ, তারপরে অ্যাঞ্জেল, এই সমস্ত মাছ কিন্তু যথেষ্ট বাজার রয়েছে। এর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু খুব উচ্চ মূল্যের নয়, এর সঙ্গে সঙ্গে উচ্চ মূল্যেরও কিছু প্রজাতি যেগুলো আমরা এখন সেগুলো আমরা তার উপর জোর দিচ্ছি। যেমন গোল্ড ফিশেরই কিছু ভ্যারাইটি যাদের দু তিন রকম রং দেহে, তারপরে রয়েছে আমাদের ব্ল্যাক শার্ক, রেড টেল ব্ল্যাক শার্ক, তারপরে রেনবো শার্ক, সিলভার শার্ক, তারপর প্যারট ফিশ, এই সমস্ত মাছ কিন্তু আমাদের চাষি ভাইয়েরা করতে পারেন এবং এর প্রযুক্তিও আছে, কিন্তু সহজেই বাড়িতে করতে পারেন গোল্ড ফিশ, এর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল এবং যে সমস্ত আমি ছোট ছোট মাছ বললাম গাপ্পি, মলি, প্লাটি, সেইগুলোকে নিয়ে সহজেই আমাদের চাষি ভাইয়েরা এবং চাষি মায়েরা বাড়িতে ছোট ছোট ট্যাঙ্ক বানিয়ে এবং উৎপাদন করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি একটা ছোট একটা ইউনিট যদি করা হয়, সেখান থেকে প্রায় 10 থেকে 15 হাজার টাকা প্রতি মাসে আমাদের লাভ আসতে পারে। তো গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে এই রঙিন মাছ চাষ একটা বড় ভূমিকা আমাদের দেখিয়েছে এবং এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমাদের কলকাতা এই রঙিন মাছ চাষের বিদেশে রপ্তানির হচ্ছে একটা ভারতের মধ্যে সবচেয়ে বড় হাব বা কেন্দ্র। কলকাতা থেকে প্রচুর মাছ যেগুলো বিদেশে যায় এবং বিদেশ থেকেও আমাদের এখানে আসে। তো সেই হিসেবে এই মাছের কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে উৎপাদন করে প্রচুর চাষি ভাই এবং চাষি মায়েরা আছে যারা সরাসরি কলকাতায় এর বাজারজাত করে থাকে। এবং কলকাতায় আমরা জানি আমাদের সবচেয়ে বড় পেট মার্কেট, যেটা আমরা হাতিবাগানে জানি, গালিফ স্ট্রিট, সেখানেও কিন্তু সরাসরি এই মাছ বিক্রয় করা যায়। তো সুতরাং আর্থসামাজিক উন্নয়নে রঙিন মাছ চাষ একটা যথেষ্ট বড় ভূমিকা নিয়ে আসছে।
1: শুনলেন রঙিন মাছের চাষ ও উৎপাদন, এই বিষয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজকের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আজ ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় শোভন সেন, আজকের গন্তব্য কচ্ছের রণ গুজরাট, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শোভন সেন, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, প্রীতম কুণ্ডুর সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবর্ষী ঘোষ, আজ শুনবেন দ্বিতীয় পর্ব, 8:45 অনুষ্ঠান যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, আজ শুনবেন 222তম পর্ব, সম্পাদনায় ঋতব্রত দে, সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রাগ ভৈরবে ভায়োলিন, শিল্পী অম্লান হালদার, তবলা সহযোগিতায় সুধীর ঘড়াই, সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় অনুক্তা ঘোষাল, সকাল 10:30 রামধনু, এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন ভায়োলিন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, তারপরে থাকবে লোকগীতি শিল্পী মনিকা রায় কুণ্ডু, সকাল 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় অনুক্তা ঘোষাল, 11:15 অতুল প্রসাদের গান শিল্পী তুলিকা চট্টোপাধ্যায়, 11:30 রৌম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৃজনী পাল, 12:30 রবীন্দ্রসঙ্গীত, বেলা 1:00 নাটক অনাগত জননী, রচনা মৃত্যুঞ্জয় চক্রবর্তী, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা নির্মল গুহ।

বেলা 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় সাহিত্যের বাসর। এই অনুষ্ঠানে অতিথি দীপান্বিতা রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় সৌমিলি রায়। 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 5:50 অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানে পরাগ সংযোগে মৌমাছির ভূমিকা, এ বিষয়ে লক্ষণচন্দ্র প্যাটেলের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় গর্ভকালীন ব্যায়াম, বলবেন ডক্টর পুষ্পার্ঘ পাণ্ডা। 7:00 যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রাগ রাগেশ্রীতে ভায়োলিন, শিল্পী অম্লান হালদার, তবলা সহযোগিতায় সুধীর ঘরাই। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় 12:00। শুনলেন আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গে আজকের অনুষ্ঠান।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। লোকগীতির এই অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী অমর পাল।

এতক্ষণ শুনলেন লোকগীতির অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ আমাদের গন্তব্য গুজরাটের কচ্ছের রণ।

ভ্রমণ রসিকদের মধ্যেই শুধু নয়, সাধারণ মানুষের মধ্যেও যে নানা সংলাপ, তার একটি কমন সংলাপ হচ্ছে এই যে পাহাড় ভালোবাসো না সমুদ্র। কিন্তু এই দুই অপশনের বাইরেও আরও একটি ভালোবাসার জায়গা আছে, সেটি অরণ্য। আজকে আমাদের ভ্রমণ এক অরণ্যে, কচ্ছের রণ। ঠিক অরণ্যও নয়, তবে গাছপালা রয়েছে, রয়েছে বালিয়াড়ি, আর রয়েছে দিঘি, আর নানা প্রাণী ও পাখি। চলুন যাওয়া যাক গুজরাটের কচ্ছের রণে।

এই ভ্রমণের দুটি অংশ, ভেলাভেদার আর লিটিল রন। আপনি যদি হায়না, ভারতীয় নেকড়ে আর দুষ্প্রাপ্য মরু শেয়াল দেখতে চান, তবে আপনাকে আসতে হবে এখানেই, এই কচ্ছের রনে। যাওয়ার পথ প্রথমে ট্রেনে বা ফ্লাইটে গুজরাটের আহমেদাবাদ, সেখান থেকে চলে আসুন 150 কিলোমিটার দূরে ভেলাভেদারে যে কোনো গাড়িতে। আহমেদাবাদ থেকে এখানে পৌঁছতে ঘণ্টা তিনেক লাগবে। এই ভেলাভেদারে মানে গুজরাটে, বিশেষত ভেলাভেদারে কলকাতার তুলনায় সূর্যোদয় ও সূর্যাস্ত 1 ঘন্টা পিছিয়ে। এখানকার ভ্রমণে আপনার প্রথম গন্তব্য হোক ব্ল্যাক ন্যাশনাল পার্ক। নামেই বোঝা যাচ্ছে যে এই পার্কের প্রধান সংরক্ষিত প্রাণী হল ব্ল্যাক বাঘ বা কৃষ্ণ ষাঁড়, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী অ্যান্টিলোপ। এখন এদের সংখ্যা বেড়ে হয়েছে 2000-এরও বেশি। 35 বর্গ কিলোমিটারের বিশাল ঘাস জমিতে ঢুকে পড়ার পর সাফারি রাস্তার দুপাশে দেখবেন সংখ্যায় অগণিত বড় শিংওয়ালা কালো পুরুষ ও সোনালি রঙের স্ত্রী ব্ল্যাক বাঘ। একটি দলে একটি পুরুষ ব্ল্যাক বাঘের সঙ্গে 8-10টি স্ত্রীও থাকে। এই অরণ্যে লেপার্ড নেই, আছে নেকড়ে বা ইন্ডিয়ান উলফ। বাচ্চাসহ 5-6টি নেকড়ে এক একটা দলে থাকে, আর এরকম 6-7টি দল বাস করে এই ভেলাভেদারের ঘাস জঙ্গলে। বাইনাকুলারে চোখ রেখে হঠাৎ দেখবেন অনেকটা দূরে ঘাস বনের ওপারে বাঁধের পরে একটা নেকড়ে বসে আছে, নিচে হয়তো আরো দুটো ঘুরে বেড়াচ্ছে। এখানে জলাভূমিও আছে, আছে পরিযায়ী পাখির মেলা, লেসার ফ্লেমিঙ্গো, গ্রেটার ফ্লেমিঙ্গো, পেলিকান, ক্রেন, স্টর্ট, ডাক গুস কি নেই। তবে জানুয়ারি মাসে এলে এখানে পাখির ঘনত্ব একটু বেশি সংখ্যায় দেখতে পাবেন। দেখতে পাবেন হ্যারিয়ারের রুস্টিং, যা নাকি ভারতের অন্য কোথাও দেখা যায় না। ভেলাভেদারের বিখ্যাত বাসিন্দা লেসার ফ্লেরিকান। সব নতুন নতুন নাম, তাই না? তাই একটু পড়াশোনা করে যেতে হবে এই ভ্রমণে, আর সাথে নিতে হবে একজন গাইড। অনেক সময় অবশ্য যে গাড়িতে আপনি দেখছেন সেই গাড়ির ড্রাইভারই তুখোড় হয়ে থাকে, সেই আপনাকে পরিচয় করিয়ে দেবে নানা পাখির নামের সঙ্গে, তাদের অবয়ব ও বৈশিষ্ট্যের সঙ্গে। জলাভূমির উল্টো দিকে আরেক প্রস্ত বিরাট ঘাস জমি। এখানে অসংখ্য কৃষ্ণ সার, একদল লম্বা ঘাসের বনে শরীর ডুবিয়ে দেখবেন হয়তো বিশ্রাম নিচ্ছে, আরেক দল হয়তোবা এক লাইনে ধীর গতিতে গন্তব্যের দিকে হেঁটে চলেছে। সন্ধ্যাবেলায় আলো কমে আসে, এই সময়ে পরিস্থিতি যদি সুপ্রসন্ন হয় তবে দেখতে পাবেন ইন্ডিয়ান স্ট্রাইপড হায়না। এই জঙ্গলে হায়না আছে 7-8টি। মানুষের হাতে অকারণ হত্যার ফলে আত্মরক্ষার জন্য এই প্রজাতি ধীরে ধীরে নিশাচর হয়ে গেছে। এরা আফ্রিকান হায়নার মতো হিংস্র তো নয়, বরং বেশ ভীতু এবং পরভোজী। বেশিরভাগ হায়নাই গ্রামের বাইরে ছোট ছোট ফরেস্ট প্যাচে লুকিয়ে থাকে। রাতে মানুষের ফেলে যাওয়া বর্জ্য উচ্ছিষ্ট খেয়েই এদের দিন গুজরান। তবে একদিনে তো পুরোটা ঘোরা হবে না, তাই ভোরের সাফারিতেও আপনি ব্ল্যাক বাঘ আর বুল দেখতে বেরিয়ে পড়তে পারেন। নীল গাই, ব্লু বুল, ভারতের সবচেয়ে বড় অ্যান্টিলোপ। বিশাল চেহারার নীল গাইয়ের দল আপনার জিপসির পাশ দিয়ে হয়তো ধুলো ছুটে উড়িয়ে যাবে যখন রাস্তা পার হবে, সে এক মনে রাখার দৃশ্য। এরপর ব্রেকফাস্ট সেরে চলুন কচ্ছের লিটিল রনের উদ্দেশ্যে। প্রায় 5,500 বর্গ কিলোমিটার জুড়ে এই অঞ্চল। লিটিল রনের 3-4টি প্রবেশপথ, একটার থেকে আরেকটার দূরত্ব অনেকটা। বাজানা

0: রেঞ্জ এখান থেকে কাছাকাছি, তাই সহজেই বনের ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারিতে পৌঁছে যান এখান দিয়ে। আর ফরেস্ট অফিস থেকে একটা পারমিট নিয়ে নিতে হবে। এখানে বুনো গাধা ছাড়াও হায়না আর উলফ দেখা যায়, আর দেখতে পাবেন ফ্লেমিঙ্গো। রনের ভূপ্রকৃতিটা একটু বর্ণনা করি। রাস্তা বলে কিছু নেই, লবণাক্ত শক্ত মাটি, কিলোমিটারের পর কিলোমিটার কোনো গাড়ির দেখা নেই, মানুষের দেখা নেই, তবে মাঝে মাঝে স্থানীয় লোকজনের লবণ তৈরির ছোট্ট কারখানা, সেখান থেকে আবার বড় কারখানায় লবণ নিয়ে যাওয়ার জন্য দেখবেন আনাগোনা করছে ট্রাক। যে নিচু জায়গায় সমুদ্রের জল ঢোকে সেখানে বিশাল জলাশয়, এরকম একটা খাড়িতে হয়তো দেখা মিলবে আপনার বাজানা ক্রিকের সঙ্গে। তবে যত দূরে চোখ যায় দেখতে পাবেন ফ্লেমিঙ্গো আর ফ্লেমিঙ্গো, এক একটা দলে প্রায় 50 থেকে 60টা কমন ক্রেন আর ডেমোজেল ক্রেনও থাকে। তাছাড়াও নর্থার্ন সোভিয়ার, পেটেন স্টর্ক, মার্স হেরিয়ার এইসব পাখিও আপনি দেখতে পাবেন। কোন পাখির কী নাম ড্রাইভারের থেকে জেনে নেবেন। রনের বিস্তীর্ণ প্রান্তরের মাঝে উঁচু উঁচু উঁচু টিলা, সেখানে দেখতে পাবেন শেয়াল, দেখা যেতে পারে নীলগাইয়েরও। ট্যুরিস্টদের বড় সড়ো ক্যামেরা থাকে, আপনার ক্যামেরাও দামি হতেই পারে, তাতে হয়তো ধরা পড়ে যাবে স্তন্য দানরত মা মরুশিয়াল ও তার শাবক। এইভাবেই বন্য হিংস্রতার আড়ালে মায়া প্রকৃতির দৃশ্যের মাধুর্য লেগে থাকবে আপনার চোখে। আজ আমাদের গন্তব্য ছিল কচ্ছের রন, আসুন বেরিয়ে যান ভারতে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরশাহী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমিরশাহী এই খবরকে মিথ্যা বলে খারিজ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2 দিনব্যাপী বৈঠক করবেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে 2 নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবেলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে 2 দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী সুযোগ সুবিধার বিষয় নিয়েও কথা বলবেন তারা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করলেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহিয়ান দিল্লি সফর করবেন।
2: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
1: আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। 2017 সালের পর এটি হবে তার সে দেশ দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলিয়াম, আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের

0: পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাঁদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই এমএসপি বৃদ্ধির এ সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টালে 500 টাকা এমএসপি ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে এমএসপি ধার্য করা হয়েছে 2661 টাকা, এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 260,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
0: 2026 শতাব্দী বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এজন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে, এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ঢোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভদোহী জেলায়, মারা গেছেন 15 জন, আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ায় মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তারা দিল্লি পৌঁছেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। আগামীকাল ব্রিক্স 20 বলে একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন তারা। সেখানে পারস্পরিক সহনশীলতা, সহযোগিতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। অন্য একটি পর্বে বিশেষ প্রশাসনিক সংস্কার নিয়েও কথা বলবেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি।
2: The last few years have seen a steady and sustained growth in our bilateral partnership. Its economic and energy dimensions have become more pronounced. Our political cooperation is even more valuable in an uncertain and volatile global environment. We have expanded our collaboration in science and technology. The mobility of talents and skills has acquired greater salience, and our interest in

0: ensuring better connectivity is deeper.
1: এদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বাহ্যিক প্রতিযোগিতা সত্ত্বেও ভারতে জ্বালানি সরবরাহ সব চুক্তি পূরণ করা হবে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, অন্যায্য এবং অসৎ প্রতিযোগিতা যাতে দ্বিপাক্ষিক চুক্তির কোনো ক্ষতি না করে রাশিয়া তা নিশ্চিত করবে। কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। লাভরভ আরও বলেন, রাশিয়া গ্যাস, তেল এবং কয়লার মতো হাইড্রোকার্বন সরবরাহ বজায় রাখবে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরশাহী সফর করেছেন। সেদেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট নাহিয়ান ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী খবর অস্বীকার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক বলেছে, এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং তা শুধুমাত্র আব্রাহাম অ্যাকর্ডসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দুই দিনের সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে দুদিনব্যাপী তারা ইরান যুদ্ধ, বিশ্ব জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধর্মশালায় এইচপিএসএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিন সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের দুদিনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষের 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

বন্ধুরা, সকালের আড্ডায় আগামী 55 মিনিট আপনাদের সঙ্গে থাকব আমি, শোভন সেন। আর বন্ধুরা, শুধু কলকাতা 71ই নয়, এই মহাপৃথিবীর নীল আকাশের নিচে যিনি ভুবন সোমের জগৎ চিনিয়েছেন, চলচ্চিত্র জগতের সেই পদাতিক কোরাস স্বরের প্রতিনিধি মৃণাল সেনের জন্মদিন আজ 14ই মে। তাই অনুষ্ঠানের শুরুতেই থাকবে মৃণাল সেন পরিচালিত নীল আকাশের নিচে ছবি থেকে একটি গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: বন্ধুরা, সকালের আড্ডায় চা কফি এরকম জলখাবারের হরেকড় কম্বা নিয়ে আলোচনা তো প্রায়ই হয়। আর আপনারা তো জানেনই যে সে তুমি গায়ক কিংবা তাধিনধিনা, পেটে চাই খাবার, নয়তো দিন চলে না। তা খাবারের জন্য তো বাজারে যেতে হবে। আজ সকালের আড্ডায় প্রথমেই রাখব সেই বাজারের কিছু খণ্ডচিত্র, কিছু দৃশ্য। বাজার মানেই কিন্তু দরদাম এবং টুকরো মজা। আর বাজারে গেলেই যে ক্রেতা ও বিক্রেতার উইট, হিউমার, বুদ্ধির দীপ্ততা যেন বেড়ে যায়। কানা বেগুন আছে, পচা আলু ক পয়সা, দর জিজ্ঞেস করার এরকম হরেক পন্থা তো আছেই, আপনার কানে আসবেই যদি বাজারে যান। আছে তার সরেশ উত্তরও, ও তোমার ভাঙা সাইকেল বেচে দিলেও এই টমেটো নেওয়ার মুরোদ হবে না, এরকম কত কি। এই কথোপকথনে কিন্তু লক্ষ্য করবেন কোনো শ্লেষ, কোনো বিদ্রূপ নেই, রয়েছে বোঝা পড়ার মজা। আবার মজার সাথে সাজাও আছে। যখন রেল লাইনের ধারে বসা বাজারের চালা ভেঙে দেয় রেল পুলিশ, বাজার করাটা বহু বাঙালি বাবুর নেশাই বলা যায়। যতই ফ্রিজ ভর্তি মাছ তরকারি থাকুক, থলি হাতে একবার বাজার মুখো না হতে পারলে যেন মনে হয় দিনটাই বৃথা। তবে মনস্তাত্ত্বিকরা বলেন যে কর্তাকে খাইয়ে দাইয়ে বাজারে পাঠানোটাই সমীচীন। কেননা খালি পেটে বাজারে গেলে নাকি খাই খাই বাই আসে, প্রয়োজনের অতিরিক্ত বাজার হয়ে যায়, আর রান্নাবান্নাও হয় ঠিক এরকম। শুনেনি কি বলছেন লোপামুদ্রা মিত্র।
1: বাংলা

কিন্তু ইদানিং কায়ক্লেশে দিন চালানো এই স্বভাব মজার বাজারওয়ালারা বেশ চিন্তায় পড়ে গেছেন। বেশ কিছু ইয়ং বাবু তাদের কাছ থেকে আর তেমন মাল নিচ্ছেন না, তারা ফোনে শাকসবজি অর্ডার করে দিচ্ছেন, তাতে নাকি সস্তা হয়। কত কষ্ট করে ট্রেনে ভ্যানে তারা শাকসবজি আনে, যদি বাবুরা তাদের এতদিনের চেনা বাবুরা তাদের প্রতিবেশীরা এভাবে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে ওই রঙিন জামা পরা গাড়িওয়ালাদের কাছ থেকে সব কিছু নেয়, তাহলে তাদের দিন গুজরান হবে কি করে? তাই সকালবেলায় থলি হাতে বাজার থাকুক, মজা থাকুক আর থাকুক

0: আসো আমার যাই। ললিপপের রাঙ্গাটাকে কায়দা করে খোলার পর,
1: কায়দা করে খোলার পর,
0: কায়দা করে খোলার পর, মুখের ভেতর মিষ্টিটাকে আয়েশ করে জব্দ কর,
1: আয়েশ করে জব্দ কর,
0: আরে আয়েশ করে জব্দ কর।
1: চকলেটে আর চিকলেটে কি লেট করে কেউ এমনিতে, কেউ কি পারে, কেউ কি পারে ইচ্ছে করে কম নিতে,
0: কেউ কি পারে, কেউ কি পারে ইচ্ছে করে কম নিতে। প্রজাপতি বিস্কুটটাও ভালোই লাগে কামড়াতে, চাটনি জমে দিব্যি ভালো কামরাঙার আমড়াতে। আমসত্বের মাহাতোটা টক মিষ্টির টাকরাতে, চাটনি যখন বললে তখন মেশাও আলু বোকরাতে।

0: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
1: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: খাওয়ার কথা বললেই আমাদের মনে পড়ে যায় যে সেই কবিতা, ছোটবেলায় পড়া, অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি। তবে দামোদর খুশি না হন, অল্পেতেই আমাদের খুশি করতে প্রস্তুত আনন্দ ও রঞ্জিতা। দুই ভাই বোনের স্পেশাল রান্নাঘরে তৈরি হচ্ছে মিনিয়েচার প্লেটে বিরিয়ানি, পিৎজা, বার্গার, আরও কত কিছুর ক্ষুদ্র সংস্করণ। সেজন্য তাদের জন্য রয়েছে পুচকে ফ্রিজ, ছোট্ট চেয়ার, এমনকি পুতুল খেলার মতন ছোট্ট গ্যাস স্টোভ, এমনকি কিচেন পর্যন্ত তাদের সেই ছোট্ট বনসাইয়ের মতোই। বাজার থেকে তাদের জন্য বেবি ভার্সন অফ ভেজিটেবল শাক সবজির একেবারে পুঁচকে সংস্করণগুলো চলে আসে। এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড এর বর্তমান সংস্করণে ঘুরে আসবেন নাকি? তাহলে আপনাকে যেতে হবে মহারাষ্ট্রে। তবে মুখ চলুক, ব্যস্ত থাকুক কান, আর সঙ্গে থাকুক গান। পরপর দুটি গান, প্রথমটির শিল্পী মেঘলা দাশগুপ্ত ও দুর্নিবার সাহা, পরের গানটির শিল্পী অনুপম রায় ও সৃজিতা মিত্র।

সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ। আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগের প্রযোজনায় এই দৃষ্টিকোণ অনুষ্ঠানে আজকের শিরোনাম মেঘ।

মেঘের সঙ্গে মন দেওয়া নেওয়া হয়নি এমন বানালে মেলাভার। সেই মেঘদূতের কাল থেকে মেঘের সঙ্গে মিলনের যতটা না, তার থেকে অনেক বেশি সম্পর্ক বিরহের। আকাশে মেঘ ভেসে এলে প্রিয় মানুষটির জন্য ব্যাকুল হয় মন।

0: নীল আকাশে কখনো সাদা মেঘের ভেলা, কখনো মেঘের আঁকিবুঁকিতে তৈরি হাজারো ছবি রং লাগায় মনের ক্যানভাসে। শিশু মনে জমে হাজারো জিজ্ঞাসা, তাই তো কখনো শরৎ মেঘে উঁকি দেন রবি ঠাকুর।
1: বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বিয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।
0: মেঘলা আকাশ মানে বোধহয় বড্ড মন কেমন করা, ফেলে আসা সব কিছুর জন্য। মেঘদূত বার্তা পাঠায় তার প্রিয়াকে, আর এ জগতেও প্রিয় লাগি মন বিরহ কাতর হয়, ভাবে প্রতীক্ষার ওপারে থাকা সেই তার কাছে পৌঁছানো যাবে কি।

তোমালায় চলে সেই চিঠি লেখা, অন্তহীন খুঁজে চলা। কবির ভাষায়, যে বন্ধুরে আজও দেখি নাই, তাহারই বিরহে ব্যথা পাই।

দৃষ্টিকোণ অনুষ্ঠানে আজ শুনলাম কথায় গানে মেঘ। সকালের আড্ডায় আজকে আমরা খাওয়া দাওয়ার কথা বলেছি, আমরা বলছি ভারতের নানা অভিনব আইডিয়া এবং তাদের ধারক ও বাহকদের কথাও, বলবো রাজস্থানের পিথোরাগড়ের রব বিক্রম সিং এর কথা। তিনি একজন বাভল আর্টিস্ট, তার তৈরি করা বাভলে আমরা কখনো পাই 8 বছরের একটি ছেলের চেয়েও বেশি দৈর্ঘ্যের ফোলানো বাভল, কখনো বা তিনি তৈরি করেন ভলক্যানোর মতন বাভল। অনেক সময় তার তৈরি বাভলের মধ্যে থাকে ডাবল বাভল, সাবান শ্যাম্পু আরও অনেক কিছু দিয়ে একটা পারফেক্ট মিশেল তৈরি করাটাই বাবল তৈরির রহস্য। প্রায় 500-এর বেশি স্টেজ শো করেছেন রব বিক্রম সিং। ছেলেমেয়েরা তো বাবল গাম খায়, বাবল ফোলায়ও, কিন্তু এই বাবল দিয়েই এত কিছু এ ভাবা যায় না। আমরা শুনছিলাম মেঘের কথা, এবারে শুনে নিই পাখির কথা, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

বলছিলাম ভারতের নানা বিরল শিল্প ও শিল্পীর কথা। পাখির পালক দিয়ে শিল্পের ও শিল্পীর কথাও একটু বলি। পাখির পালকের মতোই নির্ভার সুরের বেশ কিছু তো গান আমরা শুনি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের নানা অনুষ্ঠানে এবং সকালের আড্ডাতেও। তা পাখির পালক দিয়ে যে শিল্প, তার শিল্পীর নাম নীলেশ চৌহান, নিবাস মুম্বাই। তার পালক শিল্পে প্রথমে পাখির ঝরে যাওয়া পালক সংগ্রহ করতে হয়, তাকে পরিষ্কার করতে হয় 2 থেকে 3 বার, স্যানিটাইজ করতে হয়, তারপর টেনসিল বসিয়ে যত্ন করে সূক্ষ্মভাবে কেটে কেটে গড়ে ওঠে এই পালক শিল্প। কখনো শচীন তেন্ডুলকরের নিখুঁত মুখাবয়ব, কখনো বা গৌতম বুদ্ধের শান্ত সমাহিত মুখমণ্ডল ফুটে ওঠে তার শিল্পে। দেশ বিদেশের সমজদারের কাছে তিনি সুখ্যাতিও অর্জন করেছেন। তবে নীলেশের ইচ্ছা, এই শিল্পকে তিনি ছড়িয়ে দেবেন আরও ব্যাপকভাবে সমস্ত বিশ্বে। পালক নিয়ে নীলেশের ইচ্ছা সফল হোক। আমরা শুনে নিই আরও একটি পালকের মতোই নির্ভার সুরের একটি সুন্দর গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে দুপুর বা বিকেলের দিকে কিছু বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 89%, সর্বনিম্ন 60%। বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই এবং মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। এবারে শুনে নিই আজকের মৈত্রী প্রচার তরঙ্গের কিছু বিশেষ আকর্ষণের কথা। এই সকালের আড্ডার পরেই ঘুরে দাঁড়ানোর গল্পে আমরা শুনব প্রীতম কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবর্ষী ঘোষ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ভৈরব রাগে শুনব ভায়োলিন শিল্পী অম্লান হালদার, তবলা সহযোগিতায় সুধীর ঘড়াই। বেলা 1টার নাটক অনাগত জননী, রচনা মৃত্যুঞ্জয় চক্রবর্তী, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা নির্মল গুহ। বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে মহিলাদের আসরে আজকে শুনব সাহিত্যের বাসর। আজকের অতিথি দীপান্বিতা রায়, তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় সৌমিলি রায়। 6টা বেজে ৫০ মিনিটে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজকের বিষয় গর্ভকালীন ব্যায়াম, বলবেন ডক্টর পুষ্পার্ঘ পাণ্ডা। শুনে নিলাম আজকের মৈত্রী প্রচার তরঙ্গের বিশেষ কিছু অনুষ্ঠানের কথা। চলে যাই আরো একটি গানে। শিল্পী ইমন চক্রবর্তী।

0: জানাজানায় শুনবেন দুই পর্বের ধারাবাহিক এআই ও টেলিমেডিসিন। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। বলছেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী।
1: আপনি কি কখনো এইভাবে ভেবে দেখেছেন যে টেলিযোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর সঙ্গে যদি স্বাস্থ্য পরিষেবা যথাযথভাবে মেলানো যায় তাহলে আমরা পাব স্বাস্থ্যরক্ষার ত্রিবেণী সঙ্গম। এবার আমরা কয়েকটা প্রাসঙ্গিক উদাহরণের সাহায্যে জেনে নিই কিভাবে এগুলো সম্ভব। টেলিযোগাযোগ এবং স্বাস্থ্যসেবা একে অপরের সাথে জড়িত, যা টেলিমেডিসিনের ভিত্তি তৈরি করে। টেলিফোন, ভিডিও কনফারেন্সিং এবং মোবাইল অ্যাপের মতো টেলিযোগাযোগ প্রযুক্তি দূরবর্তী স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব করে এবং ভৌগোলিক ব্যবধান দূর করে। এছাড়াও রোগীদের অ্যাক্সেস বাড়ায় অর্থাৎ কাছাকাছি নিয়ে যায়। এই ইন্টিগ্রেশন বা একীকরণের ফলে রোগীদের পরামর্শ, তথ্য ভাগাভাগি এবং এমনকি রোগীদের দূরবর্তী পর্যবেক্ষণও সহজ হয়। দীর্ঘমেয়াদী অসুস্থতার রোগীর যাত্রা কল্পনা করুন। আপনার আমার চেনা জানা বহু লোক আছেন যারা এইরকম রোগ যেমন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কিংবা ডায়াবেটিস অথবা কোনো কর্কট রোগ বা ক্যান্সারে ভুগছেন দীর্ঘদিন ধরে। এইসব রোগের প্রতিটি পর্যায়ে অসংখ্য কারণে স্বাস্থ্যকে প্রভাবিত করে, যেমন রোগীদের ভাষা এবং সাক্ষরতার দক্ষতা, জটিল স্বাস্থ্য ব্যবস্থায় সঠিক পথে পরিচালনার ক্ষমতা এবং প্রেরণা, এবং তাদের অবস্থান, চিকিৎসার জন্য ব্যবহৃত স্বাস্থ্যসেবা কর্মীদের পক্ষপাত এবং চিকিৎসা জ্ঞান। প্রতিটি রোগীর জন্য একটি স্বতন্ত্র, কার্যকর এবং সহজে পৌঁছানো যায় এমন চিকিৎসা পরিকল্পনা তৈরি করার জন্য স্বাস্থ্যসেবা পেশাদাররা অনেক প্রাসঙ্গিক কারণগুলিকে একীভূত করায় চ্যালেঞ্জের মুখোমুখি হন। জটিল এবং সুবিধাবঞ্চিত পটভূমির রোগীরা প্রায়শই এর পরিণতি ভোগ করেন। এখানেই এআই একটি বিপ্লবী হাতিয়ার হিসেবে কাজ করে, যা স্বাস্থ্য ব্যবস্থাকে সকলের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে সক্ষম করে। রোগীর যাত্রার সকল পর্যায়ে ভবিষ্যৎবাণী এবং হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন ধরনের ডেটা ব্যবহার করার ক্ষেত্রে এআই এর ক্ষমতা অসীম। স্বাস্থ্য বৈষম্যের মূল কারণগুলি মোকাবিলা করার জন্য এআই এর এই ক্ষমতা খুবই কার্যকর। যেসব ব্যক্তির দীর্ঘমেয়াদী কিন্তু ছোঁয়াচে নয় এমন রোগ হবার সম্ভাবনা বা ঝুঁকি আছে, তাদের শনাক্ত করার জন্য এআই এবং টেলিযোগাযোগের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। যেমন ধরুন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, এআই এর সাহায্যে নির্মিত মোবাইল অ্যাপের মাধ্যমে

0: মে উচ্চ রক্তচাপ এবং স্থূলতার পেছনে ঝুঁকির কারণগুলি নির্ণয় করা এবং তারপরে কিভাবে জীবনধারা পরিবর্তন করে ঝুঁকি কমানো যেতে পারে এগুলো অনায়াসেই করা সম্ভব। অনেক ক্ষেত্রেই গেমিফিকেশন বা খেলার মতো করে ব্যবহারকারীদের পুরস্কার অথবা শাস্তির মাধ্যমে সঠিক পথে পরিচালনা করা হয়ে থাকে। একবার রোগীরা কোনো সমস্যার মূল্যায়নের জন্য স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় প্রবেশ করলে রোগীদের তাদের সরবরাহকারী দলের সঙ্গে কার্যকরভাবে উভয়ত যোগাযোগ করা অপরিহার্য। ভাষাগত বাধা, কম স্বাস্থ্য সাক্ষরতা অথবা স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে যোগাযোগের ব্যবধানের ঝুঁকি বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য খারাপ ফলাফলের দিকে পরিচালিত করে। এআই উন্নত যোগাযোগের দরজা খুলে দেয়। এটি স্বাস্থ্য ব্যবস্থা এবং রোগীদের মধ্যে চাহিদা অনুযায়ী অনুবাদক এবং যোগাযোগ হিসেবে কাজ করতে পারে। ঝুঁকি, লক্ষণ এবং চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে সহজে বোধগম্য তথ্য সরবরাহ করতে পারে। স্বাস্থ্যসেবা মহলগুলিতে সমানভাবে এআই উত্তেজনা এবং আতঙ্কের সৃষ্টি করে। আশাবাদীরা এআই ক্ষমতাপ্রাপ্ত যন্ত্রপাতিকে হাতিয়ার করে স্বাস্থ্য পরিষেবায় দক্ষতা এবং গুণমানে বিপ্লব আনার স্পষ্ট সম্ভাবনা দেখতে পাচ্ছেন। অন্যদিকে নিন্দুকেরা আশঙ্কা করছেন যে ধনী এবং স্বাস্থ্যবানদের জন্য এই সরঞ্জামগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে, সেক্ষেত্রে আমাদের সমাজের তীব্র স্বাস্থ্য বৈষম্য আরও প্রশস্ত হতে পারে। এই ভয়গুলি কি সুপ্রতিষ্ঠিত? আমরা কি নতুন সরঞ্জাম নিয়ে আসছি যা স্বাস্থ্যের ফলাফলে কেবল অনার্য ব্যবধান বাড়িয়েই দেবে? এটা ঠিক যে এআই প্রয়োগের সময় সতর্কতা অবলম্বন যথাযথ। তা সত্ত্বেও সমাজ যে উন্নত স্বাস্থ্যসেবার দিকে তাকিয়ে আছে তাকে সর্বাধিক লোকজনের কাছে পৌঁছে দেবার জন্য এআই ক্ষমতাপ্রাপ্ত ডিজিটাল স্বাস্থ্য পরিষেবাকে এড়িয়ে চললে আমরাই অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্তের উন্মোচনের থেকে বঞ্চিত হব।
1: জানো জানাই দুই পর্বের ধারাবাহিক শুনলেন এআই ও টেলিমেডিসিন। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। বললেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী।
2: বন্ধুরা, এই পৃথিবীতে যে কোনো দেশে যখন কোনো নতুন সরকার আসে তার তরফে রোটি কাপড়া মকান অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থান সংক্রান্ত বেশ কিছু ঘোষণা থাকে। আজ আমরা খাদ্য বিষয়ক অনেক গল্প করেছি, এখন বস্ত্র সংক্রান্ত একটি তথ্যে যাব। আপনারা তো দেখেছেন যে অপারেশনের সময় চিকিৎসকেরা সবাই সবুজ পোশাক পরে থাকেন, সারা পৃথিবী জুড়েই। পোশাকের ওপর সবুজ রঙের অ্যাপ্রন, বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন থিয়েটারের ভেতরে যে মাথার টুপি, মাস্কের রং তাও সবুজ হয়। শুধুই কি চোখের আরামের জন্য? না, বিশেষজ্ঞরা বলছেন যে অপারেশন থিয়েটার মানেই রক্ত নিয়ে কাজ, আর এক একটি অপারেশনের সময়সীমাও কম নয়। এই এতক্ষণ একটানা লাল রং দেখতে দেখতে চিকিৎসক নার্সদের চোখ ধাঁধিয়ে যেতে পারে, তাই দৃষ্টি বিভ্রমের ফলে অপারেশন করতে অসুবিধাও হতে পারে। তাই চারপাশের সবুজ রং ও পোশাক তাদের চোখকে আরাম দেয়। কিন্তু কেন, এর ব্যাখ্যাটাই মানে মনে রাখার আর কি। তাদের মতে মানুষের চোখে কোনো কোষ মূলত তিন প্রকারের রঙের হয়, লাল, সবুজ ও নীল। এই ধরনের কোষের সংখ্যা 60-70 লক্ষ, যার মধ্যে 45% সবুজ রঙের। তাই মানুষের চোখ সবুজ রঙে আরাম পায়, আর লাল কোষের সংখ্যা সবচেয়ে কম থাকায় একটানা লাল রং সমস্যা সৃষ্টি করে। মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডায় গল্পের সাথে সাথে থাকে নানা রঙের গান, সেরকমই একটি গান দিয়ে শেষ করব আজকে আজ সকালের আড্ডা। শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

0: সকালের আড্ডা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলাম শোভন সেন। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প।

0: গত পর্বে আমরা শুনেছি প্রীতম কুণ্ডুর কথা, তার নেশার কবলে পড়া এবং সেখান থেকে যে কিভাবে তিনি ঘুরে দাঁড়ালেন তার মনের জোর এবং অন্যান্য পরিবারের সকলের সহায়তায়, সেই কথা আজ আমরা শুনব। প্রীতম, তুমি বলেছিলে গত পর্বে যে একটা সময় যখন শারীরিক কষ্ট, মানে সেই প্রথম দিকে নেশাটা একটা আনন্দের জন্য ছিল, কিন্তু পরে বাধ্যবাধকতা থেকে সেই কষ্ট থেকে মুক্তি পেতে নেশা সেই রকম জায়গায় পৌঁছেছিল, তো সেইটা কিভাবে পরিবারের সদস্যদের তুমি খোলাখুলি বলতে পারলে যে তোমার সাহায্য দরকার?
1: অনেকবার ভেবে আমার অনেকবার মানে বলতে গিয়েও জিনিসটাকে আমি খোলাখুলি ভাবে এক্সপ্রেস করতে পারিনি। তো তারা আগে অনেকবার চেষ্টা করেছিল, মানে বিভিন্ন রকমের ওষুধ খাইয়ে বা পাউডার জাতীয় কিছু আয়ুর্বেদিক ওষুধ, কোনো লাভ হয়নি, মানে আমি ছাড়িনি নেশাটা আর কি। আমার সাথে আমার মায়ের বন্ধুর মতো সম্পর্ক ছিল, তো আমি তাকে বলি যে আমি পাচ্ছি না, আমাকে এবার একটা ট্রিটমেন্ট সেন্টার বলে একটা জায়গা, আগে শুনেছিলাম আমার কিছু বন্ধু বান্ধবের মুখ থেকে যারা এরকম আমার সঙ্গে নেশা করতো এবং যারা এরকম সেন্টারে গেছে, আমি তখন ভেতরে কি হয় ব্যাপার জানতাম না, আমি যেটুকু শুনেছিলাম। তো আমার একটা বন্ধুর কাছ থেকে আমি প্রথম পাই বার্তাটা যে এরকম একটা জায়গা আছে, তুই কিন্তু এখানে গিয়ে একবার চেষ্টাটা করে দেখতে পারিস, কিন্তু পারছিস নেশাটা করতে আর। তো আমি সেটা বাড়িতে জানাই, তো বাড়িতে তো মানে প্রথমবার খুব একটু মানে ভয় পেয়ে ঘাবড়ে যায়, তাদের কাছে মানে কনসেপ্টটাই ক্লিয়ার নেই যে ওখানে কি হয়। তো তারা প্রথমে সেটা সম্মতি

0: আমাকে দেয় না। আমাদের ওখানে এরকম একটা সংস্থা আছে, মানে যারা ডাক্তার দেখিয়ে জিনিসটাকে কিউর করার চেষ্টা করে।
1: আচ্ছা,
0: তো আমি সেখানে যাই, এবং আমি যেদিন যাই সেদিনকে আমি সঙ্গে করে আমার যে নেশার বস্তুটা আমি পকেটে করে আমি নিয়ে গেছি। তো তিনি আমাকে ওষুধ দেন, এবং দিনে প্রায় 10টা 12টা ওষুধ, মানে সকালে ঘুম থেকে উঠে 3-4টা ওষুধ, আমি সারাদিন ঘুমোচ্ছি, আমি খাচ্ছি আর ঘুমোচ্ছি, মানে এতটাই ডোজ। কিন্তু সেটা বেশি দিন আমি কন্টিনিউ করতে পারিনি, অ্যাপ্রক্স 1 সপ্তাহ মতো আমি আমার যে সাবস্টেন্সটা ওটা থেকে আমি দূরে ছিলাম, কারণ আমি সময় পাচ্ছিলাম না করা, আমি ঘুমোচ্ছিলাম, মানে এতটাই হাই পাওয়ার ওষুধ। তো একদিন কি মনে হলো যে ধুর ব্যাং, ভালো লাগছে না, কি ওষুধ খাওয়াচ্ছে হচ্ছে না, আমি আবার নেশা করা শুরু করলাম। মোটামুটি 10-15 আমি আবার কন্টিনিউ করলাম নেশা, প্রায় হবে না, আমি এইভাবে খোলা আকাশের নিচে যেখানে আমার কাছে সবকিছুর অ্যাক্সেস রয়েছে আমি পারবো না, আমার মধ্যে সেই সাহস বা সেই ইচ্ছা শক্তি বা সেই যে মানে ভেতরে একটা মানে মনের জোর যে সব থাকবে আমি তাও কিছু করব না, আমার দ্বারা সম্ভব নয়। বাড়িতে বুঝিয়ে বললাম যে দেখো দেখিনি, একটা চেষ্টা তো আমাকে করতে হবে, কারণ আমি তো এত বছর ধরে আমি জিনিসটা করে যাচ্ছি, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি আর পারছি না সেটা করতে, শরীরও পারমিট করছে না, আমার ওয়েট হয়ে গেছিল 40 কেজি,
1: আচ্ছা
0: পারছি না সেই জায়গা থেকে বাড়িতে বলা। এবং আমি যেদিনকে ভর্তি হয়েছিলাম প্রথমবার, যেই মানে বন্ধুটা আমাকে প্রথম এই বার্তাটা দেয় যে এরকম একটা জায়গা আছে, আমি তাকে নিয়ে গেছিলাম প্রথমবার, আমাকে বলে গেছিলাম যে আমি 15 দিনের জন্য ভর্তি হব। সেখানেও একটা মানে গল্প আছে, মানে আমি যেই বন্ধুটা সোর্সে আমি গেছিলাম সেই বন্ধুটাও কিন্তু সেম সাবস্টেন্স ইউজ করে, তো সেও একটা মানে সেখানে স্ক্যাম মতো করে দিয়েছে আর কি, মানে সে আমার বাড়ির থেকে 1টা টাকা নিয়েছে, ওখানে 1টা টাকা দিয়েছে, এবং আমি ওখানে থাকাকালীন আমাকে ওখান থেকে বের করে বলে আমার বাড়ির থেকে টাকা নিয়ে এসছে, এরকম একটা জিনিস হয়েছে। তো যখন আমি ভর্তি হই সেদিনকে আমি মানে প্রচন্ড পরিমাণে নেশা করেছিলাম, মানে শেষ নেশাটা করছি, আর নেশা করব না, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তখন আমার বাড়ির ফোন নাম্বার আমি ওখানে সাবমিট করে দিই, আমার সেরকম ভাবে জ্ঞান ছিল না। তো তারা আমার বাড়িতে ফোন করে যে আপনার ছেলে এখানে তো অ্যাডমিট আছে, আপনারা দেখা করুন, বলেছে আমাদের এটা চার্জ আছে এই হানাতে না এই ব্যাপার, তখন মা বলছে আমি তো টাকা দিয়ে দিয়েছি, তখন তারা বুঝতে পারেছে এটা পুরোটাই একটা গন্ডগোল।
1: আচ্ছা,
0: মানে যেও ভর্তি করে সে হয়তো বাড়ি থেকে 5,000 টাকা নিয়ে 2,000 টাকা দিয়ে 3,000 টাকা সে নিজে খেয়ে নিয়েছে, তার বাইলোক জানতে পারে, এবং বাইলোক যখন সেখানে দেখা করতে আসে তারা সেটাকে বুঝিয়ে 15 দিনটাকে 3 মাস, সেখান থেকে 6 মাস, সেখান থেকে 1 বছর, আমি 14 মাস টানা ওই ট্রিটমেন্ট সেন্টারে ছিলাম। বছরের মধ্যে যা যা ইভেন্ট হয় ফেস্টিভ্যাল হয় আমার ওর ভেতরেই কেটেছে, আমার 1 বছরের ট্রিটমেন্ট ছিল, তারপরের 2 মাস আমি স্বেচ্ছায় ছিলাম যে আমি আরো কটা দিন থেকে যাই একটু নিজেকে পাকাপোক্ত করে, আমি তারপর বেরিয়ে সমাজের সাথে খোলামেলা হয়ে মেশার চেষ্টা করব।
1: এই 14 মাসের লড়াইটা কতটা কঠিন ছিল?
0: প্রথম 1 মাস আমি ঘুমোইনি, ওখানে ওষুধ দিত, বাট আমি এতটা কোয়ান্টিটিতে জিনিসটা আমি ইউজ করতাম, মানে ওষুধের ডোজটা আমার কাজ করতো না, আর ওই সময়টাতে যদি আমাকে হাই ডোজ ওষুধ দিত আমার হার্ট অ্যাটাক হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে, সেই কারণে মানে তারাও কিছু করতে পারছে না, তারা দেখছে আমি দিনের মধ্যে 20 বার 22 বার শুধু বমি করছি, খাচ্ছি না কিন্তু কিছু, আমি খাওয়ার মধ্যে খাচ্ছি ওই জল ভাত নাম মাত্র, 1 গ্লাস ভাত খাচ্ছি, রাত্রিবেলা আমি ঘুমোতে পারতাম না, 3:30, 3:30, 4:00, 4:30 জেগে থাকতাম, এবং আমি আবার সকালবেলা 8টার মধ্যে ঘুমতে ঘুরতাম, আমার আসতো না ঘুম, আর সারাদিন এই প্রথম 1-2 মাস আমার এরকম ভাবে কেটে গেল। প্রথম 15 দিন তো খুবই মানে কষ্ট কেটেছে, মানে আমি সুস্থ হয়ে বসতে পারছি না, মানে একটা জায়গায় সারা ঘাত তো মানে অসম্ভব ব্যথা করছে, মনে হচ্ছে না মানে আমার শরীরের ভেতরে যেন কিছু একটা হয়েছে, অসম্ভব ব্যথা, সে ব্যথা মানে বলে প্রকাশ করে যাবে, মানে কখনো শীত লাগছে আমার যে গায়ে দিচ্ছি আবার পুরো সারা শরীর ঘাম দিয়ে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আমার যেটা হয়েছিল প্রথম দিনকে পুরো ছিলাম নেশায়, সেদিনটা আমার কোনো কষ্ট হয়নি, তার পরের দিন আমি যখন বাথরুমে গেছিলাম আমার মনে আছে আমি বাথরুমে পুরো সেন্সলেস হয়ে গেছিলাম, আমার যখন সেন্সলেস ছিল আমি তখন বিছানায় শুয়ে আছি। তো প্রথম 1-1.5 মাস আমার এরকম কেটেছে, তারপর আস্তে আস্তে আমি মেনে নিয়েছি যে আমাকে থাকতে হবে এখানে, কিছু করার নেই, আমি তো একা নয় ওখানে, আমার মতো আরো 20-22 জন রয়েছে, আমি আমারটা বলছি তারা তারটা বলছে, বা যেটা মানে কি ঠিক আছে আমরা সবাই এখানে একসাথে আছি, বা ওর ভেতরে অনেক রকমের ক্লাস হতো, সকালে উঠে পেয়ার হতো, সবকিছু টাইম টু টাইম, সকালে এই টাইম উঠতে হতো, এই টাইমে প্রত্যেকে উঠবে, এই টাইমে ব্রাশ হবে, এই টাইমে বাথরুম, এই টাইমে সকালে ব্রেকফাস্ট, এবং তারপরে একটা ক্লাস, এরকম দিনে 7-8টা ক্লাস হতো। আমি কেন ভালো থাকবো, আমি কেন নেশাটা করবো না, বা আমি কেন নেশাটা করতাম এতদিন, আমি নেশাটা আমি কেন করতাম, ফার্স্টে তো আমাকে এটা জানতে হবে যে আমি নেশাটা কেন করছিলাম এতদিন, আরো সবাই করছে আমি কেন অ্যাডিক্ট হলাম, একটা আমার মধ্যে এমন কি জিনিস আছে যে আমি নিজেকে অ্যাডিক্ট বলে স্বীকার করব, এরকম মানে বিভিন্ন প্রোগ্রাম হতো, এবং অন্য জায়গার থেকে এসব নিয়ে যারা আরো বেশি পড়াশোনা করেন তারাই আসতেন, ক্লাস নিতেন, এবং উনি একা আমি এক বসে কথাবার্তা বলা, একটা কাউন্সিলিং টাইপের, মানে আমি কি ভাবছি বা আমি করতে চাইছি, এরকম করতে করতে 3 মাস 6 মাস কেটে গেল। যেখানে থাকতাম সেখানে মানে পুরোটাই শিডিউল, আপনাকে যদি 2 পিস মাংস দেওয়া হয় আপনি 2 পিসই পাবেন, আপনি 3 পিস আপনি পাবেন না, ইভেন যে আলুটা পড়ছে ওটা আপনার জন্য একটাই বরাদ্দ, আপনি চাইলে পাবেন না, বা আপনি যে খাবারটা

0: ভাত আপনি কম বেশি করতে হবে, আজকে মাংস বলে চাইলে পাবেন না, কালকে অন্য সবজি বলে আমি কম খাবো, সেম খেতে হবে, মানে পুরোটাই একটা মানে নিয়ম। এবার ছ মাস পর থেকে আস্তে আস্তে সেই সংস্থার যিনি সবার উপরে ছিলেন আর কি, তিনি যদি দেখেছিলেন, তিনি আমাকে একটু মানে ওই জায়গাটার থেকে তুলে নিয়েছে, আনলেন হচ্ছে অফিসে, অফিসের কাজকর্ম করছি, আস্তে আস্তে টুকটাক বাইরে বের হচ্ছে, আমাকে কিছু একটা শান্তি দিচ্ছে, এটা আনতে ছোটা আনতে দিচ্ছে। এবার মোটামুটি আট মাস ন মাসের মাথায় আমার ফ্যামিলির ছিল, সে মারা যায়। আমি সেখানেও গেছিলাম, আমার তখন ট্রিটমেন্টে রয়েছি, আমি গেছিলাম এবং আমি চলে গেছি, মানে আমি কোন রকম চেষ্টা করিনি আমি এখান থেকে মানে কোথাও একটা পালিয়ে যাবো। তো সেই কারণে তিনি আমাকে ছাড়তেন, আস্তে আস্তে এক বছর হয়ে গেল, আমি এক বছরের আবার একটা কেক কাটলাম, মানে আমাদের এখানে কেক কাটা হয়, যে আমি তো একটা মানে অন্য জীবন শুরু করলাম, একটা জীবন শেষ করে আমি অন্য জীবন শুরু করলাম, তো কেক কাটা হয়। তো ওরকম একটা এক বছরের কেকও কাটলাম, কেক কাটার পরে আমাকে যিনি ছিলেন ওখানকার হেড, কি করবি, আমি আর কদিন থাকি, তো আমি থাকলাম সেখানে চোদ্দ মাস মতো। তো এবার একটা জায়গায় থাকলে কি হয়, মানে সবার সাথে তো আমার মতের মিল হবে না, তো সেই জায়গার থেকে ওখানের কোন এক কর্মী ছিল, তার সাথে আমার কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি হয়, তো আমি চলে আসি বাড়ি। যেহেতু আমার ট্রিটমেন্ট এক বছরই শেষ হয়ে গেছিল, আমি এমনি ওখানে সার্ভিস দিচ্ছিলাম বা ছিলাম, আমি আমার ইচ্ছাতে ছিলাম।
1: তখন কি সেই আত্মবিশ্বাসটা ছিল যে এখন যদি আমি বাইরে যাই তাহলে আর সেই নেশার পথে ফিরব না?
0: আমার আরো কয়েকদিন থাকার ইচ্ছে ছিল, কারণ আমি তখন ওখানে বেশ ভালোই ছিলাম, আমি পুরো মানে একটা সময়ে আমি চলছি, শৃঙ্খলা ছিল জীবন, মানে জীবনের নিয়ম ছিল, আমি যে ক্লাসগুলো পেয়েছি যারা আসছে নতুন, এবার আমি তাদেরকে সেই জিনিসগুলো জানাচ্ছি, ক্লাস নিচ্ছে তখন ওখানে, বেশ মানে জিনিসটা সুন্দর চলছিল। আমি যাচ্ছিলাম আরো তিন মাস চার মাস আমি থেকে আস্তে আস্তে এখান থেকে কোনো চাকরি বাকরির খোঁজ করে আমি এখান থেকে জিনিসটা আমি কন্টিনিউ করতে, আস্তে আস্তে আমি তার বাড়ি যাবো, বাড়িতে আমাকে দিন যেতেই হবে, কিন্তু ওই যে বললাম একটা ব্যক্তির সাথে আমার কিছু বিষয় নিয়ে একটা মানে মতান্তর হয়, তো সেখানে আমি একটা সিদ্ধান্ত নিয়ে আমি আর থাকবো না। এটা কেন হয়েছে, কারণ হচ্ছে মানে যখন আমি নেশা করতাম তখন আমার মধ্যে কিন্তু ফিলিংস বা আমার মান সম্মান বোধ পুরোটাই চলে গেছিল, যখন আমি নেশা যখন ছাড়লাম তখন কিন্তু আমার মান সম্মান বোধ জিনিসটা কিন্তু আস্তে আস্তে সোচ্চার হচ্ছে। তো তখন যদি কেউ আমাকে আঘাত করে বা আমাকে যদি কোনো খারাপ কথা বলে দেয় দুটো লোকের সামনে, তো সেটা আমার গায়ে লাগবে এবং সেটা গায়ে লাগা স্বাভাবিক, এবং সেই জায়গার থেকে আমি বেরিয়ে চলে আসি। বেরিয়ে চলে এসে আমি তারপরও এক দুদিন আমি ঠিকঠাক ছিলাম, কিন্তু আমার মাথায় আবার কি হলো, আমি মনে করলাম যে এতদিন তো করিনি, একটা দিন করি কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না, মানে আমি এতদিন যেগুলো শিখেছিলাম সেগুলো পুরোটাই ছিল হচ্ছে মানে আমি শুনেছি পড়েছি বুঝেছি, মানে আমি সেগুলোকে আমার জীবনে প্র্যাকটিক্যালি যে আমি অ্যাপ্লাই করব সেই প্রয়োগটা কিভাবে করতে হবে সেটা আমি শিখিনি। একটা লং প্রসেস চোদ্দ মাসের মধ্যে যে আমি কতগুলো দিন আমি ওখানে ইনভেস্ট করেছি, তারপরে আমি যখন আবার যখন মানে ইচ্ছা করে নেশা করার, আমি তখন নিজেকে একটি অজুহাত দিলাম, এতদিন তো খাইনি, আজকে খেলে কেউ বুঝবে না, আমি আবার নেশা করা শুরু করি। আমি টানা এক সপ্তাহ মানে আমি এক সানডে থেকে আরেক সানডে মধ্যে নেশা করতে করতে বাড়িতে আমার প্যাটার্ন মানে আমার চলা ফেরা আমার উঠা বসা দেখে তারা বুঝতে পেরে যায় যে আবার নেশা করছে। বাড়ির থেকে ফোন করে দেয় ওখানে, তারা বলে যে ঠিক আছে ওকে আরো কয়েকটা দিন নেশা করতে দিন। ওই এক সপ্তাহ মতো আমি নেশা করেছিলাম। তো এরকম একটা দিন রাত্রি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আমি নেশা করছি, নেশা করতে করতে উঠে আমি বাথরুমে কোনো একটা কিছু করতে গেছি, হঠাৎ করে দেখছি আমার দরজায় নক হচ্ছে এবং যে হেড ছিলেন নাম ধরে ডাকছে। আমি তো ঘাবড়ে গেছি আর কি, যে এ কি করে জানলো, এ তো জানার কথা নয়, কারণ আমি ঘরের মধ্যে নেশা করছি, বাড়ির থেকে আমি চেয়ে টাকা নিচ্ছি না, অন্য জায়গার থেকে টাকা রাখা, সেখান থেকে আমি টাকাটা তাদেরকে না বলে নিচ্ছি, জানার কথা নয়, কিন্তু এদিকে সবাই সব জানে আমি এটা বুঝতে পারছি না। তো আমার তো মনে হয়েছিল যে এক কাজ করি, আমার তো পিছনে একটা দরজা আছে আমি খুলে পালিয়ে যাই, কিন্তু তখনও যেহেতু আমি মানে আমার ওই সাবস্টেন্সটা ইউজ করার সময়টা বেশি দিন হয়ে যায়নি, কোনো একটা বোধ শক্তি আমার মধ্যে কাজ করছিল যে আমি তো ভুল করছি, আমি বুঝতে পারছি আমি ভুল করছি, আমি জেনে শুনে ভুলটা করি, তাহলে যখন এরা এসছে দেখে নিই একবার কি বলে। আমি অনেকবার পিক আপ করতে গেছি, মানে কাউকে বাড়ির থেকে আনতে গেছি, নক হক করে না, মানে বাড়ির লোকের সাথে পুরো মানে কথাবার্তা থাকে, তারা চিটকাটা খুলে দেয়, সে শুয়ে থাকে বসে থাকে, তাকে আমরা চ্যাংদোলা করে যেটাকে বাংলা কথায় বলে তুলে নিয়ে যাওয়া হয়, আমি দরজাটা খুলে দিলাম এবং তারা এসে আমাকে দেখে বুঝতে পেরে যে আমি এখনো নেশা করছি বা ওই মুহূর্তে নেশা করে আছি, তারা আমাকে বললো যে চ, আমি বললাম যে দেখো আমি কালকে চলে যাব, কারণ হচ্ছে তখনও আমি যে জিনিসটা করি আমাকে সেটা তখনও রয়েছে, আমার মনে হচ্ছে যে আমি এটা করে আমি তারপর যাবো। মানে একটা নেশা করে নিলে মাথার পরিস্থিতি এতটাই খারাপ, মানে আপনি তখন কত বছর বা কতদিন আগে নেশামুক্ত ছিলেন বা সেই সময় আপনি কি শেখানো হয়েছে, মাথার কাজ করে তখন এটুখানি করে আমি তোমার চলে যাবো, আমাকে যখন যেতে হবে। তো তারা অনেকবার বলার পরে আমি যখন দেখলাম যে এরা আমাকে জোর করে নিয়ে যাবে, বাজে সিন ক্রিয়েট হবে, বাড়ার লোক জানবে, তাদের ঠিক আছে আমার কাছে একটু আছে আমি এটা খেয়ে নি, আমি তারপর যাচ্ছি, তারা সেটা সম্মতি দেয় এবং আমি সেটা খেয়ে তাদের সাথে যাই। আমি সেবার তিন মাস ছিলাম, ওই তিন মাসে আমার সাথে বাইরের সেবা দেখা করতে আসিনি, আমার বাবা একবার এসেছিলেন দেখা করতে প্যান জামা দেওয়ার জন্য, একবার মায়ের সাথে কথা হয়েছিল, তাই মাকে বলেছি।

0: ছিলাম যে দেখো এবার আর ওরকম আগেরবারের মতো 1 বছর রেখো না, আমার খুব কষ্ট। মানে এবার জিনিসটা কি হচ্ছে, এবার যখন আমি সেন্টারে গেছি, একই সেন্টারে আমি গেছি দ্বিতীয়বার, আমি যাদেরকে একসময় ক্লাস নিয়েছি বা যাদেরকে বলেছি তোরা এটা কর ওটা কর, আর মানে ওই সেন্টারের ভিতরে আপনার কাজটা আপনাকে করতে হবে, আপনাকে রান্না করতে হবে, কাপড় ধুতে হবে, আপনাকে বেড করতে হবে, বেড তুলতে হবে, মানে আপনার যে কাজকর্মটা আছে, আপনি যে ঘরটায় থাকছেন ওটাও মানে 3-4 জন মিলে ভাগ করে ঝাড় দেওয়া পরিষ্কার করা সবকিছু হয়। একজন ক্যাপ্টেন থাকে, সে করায়, আমাকেও সেম জিনিসগুলো ফেস করে। মানে আমি এটা তো মানতে পারছি যে আমি যাকে হয়তো বাড়ির থেকে নিয়ে এসেছি এবং আমি যাকে একসময় ক্লাস দিয়েছি যে এটা এরকম, সে আজকে আমাকে বলছে ঘরটা পরিষ্কার কর বা এটা কর ওটা কর সেটা কর। তো সেই সময়টা আমার শারীরিক কষ্ট সেরকম ভাবে হয়নি, কারণ যেহেতু আমি 1 সপ্তাহ আবার ইউজ করেছিলাম, সেই সময়টা হয়েছিল মানসিক কষ্ট যে আমি কি করলাম, আমি সবকিছু জেনে সবকিছু সুযোগ পেয়েও
1: এই 14 মাসের যে একটা জার্নি সেইটা
0: আমি একবারে নষ্ট করে ফেললাম। তো একটা মানে খুব মানসিক কষ্টে ভুগছিলাম আমি আর কি। সেম ওরকম রাত্রে আমার ঘুম আসতো না, আগের বার শারীরিক কষ্ট আসতো না, এবার আসতো না হচ্ছে মানসিক কষ্ট। আমি ভাবতাম যে আমি কি করলাম, কেন করলাম। আমি বাড়িতে বলেছিলাম, ফোনে এবার কথা হয়েছিল যে আমাকে এবার তাড়াতাড়ি নিয়ে যেও, আমি পারছি না থাকতে, আমার খুব কষ্ট হচ্ছে। তো তারা হয়তো কোন জায়গা থেকে আমাকে বিশ্বাস করতে পারেনি, যেহেতু আমি প্রথমবার একটা রকম কাজ করেছিলাম, তো তারা আমাকে নিয়ে যায় না। এবং আমি 3 মাসের পর থেকে আমি জানতাম যে আমাকে এখানকার মালিক যেহেতু আমাকে আগেও ছেড়েছিল, এইবারও আমাকে সে ছাড়বে, এটা মাথায় চলছিল। এবং 3 মাসের পরে 2-3 বার ছেড়েও ছিল, সেই সময়টা মিনিমাম বোধ বুদ্ধিটুকু ছিল যে আমাকে একটা মানুষ বিশ্বাস করে ছেড়েছে, ভরসা করছে, আমি তার ভরসাটাকে আমি কি ভাঙবো, ভাঙাটা আমার উচিত হবে। এই করে করে আমি 2-3 বার বাইরে বেরিয়ে আমি আবার চলে এসেছি। যখন আমি বেরোচ্ছি আমি তখন ভাবছি আমি করবো, যখন চলে আসছি আবার যখন বেরোবো তখন আমি সত্যি চলে যাবো, এরকম একটা থট প্রসেস মাথার মধ্যে চলছে দীর্ঘদিন ধরে। এরকমই কোন একটা দিন আমি ঠিক করে নিয়েছি, এবার যখন বেরোয় পারছি না, ওখানকার অ্যাটমসফিয়ারটা আমি আর অ্যাকসেপ্ট করতে পারছি না, মানে হচ্ছে না, মানে আমার আরো যেন আমার খারাপ দিকে চলে যাচ্ছে, আমার মানে চিন্তা ভাবনা মানে বুদ্ধি মাথা মানে আমার উপর তো রাগ হচ্ছে, সঙ্গে যে আমার আছে মা বাবার উপর আমার রাগ হচ্ছে যে আমার কথাটা কেন শুনলো, আমায় কেন এখানে ফেলে রেখেছে। তো এরকম আমি একদিন ঠিক করলাম যে এবার আমি বেরিয়ে যাব, আর আমি পারছি না। তো সে আমাকে হাতে টাকা দিয়ে বলে এটা একটু নিয়ে আয়, তো আমি আর ফেরত যাই না, আমি পালিয়ে যাই। আমার বাড়ি শ্যামনগর, আমার কলকাতা তো এক আত্মীয়ের বাড়ি আছে, আমি জানতাম যে আমি যদি শ্যামনগর চলে যাই তারা আমার বাড়ি চেনে, তারা আমাকে আবার নিয়ে চলে আসে। যেহেতু আমার কাছে কিছু টাকা ছিল, সে আমাকে একটা জিনিস কিনতে টাকা দিয়েছিল, তো আমি সেই টাকাটা নিয়ে আমি কলকাতায় চলে আসি এবং এসে বাড়িতে ইনফর্ম করে দিই যে আমি এখানে চলে এসেছি, আর কিছু করো না, আমাকে একটা সুযোগ দাও, যদি আমি আবার নেশা করে নিই তাহলে তো তোমাদের কাছে অপশন তো আছেই, তোমরা তো জেনে গেছো যে কি করতে হবে তোমাদেরকে। তো সেদিনকে দুপুরবেলা 1:30-2 নাগাদ আমি কলকাতায় এসে পৌঁছেছিলাম এবং আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেখানে আমি ভাবছি যে আমার এর পরের মুভটা কি হবে, আমি কি আবার নেশা করব। কারণ আমার মধ্যে প্রচুর রাগ ছিল সেই সময়টাতে, আমাকে বাড়ির লোক কেন রেখে দিল, আমি করে নিয়েছি ঠিক আছে, আমি তো বলছিলাম যে আমাকে একটা সুযোগ দিতে, এটা আমি আমার দিক থেকে ভাবছিলাম। তো আমার মাথায় সেই সময় চিন্তা এসেছিল যে আমি আবার নেশাটা করি, আমার ভালো লাগছে না। কিন্তু ওই যে বিগত 3 মাসে যে এফেক্টটা না, ওটা আমার মনে একটা কোনো জায়গাটা দাগ কেটে গেছিল যে আমি যদি আবার নেশাটা করি
1: তাহলে আবার ওখানে যেতে হবে,
0: আমি আবার পিছিয়ে পড়বো। ওখানে যাওয়াটা বড় কথা নয়, ওখানে গেলে তো আমি বেঁচে গেলাম, আমি মরেও যেতে পারি। আমি দেখলাম যে না, আর আমি নেশাটা করবো না, অন্য কোনো রাস্তা আমাকে দেখতে হবে। তো আমাদের বিভিন্ন স্কুল যেগুলো আছে, স্কুলে সন্ধ্যাবেলা করে 1 ঘন্টা 15 মিনিট মিটিং হয়, মানে আমরা যারা অ্যাডিক্ট আছি, যারা আজকের দিনে ভালো আছি, কলকাতা তো বিভিন্ন জায়গায় হয়, শ্যামনগরে হয়, ব্যারাকপুরে হয়, কাঁচড়াপাড়ায় হয়, কল্যাণী, মানে অনেক জায়গায় মোটামুটি মিটিং হয় আমাদের। তো মানে সেখানে মিটিং এর কনসেপ্টটা হচ্ছে মানে আমাকে বলবে যে ভাই তুই এক কাজ কর, তুই একটু একা বস, নিজেকে প্রশ্ন কর, তুই আমাদের সাথে আড্ডা মার, চল একটু চা খাই, চল একটু কফি খাই, চল একটু এখান থেকে ঘুরে আসি। তো মানে আমার জীবনের সমস্যা আছে, আমি মানুষ একটা, আমার জীবনে সমস্যা আসবেই, কিন্তু তাই বলে যে আমাকে নেশা করতে হবে এটা কোনো পদ্ধতি, সেই জন্য আমরা ওইখানে আমরা একে অপরের সমস্যা শুনি এবং আমাদের জীবনের যে একটা অভিজ্ঞতা থেকে আমাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করি এবং চেষ্টা করি যাতে আমার তরফ থেকে আমি কাউকে সাহায্য করতে পারি। আজকে আমার যে কটা বন্ধু বান্ধব আছে তারা প্রত্যেকে অ্যাডিক্ট এবং তারা কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 15 বছর, কেউ 12 বছর, ওটার থেকে দূরে আছে,
1: ভালো আছে। এখনো কি কখনো কখনো কোনো ভয় হয় যে ভবিষ্যতে ওরকম কোন একটা দুর্বল মুহূর্তে আবার ফিরে যেতে পারো বা এরকম?
0: হ্যাঁ, সেই আতঙ্কটা থাকাটা আমার মধ্যে জরুরি
1: দরকার,
0: আমি আবার করে ফেলতে পারি, এই যদি ভয়টা না থাকে আমি অনেক কিছু করে ফেলবো, তাই না? আজকে আমি নেশা করছি না, বাট আমি যেখানে নেশা সেখানে গিয়ে আড্ডা মারছি, আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো এতদিন নেশা করছি না, আমার জন্য নেশাটা নয়, আমি এটা মানে মন থেকে আমি মেনে নিয়েছি। পরের যে 3 মাসের যে ট্রিটমেন্টের মধ্যে যে মানসিক কষ্টটা আমাকে বুঝিয়ে দিয়েছে ভাই এই জিনিসটা আমার জন্য নয়, আমি আনন্দ আরো অনেকভাবে করতে পারি।
1: অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে, আমরা শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের। শেষে একটাই জিনিস জানতে চাইবো যে এই অনুষ্ঠান যারা শুনছেন হয়তো তাদের মধ্যেও কেউ কেউ আছেন যারা এই নেশার কবলে আছেন এখনো, তাদের জন্য কি বলতে চাও?
0: আমি তাদের জন্য এটাই বলতে চাই যে

0: সব দিক থেকে, শারীরিক মানসিক
1: হ্যাঁ
0: একটা স্পিরিচুয়ালিটি লস হয়ে যায় মানুষের
1: হ্যাঁ
0: এই সময়টাতে। সে যখন
1: হ্যাঁ
0: একটা কোনো সাবজেক্টের উপর যখন সে তার কর্তৃত্বের একটা ব্যাপার
1: তার
0: চলে আসে,
1: নৈতিক বোধটাও চলে যায়।
0: হ্যাঁ সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমার অভিজ্ঞতা থেকে বলছি, ফিরে আসুন,
1: ঠিক
0: ফিরে
1: আছে,
0: আসাটা খুব দরকার, নাহলে আপনি তো শেষ হচ্ছেনই, সাথে সাথে আপনার পারিপার্শ্বিক যারা আছেন, আপনার মা বাবা বা আপনার সঙ্গে
1: প্রিয়জনেরা,
0: যাদের জীবন যুক্ত আছে, তারাও কিন্তু ধীরে ধীরে আপনার সাথে শেষ হয়ে যাচ্ছে।
1: আমরা কথা বললাম প্রীতমের সঙ্গে, প্রীতম কুণ্ডু। নেশার ভয়ঙ্কর পথ থেকে তিনি ফিরে এসেছেন আলোর পথে। গত দুপর্ব ধরে আমরা শুনলাম তার কথা, তার লড়াইয়ের কথা। হয়তো এই ঘুরে দাঁড়ানোর কথাই লড়াই কাউকে অনুপ্রাণিত করবে, এটাই আমাদের আশা। ঘুরে দাঁড়ানোর গল্প আজ এই পর্যন্তই। প্রীতম কুণ্ডুর সঙ্গে ছিলাম আমি, দেবশ্রী ঘোষ। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। আজ 222তম পর্ব, সম্পাদনায় ঋতব্রত দে। যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই শিল্পী সানন্দা ঘোষের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ভৈরব রাগে ভায়োলিন, শিল্পী অম্লান হালদার, তবলা সহযোগিতায় সুধীর ঘরাই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভায়োলিন, রাগ ভৈরব, শিল্পী অম্লান হালদার, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুধীর ঘরাই। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান মনের মতো গান। জীবন গতিময়, এই গতিময়তার সাথে পা মিলিয়ে ছুটে চলেছি আমরা, পেরিয়ে চলেছি একের পর এক মাইলস্টোন। আকাশের দিকে তাকিয়ে সেরার সেরা হওয়ার রেসে দৌড়তে দৌড়তে কখন যেন অজান্তেই চুকিয়েছি মাটির সাথে সম্পর্ক। তবু এই গতিময়তার মাঝে হারিয়ে যেতে যেতে কখনো কখনো ফিরে আসতে ভীষণ ইচ্ছে করে। এই যান্ত্রিকতা আর কৃত্রিমতার মাঝে তলিয়ে যেতে যেতে কখনো কখনো ইচ্ছে করে ছুঁয়ে দেখতে সেই যে আমার নানা রঙের দিনগুলি।

মান্না দে ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে শুনলাম একটা মন মাতানো গান। আসলে জীবন এক অনন্ত যাত্রা, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারার চেষ্টা করতে করতে কখনো কখনো তাই ইচ্ছে করে সেই জানলাটা খুলে বসতে। হ্যাঁ, সেই জানলাটা খুলে বসতে, যে জানলাটার ওপারে নেই কোনো শর্ত, নেই কোনো হিসেব, আছে শুধু প্রাণ খোলা হাসি আর অনাবিল আনন্দ। সেই জানলাটার ওপারে আছে এক আনন্দ বেলা, আছে হারিয়ে যাওয়া পরিচিত বাতাসের মুখোমুখি দাঁড়িয়ে বাস্তবের স্পর্শ পাওয়ার অদম্য ইচ্ছা। আর এই ছুটতে থাকা জীবনের পথে কত মুহূর্ত পরিণত হয় স্মৃতিতে বলুন তো? কিছু স্মৃতি আমাদের কাঁদায়, আবার কিছু স্মৃতি আমাদের হাসায়। আমরা তো চিরকাল স্মৃতির সাগরে ভেসে বেড়াই, তাই তো জীবনের গতিময়তা, যান্ত্রিকতা সব কিছু উপেক্ষা করে শুধু একটা কথাই ভাবতে ইচ্ছে করে, ভালো থাকার কথা। আর শুধু ভালো থাকা নয়, ভালো রাখার কথা। আজও সময়ের সাথে তলিয়ে যেতে যেতে ইচ্ছে করে ছুঁয়ে দেখতে ছোটবেলার কত স্মৃতি, শৈশবের সোনালি দুপুর, সেই সব কিছু পেরিয়ে কত মাইল ফলক ছাড়িয়ে এসেও আজও কানামাছি, রান্নাবাটি, বুড়ি বাসন্তীর স্মৃতিমাখা বিকেলগুলো যেন ঘড়ির কাঁটায় আটকেই আছে। এখন শ্যামল মিত্রের কণ্ঠে আরও একটা ভালো লাগার গান।

জীবন মানেই তো চলা, থমকে যাওয়ার নাম তো জীবন নয়। এই যে আজ সূর্য উঠল, কাল আবার ডুববে, তারপর আবারও এক নতুন ভোরের অপেক্ষা। এই চক্রাকার আবর্তনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের প্রকৃত সুর। এখন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, পথিক আমি চলি পথের টানে। আমরা সবাই এই পৃথিবীর মুসাফির। আমাদের এই যাত্রা শুরু হয় জন্মের সেই প্রথম কান্নার মাধ্যমে, আর শেষ হয় এক অজানা নিস্তব্ধতায়। কিন্তু এই শুরু আর শেষের মাঝখানের যে সময়টুকু, সেটাই হল জীবন। অনেকে বলেন জীবন একটা লড়াই, আবার অনেকে বলেন জীবন একটা খেলা। কিন্তু আমি বলি জীবন হল এক প্রবাহমান নদী। নদী যেমন পাহাড় পর্বত বাধা বিপত্তি এড়িয়ে শেষ পর্যন্ত সমুদ্রের খোঁজে ছুটে চলে, মানুষের জীবনও তেমনই এক অসীম সত্যের সন্ধানে অবিরত ধাববান। এই যাত্রায় কোনো স্টেশন চিরস্থায়ী নয়, প্রতিটা প্রাপ্তি আসলে নতুন কোনো আকাঙ্ক্ষার শুরু। এখন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটা ভালো লাগার গান।

জীবন আসলে কোনো নির্দিষ্ট গন্তব্যের নাম নয়। জীবন হল এই চলার পথের প্রতিটা মুহূর্তকে আস্বাদন করার নাম।

শুনলাম আশা ভোসলের কণ্ঠে একটি মন ভালো করা গান। রবীন্দ্রনাথ তো বলেই গেছেন, থেমে গেলে চলবে না, চললে তবেই মিলবে পথ। জীবন নামের এই যাত্রার এক মানে আছে, আমাদের ভাষা এক, আমাদের আবেগ এক। পদ্মা, মেঘনা, যমুনা আর গঙ্গা ভাগীরথীর স্রোতে আমাদের জীবনের গল্পগুলো কোথাও যেন মিলে মিশে এক হয়ে যায়। আমাদের জীবনের এই অনন্ত যাত্রা, তার সুর কিন্তু সেই একই বাউল গান বা রবীন্দ্রসঙ্গীতের মূর্ছনায় বাঁধা।

জীবন এক অদ্ভুত ফেরিওয়ালা, সে আমাদের দুহাত ভরে দেয়, আবার অনেক সময় কেড়েও নেয়। কিন্তু এই যে আসা যাওয়ার খেলা, এটাই তো জীবনের সৌন্দর্য। মানুষ মরণশীল হতে পারে, কিন্তু তার কর্ম, তার সৃষ্টি আর তার ভালোবাসা কিন্তু অমর। আর সেখানেই জীবন হয়ে ওঠে এক অনন্ত যাত্রা, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে আমাদের চিন্তা, আমাদের চেতনা বাহিত হয়ে চলে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম একটি ভালো লাগার গান। লাইফ ইজ আ জার্নি, নট আ ডেস্টিনেশন, এই কথাটার গভীরতা কতখানি তা আমরা প্রতিদিনের ব্যস্ততায় ভুলেই গেছি। আমরা কেবল লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আর ভুলে যাচ্ছি মুহূর্তকে। কিন্তু আসল যাত্রাটা তো মনের, আত্মার যে যাত্রা তা তো শরীরী সীমানায় কখনোই আবদ্ধ নয়।

সুফি সাধক থেকে শুরু করে মরমী কবিরা সবাই এক স্বরে বলে গেছেন, এই জীবন আসলে এক বিরাট মহাজীবনের ক্ষুদ্র অংশ মাত্র। আমরা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছি, মহাকালের সেই সিন্ধুর দিকেই আমাদের ফিরে যাওয়া। আর এই যাত্রাপথে সবচেয়ে বড় সম্বল হল মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর সহানুভূতি।

বর্তমানের এই যান্ত্রিক যুগে আমরা বড় বেশি অস্থির হয়ে পড়েছি। প্রযুক্তির ইঁদুর দৌড়ে আমরা জীবনের সহজ আনন্দগুলো হারিয়ে ফেলেছি। জানলার পাশে বসে এক চিলতে রোদ দেখা কিংবা বৃষ্টির দিনে মাটির গন্ধ নেওয়া, এসবই তো জীবনের অংশ। জীবন তো এক অনন্ত যাত্রা, কারণ এর সম্ভাবনা অসীম। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন, কাল হয়তো সেখানে থাকবেনই না, পরিস্থিতির পরিবর্তন হবেই। তাই কোনো একটা ব্যর্থতায় থেমে যাওয়া মানে জীবনের অপমান করা। মনে রাখবেন, সূর্য যখন ডুবে সে কিন্তু বলে যায় আমি কাল আবার ফিরব। আমাদের জীবনও তাই, প্রতিটি সূর্যাস্ত আসলে একটা নতুন সূর্যোদয়ের প্রস্তুতি। সময় কারোর জন্য থেমে থাকে না, জানেন তো, ঘড়ির কাঁটাতেই বলছে আজকের মতো আমাদের এই কথার তুড়ি তীরের দিকে নিয়ে আসার সময় হয়েছে। তবে যাত্রা কিন্তু শেষ নয়, জীবন যেমন অনন্ত, আমাদের এই বন্ধুত্ব তেমনই অটুট। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে নিতে আপনাদের জন্য আরও একটা মন ভালো করা গান। আসলে নিয়ম মতো ক্ষণিকের বিদায় নিলেও কথা মতো আমাদের বারবার ফিরে আসতে হয়, কখনো জীবনে, কখনো বাস্তবে, কখনো পরিচিত রোদে, কখনো সুরে, কখনো তালে, কখনো ছন্দে। আর তাই তো আমরা বারবার বলি, লিখে রাখি ভালো থেকো, ভালো রেখো শুধু অনাহূত ধূসর বিকেলে, আবার ফিরতে হবে পরিচিত রোদে, সময়ের ব্যবধান ভুলে।

এতক্ষণ শুনলেন মনের মতো গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা এম এ আই

0: trkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রামধনু, নানা রঙের গানের অনুষ্ঠান। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনবেন ভায়োলিন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভায়োলিন, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। এখন শুনবেন লোকগীতি, শিল্পী মনিকা রায় কুণ্ডু।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী মনিকা রায় কুণ্ডু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। মৈত্রীর প্রচার তরঙ্গে এখন শুনবেন আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান মহানায়কের গল্প। মহানায়কের গল্পে আজ শুনবেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা। দেবেন্দ্রনাথ ঠাকুর 1800

2017 সালের 15ই মে কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি সে সময়ের অন্যতম সফল ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তার মা ছিলেন দিগম্বরী দেবী। ঐশ্বর্য এবং প্রাচুর্যের মধ্যে তার শৈশব অতিবাহিত হলেও দেবেন্দ্রনাথ ঠাকুরের মন ছিল সহজাতভাবেই অন্তর্মুখী। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রাথমিক শিক্ষা শুরু হয় পারিবারিক পরিবেশে। এরপর তিনি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু স্কুলে ভর্তি হন। এরপরে তিনি হিন্দু কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা লাভ করেন। তিনি যেমন ইংরেজি ভাষায় শিক্ষিত হয়েছিলেন, তেমনি সংস্কৃত ও ফার্সি ভাষাতেও তার গভীর পাণ্ডিত্য ছিল। উপনিষদের প্রতি তার অনুরাগ কৈশোর থেকেই লক্ষ্য করা যেত। দেবেন্দ্রনাথের জীবন ছিল বৈভবে ঘেরা, কিন্তু 1835 সালে তার পিতামহী অলোকা দেবীর মৃত্যুর সময় এক নাটকীয় পরিবর্তন আসে তাঁর জীবনে। শ্মশানে বসে থাকাকালীন তার মনে এক গভীর বৈরাগ্য জন্ম নেয়। তিনি বুঝতে পারেন পার্থিব সম্পদ ক্ষণস্থায়ী। এই সময় তিনি শ্মশানের এক টুকরো ছিন্ন কাগজ পান, যাতে উপনিষদের একটি শ্লোক লেখা ছিল, যার অর্থ এই জগতের যা কিছু তার সবকিছুই ঈশ্বর দ্বারা ব্যাপ্ত। এই একটি মন্ত্র তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তিনি বিলাসিতা ত্যাগ করে আধ্যাত্মিক সাধনার পথে পা বাড়ান।

1839 সালে তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল উপনিষদের সত্য প্রচার করা এবং বেদান্তের চর্চা করা। 1842 সালে তিনি রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজে যোগ দেন। রামমোহনের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ যখন অস্তিত্ব সংকটে ভুগছিল, তখন দেবেন্দ্রনাথ নিজের কাঁধে এর দায়িত্ব তুলে নেন। 1843 সালে তিনি তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন। অক্ষয় কুমার দত্ত ছিলেন এই পত্রিকার সম্পাদক। এই পত্রিকা কেবল ধর্ম নয়, বিজ্ঞান, ইতিহাস ও সমাজ সংস্কারের ক্ষেত্রেও এক বৈপ্লবিক ভূমিকা পালন করেছিল। দেবেন্দ্রনাথ মূর্তি পুজোর বিরোধী ছিলেন এবং নিরাকার ব্রহ্মের উপাসনায় বিশ্বাস করতেন। তিনি হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু রামমোহন রায়ের মতো পুরোপুরি পাশ্চাত্য ধারায় নয়, বরং ভারতীয় শাস্ত্রের আধারে সংস্কার করতে চেয়েছিলেন। তিনি ব্রাহ্মদের জন্য একটি সুশৃঙ্খল উপাসনা পদ্ধতি ও ব্রাহ্ম ধর্ম নামে একটি গ্রন্থ সংকলন করেন। তিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বিশ্বাস করতেন মাতৃভাষার মাধ্যমেই প্রকৃত শিক্ষা সম্ভব। 1846 সালে পিতা দ্বারকানাথ ঠাকুরের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ এক বিশাল ঋণের মুখে পড়েন। আইনত তিনি সেই ঋণ পরিশোধ করতে বাধ্য ছিলেন না, কিন্তু নিজের অসামান্য সততার পরিচয় দিয়ে তিনি পৈতৃক সম্পত্তি বিক্রি করে সমস্ত ঋণ পরিশোধ করেন। এই ঘটনা তাকে সাধারণ মানুষের চোখে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। তার এই চারিত্রিক দৃঢ়তা ও সত্যনিষ্ঠার জন্যই তাকে মহর্ষি বলা হয়।

দেবেন্দ্রনাথ শান্ত ও নির্জন পরিবেশে ধ্যানে মগ্ন থাকতে ভালোবাসতেন। 1863 সালে তিনি বীরভূমের বোলপুরের কাছে একটি বিশাল প্রান্তর দেখে মুগ্ধ হন এবং সেখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন যা পরে শান্তিনিকেতন নামে পরিচিত হয়। এই শান্তিনিকেতনই পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। তিনি সেখানে ছাতিমতলায় বসে ধ্যান করতেন, যা আজও পর্যটকদের কাছে পবিত্র স্থান। 1850-এর দশকে তরুণ কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দিলে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার হয়। দেবেন্দ্রনাথ কেশবচন্দ্রকে অত্যন্ত স্নেহ করতেন এবং তাকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন, কিন্তু সময়ের সাথে দুজনের আদর্শগত পার্থক্য প্রকট হয়। কেশবচন্দ্র আরও দ্রুত সমাজ সংস্কার ও জাতপাত প্রথা পুরোপুরি বিলুপ্ত করতে চেয়েছিলেন, অন্যদিকে দেবেন্দ্রনাথ ছিলেন একটু ধীর ও শাস্ত্রীয় বিবর্তনের পক্ষে। এর ফলে 1866 সালে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে যায়। দেবেন্দ্রনাথের নেতৃত্বাধীন অংশটি আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। জীবনের শেষ দিকে মহর্ষি অনেকটা সময় নির্জনে হিমালয়ে কাটাতেন।

দেবেন্দ্রনাথ ছিলেন একজন ভ্রামণিক। ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে তিনি সত্যের সন্ধান করেছেন। তাঁর রচিত আত্মজীবনী বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ, যা তাঁর আধ্যাত্মিক যাত্রার এক স্বচ্ছ দর্পণ। 1905 সালের 19শে জানুয়ারি এই মহান মনীষী জোড়াসাঁকোর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কেবল একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন ঋষি প্রতিম মানুষ।

আধুনিক বাংলার বুদ্ধিবৃত্তিক ও নৈতিক কাঠামো তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি শিখিয়েছিলেন যে প্রাচুর্যের মধ্যেও কিভাবে নির্লিপ্ত থাকা যায়। আসলে পার্থিব জীবনের সমস্ত কিছুই যে ক্ষণস্থায়ী তা তিনি উপলব্ধি করেছিলেন। জীবনে জন্ম মৃত্যু সবটুকুই জড়িয়ে রয়েছে এবং এই চক্রাকারে জীবনে সুখ দুঃখের যে আসা যাওয়া তা তিনি বুঝতে পেরেছিলেন। সুতরাং পার্থিব জীবনের সমস্ত কিছুই হয়ে উঠেছিল তাঁর কাছে বড়ই তুচ্ছ। সত্যের পথে অবিচল থাকাকে তিনি আজীবন প্রাধান্য দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রতিভা বিকাশের পিছনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ছায়া ও আদর্শ কাজ করেছিল তা চিরকাল অনস্বীকার্য। একবার রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবন স্মৃতিতে বলেছিলেন যে ঠাকুর পরিবারের সন্তানেরা পিতামাতার সাহচর্য বেশি পেতেন না, কিন্তু একবার তিনি তাঁর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে ভারতবর্ষ বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ পান। এই সময় তিনি হিমাচল প্রদেশে ছিলেন বেশ কিছুদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন ছিল মাত্র 11 বছর। হিমাচল প্রদেশের ডালহৌসিতে সেই শৈল শহরে বসে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের উপলব্ধিগুলোকে লিপিবদ্ধ করেছিলেন। জীবনের প্রথম গান রচনা করেছিলেন সেই শৈল শহরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পিতার সাহচর্যে তাঁর জীবনের বিকাশ ঘটেছিল প্রকৃতপক্ষে। পিতার সাহচর্যে তিনি জীবনের অর্থ বুঝেছিলেন। বিভিন্ন স্থান পরিদর্শনের মাধ্যমে তাঁর চক্ষু যেন খুলে গিয়েছিল, তাই জীবনের প্রথম গানটি রচনা করেছিলেন সেই শৈল শহরে বসে মাত্র 11 বছর বয়সে তাঁর পিতার সাথে। গানটি গগনের থালে রবিচন্দ্র। দেবেন্দ্রনাথ ঠাকুর বাংলার আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মহানায়কের গল্পে আজ শুনলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairitrwkathamaitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী তুলিকা চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী তুলিকা চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মৈত্রীর প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান রম্যগীতি।

শুনছেন রম্যগীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং ইন্দ্রাণী সেন, কথা ও সুর কাজী নজরুল ইসলাম।

শুনছেন রম্যগীতি। এখন শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর জয়দেব সেন।

শুনছেন রম্যগীতি। এখন শিল্পী বনশ্রী সেনগুপ্ত, কথা মধুগুপ্ত এবং সুর ভি বালসারা।

কেমন আছো বন্ধু? আমি তো ভালোই আছি, আর তাই তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি আজকে স্টুডিওতে। তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের যুববাণীর বন্ধু সৃজনী, আর আমার সঙ্গে এনেছি অনেক গল্প আর গান। আচ্ছা, এই যে টাকা, এই ছোট্ট শব্দটা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে, তাই না? সকালে চায়ের দোকানে এক কাপ চা হোক, কিংবা বাজারে সবজি কেনা, অথবা ধরো কোনো বড় কেনাকাটা, সব কিছুর কেন্দ্রেই কিন্তু রয়েছে এই টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই টাকাটা এলো কোথা থেকে? বাংলায় কবে প্রথম মুদ্রা তৈরি হলো, কোথায় তৈরি হতো, কারা পরিচালনা করত সেই কাজ, সেই গল্পই আজ তোমাদের শোনাব। মানব সভ্যতার ইতিহাসের অন্যতম প্রণিধানযোগ্য উপাদান হলো মুদ্রা, সেটা আমরা জানি। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো এটা। আর এই মুদ্রার জন্মস্থানই হলো মিন্ট বা টাকশাল। প্রথমেই জানা দরকার যে টাকশাল বলতে আসলে কি বোঝায়। টাকশাল হলো সেই জায়গা যেখানে সরকারি নিয়ন্ত্রণে মুদ্রা তৈরি হয়, ইংরেজিতে সেই জায়গাটাকে বলে মিন্ট। বাংলার ইতিহাসে টাকশাল কিন্তু শুধু একটা কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়, বরং শাসন, বাণিজ্য এবং সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। বাংলার মুদ্রা ব্যবস্থার ইতিহাস কিন্তু বেশ প্রাচীন। প্রাচীন ভারতীয় সভ্যতায় যেমন বিনিময় প্রথা ছিল, তেমনই ছিল ধাতব মুদ্রার ব্যবহারও। বাংলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানে প্রাচীন যে পাঞ্চ মার্কড কয়েন, সেগুলো কিন্তু পাওয়া গিয়েছে। এগুলো ছিল রূপো কিংবা ধাতুর ছোট টুকরো, যার ওপর বিভিন্ন চিহ্ন খোদাই করা থাকত। মৌর্য সাম্রাজ্যের সময় বাংলার নানান অঞ্চলে এই ধরনের মুদ্রার ব্যবহার দেখা যায়। পরে গুপ্তযুগে স্বর্ণমুদ্রার প্রচলন বৃদ্ধি পেল। যদিও সেই সময় বাংলার নিজস্ব টাকশালের উল্লেখ খুব একটা বেশি ছিল না, তবুও বোঝা যায় যে বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে মুদ্রার গুরুত্বও বেড়েছিল। মধ্যযুগে এসে বাংলার টাকশাল প্রকৃত অর্থে বিকশিত হল। 1300 শতাব্দীতে সুলতানি শাসন প্রতিষ্ঠার পর বাংলার স্বাধীন সুলতানরা নিজেদের ক্ষমতা সুদৃঢ় করতে নিজেদের মুদ্রা প্রচলন করলেন। কারণ যে কোনো স্বাধীন রাজ্যেরই সবচেয়ে বড় প্রতীকগুলোর মধ্যে একটা হলো তার নিজস্ব মুদ্রা। সেই সময় বাংলার রাজধানী গৌড় এবং পাণ্ডুয়াতে টাকশাল তৈরি হল। এছাড়াও সোনারগাঁও ছিল পূর্ব বাংলার এক প্রধান মুদ্রা কেন্দ্র। সেই সুলতানি মুদ্রাগুলো বেশিরভাগই কিন্তু তৈরি ছিল রূপোর। মুদ্রার এক পাশে থাকত সুলতানের নাম লেখা, আর অন্য পাশে ধর্মীয় বাণী বা শাসনবর্ষ লেখা থাকত। এগুলো যে শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের জন্য ব্যবহার হতো তা কিন্তু নয়, এতে প্রতিষ্ঠিত হতো শাসকের সার্বভৌমত্ব। ইতিহাসবিদরা বলেন যে বাংলার সুলতানি মুদ্রা শিল্পকলার দিক থেকে কিন্তু অত্যন্ত সমৃদ্ধ ছিল। খোদাইয়ের সূক্ষ্মতা হোক বা লিপির সৌন্দর্য কিংবা ধাতুর মান, সব মিলিয়ে এগুলো ছিল এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। 1500 শতাব্দীতে বাংলা ছিল তখন স্বাধীন সুলতানি সাম্রাজ্যের অধীনে সমৃদ্ধ একটা অঞ্চল। নদীপথে এবং সমুদ্রপথে বাণিজ্য ব্যাপকভাবে প্রসারিত হয় সেই সময়। আরব, পারস্য, দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি ইউরোপীয় বণিকদের সঙ্গেও বাংলার বাণিজ্য ছিল। ফলে বাংলার টাকশালে নির্মিত মুদ্রা বহু দূর দেশ পর্যন্ত ব্যবহৃত হতে শুরু করে। তারপর আস্তে আস্তে ছবিটা পাল্টে যেতে থাকে, সেই গল্পটাও তোমাদের বলবো। তবে তার আগে একটা গান শুনে চটপট ফিরে আসছি এক্ষুনি আড্ডায়।

শুনলাম রূপম ইসলামের কণ্ঠে একটা সুন্দর গান, তারপর ফিরে এলাম আবার আড্ডায়। বলছিলাম সেই টাঁকশালের গল্প। এরপর 1600 শতাব্দীর শেষ ভাগে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর বাংলার টাঁকশাল ব্যবস্থায় নতুন যুগের সূচনা হল। মুঘল প্রশাসন মুদ্রা ব্যবস্থাকে আরও সংগঠিত করল। ঢাকা, মুর্শিদাবাদ এবং পাটনার মতন শহরগুলোতে তৈরি হল গুরুত্বপূর্ণ সব টাঁকশাল, যার মধ্যে বাংলার জন্য ঢাকা এবং মুর্শিদাবাদ বিশেষভাবে উল্লেখযোগ্য। মুর্শিদাবাদের এলাহিগঞ্জের এক ভাঙা ঢিপি খোড়ার সময় কুলিরা পেয়েছিলেন এক ঘড়া মোহর। মোহরগুলোর অনুসন্ধান শুরু হল। রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ জানালো যে মোহরগুলো মুর্শিদাবাদের নিজস্ব টাঁকশালে তৈরি হওয়া মোহর। উদ্ধার হওয়ার সেই এক হাড়ি মোহরের মধ্যে 65টা রাজ্য

প্রত্নতত্ত্ব বিভাগে রয়েছে। দেওয়ান মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদের নাম বদলে জায়গার নাম রাখলেন মুর্শিদাবাদ। বাণিজ্যিক লেনদেনের জন্য প্রচুর মুদ্রার প্রয়োজন, সে কথা বুঝতে পারেন দেওয়ান মুর্শিদ কুলি এবং তার সহযোগী শেঠ মানিকচাঁদ। তারা বুঝতে পেরেছিলেন যে পাটনা ও ঢাকা থেকে মুদ্রা তৈরি করে আনার খরচ এতটাই বেশি যে সেই জায়গায় তারা নিজেরাই যদি মুর্শিদাবাদে একটা টাঁকশাল বানিয়ে নেন তাহলে অর্থনৈতিকভাবে কিন্তু অনেক সমস্যার সমাধান সম্ভব হবে। ব্যাস তারপর কি? তারপর মুর্শিদ কুলি আর মানিকচাঁদের যৌথ প্রয়াসে মুর্শিদাবাদে তৈরি হলো বাংলার এই টাঁকশাল। মানিকচাঁদের কুঠি যেখানে ছিল সেই মহিমাপুরের অন্য পাড়ে গঙ্গা নদীর তীরেই নাকি এই টাঁকশাল তৈরি হয় এমনটাই জানা যায়। মানিকচাঁদ এবং মুর্শিদ কুলির চেষ্টায় শ্রীবৃদ্ধি হয় টাঁকশালের। ধীরে ধীরে এই টাঁকশাল হয়ে ওঠে বাংলার বৃহত্তম টাঁকশাল। এই টাঁকশাল থেকে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ, দ্বিতীয় আলমগীর ও দ্বিতীয় শাহ আলমের নামের মুদ্রাও তৈরি হয়েছিল এক সময়। মুর্শিদাবাদের এই টাঁকশালটা ঠিক কোথায় ছিল সেই জায়গাটা সম্পর্কে কিন্তু গবেষকদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে। কেউ কেউ বলেন টাঁকশালটা প্রথমে ছিল নদীর ওপারে ইচ্ছেগঞ্জের ঠিক বিপরীত দিকে, পরে সেখান থেকে সরিয়ে আনা হয়েছিল ইমামবাড়ার কাছে। আবার কেউ বলেন যে টাঁকশালের সেই জায়গায় বর্তমান ইমামবাড়ার পশ্চিমাংশ তৈরি করা হয়েছে। ইমামবাড়ার সামনের ঘাটটার নাম ছিল মিন্ট ঘাট। অনুমান করা হয় একসময় সেখানেই ছিল নাকি টাঁকশাল। আবার কেউ কেউ বলে যে টাঁকশাল দেখাশোনার দায়িত্ব যেহেতু জগৎ শেঠের উপরে ছিল, সেহেতু টাঁকশালটা ছিল জগৎ শেঠদের বাড়ির কাছাকাছি। বর্তমানে জগৎ শেঠের সেই বাড়ি নদীগর্ভে, বাড়ির সঙ্গে সঙ্গে টাঁকশালও তলিয়ে যায় নদীগর্ভে। নবাবী আমলে জগৎ শেঠ পরিবার সোনা রূপো এগুলোর যে একচেটিয়া কারবার করতেন এবং নবাবকেও কিন্তু সেটা সরবরাহ করতেন, তার জন্য তারা বাট্টা মানে কমিশন পেতেন। টাঁকশালের দৌলতে সেটাদের ব্যবসা আরও ফুলে ফেঁপে ওঠে। যে কেউ সোনারূপো কিনলে নবাবই টাঁকশালে যদি রাখে তাহলে তা থেকে মোহর বা টাকা তৈরি করে দেওয়ার রিওয়াজ ছিল সেই সময়। কিন্তু সেই কাজের জন্য তাকে দিতে হতো কমিশন। সেই কমিশনের কিছু অংশ জগৎ শেঠও পেতেন, বাকি পেতেন নবাব। ইংরেজ, ফরাসি, ডাচ এই সমস্ত কুঠির সাহেবরাও কিন্তু একসময় এই নবাবী টাঁকশাল থেকে মুদ্রা তৈরি করিয়ে নিতেন। আর যে ইতিহাস জানা যায় তাতে জানা যায় যে 1725 সালে মুর্শিদাবাদের টাঁকশালে মিন্ট ডিউটি বা টাঁকশালে কমিশন বাবদ আয় হয়েছিল 6 লক্ষ টাকা। ভাবা যায়, বছর বছর এর চেয়ে বেশি মুনাফা যদি পেতে থাকেন কোনো নবাব, তার সাম্রাজ্য যে কী পরিমাণ উন্নত হবে সেটা তো বোঝাই যাচ্ছে। ধীরে ধীরে বাংলার একচেটিয়া বৃহত্তম টাঁকশালে কিন্তু পরিণত হয় এই মুর্শিদাবাদের টাঁকশাল। তবে আস্তে আস্তে সমস্ত জিনিসেরই ক্ষয় হয়, এরও ক্ষয় হয়েছে, সেই গল্পটা তোমাদেরকে বলবো। তবে তার আগে থাক প্রাঞ্জল বিশ্বাসের কণ্ঠে এই গানটা তোমার জন্য।

তো ঠিক কথাই, কলিযুগে বাঁচতে গেলে টাকা তো লাগে। আর সেই টাকার ইতিহাস কোথা থেকে শুরু হয়েছিল আজ সেই গল্পই তোমাকে বলছি। তোমার সঙ্গে রয়েছি আমি সৃজনী। আর বলছিলাম যে বাংলার মুর্শিদাবাদের এই বৃহত্তম টাঁকশালের কথা। কিন্তু বাংলার রাজধানী আস্তে আস্তে স্থানান্তরিত হলো কলকাতায়। তারপর মুর্শিদাবাদের টাঁকশাল বন্ধ হয়ে যায়। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার টাঁকশাল মুদ্রা তৈরি করলেও বহুদিন যাবৎ কিন্তু মুর্শিদাবাদের টাঁকশালের নাম আর প্রতীকই ব্যবহার করত। এখানকার মুদ্রা চেনার সহজ উপায় ছিল জুঁই ফুল ছাপ, যা ছিল ভীষণ বিখ্যাত। শোনা যায় যে মানিকচাঁদের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র রঘুনন্দন টাঁকশালের অধিকর্তা হন। প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে মুদ্রা তৈরি কিন্তু অব্যাহত ছিল এই টাঁকশালে। তারপর একদিন কালের গর্ভে হারিয়ে যায় বাংলার এই বৃহত্তম টাঁকশাল। আস্তে আস্তে উদীয়মান টাঁকশাল হিসেবে সামনে আসে কলকাতার টাঁকশাল। টাকার আঁতুর ঘর কলকাতার মিন্ট বা টাঁকশালের গল্পে বলতে গেলে প্রথমেই কিন্তু বলতে হবে ব্রিটিশ আমলে ভারতের প্রথম মিন্ট তৈরি হয়েছিল এই কলকাতায়। নবাব সিরাজউদ্দৌলা 1756 সালে কলকাতা দখল করে এর নাম রাখেন আলীনগর। কিন্তু পরে লর্ড ক্লাইভের কাছে পরাজিত হওয়ার পরে একটি সনদ স্বাক্ষরিত হয় যার অন্যতম শর্ত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আলীনগর অর্থাৎ কলকাতায় টাঁকশাল তৈরি করবেন। যদিও পরবর্তীকালে এই সনদ মির্জাফরের দ্বারা পুনর্নবীকরণ হয়, আর এর ভিত্তিতেই বর্তমানে কলকাতার জিপিওর কাছে পুরনো কেল্লার পাশে 1757 সালে প্রথম মিন্ট তৈরি হয়। তৈরি হওয়া শুরু হল সিক্কা। ইতিহাসের অন্যতম কলঙ্কিত চরিত্র জগৎ শেঠ তার তত্ত্বাবধানে। যদিও এখন আর কোনো চিহ্ন নেই, এখানে কাজের জন্য শ্রমিক আনা হতো মুর্শিদাবাদ থেকে, মুদ্রা বিশেষজ্ঞ আর যন্ত্র আসে সুদূর ইউরোপ থেকে। এখানে তৈরি প্রথম মুদ্রাটার ঠিকানা বোধ হয় ব্রিটিশ মিউজিয়াম। 1790 সালে জিলেট শিপ বিল্ডিং এস্টাবলিশমেন্ট কলকাতায় দ্বিতীয় মিন্ট চালু করে। এই দুই মিন্টে মুদ্রিত কয়েনগুলো মুর্শিদাবাদী সিক্কা নামেই পরিচিত ছিল। এর বেশ কিছুকাল পর 1824 সালের মার্চ মাসে বর্তমান পোস্তা এলাকায় 47 স্ট্র্যান্ড রোডে কলকাতার তৃতীয় মিন্ট স্থাপিত হলেও 1829 সালে 1 আগস্ট থেকে উৎপাদন শুরু হয়। ওল্ড সিলভার মিন্ট নামে পরিচিত এই মিন্ট সম্পর্কে শোনা যায় যে প্রিন্স দ্বারকানাথ ও শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেবের উদ্যোগে ভবনটি 40টি স্তম্ভ বিশিষ্ট ও এথেন্সের পার্থেনন মন্দিরের আদলেই তৈরি হয়েছিল। গঙ্গার পাড়ের পলিমাটির ওপর তৈরি হওয়ায় ভবনটার ভিত ছিল 25 ফুট গভীর। 1835 পর্যন্ত এখানে মুর্শিদাবাদী সিক্কাই তৈরি হতো। দিনে 3 থেকে 6 লক্ষ মুদ্রা তৈরিতে সক্ষম ছিল এই মিন্ট। তাই জন্য সেই সময়ে কিন্তু গোটা পৃথিবীর মধ্যে সবথেকে ব্যস্ততম মিন্ট ছিল এটা। 1860-এ তাম্র মুদ্রার বিশেষ উৎপাদনের জন্য সিলভার মিন্টের উত্তর দিকে কপার মিন্ট স্থাপিত হয়। ইংল্যান্ডের বার্মিংহাম স্থাপিত বোল্ট অ্যান্ড ওয়াট কোম্পানির মেশিন এখানে আনা হয়েছিল। সোনা রূপো তামার মুদ্রা ছাড়াও এখানে ব্রিটিশ সরকারের নানান পদকের মডেল কিন্তু তৈরি হতো। অবশেষে 1952 সালে আলিপুরের চতুর্থ তথা বর্তমান যে মিন্ট সেটা তৈরি হওয়ায় তারপর এই মিন্টটার প্রয়োজন ফুরিয়ে যায়। কাজেই এই যে টাকার গল্প, সেই টাকার পেছনে যে এত লম্বা লম্বা ইতিহাস আছে, সত্যিই বোধহয় সকলের আমাদের জানার বিষয় নয় এগুলো। তাই অজানা তথ্যগুলো আমি যখন আছি তখন তোমাদের কাছে পৌঁছে তো দিতেই হবে। তবে তার সঙ্গে থাকবে গানও। রইল এই গানটা এখন তোমার জন্য মান্নাদের কণ্ঠে।

ধরল ধরে নাও এই বুক থেকে আমি কলজেটা ছিঁড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার।

যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি।

প্রথমে বলছিলাম বাংলার টাঁকশালের গল্প। এই যে এত সমস্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গল্প, সেগুলোকে বুকে নিয়ে এই ভগ্নদশা ভবনগুলো এখন এক একটা হেরিটেজ বিল্ডিং। স্বাধীন ভারতের চালু হওয়া প্রথম মিন্ট আলিপুর মিন্ট 1930 সালে এক ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও বিশ্বযুদ্ধের গোলমালে কাজ শেষ হতে প্রায় 20 বছর সময় লাগে। 1942 সালে নির্মাণ কার্য শেষ হলেও কলকাতা পোর্টের লিজ নেওয়া জমিতে 1952 সালের 19 মার্চ অবশেষে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সিডি দেশমুখ উদ্বোধন করেন এই মিন্ট। এটার স্থাপত্য যথেষ্ট নজর কাড়া, কিন্তু মজার বিষয় হল বাংলা ভাষায় আমরা আজও অর্থ বোঝাতে টাকা শব্দটা ব্যবহার করি। এই শব্দটার উৎপত্তি নিয়ে কিন্তু বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন এটা সংস্কৃত শব্দ টঙ্ক থেকে এসেছে, আবার কেউ বলেন মধ্যযুগীয় বাংলার রৌপ্য মুদ্রা টঙ্কা থেকেই এই টাকা শব্দের জন্ম। সে যাই হোক, বাংলার মানুষের জীবনে এই শব্দটা এত গভীরভাবে গেঁথে গিয়েছে যে আজও আমরা কিন্তু রুপি নয়, আমরা বলি টাকা। প্রাচীন মুদ্রা আজ ইতিহাসের অমূল্য সমস্ত দলিল। কোনো মুদ্রার গায়ে লেখা শাল, শাসকের নাম বা প্রতীক, এসব দেখে ইতিহাসবিদরা সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি বোঝেন। একটা ছোট্ট কয়েন জানিয়ে দিতে পারে কোন রাজা কোথায় শাসন করতেন, তার ধর্মীয় পরিচয় কি ছিল, বাণিজ্যের বিস্তার কতদূর পর্যন্ত পৌঁছেছিল, আরও কত কি। আজও ইন্ডিয়ান মিউজিয়ামে বাংলার বহু প্রাচীন মুদ্রা সংরক্ষিত রয়েছে। সেখানে গেলে দেখা যায় সুলতানি, মুঘল ও ব্রিটিশ আমলের নানান সমস্ত মুদ্রা। প্রত্যেকটা মুদ্রা যেন অতীতের নিঃশব্দ ভাষা। আমরা প্রতিদিন টাকা ব্যবহার করি, কিন্তু খুব কমই মানুষ ভাবি যে এই টাকার ইতিহাসটা কতটা দীর্ঘ। বাংলার টাঁকশাল শুধু যে মুদ্রা নির্মাণের কেন্দ্র ছিল তা কিন্তু নয়, ছিল

বাংলার রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সংস্কৃতির ঐতিহ্যের প্রতীকও। একটা ছোট্ট ধাতব মুদ্রা আমাদের নিয়ে যেতে পারে শত শত বছর পিছনে, গৌড়ের রাজপথে, ঢাকার বাজারে, মুর্শিদাবাদের নবাবী দরবারে, কিংবা ব্রিটিশ কলকাতার ব্যস্ত বন্দরের শহরে। আর সেই কারণেই বাংলার টাঁকশালের ইতিহাস শুধুমাত্র তার অর্থনীতির ইতিহাস নয়, তার আত্মপরিচয়ের গাথা। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি সৃজনী। আজ সময় বলছে একেবারেই শেষ, আবার আড্ডা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো আমাদের যুববাণীর অনুষ্ঠান। আর আমাদের জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। আজ তাহলে আসি, টাটা। রইল যেতে যেতে লোপামুদ্রা মিত্রর কণ্ঠে এই গানটা তোমার জন্য।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সৃজনী পাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই শিল্পী শ্রাবণী সেন।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক।
2: আজকের নাটক অনাগত জননী, কাহিনী মৃত্যুঞ্জয় চক্রবর্তী, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা নির্মল গুহ। নাটক অনাগত জননী।
3: আমি আমি পদ্মকো বেজাদা, দরজাটা খোলো।
4: এই দেখো পদ্ম, তুই তুই আমার রেত করে এলি কেনে?
3: তোমার সঙ্গে একটা কথা আছে বেজাদা।
4: আমার সঙ্গে তোর কথা? ও বুঝেছি, অবধূতটা বুঝি এক পেট পচুই খেয়ে ঘরে ফিরেছে।
3: না না, মানে আমি
4: বুঝেছি পদ্ম, বুঝেছি। এখন মেঝেতে শটান শুয়ে পড়ে রাজা উজির হচ্ছে। না, ওকে আর কিছুতেই ফেরানো গেল না রে।
3: না না না না, সেই কথা নয় গো বেজাদা। তোমার কাছে এইছি নিজের একখান কথা নিয়ে। তুমি কিন্তু কাউকে বলতে পারবা না বলে দিচ্ছি।
4: এক কানের কথা পাঁচ কান করবে এই বেজা কামার, তুই খেপেছিস? হ্যাঁ বলি, আজ অব্দি এত লোকের এত কথা শুনেছি, বলতে পারবে? বলতে পারবে কেউ পাঁচ কান করেছি? বল
3: বেজাদা, তোমার কিন্তু আমার একটা জিনিস বইরে দিতে হবে।
4: কি এমন জিনিসের পদ্ম?

0: না বলতে এই রাতে রান্ধারে তোকে আমার কাছে আসতে হলো? বলি বললাম সরা নয় তো,
1: আমি বুঝি বাঘ ভাল্লুক মারতে যাব।
0: তাহলে
1: একটা না একটা ছোট্ট কাজল নাতা গড়িয়ে দিতে হবে বিজাতা, তোমার দাম আমি আস্তে আস্তে মিটিয়ে দেবো। কোন কথাখান কিন্তু তুমি কাউরে বলতে পারবে না।
0: দাঁড়া দাঁড়া, কি বললি কাজল নাতা? তোকে একটা কাজল নাতা গড়িয়ে দিতে হবে।
1: হ্যাঁ গো, তাই দাম আমি তোমারে পরে মিটিয়ে দেবো।
0: তুই তুই ভেবেছিস নাকি? হ্যাঁ বলি, রাত দুপুরে আমার ধার বাকি খদ্দে দেখো। কাজল নাতা গড়ে দিতে হবে আর তার দাম দেবো।
1: খেপিটা কি হয়েছে শুনি? এতে আবার এত হাঁকাহাঁকি ডাকাডাকি কেন? জিনিস গড়িয়ে দেবে তুমি, আমি ধীরে সুস্থে পয়সা দেবো। কোন
0: কাজল নাতাটা যার ছেলের জন্য, সেই লোকটা কিছু জানবে না।
1: কথা শুনে পাগলে না, এই ধরনের লোকে তোমার ওই পাগলা বেজা বলে।
0: বলু যত খুশি বলু, শুধু তুই আর তোর ওই যে নবাবপুত্র, তোর প্যার থেকে যিনি আসতেছেন তিনি না বললেই হলো। তোর কাজল নাতা না আমি ঠিক ঠিক গড়ে দিচ্ছি।
1: শুনো বেজাদা, কাজল নাতার ভিতরটা না একটুখানি বেশ বড় করে করবে। হ্যাঁ অনেকটা কাজল যেন পাড়া যায় তাতে।
0: আরে দেখ না, দেখ না তুই কি জিনিস ভাগ্নেকে আমি গইরে দেই, সেইটা কাল না মনে রাখবি।
1: তাই না?
0: ওই যে কথায় বলে না, মামা ভাগ্নে যেইখানে বিপদ নেই সেইখানে। আমার কাজল না তা না ওই ওই ওই ভাগ্নে পাশ দিতে রাখবি, সব বিপদ না
1: চলি তাহলে বেজাদা, চলি।

0: পদ্ম, ও পদ্ম, এই দেখো কলকের আগুনটা আবার নিভে গেল, একটুকুন আগুন দিয়ে দেখিনি, ফিল্মটা শেষ করিনি, বেশ তোর কাজ পড়ি আছে আমার।
1: কাজ না আরো কিছু, সাত সকালে উঠে বেকারি চাঁচতে নেগেছে, তিন ভর চাঁচলেও কাজ আর তোমার শেষ হবে না।
0: তা করতে বলিস কি বল?
1: কি আর বলবো, ঘরদোরের অবস্থা দেখিছ, এক ফোঁটা বৃষ্টি বাইরে পড়ার আগে ঘরে
0: ওই পঞ্চায়েতের বাবুর বাড়িতে কাজকাম করে যা চৌখস হইছে,
1: সে তো দিব্যি আছে, কাজকাম করতেছে, পয়সাটা কামাচ্ছে, আর তুমি
0: আমরা আমি বসে আছি না, জানবি কি করে কোন কম্ম করছি, এতটুকুন ভাবনা আছে তোর? কথায় বলে মাথার ঘামে
1: বাঁকারি চাচ্ছ তাই কর
0: না রে, না ঘাস চাইতে হবে না, মধুকা কাটি খড় দিয়ে হইলেছে, ও পাঁচটা ছেড়ে দিলে জল পড়া থেকে তারা বাঁচবে।
1: কত চিনতে তোমার,
0: কত চিনতে তোমার, চিনতে নেই আবার, ওই চিনতের জন্যই তো চক্রতি খুঁড়ের বাগান থেকে কঞ্চি কাটা চেয়ে এনেছি। জানিস পদ্ম,
1: কি
0: সাক্ষাৎ করি তোর কথা খুব জিজ্ঞেস করলো, আমি বললাম পুরো দুটো মাস আছে এখনো।
1: ওই সব কথা তুমি বলতে গেছো তারে
0: কেন, এতে আবার হলো কি? গেরাম শুধু নক জানে অবধ ছাইয়ের বাপ হচ্ছে পদ্ম ছেলে,
1: হইছে খুব হইছে খুব হইছে, না না
0: দে
1: আগুনটা নাও, দিনি না কলকেটা দাও না আমার হাতে, আমি তুলে দিচ্ছি, ওদিকে অনেক কাজ পড়ে আছে আমার, আমি যাই।
0: আরে কাজ তো আমারে কত পড়ে আছে, সকতি খুড়ো আবার বলে দিয়েছে ওই অন্য মাঠে কাজ করবি না অবধূত, এক পশলা জল হলি আসবি কিন্তু। তা ইয়ে পদ, ভাবছিলাম কি জানিস,
1: কি
0: দু হাতে মাঠের কাজ আর বেশি দিন করতে হবে না রে, তোর ছেলে হাতে পায়ে হলি সঙ্গে করে মাঠে নে যাও,
1: বাপ বেটায় মিলে চার হাতে কাজ করবে, বাবা কত চিনতে তোমার,
0: একশো বার চিনতে, মাটির কাছাকাছি তো আমরাই, ছেলেও আমার ওই মাটি কাজ কর।
1: ওমা

0: তাই স্কুল পাঠশালায় পাঠাবে না?
1: সে যতটুকুন লাগে হবে, আসল কম্মই মাটি করবে,
0: আসল কম্মই মাটি করবে,
1: করবে।
0: তারপর তারপরে তোমার মতো সাজ হতে না হতে এক পেট পশুই খেয়ে বাড়িতে এসে হুম্বি তুম্বি করবে।
1: তোর শুধু ওই এক কথা,
0: কি বলবো?
1: আমি তোর উপর হুম্বি তুম্বি করি আর কি শুনো? কোনো কথা শুনি না তোর?
0: শুনছো কোথায়, শুনছো কোথায়? গেলাম শুধু নখকে ঢেঁড়া পিটিয়ে বেড়াচ্ছো, কোনো আক্কেল আছে তোমার?
1: ঢেঁড়া পেটাচ্ছি
0: না তো কি?
1: ও তাই বল, তা সাকতি খুড়িকে আমি মিশে কথা বলবো। শুধু লো পদ্মরে খুব খাটাচ্ছিস তো অবধূত, দুটো মাস একটু রেহাইতে ছেলেটা ভূমিষ্ঠ হইতে দে।
0: তা তুমি কি বললে?
1: আবার কি বলবো, বললাম হ্যাঁ খুড়ি সত্যি কথা, আমি আজই পদ্মরে সাবধান করে দেব, সব কাজে ও যাওয়ার দরকার নেই।
0: তা শুনে খুড়ি কি বললে?
1: না না আর কিছু বলেনি, তাকড়ি তো ওই কঞ্চি কাটা সেরে ফেললাম আর খুড়িও দিয়ে দিলে। তুই আবার
0: ওই যে যাচ্ছি ওই ঘোষাল পুকুরে, বুঝলে? কদিনের বৃষ্টিতে না পুকুর নাকি একবার ভেসে গেছে, দেখি কটা মাছ যদি পাই।
1: তুই আবার ও দুটো যাবি?
0: না না ভয় নাই গো, ভয় নাই, এই যাব আর আসবো।
1: মাছ দেন তোর জন্য খাবি খেয়ে বেড়াচ্ছি, গেলেই ঝপা ঝপ পায়ের কাছে পড়তে থাকবে।
0: কথা শোনো,
1: যাকে শোন, দেরি করিস না।
0: না না
1: গোবর্ধন আসবে, একটা কাজে যেতে হবে, ভগ্নিপতির ওদিকেও যেতে পারি।
0: শোনো না, এই দেরি হলে না হাঁড়িতে পান্তা ভাত আর পুঁটি মাছের টক আছে, বুঝলে? খেয়ে নিয়ে চলে যেও, আমি চললাম।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে।

0: বাজে বকিস নি তো অবা। হ্যাঁ, তোর ভগ্নির প্রতি সে আমার বয়স কম না, আমি দেখিনি কিছুই, বান আসতিছে এলেই হলো। বলি বানটা আসবে কোথা দিয়ে, তার পথ ঘাট কিছু খবর রাখিস?
1: হ্যাঁ গো খুড়ো, ভগ্নিপতি যা বলিয়েছে তাই তোমার বললাম,
0: আর অমনি আমি তার বেদ বাক্য মেনে নিলাম। আরে গোবর্ধন খুড়ো, তোদের কোসি খোকা নাকি? হ্যাঁ কিরে প্যাংলা, বললাম
2: সঠিক কথা খুঁজো, বলি বন্যে এলে তো তা নজরে আসবে নাকি?
0: তবেই দেখ, তোদের অবধূত আজকাল লেখাপড়া জানা লোকের সঙ্গে ওটা বসা করতেছে। হ্যাঁ, ওর কথায় বিশ্বাস না করে পারবি বল? হ্যাঁ, তারপর যখন টিপ টিপ বৃষ্টি চলছে,
1: সে তুমি যাই বোঝাতে পারো, ও কানাইদার কথা আমি ফেলতে পারছি না। কত রকম খোঁজ খবর সে রাখে জানো?
2: হ্যাঁ গো, তা হতেও পারে গো, সর ঘোষ পাড়ায় বাবলা নদীর যা মাতুন দেখে এলাম।
0: বল বল বল বল। তবে সে মাতুন আমিও দেখে এলাম, বাবা বুকে কাঁপুন ধরে।
2: তারপর ওই পঞ্চায়েতের ঢেরাদারের ঢেরা, সেইটি বলে একবার জানলে খুড়ো,
1: অবাদা তো খেয়াই সেফে একদম বেসু।
0: তাই বুঝি রে প্যাংলা, ও হলো গিয়ে এক নম্বরের বীর
1: পুরুষ। খুড়ো তুমি বুঝবে ঠাকি, খাচ্ছ দাচ্ছ হাঁপনিয়ে মশকরা করে বেড়াচ্ছ, ভাবনা চিন্তা কিছু আছে তোমার?
2: ঘরে আমার গর্ভবতী বউ, গ্রামে একটা পাকা ঘর নেই, কোথায় যে কি করি?
0: কেন কেন ভগ্নিপতি ডেরায় চলে যা, পাকা ঘরে থাকবি।
1: তাহলে ঠিকই চলে যেতাম গো খুড়ো, কানেই যা বললে বান এলে তো বাবুদের বাড়িতে ঠাঁই নেবো, পিল্লায় দোতলা বাড়ি, ওপর থেকে মজা করে বান দেখবো গো শালা বাবু।
0: কারো পৌষ মাস কারো সর্বনাশ।
3: এই মাত্র শুনে এলাম বিলের জল খুব বাড়তিছে, সুদূরপুরের কাছে সড়কের ওপর নাকি জল উঠেছে, বিকেল থেকে বাস বন্ধ।
0: তুই ঠিক শুনেছিস যেন, বাস বন্ধ?
3: হ্যাঁ গো খুড়ো, বেচারাম হেঁটে এলো সেই তিন কোশ পথ।
0: তাহলে এবার সত্যি সত্যি বান আসতিছে।
2: বলছিলাম না খুড়ো, ঘুরি ঘুরি বৃষ্টি, বিরাম নেই, এসব বানেরই নক্ষণ। এবার মানলে তো, মানলে তো আমার কথাটা?
0: না, গুড়ি গুড়ি বৃষ্টি হলে বান আসে কোথাকার মুখ খুঁড়ে তুই অবা? ওরে বাপু, বান আসতিছে ওই পাঁচ দিনের এক নাগারে বৃষ্টির জন্যে। সেবার সেই 63 সালের বন্যার কথা মনে নেই তোদের?
3: সে আর বলতি খুড়ো, ওরে বাস গো কি জল, মূল রাখি যেন পাগল হয়ে উঠেছিল গো।
2: তা যাই বলো ধেনুকা।

0: শিবার সেই বানে ধরেছিলাম বটে মাছ,
1: ইয়া বড় বড় রুই কাতলা।
0: কি গো মনে পড়ছে? বলো না কেন বলো।
2: ভেনু কি বলবে রে প্যাংলা, চার চারটে পাঁচ সেরি কাতলা ধরেছিলাম আমি। আরে কি তাদের তেজ, আমায় শুধু জলে টেনে নিয়ে যায় গো। হ্যাঁ সে তোদের

0: জব্বর একখানা জাল বুনিছি এবার মাছ পালা গে কোথায়
1: পুকুর ভেসেছে কি সুরব কায়দা আমিও জানি গো
0: আকাশটা লাল পানা হয়েছে না দেখ তো পেলা
2: হ্যাঁ
0: তাই তো গো মনে হচ্ছে আজ রাইতেই ঢাইলবে গো
2: হ্যাঁ
0: না না তবে আর দেরি করবো না রে ঘরে ফেরা যাক চলো খুড়ো
3: হ্যাঁ ওরো চলো চলো
1: বৃষ্টিও শুরু হলো
4: আরে দাঁড়া বাপু দাঁড়া দাঁড়া অমন অমন হন হন করে ছুটছিস কেন আরে আমিও তো যাবো নাকি
3: আরে
4: ও বাবা
3: বাবা রে

0: Pode? Ej, pode. Mówiłeś cicho, wzory rozsery. Pode.
1: Toni, ঘুমোতে দাও দিইনি। মাজা কোমরে কোমরে চড়চড় করতেছে। ডাকতেছো কেন এখন আবার?
0: শালার বানটা যদি আসে কি হবে রে?
1: অলুকুনি কথা বারবার বলতেছো কেন বলো দিনি? আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমোতে দাও।
0: আসছে তো বলে চিনতে আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তুই নাক ডেকে ঘুমোবি?
1: নাই তো কি, এই সকাল বেলা আবার সেই মূল বাড়িতে ধান কাটতে যেতে হবে। আজ আমি তিন ফুটো করে রেখেছি।
0: আরে ওসব কথা এখন সার পদ্ধ, ভাবছি পুকুর পারে সিটের আড়ার ঘর, জল এলে চোখের মলকে ফোটায় যে ভেসে যাবে সব। তোর এমন অবস্থা? এই দেখো আমারও ঘুমোচ্ছে পদ্ধ। আরে এই পদ্ধ একটু খুশি থাক, কখন যে কি হয় কে জানে। আমার বাপু ভালো ঠেকছে না, ঘর রক্ষী না হলে যাবো কোথায়?
1: সবাই যা হবে আমাদেরও তাই হবে। তুমিও তো ভাবতেছো কেন?
0: বলিস কি রে? ভাববো না, ঘরে এক মুঠো খাবার নেই, কাজকর্ম সব বন্ধ। কারা যেন চিৎকার করছে না পদ্ম, শুনতে পাচ্ছিস?
1: হ্যাঁ গো, এই পাড়া থেকে আসতেছে মনে হচ্ছে। হয়তো হয়তো কি সব জানে বলতেছে, দেখো দেখিনি।
0: দেখি তো দেখি তো। আরে এই দেখো টোকাটা আবার গেল
1: কোথায়? এখন তোমার যেতে হবে না।
0: আরে কি হচ্ছে দেখবো না, যদি একটা বিপদ
1: হবে আমি থাকতে পারবো না বাবু। আমার বড্ড ভয় করছে, বড্ড ভয় করছে আমার। ডাকতেছে তোমার।
0: উঠুন পেরিয়ে দাওয়ায় জল ছুঁচি করছে। ঘর সরে চলে যেতে হবে আমাদের। কিছু খুঁজতে হবে না তো, আমার হাত ধর, আমার হাত ধর, আমার হাত ধর।
1: ঘরটায় কুলুপ দিলে না এত জিনিসপত্র
0: তোরে নিয়ে আর পারি না। তোরে বলেছিলাম না পদ্ম, মান আসতিছে।

0: তখন তো বিশ্বাস করিস না। এখন দেখ
1: ও অবদান, আরে পা চালাও, জল বাড়ছে ওদিকে, চলো
2: একটু ধরো, আমাদের ধরো,
0: হাতটা সাললি কেন, কোথায় পা ফসকে পড়বি,
2: কোমর
0: অব্দি হলে বলে তার আগে মাঠ সেরে ওই সড়কে উঠতে হবে, সবাই ওইদিকেই যাচ্ছে,
2: কোথায় যাবো গো আমরা, কোথায় যাবো
0: তো জানি নে, সবাই যেদিকে যাচ্ছে সেদিকেই চলতে হবে আর কি।
2: ওদেরকে শুধু না, কোথায় যাচ্ছে, কত দূরে যাচ্ছে, আমি আর যে চলতে পারছি না গো, ওরে বাবা রে, বড্ড কষ্ট হচ্ছে আমার।
0: এইটুকু
2: যে
0: বসছি বাড়ি,
1: এই দেখো দেখো দেখো, আরে বাসুরটাকে আবার ঠেলছিস কেন, হ্যাঁ আহা হা, দুধের বাসুর, আরে ও ব্যাংলা, আরে এদিকটা একটু দেখ, আরে মা মরা বাসুরটাকে ঠেলে দিচ্ছে,
3: আরে তোমার কিছুটি ভাবতে হবে না খুড়ো, তোমার ভগবতীর বাসুর ঠিকই আছে, ছেলে মেয়েগুলোকে একটু ঠাঁই দাও তো এখানে,
1: আরে স্কুল বাড়ির ভেতরটায় যাও না গো,
3: যাবে কোথায় গো, সেখানেও কি এক ফিল জায়গা আছে নাকি,
1: সব জলে ভেসে যাবে, সরকারি লোকেরা সব দিচ্ছে কিন্তু, দুটো দিন হয়ে গেল রে, সম্বল তো আর কারো কিচ্ছুটি নেই,
4: আরে পাটা একটু গুটিয়ে নে, নয়তো সবাই মারিয়ে দে যাবে রে, ঠিক আছে ঠিক আছে, নে শুয়ে থাক, তো অবাক কোথায় গেল আবার, হ্যালো পদ্ম, চিড়েমুড়ি কিছু খেয়েছি,
2: জোগাড়ে গেছে ঠান্ডি,
4: কোথায় পাবে পদ্ম, শোন আমার আঁচলে এক মুঠো মুড়ি আছে, নে তুই,
2: না না না ঠান্ডি, ও তোমার কাছেই থাক, আমারে তোমার দিতে হবে না,
4: সে কি রে পদ্ম, তোর পেটে পিত্তি পড়বে, আর এই বুড়ি ঠান্ডি মুড়ি গুড় চিবিয়ে খাবে, ধর্ম বলে কিছু নেই নাকি পদ্ম, ওই তো আবা আসছে, তা হ্যাঁ রে বাবা, আরে পেলি কিছু, বউটার যে পিত্তি পড়ে আছে রে, আহা গো
1: রিলিফ রিলিফ আসবে শুনলাম, এলেই সবাই খেতে পারবে,
4: সে কি সঙ্গে গিয়ে খাবে রে, দুটো দিন কেটে গেল যে, আরে খোঁজ খবর
1: করছি করছি, ওই গোবিন্দ কবরাজ বললে কলকাতা থেকে হেলিকপ্টারে আসছে খাবার নিয়ে, হ্যাঁ আসবে আর ঝপাঝপ খাবার ছিড়বে, অনেক খাবার ছান্দি,
4: হ্যাঁ মা বিশালাক্ষীর কৃপা, দেখ খানি, নাহলে শোন এই আমার আঁচলের মুড়িটুকু ওই পদ্মকে খাওয়াবি, হ্যাঁ আহা গো গোয়াতি মানুষ, কত কিছু খাবার ইচ্ছে যায় এখন, মুখ ফুটে কেউ বলতে পারে না রে, ও বুঝে নিতে
1: কেউ কারু এখন সত্তর নারে ধেনো, সবাই আশ্রয় চায়, বাঁচতে চায়,
5: তাই বলে সাপের সঙ্গে বসবাস, বানে মেরেছে আবার সাপেও জীবন নিতে চাইছে,
4: ওরও তো গত টত্ত সব গেছে, মামন

0: মাহন, এখন আরো কিচ্ছু করবে না রে। হ্যাঁ শোন, সাবধানে থাকিস, গায়ে যেন ব্যথাটা না লাগে। জয় মামনসা, জয় মামনসা, রক্ষে করো মা, রক্ষে করো, রক্ষে করো।
1: সকাল হয়ে গেল যে, ওঠ। এই দেখো, আরে গেল কোথায়? সাত সকালে পদ্ম, ও পদ্ম।
0: আরে কি হলো রে বাবা, আমার হাঁক পাড়তেছিস কেন?
1: ওই পদ্ম রে দেখছি নে তাই।
0: ও সকাল বেলা আধার থাকতে থাকতে উপাসে গেছে।
1: তুমি যেটা দেখেছো?
0: নয়তো মিছে বলছি নাকি রে বাবা। হ্যাঁ, মেয়ে ছেলের মরণ, ও হাজার রকম সমস্যা, তোরা ডাক পাড়তে হবে না, ও এলো বলে।
1: ঠিক আছে ঠিক আছে ঠান্ডি, ও আমি আর ডাকছি না।
2: শ্রীকান্ত, শ্রীকান্ত কি আর গায়ে আছে গো? দেখো ওই দেখো, সর্বাঙ্গ কেমন নীল হয়ে যাচ্ছে গো।
1: সে কি
2: করে অবদা আরো জোরে সত্যি করে বলুন।
0: আমি দুধ কলা দেব,
3: একটুখানি দুধ খেতে বড্ড ইচ্ছে করছে, দুধ খাবো একটুখানি দুধ।
1: দুধ এখন কোথায় পাবো পদ্ম? জল খাবি?
3: না
1: জল
3: না না না না, একটু দুধ, একটু দুধ খেতে মন চাইছে আমার। ওই বাবা রে, চলে গেল, চলে গেল, চলে গেল।
0: কই রে যা, তোরা ওঝার সন্ধান কর। আরে এদিকে পদ্ম যে ঢলে পড়ছে, ওরে যা যা।
1: এই দেখো মুখ দিয়ে গ্যাস দা বেরোচ্ছে দেখো। পদ্ম, হ্যাঁ পদ্ম, কথা বল পদ্ম, কথা বল। কি একটা পড়ে গেল মনে হয়, এতো দেখি কাজল লতা।
2: কই কই দেখি দেখি দেখি দেখি, এই নাও এই নাও এই নাও,
1: কাজল লতা ছেলেরে কাজলে পড়াবে বললে পদ্ম কইরেছে ঘর ছেড়ে আসার সময়। সেটাও পদ্ম, এই পদ্ম, পদ্ম ফেলি রেখি তুই চলে গেলি পদ্ম, এই পদ্ম।

অনাগত জননী নাটকটি এখানেই শেষ হল। কাহিনী মৃত্যুঞ্জয় চক্রবর্তী, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য।

0: ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্যাংলা অসিত সমাদ্দার, ধেনু সত্যরঞ্জন ঘোষ, বেজা সুশীল চক্রবর্তী, পদ্মা মমতা চট্টোপাধ্যায়, ঠান্দি শেফালী বন্দ্যোপাধ্যায়, গোবর্ধন সত্য বন্দ্যোপাধ্যায় এবং অবধূতের ভূমিকায় ধীমান চক্রবর্তী, সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করেছেন নির্মল গুহ।
1: এতক্ষণ শুনলেন নাটক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই পাঁচ দেশ সফর শুরু করবেন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। অসম সরকার আগামী ২৬ মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বৈঠকের সভাপতিত্ব করছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধিদলের প্রধানরা এই বৈঠকে অংশগ্রহণ করছেন। বৈঠকের প্রারম্ভিক অধিবেশনে বিদেশমন্ত্রী ডঃ জয়শঙ্কর বলেন, শান্তি ও নিরাপত্তা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে যে সংঘাত দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আলোচনা এবং কূটনীতির গুরুত্ব বেড়েছে।
1: Our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation. Development issues remain central. Many countries face challenges on energy, food, fertilizer and health security as also access to finance. BRICS can help them respond more effectively.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সহ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত হয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। আজ বিকেলে অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানিয়েছেন, আবুধাবি সফরকালে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে দুই নেতা কথা বলবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী

0: দিল্লিতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী ভারতীয়র কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়েও মত বিনিময় করবেন তাঁরা। পশ্চিম এশিয়ার সংকটের ফলে খনিজ তেল সরবরাহের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে আলোচনায় তা নিয়ে কথাবার্তা হতে পারে বলে মনে করা হচ্ছে।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। 2017 সালের পর এটিই হবে তাঁর সে দেশে দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্ট আপের মতো বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হ্যারল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইটালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ মাত্র 20 বছরের মধ্যে দেশের সব মানুষের আস্থা অর্জন করেছে। আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনডিআরএফ এর বিশেষ অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, যে কোনো বিপর্যয় ঘটলে এনডিআরএফ এর কর্মীরা যে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তা অত্যন্ত প্রশংসনীয়। আজ এই অনুষ্ঠানে এনডিআরএফ এর কর্মী ও আধিকারিকদের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে প্রেসিডেন্ট স্কলার সম্মান প্রদান করা হয়। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। সবচেয়ে বেশি 17 জনের প্রাণহানি হয়েছে প্রয়াগরাজে। ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে 15 জনের, মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদাউনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। 100 জনের বেশি মানুষ আহত, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ ডানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 26 মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল বিবাহের আইনি বয়সসীমা, বহু বিবাহ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলো সমাধান করা। তিনি স্পষ্ট করে দেন যে ধর্মীয় রীতিনীতি এই বিলের আওতামুক্ত থাকবে। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর অসম দেশের তৃতীয় রাজ্য হিসেবে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীত হিসেবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাইতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় মুখ্যমন্ত্রী জানান, একই সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণমনও প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। এ বিষয়ে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করবে বলে তিনি জানান। আগামী সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ কলকাতা হাইকোর্টে এক মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেছেন। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে তিনি রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে এক দলীয় প্রার্থী দায়ের করা মামলায় সওয়াল করেন। পশ্চিমবঙ্গে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার

0: জানিয়েছেন, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন। 496 নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদ্রিত পাল। ওই স্কুল থেকেই ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল দুদিনের সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছবেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তিনি আজ ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছেন। কূটনৈতিক মহলের মতে আমদানি শুল্ক এবং প্রযুক্তিগত লড়াই নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে চীনের সাহায্যে হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করবেন ট্রাম্প। রাশিয়া গতকাল ইউক্রেনে এক বিশাল ড্রোন হামলা চালিয়েছে। ন্যাটো সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় এলাকার গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত অনেকে। ইউক্রেন জানিয়েছে রাশিয়া প্রায় 800 ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমাজমাধ্যমের এক বার্তায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সময় রাশিয়ার এই হামলা বিশেষ তাৎপর্যপূর্ণ। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের চেলিয়ানে এইচপিসিএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পাঞ্জাব পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে এবং সমসংখ্যক ম্যাচে মুম্বাই 6 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। অন্যদিকে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই 5 দেশ সফর শুরু করছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। একসময় দূরে থাকা আপনজন কিংবা দুই পরিবারের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যমই ছিল চিঠি। কাগজের পাতায় শব্দের মাধ্যমে ধরা পড়ত মানুষের জীবনের নানা অনুভূতি, আনন্দ, বেদনা, ভালোবাসা, অভিমান, আশা, নিরাশার অজস্র গল্প। একটি চিঠি শুধু খবর বহন করত তাই না, বরং সেই সময়ের সমাজ, পরিবেশ ও মানুষের মনের অবস্থাকেও তুলে ধরত অত্যন্ত জীবন্তভাবে। তখন একটি চিঠির জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত। ডাকপিয়নের পায়ের শব্দ শুনলেই মনে জাগত কৌতূহল আর আনন্দ। বহু প্রতীক্ষার পর প্রিয়জনের লেখা একটা চিঠি হাতে পাওয়া মানেই ছিল মনের মধ্যে এক অনাবিল প্রশান্তি সঞ্চার। চিঠি ছিল মানুষের আবেগ ও সম্পর্কের এক অমূল্য স্মারক। প্রেম, বিরহ, মমতা, সান্ত্বনা কিংবা জীবনের নানা অনুভূতি সেখানে ফুটে উঠত অত্যন্ত কোমল ও আন্তরিকভাবে। চিঠি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের জীবনের অনুভূতিকে ধারণ করে রাখা এক মূল্যবান স্মৃতি।

জীবনের ঠিকানা কোনো একটি মাত্র ঘর নয়, কোনো শহরের নামও নয়। এটা এক অন্তহীন যাত্রা যেখানে মানুষ প্রতিদিন একটু একটু করে নিজেকে আবিষ্কার করে, কখনো ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে, কখনো নতুন আশার আলোয় জীবনের মানে খুঁজে পায়। মানুষ ভাবে সে গন্তব্যের দিকে হাঁটছে, অথচ জীবন তাকে পথের সৌন্দর্যই দেখিয়ে দেয়। জীবনের ঠিকানা আসলে কোনো মানচিত্রে আঁকা থাকে না, এটা অনুভবের, উপলব্ধির আর আত্মার এক গভীর সংলাপ। জীবনের ঠিকানা আসলে ভালোবাসা, শান্তি আর আত্মিক প্রশান্তির আরেক নাম।

যে মানুষ অসম্পূর্ণতার মাঝেও হাসতে পারে সেই ভালো থাকার অর্থ জানে। ভালো থাকা মানে কষ্টে থাকা নয়, বরং কষ্টের ভেতরেও নিজেকে হারিয়ে না ফেলা। প্রত্যাশা কমলে মন হালকা হয়, আর মন হালকা হলে জীবনও সহজ লাগে। ভালো থাকা মানে প্রতিদিন নতুন করে বাঁচার ইচ্ছে খুঁজে পাওয়া। ভালো থাকা হলো নিজের ভেতরের ভাঙনগুলোকে আলতো করে জড়িয়ে ধরা। ভালো থাকা মানে সব উত্তর জেনে যাওয়া নয়, বরং কিছু প্রশ্নকে মেনে নিয়ে হাসতে পারা।

এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:53 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: এখন শুনবেন আজকের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে। বিকেলের দিকে হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হবে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম, ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ সর্বনিম্ন পরিমাপ ছিল আজ যথাক্রমে 89% এবং 60%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আজকের আবহাওয়ার খবর এখানেই শেষ হলো।

এখন শুনবেন আজ অর্থাৎ 14 মার্চ 2026-এ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। দুপুর 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05

মহিলাদের আসর বিষয় সাহিত্যের বাসর অতিথি দীপান্বিতা রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় সৌমিলি রায়। বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, পরাগ সংযোগে মৌমাছির ভূমিকা, এই বিষয়ে লক্ষণচন্দ্র প্যাটেলের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাসরায়। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় গর্ভকালীন ব্যায়াম, বলবেন ডক্টর পুষ্পার্ঘ পাণ্ডা। সন্ধ্যে 7:00 যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন ভায়োলিন শিল্পী অম্লান হালদার, রাগ রাগেশ্রী, তবলা সুধীর ঘড়াই। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় রাত 12:00।

এখন শুরু হচ্ছে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। সঙ্গে আছি মৈত্রীবন্ধু পাপড়ি ভট্টাচার্য। দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আজ অনুরোধের আসরের আজকের পর্বটি সাজানো হয়েছে ডাকযোগে আসা চিঠি দিয়ে। মানে যেসব বন্ধুরা ডাকযোগে চিঠি পাঠিয়ে আমাদের কাছে আবেদন জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন গান শোনার, তাদের অনুরোধ থেকে বাছাই করে আজকের পর্বটি তৈরি করা হয়েছে। তবে বন্ধুদের কাছে একটি আবেদন, যারা ডাকযোগে অনুরোধ পাঠাচ্ছেন তারা ইমেল বা ফেসবুকে লিখবেন না, আবার যারা ফেসবুকে লিখছেন বা ইমেল করছেন তারা ডাকযোগে পাঠাবেন না। অনুরোধ পাঠানোর জন্য একটি মাত্র মাধ্যম ব্যবহার করুন। আজকে প্রথম যে গানটির অনুরোধ আমাদের কাছে ডাকযোগে এসেছে সেটি পাঠিয়েছেন ধীরেন্দ্রনাথ মেটে। অনুরোধটি এসেছে মানকর বুদবুদ পূর্ব বর্ধমান থেকে। তিনি শুনতে চেয়েছেন

পরবর্তী গানটির জন্য যিনি ডাকযোগী অনুরোধ পাঠিয়েছেন তারা হলেন বিষ্ণু দাস, রাজু দাস, সুব্রত দাস ও শতদল দাস। অনুরোধটি এসেছে গোপালপুর মাজনা পূর্ব মেদিনীপুর থেকে। তারা শুনতে চেয়েছেন ফিরোজা বেগমের কণ্ঠে শুকনো পাতার নূপুর পায়ে।

ফিরোজা বেগমের কণ্ঠে শুনলেন নজরুলগীতি। পরের গানের অনুরোধ জানিয়ে যারা চিঠি পাঠিয়েছেন তাদের নাম হল সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, জয়দেব ও পদ্মাবতী সাউ, বাসুদেব সাউ। এখানে আরেকটি নাম ছিল কিন্তু হস্তাক্ষর বোধগম্য না হওয়ার জন্য সেটি বলা গেল না। তারা অনুরোধ করেছেন পান্না ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে। তাদের অনুরোধের শিল্পী আব্বাসউদ্দিনের কণ্ঠে এখনকার গান।

পরের গানটির জন্য যিনি চিঠি পাঠিয়েছেন, মানে ডাক যোগে যিনি অনুরোধ করেছেন, তিনি হলেন অরূপ কুমার মণ্ডল। অনুরোধটি এসেছে কোন্নগর ঘাটাল মেদিনীপুর থেকে। তিনি শুনতে চেয়েছেন পথে হলো দেরি ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, রবীন চট্টোপাধ্যায়ের সুরে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এই গানটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছিলেন কোন্নগর ঘাটাল মেদিনীপুর থেকে অরূপ, শেফালি ও সোমনাথ মান্না। মাফ করবেন, এটার ঘোষণা একটু ভুল ছিল। আজকের অনুরোধের আসর শুনছেন ডাকযোগে পাওয়া চিঠি থেকে। যে সকল বন্ধু ডাকযোগে অনুরোধ পাঠিয়েছেন তাদের চিঠি থেকে সাজানো হয়েছে আজকের অনুরোধের আসর। পরের গানটি শুনতে চেয়ে অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন মানিকবাদী, সেলামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। অনুরোধ করেছেন সুদীপ ও নারুগোপাল। তারা শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে

এবারের গানটির জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন নিখিল সেন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। তার অনুরোধের গানটি হল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ওগো কাজল নয়না হরিণী।

পরবর্তী গানটির জন্য অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন পাঁচের পল্লী বড় বাগান সিউড়ি বীরভূম থেকে প্রশান্ত চন্দ্র। তিনি অবশ্য কোনো গান নির্দিষ্ট করে দেননি, তিনি গানের পছন্দ ছেড়ে দিয়েছেন আমাদের উপর, আমাদের পছন্দের যে কোনো একটি গান শোনাতে বলেছেন। তো তার জন্য রইল আশা ভোসলের কণ্ঠে এই গানটি।

এতক্ষণ শুনছিলেন অনুরোধের আসর। আজকের অনুরোধের আসর সাজানো হয়েছিল ডাকযোগে পাওয়া চিঠির অনুরোধের গান দিয়ে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধের আসরে সাড়া পেয়ে আমরা সত্যি আপ্লুত। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, আমাদের ইমেলের মাধ্যমে অনুরোধ পাঠাতে পারেন। ইমেল আইডি maitribondhu@gmail.com। ডাকযোগে আপনাদের চিঠি পাঠানোর ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001। তবে বন্ধুদের কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, কেউ অনুরোধ পাঠাবেন একটি মাত্র মাধ্যমে। যিনি ফেসবুকে পাঠাবেন তিনি ডাকযোগে চিঠি লিখবেন না, যিনি ডাকযোগে চিঠি লিখবেন তিনি ফেসবুক বা ইমেলে পাঠাবেন না। এখন ঘড়ি বলছে শেষ করতে হবে আজকের অনুরোধের আসর। এতক্ষণ আপনাদের সঙ্গে শ্রবণ সাহচর্যে ছিলাম মৈত্রীবন্ধু পাপড়ি ভট্টাচার্য।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মহিলাদের আসর, বিষয় সাহিত্যের বাসর, উপস্থাপনায় সৌমিলি রায়।

0: আজকে সাহিত্য বাসরে রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প নিয়ে কথা শুনব লেখিকা দীপান্বিতা রায়ের কাছ থেকে। সাক্ষাৎকার নিয়েছেন মহিলা মহলের প্রোগ্রাম এক্সিকিউটিভ পায়েল চট্টোপাধ্যায়।
1: অতিপ্রাকৃত একটি বিশেষ রস, তাহাতে রোমাঞ্চ হইবে, গা শিরশির করিয়া উঠিবে, পিছনে তাকাইতে ভয় হইবে, অথচ লোভ সংবরণ করাও যাইবে না। তার গল্প পড়া শেষ হইয়া গেলে অন্ধকার ঘরে একাকী প্রবেশ করিতে দ্বিধাবোধ হইবে। রবীন্দ্রনাথ তাঁর অতিপ্রাকৃত ছোট গল্পে এ ধরনের ভৌতিক গল্প লেখেননি। মানুষের মনের গভীরে অবচেতনে যে চিন্তাভাবনা কাজ করে তাকে ভর করেই ছোট গল্পগুলি রচিত হয়েছে। এই পর্যায়ের প্রতিটি ছোট গল্পেই দেখা যায় গল্পটি একজনের মুখে কথিত, অন্যজনের দ্বারা শ্রুত। এই কথক বা গল্প সৃষ্টিকারী ব্যক্তি কি কবির চিত্তের নিয়ামক, সেই অন্তর্যামী নন। কথাগুলি বলেছিলেন প্রমথনাথ বিশি। তাঁর রবীন্দ্রনাথের ছোট গল্পে তিনি এই কথাগুলি বলেছিলেন। মে মাস মানেই কবির মাস, রবি ঠাকুরের মাস। রবি ঠাকুরের এমন কোনো দিক নেই যেদিকে বোধহয় বাঙালি আলো ফেলেনি। কোথাও হয়তো একটু কম আলো পৌঁছেছে, কোথাও একটু বেশি, কিন্তু রবি ঠাকুরের একেবারে অনাবিষ্কৃত সৃষ্টির দিক বোধহয় নেই। তো তাই আজ এই কবি মাসে বা এই রবি মাসে আমরা রবীন্দ্রনাথের অতীন্দ্রিয় গল্পে মনস্তাত্ত্বিক উপাদান এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন একজন অতিথি। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনিও তার গল্পে এমন মনস্তাত্ত্বিক উপাদান সমেত রহস্য রচনা করেন। আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক দীপান্বিতা রায়। দিদি, আকাশবাণী স্টুডিওয়ে নমস্কার।
2: নমস্কার, সকলকে আমার শুভেচ্ছা।
1: প্রথমেই যেটা জানতে চাইব, রবি ঠাকুরের গল্প মানেই সেখানে মনস্তাত্ত্বিক একটা টান বা একটা উপাদান থাকবেই, কারণ সেটা রহস্য গল্প হোক, সেটা হাস্যরস হোক বা সেটা সামাজিক গল্প।

0: হোক। রবীন্দ্রনাথের ছোট গল্প মানে সেখানে মনস্তাত্ত্বিক উপাদানই বেশি মূলত। রবীন্দ্রনাথের সমসাময়িক তো অনেক গল্পকারই ছিলেন বা তার পরবর্তীকালেও বহু বিদগ্ধ গল্পকার এসেছেন যারা হয়তো এমন রহস্য গল্পও লিখেছেন, কিন্তু ছোট গল্পকার রবীন্দ্রনাথ কোথায় আলাদা রহস্য গল্প লেখার ক্ষেত্রে তাদের থেকে?
1: বেশ গুরুগম্ভীর আলোচনা। তো শুরুটা আমি একটা ছোট্ট মজার ঘটনা দিয়ে করছি, মানে এটা আমার একদম ব্যক্তিগত একটা অভিজ্ঞতা। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়েছি, যখন ভর্তি হব ইন্টারভিউ দিতে যাচ্ছি, মানে মাত্র 17 বছর বয়স, মফস্বল থেকে এসেছি, ইন্টারভিউ বোর্ডে বাঘা বাঘা সব লোকেরা বসে আছে, তাদের কাউকে চিনি না, একমাত্র নমনদা দেবসেনকে কাগজে ছবি দেখেছি বলে চিনি। তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি দু চারটি প্রশ্নের পর আমাকে বললেন যে প্রিয় লেখক কে। তো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম আমি তার আগে শুনিনি কখনো, তাহলে হয়তো সতর্ক হতাম। যাই হোক, আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুর, মানে কী যে ভুল করলাম সেটা পরে বুঝেছি। উনি বললেন যে ও আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর, বাকিরা মুচকি মুচকি হাসছিলেন। হ্যাঁ, তো বললেন আচ্ছা ঠিক আছে। প্রথম প্রশ্ন করলেন, আচ্ছা রবীন্দ্রনাথের কোন উপন্যাসে বিধবা চরিত্র প্রধান? হ্যাঁ পেরে গেলাম, বললাম চোখের বালি। হ্যাঁ আচ্ছা। তারপরে বললেন যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এটা কোন গল্পে আছে? সেটাও পেরে গেলাম, জীবিত অমৃত। হ্যাঁ। তারপরে বললেন রবীন্দ্রনাথ ভূতের গল্প লিখেছিলেন? আমি খুব খুশি, কমন পড়েছে। হ্যাঁ বলে হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ তো বলে কোন গল্প? ক্ষুদিত পাষাণ। ক্ষুদিত পাষাণ বুঝি ভূতের গল্প? হ্যাঁ নিশ্চয়ই ভূতের গল্প। তারপরে মোটামুটি আধ ঘন্টা প্রায়, মানে তার সঙ্গে আমার প্রায় মারামারি হলো, মৌখিক মারামারি আর কি। উনি বলছেন যে ওটা ভূতের গল্প নয়, আমি বলছি ওটা ভূতের গল্প। এবং কাঁদো কাঁদো হয়ে বেরিয়ে এসে বাবাকে বললাম যে আমি তো কোনোভাবেই চান্স পাবো না, কারণ আমি সমান সব ভুল বলেছি। তো রেজাল্ট বেরো, দেখা গেল যে আমি ফার্স্ট হয়েছিলাম। এবং প্রথম দিন করিডোরে দাঁড়িয়ে মানববাবু আমাকে বলেছিলেন যে রবীন্দ্রনাথ শুধু পড়েছ, কিছু বোঝো নি, এবার বুঝবে। তো উনি আমাদের পড়েছিলেন, ক্ষুদিত পাষাণে পড়েছিলেন। তো এই যে আলোচনাটা তুমি বলছো, যে শুরু করার আগে আমি একটা রবীন্দ্রনাথের লেখা একটা কবিতার জাস্ট কয়েকটা লাইন একটু পড়ছি। হ্যাঁ, রূপনারায়ণের কুলে। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যু সম্বন্ধে ধারণা। মৃত্যু হচ্ছে জীবনের পরম সত্য, সুতরাং সেটা সুন্দর। সুতরাং মৃত্যুর পরবর্তী কিছু, অতীন্দ্রিয় কিছু, অশরীরী কিছু, মরণের পরের কিছু, সেখানে মরণের পরে যেটা, সেটা ঈশ্বর বা প্রেম হতে পারে, অন্য কিছু নিয়ে রবীন্দ্রনাথ ঠিক সেভাবে লিখেছেন বলে আমার মনে হয় না। সেইখানেই তার অতীন্দ্রিয় গল্প বা রহস্য গল্প অন্য সবার থেকে আলাদা, কারণ তার গল্পগুলো হচ্ছে আসলে মূল্যবোধের গল্প, মানবিক মূল্যবোধের গল্প।
0: শুধু সেখানে চরিত্ররা কোথাও অতীন্দ্রিয় বা কখনো অলৌকিক রূপে উপস্থাপিত হচ্ছে,
1: হ্যাঁ, তারা তিনি একটা আবহ তৈরি করেন, যেটাকে আমরা বলি যে ভূতের গল্পের লক্ষণ বা ভূতের গল্পের আবহ, সেরকম একটা আবহ তৈরি করেন। কিন্তু তার মধ্যে থেকে যে কথাগুলো বেরিয়ে আসে, তার গল্পের তো একটা বীজ থাকবে এবং গল্প থেকে কিছু আমরা উপাদান পাবো, শুধু যেটুকু লেখা হয়েছে তা না, ইন বিটুইন লাইন্স বলে একটা কথা থাকে, সেটা প্রত্যেকটা রবীন্দ্রনাথের গল্প, শুধু রবীন্দ্রনাথ কেন, যে কোনো ভালো সাহিত্যিকের গল্প, ভালো ছবি, সব কিছুতে এটা পাওয়া যায়। সেইটা কিন্তু কখনোই কোনো পরলৌকিক কোনো কিছু নয়, সেটা ভীষণই মানবিক, সেটা ভীষণই মানবিক মূল্যবোধেরই সম্বন্ধেই তিনি প্রত্যেকটা গল্পে লিখেছেন।
0: ঠিক, সেটা সম্পর্ক লৌকিক আমরা বলতে পারি
1: অনেক সময়, অনেক সময়।
0: ঠিক, আমরা প্রথমেই আসি নিশীথে গল্পটির কথায়। আপাত অলৌকিক, যেহেতু আপনি নিজেও বলছিলেন যে রবীন্দ্রনাথের গল্পে হয়তো ওই আবহটা ভৌতিক হতে পারে, অলৌকিক হতে পারে, কিন্তু আসলে গল্পটা জীবনের গল্প, মনের গল্প, মানুষের গল্প। তো এই যে আপাত অলৌকিক গল্পটা, নিশীথে গল্পটা, যদি আপনি একটু পর্যালোচনা করে বলেন আমাদের শ্রোতাদের, কোথায় মানবিক, এই মানবিক উপস্থিতিটা কোথায়?
1: হ্যাঁ, নিশীথে গল্পটা আমার মনে আছে, আমি প্রথম যখন পড়েছিলাম, এটা একটা অভিজ্ঞতা, রবীন্দ্রনাথের গল্প পড়ার কতগুলো অভিজ্ঞতা আছে। আমি না প্রথম গল্পগুচ্ছ পড়ি তখন আমি ক্লাস 6-এ পড়ি, মানে বাংলাটা পড়তে পারি আর কি। হ্যাঁ, তো দাদুর আলমারিতে ছিল, আমি এক গরমের ছুটিতে পড়ে ফেলেছিলাম। হ্যাঁ, খুব পড়েছি, খুব আনন্দ। হ্যাঁ, তারপরে ক্লাস 10-এ পড়ে বুঝলাম যে কিছুই পড়িনি, আরেক রকম পড়লাম, মানে এটা ক্রমশ ক্রমশ হতে থাকে। তো এই নিশীথে গল্পটা আমার প্রথমবার পড়ে আমি কিন্তু ভয় পেয়েছিলাম, ওই ওকে ওকে ওকে গো, এটা ভীষণ একটা এফেক্ট করেছিল যে মনের মধ্যে, যে কী হচ্ছে, সত্যি তো এক প্রেতাত্মা এসছে। পরে না স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছি ক্রমশ পড়ে। আমার যেটা

0: মনে হয় যে এই নিশীথের গল্পটা আসলে হচ্ছে দ্বিচারিতার গল্প, বা ইংরেজিতে যাকে বলে হিপোক্রেসি, সেই দ্বিচারিতার গল্প। মানে এই যে ডাক্তারবাবু, যিনি দক্ষিণারঞ্জন, তিনি তার প্রথম স্ত্রী তাকে যখন অসুস্থ হয়ে পড়েছেন, তিনি সেবা করার চেষ্টা করছেন, তিনি মনে মনে ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু সেটা স্ত্রীর কাছে প্রকাশ করতে পারছেন না। স্ত্রী কিন্তু তাকে খুব ভালো করে চেনে, এক ধরনের দ্বিচারিতা করছেন। এবং স্ত্রীকে কিন্তু সেই অবস্থাতেও তিনি যখন যখন বলছেন যে তোমাকে ছাড়া আর কাউকে আমি ভালোবাসতে পারবো না কোনোদিন, সেটাও কিন্তু সত্যি নয়। তিনি নিজের অন্তরে জানেন সেটা সত্যি নয়। এবং পরবর্তীকালে অসুস্থ স্ত্রীকে বেনারসে নিয়ে গিয়ে সেখানে যখন আরেকটি মেয়ের সঙ্গে তার প্রণয় হচ্ছে, স্ত্রী কিন্তু বুঝতে পারছেন। স্ত্রী শেষ পর্যন্ত আমরা আমাদের তো এখন এটা পড়লে আমরা পরিষ্কারই বুঝতে পারি, দক্ষিণারঞ্জনের প্রথম স্ত্রী প্রকৃতপক্ষে আত্মহত্যা করেছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে মালিশের ওষুধটা খেয়ে নিয়েছিলেন, কারণ তিনি চাইছিলেন স্বামীকে মুক্তি দিতে। তিনি বুঝতে পারছিলেন যে তার স্বামীর পক্ষে তাকে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তিনি তার জীবনের সুখের পথে, আনন্দের পথে অন্তরায় হতে চাননি, তিনি সরে গেছিলেন। কিন্তু দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রেও দক্ষিণারঞ্জনকে আমরা দেখলাম তিনি একই রকম দ্বিচারিতা করছেন। তাকে যখন বলছেন ভালোবাসার কথা, তখন কিন্তু তার মনে পড়ছে যে প্রথম স্ত্রীকে তিনি একই কথা বলেছিলেন এবং সেই কথাও মিথ্যা ছিল, আজকের কথাটাও হয়তো বা মিথ্যা। রবীন্দ্রনাথ দেখাতে চাইছেন যে দক্ষিণারঞ্জন আসলে একজন স্বার্থপর পুরুষ, অত্যন্ত স্বার্থপর পুরুষ, যিনি নিজেকে ছাড়া কাউকে কিন্তু ভালোবাসেন না, তা নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়ে কাউকে ভালোবাসার ক্ষমতাই নেই। তিনি শুধু মুখে স্তোক বাক্য বলছেন, তার অন্তরের কথা কিন্তু তিনি কাউকে বলতে পারেন না। এই যে একটা মানুষের দ্বিচারিতা, এই দ্বিচারিতার গল্প একটা সম্পর্কের ক্ষেত্রে, সবথেকে গভীরতম নিবিড়তম সম্পর্কের ক্ষেত্রেও যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার গল্প আমার মতে নিশীথে।
1: আচ্ছা বেশ, আপনি বলছিলেন, একটা প্রশ্ন মাথায় এলো যে আপনি ক্লাস সিক্সে প্রথমবার এই গল্পটা পড়ে ফেলেছিলেন। রবীন্দ্রনাথের ছোট গল্পের ক্ষেত্রে, যেহেতু আজ আমরা অতীন্দ্রিয় গল্পের কথা আলোচনা করছি, সেই জন্য আমি এই বিষয়টাতেই জোর দেব যে ধরে নিন আপনি একটা বয়সে এই অতীন্দ্রিয় গল্পগুলো বা রহস্য গল্পগুলো পড়ছেন, তখন সেটা আপনার কাছে হয়তো রহস্য হিসেবেই, কিন্তু একটু অন্যরকম রহস্যের গল্প হিসেবে উপস্থাপিত হচ্ছে। পরবর্তী সময়ে হয়তো কাজের জন্যে বা নানান কারণে আপনি আবার সেই অতীন্দ্রিয় গল্পগুলো পড়ছেন, তখন কি তার মানেটা আপনার কাছে বদলে গেছে, এমন হয়েছে?
0: অবশ্যই, সত্যি কথা বলতে কি, এই আলোচনাটা যে হবে, এই আলোচনাটা যে করব, এই আলোচনাটা করার জন্য যে প্রস্তুতি নিচ্ছিলাম, সেই প্রস্তুতি নেওয়ার সময় আমি বুঝতে পারছিলাম যে প্রত্যেকটা গল্প অনেক বেশি নিবিড়ভাবে পড়ছি, তার ভেতরকার সম্পর্কগুলোকে অনেক আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছি, আরও যতটা হয়তো তখন প্রথমে বারবার, দ্বিতীয়বার বা তৃতীয়বার পড়ার পরে ভাবিনি, সেই সত্যগুলো সামনে ধরা পড়ছে। সেটা একটা দিক, আমার নিশ্চয়ই বয়স বেড়েছে। দ্বিতীয় দিক হচ্ছে হয়তো এইভাবে বিশ্লেষণ করার মন নিয়ে পড়িনি, সেই জন্য হয়তো সবটা বুঝতে পারিনি, সেটা সবসময়ই হয়।
1: রবি ঠাকুরের ছোট গল্প, বিশেষ করে রহস্য বা অলৌকিক বা অতীন্দ্রিয় গল্পগুলোর ক্ষেত্রে বর্ণনা একটা বড় ভূমিকা নিয়েছে। মানে একেবারে ওই যে আপনি বলছেন আবহ, পুরো ছবির মতো একদম বর্ণনা, মানে প্রাসাদের বর্ণনা, কোনো মানুষের বর্ণনা, কোনো জায়গার বর্ণনা, কোনো ঘটনার বর্ণনা ভীষণভাবেই নিখুঁত, সূক্ষ্ম। বর্ণনার গুণেই কি অতীন্দ্রিয় পরিসরটা এতটা জোরালো হয়ে ওঠে?
0: সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশেষ করে ক্ষুধিত পাষাণ, নিশীথে, এই দুটোতে তো ভীষণ রকম বর্ণনা রয়েছে। আমি যদি একটুখানি একটা জায়গা থেকে একটু পড়ি, তাহলে আমার মনে হয় যারা শুনছেন শ্রোতাদেরও ভালো লাগতে পারে। যেখানে একটা, আমি নিশীথে থেকে একটা জায়গা, খুব ছোট্ট অল্প একটু অংশ পড়ছি, যেখানে মনোরমার সঙ্গে দক্ষিণারঞ্জন পদ্মার তীরে বেড়াচ্ছেন, সেই জায়গাটা বর্ণনা রয়েছে একটা। একদিন আমরা দুইজনে বেড়াইতে বেড়াইতে বহুদূর চলিয়া গেলাম, সূর্যাস্তের স্বর্ণ ছায়া মিলাইয়া যাইতেই শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল। সেই অন্তহীন শুভ্র বালির চরের উপর যখন অজস্র অবারিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল, তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রালোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুইজনে ভ্রমণ করিতেছি। কি অপূর্ব বর্ণনা না, একটা অদ্ভুত, মানে পুরো দৃশ্যটা যেন চোখের সামনে ভেসে
1: ভেসে উঠছে,
0: সেটা একটা, সেটা খুব আকর্ষণীয়। এবং ক্ষুধিত পাষাণেও আমরা বারে বারে মামুদ শাহর প্রাসাদের বা যে স্বপ্ন তারা দেখছে বা তার বরিচের যে জঙ্গল, মামুদ শাহর প্রাসাদের সামনে জঙ্গল, তার সামনে নদী, সুস্তা নদী, তার যে বর্ণনা আমরা পাই সেগুলো সত্যি খুব সুন্দর, খুব আকর্ষণীয়।
1: রবি ঠাকুরের ছোট গল্পে সম্পর্কের টানা পড়েন নিয়ে কি বলবেন?

0: যদি একটু বিশ্লেষণ করে দেন এই গল্পগুলির মাধ্যমে।
1: সম্পর্কের টানাপোড়েন নিয়ে বলতে হলে প্রথমে আমি যে গল্পটার কথা বলবো সেটা হচ্ছে কঙ্কাল।
0: বেশ,
1: রবীন্দ্রনাথ কোন কঙ্কাল গল্পে কোনো মেয়েটির কোনো নাম নেই, একজন বালবিধবা, সে তার দাদার কাছে থাকে। দাদার দাদা খুবই বোনকে স্নেহ করেন, হ্যাঁ, অপরূপ সুন্দরী, হ্যাঁ, সুন্দরী এবং নিজে খুব স্বাভাবিক। আমাদের মানুষের জীবনের প্রক্রিয়াতে তার যখন যৌবন এসছে তখন সে নিজে নিজের সৌন্দর্যে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে এবং সে বালবিধবা, সে ঘর থেকে বেরোতে পারে না, কোনো পুরুষের সংস্পর্শে আসার তার পক্ষে সম্ভব নয়। সুতরাং যে পুরুষটিকে সে প্রথম দেখতে পেল, শশী শেখর, তার বাবা দাদার বন্ধু ডাক্তার, তাকেই তারই সে প্রেমে পড়ছে। এবং মজার ব্যাপার হচ্ছে শশী শেখর কিন্তু, রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে শশী শেখর কিন্তু এই প্রেমের সম্পর্কটাকে রীতিমতো উপভোগ করছে। সে কিন্তু বুঝতে পারছে যে মেয়েটি তার প্রেমে পড়েছে এবং তাকে প্রকটভাবে না করেও অপ্রত্যক্ষভাবে যতটা প্রশ্রয় দেওয়া যায় শশী শেখর কিন্তু সেই প্রশ্রয়টা দিয়ে যাচ্ছে। কিন্তু শশী শেখর জানে যে এই মেয়েটির সঙ্গে তার প্রেম কোনো পরিণতি লাভ করবে না এবং সে করতে চায়ও না, কারণ তার চেম্বার সাজিয়ে দেওয়া হবে সেই লোভে সে কিন্তু বিয়ে করছে। সবথেকে যেটা দুঃখের ব্যাপার, সবথেকে যেটা মানে গল্পের মধ্যে যেটা সবথেকে শকিং বলবো আমি, সেটা হচ্ছে যে শশী শেখর এই কথাটা কিন্তু মেয়েটির কাছ থেকে গোপন রাখতে চাইছিল এবং মেয়েটি জানতে পারলো। মেয়েটি জানতে পারার পরে, পরের কথাটা পরে আসছি, কিন্তু মেয়েটি জানতে পেরে রবীন্দ্রনাথ বলছেন যে সে অপমানিত হয়েছিল, প্রচণ্ডভাবে অপমানিত হয়েছিল, কারণ সে তো কখনো বলেনি শশী শেখরকে যে তুমি আমাকে বিয়ে করো, হ্যাঁ, তাহলে তুমি লুকোচ্ছ কেন? তার মানে শশী শেখর কতখানি তার মধ্যে দ্বিচারিতা বা তার মধ্যে ভণ্ডামি কত বেশি যে সে এই বিবাহিত জীবনটাকে লুকোতে চাইছে যে বিয়ের পরেও সেই সম্পর্কটাকে বজায় রাখতে পারে। এই আনন্দটা, এই অন্য কোনো নারীর সঙ্গে নারী সঙ্গ লাভের আনন্দ সে উপভোগ করতে পারে। সে মেয়েটিকে শুধু বঞ্চিত করতে চায়নি, তার মেয়েটিকে ঠকাচ্ছে প্রতি মুহূর্তে। এই অপমানটা কিন্তু মেয়েটি সহ্য করতে পারলো না এবং সে কিন্তু শশী শেখরকে এক অর্থে মেরে ফেললো, খুন করলো, তার পানীয়র মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল এবং নিজেও আত্মহত্যা করলো। কিন্তু এতটুকু মেয়েটি অনুতপ্ত নয়, মানে রবীন্দ্রনাথ কখনো দেখাননি যে মেয়েটি সামান্যতম অনুতপ্ত হয়েছে। এবং খুব সিগনিফিক্যান্ট যেটা, সেটা হচ্ছে মেয়েটির নাম কোথাও বলা নেই। তিনি কিন্তু একজন বিশেষ নারীকে এখানে বলছেন না, তিনি এই বালবিধবা নারীদের প্রতি সমাজের যে অন্যায় অবিচার, পুরুষের যে তাকে তার সুযোগ নেওয়ার চেষ্টা, সেই জিনিসটাকে দেখাতে চেয়েছেন। সেই জন্য তিনি কোথাও ওর নাম বলেননি এবং তিনি দেখাতে চেয়েছেন যে সে যে কাজটা করলো সেটা সঠিক কাজ, তার মধ্যে কোনো অনুতাপ নেই, তার মধ্যে কোনো দুঃখবোধ নেই। এবং যে গল্পটা কঙ্কাল গল্পটা যিনি শুনছেন, শ্রোতা যিনি রাতভোর যে গল্পটা শুনলেন, তার মধ্যেও কিন্তু মেয়েটির প্রতি কোনো দোষারোপ করা, হ্যাঁ, কোনো কিছু আমরা কিন্তু দেখি না।
0: একটা মানবিক আবেদন রয়েছে এই গল্পটির ভেতরে, নারীর অপূর্ণ প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং সব কিছুকে ছাপিয়ে, রহস্যকে ছাপিয়েও বোধহয় একটা মানবিক জায়গা রয়েছে, যে ভালোবাসা না পাওয়ার কষ্ট, সেই কষ্টটাকে বোধহয় এই গল্পের মাধ্যমে কবি বা রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন আর কি।
1: হ্যাঁ, অবশ্যই। এবং আরও একটা জিনিস খুব সুন্দরভাবে দেখে দেখাতে চেয়েছেন, যেটা সেই যুগে রবীন্দ্রনাথ বলেই সম্ভব, সেটা হচ্ছে যে একটি বালবিধবা মেয়ে তার স্বাভাবিক যে আকাঙ্ক্ষা, শারীরিক এবং মানসিক আকাঙ্ক্ষা, সে যখন যৌবনে প্রবেশ করেছে, আজকে আমরা জানি, আমরা বিজ্ঞান আমাদের আমাদের কাছে বলে দিয়েছে বা আমরা সামাজিকভাবে এটা মেনে নিয়েছি যে এটা খুব স্বাভাবিক, সব নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে এটা আসবে। কিন্তু রবীন্দ্রনাথ তখনই দেখিয়েছেন যে এটা খুব স্বাভাবিক এবং স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রেমের আশঙ্কা এসছে, তার প্রতি তার শরীর নিজের শরীরের প্রতি সৌন্দর্যের প্রতি ভালোবাসা তার মধ্যে দেখা যাচ্ছে, সে নিজেকে নিজে দেখে মুগ্ধ হচ্ছে। হ্যাঁ, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে এটা ভীষণ রকম মানবিক হয়ে ওঠে
0: এবং সেই জন্যই বোধ হয় রবীন্দ্রনাথের ছোট গল্প সময়ের থেকে অনেকটা এগিয়ে এটা আমরা বলি।
1: অবশ্যই, শুধু রবীন্দ্রনাথ ছোট গল্প, রবীন্দ্রনাথের অনেক লেখাই সময়ের থেকে অনেক এগিয়ে এবং যে যা তিনি বলেছেন সেটা তার আজকের দিনেও আমাদের অনেক সময় মনে হয় যে এটা সাম্প্রতিক, আমাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক, যেটা মিলে যায় আমাদের জীবনের সঙ্গে।
0: ঠিক, এর পরে আসবো ক্ষুধিত পাষাণ গল্পটি নিয়ে। এই রহস্য বা অলৌকিক গল্পটি পূর্ব বর্ণনা, যেখানে প্রাসাদের বর্ণনা করেছেন, ইতিহাসের জায়গাটাকে, ইতিহাসের প্রসঙ্গটাকে রবীন্দ্রনাথ বর্ণনার গুণেই কিন্তু মানুষকে অনেকটা পৌঁছে দিয়েছেন। যদি আপনি আপনার মতামত একটু বলেন এই গল্পটি নিয়ে।
1: হ্যাঁ, বর্ণনার গুণটা, বর্ণনা এখানে খুব গুরুত্বপূর্ণ। কারণ একদম শুরুতেই যখন বরিচের তুলা মাসুল সংগ্রহের জন্য যুবক যাচ্ছে, হ্যাঁ, তারপরে সে যখন মামুদশাহর প্রাসাদে এলো, তখন চারপাশের যে বর্ণনা সেটা

0: সুন্দর একটা মানে খুব চমৎকার বর্ণনা আমরা পাচ্ছি ওখানে। আর সেখানে সুস্তা নদী কিভাবে বয়ে যাচ্ছে, নদীর নিচে কিভাবে পাথরগুলো দেখা যাচ্ছে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে সে যে স্বপ্ন দেখছে, সে যে যেটাকে আমরা যদি বলি অশরীরী বা আত্মা বা যাই বলি, যে দেখছে তার একটা অদ্ভুত বর্ণনা রয়েছে। এটা তো ইন্দ্রিয়গ্রাহ্য নয়, সে কিন্তু আসলে চোখে দেখছে না, কানেও শুনছে না, স্পর্শেও কিছু অনুভব করছে না, কিন্তু সে সবটাই দেখতে পাচ্ছে, সবটাই যেন তার অনুভূতির মধ্যে চলে আসছে। সেই ইরানি মেয়েটি কীরকম পোশাক পরেছে, সেই তার পারস্যের গালিজা কীভাবে বিছানো আছে, এমনকি স্ফটিক পাত্রে কীভাবে আঙুর রাখা আছে, সেটা পর্যন্ত তিনি দেখতে পাচ্ছেন, তার নিখুঁত বর্ণনা থাক পাচ্ছি আমরা। মাহমুদ শাহর প্রাসাদ, যেটা প্রাসাদটা ফাঁকা, প্রাসাদের মধ্যে কেউ নেই, শ্বেতপাথরের প্রাসাদ, বিশাল প্রাসাদ, হা হা করছে, জানলা খোলা, হু হু করে হাওয়া আসছে, কিন্তু তার মধ্যে উনি দেখতে পাচ্ছেন যে কোথায় কাকাতুয়া বসে আছে, কোথায় নূপুরের নিক্ষণ শোনা যাচ্ছে, কোথায় সারেঙ্গির বাদন শোনা যাচ্ছে, এবং সেই প্রত্যেকটা নিখুঁত বর্ণনা আমার তো অসম্ভব ভালো লাগে। যেখানে সুস্তার ধারে বসে আছেন আর ওনার মনে হচ্ছে যে একদল মেয়ে তার চেয়ে পাশ দিয়ে নেমে গিয়ে সুস্তায় স্নান করছে, কাউকে তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তার মনে হচ্ছে যে তারা পরস্পরকে জল ছুঁড়ে মারছে, মুক্তাবিন্দুর মতো জলগুলো ছড়িয়ে যাচ্ছে, চারদিকে জলের কণা চারিপাশে ছড়িয়ে যাচ্ছে, এবং তারা হাসতে হাসতে পরস্পরের গায়ে ঢলে পড়ছে, এবং একসময় তারা স্নান সেরে ছুটতে ছুট সবাই মিলে কলকল করতে করতে তার পাশ দিয়ে উঠে চলে গেল। একটা অপূর্ব বর্ণনা, মানে শুধু বর্ণনার জন্য আমি সেটা অশরীরী না অতীন্দ্রীয় কিছু মনে থাকে না, সেটা যখন ওই মৌরী বনের সুগন্ধ আর ওই বরিচের তুলা মাসুলের সুস্তা নদীর ধারের গল্পটা যখন যখন লেখাটা যখন পড়া হয় তখন ওইটাতেই মন ভরে যায়। কিন্তু গল্পটার অন্য জায়গা, আমার গল্পটা ক্ষুদিতপাষাণ, মানে গল্পটা আমার অসম্ভব ভালো লাগে, অসম্ভব প্রিয় গল্প, আমি তো প্রথমে শুরুই করলাম ক্ষুদিতপাষাণ দিয়ে, হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে আমি বহুবার পড়েছি। আসলে না এই গল্পটাও ভীষণ রকম নারীর পরাধীনতার গল্প, ভীষণ রকম পরাধীনতার গল্প, কারণ এখানে লেখক দেখাচ্ছেন, মানে যাওয়া যুবক যিনি বলছেন, হ্যাঁ তিনি সব এ করছেন, তিনি স্বপ্ন মানে তিনি মনে করছেন যে মেয়েটিকে কোনো একটা মরুভূমির থেকে তার মায়ের কোল থেকে বা শিশু মেয়েটিকে তুলে নিয়ে আসা হয়েছিল, তারপরে তাকে কোনো দাস বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, কোনো বণিক সেখানে তাকে কিনেছে, এবং সেই বণিক আবার এসে মাহমুদ শাহর প্রাসাদে তাকে বিক্রি করে দিয়েছে, শেষ পর্যন্ত সেই মেয়েটির স্থান হয়েছে মাহমুদ শাহর হারেমের মধ্যে। সে অপরূপ সুন্দরী, তার মানে যিনি শাহিনশাহ তিনি তার পায়ের কাছে বসে থাকেন, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও তার অবস্থাটা যে কী, মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই একটা ছোট্ট চারটে পাঁচটা শব্দ তিনি ব্যবহার করছেন এখানে, কি অসীম ঐশ্বর্য, কি অনন্ত কারাগার, মানে এই পাঁচটা শব্দে উনি বুঝিয়ে দিলেন যে ক্ষুদিতপাষাণ আসলে কিসের গল্প, আসলে কোন পরাধীনতার গল্প। এবং আরেকটা জায়গায় উনি বলছেন যে মেয়েটি কেঁদে কেঁদে যেন বলছে, অন্ধকার গোরের ভিতর হইতে কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে, তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও, কঠিন মায়া, গভীর নিদ্রা, নিষ্ফল স্বপ্নের সমস্ত দ্বার ভাঙিয়া ফেলিয়া তুমি আমাকে ঘোড়ায় তুলিয়া তোমার বুকের কাছে চাপিয়া ধরিয়া বনের ভিতর দিয়া পাহাড়ের উপর দিয়া নদী পার হইয়া তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে লইয়া যাও, আমাকে উদ্ধার করো। কোথা থেকে উদ্ধার করো? গোরের ভিতর থেকে কিন্তু নয়, পরাধীনতার অন্ধকার থেকে, পরাধীনতার যন্ত্রণা থেকে তাকে উদ্ধার করার কথা বলছেন। সে যে এই মেয়েটি যে তার অপরিসীম ঐশ্বর্য, তার এত সৌন্দর্য, সব কিছু সত্ত্বেও এই বরিচের তুলার মাসুল সংগ্রাহক যুবকের প্রেমে পড়ছে, তার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, তার পিছনে তাকে কাঁদছে, তার একটাই কারণ, সে চাইছে যে তাকে কেউ এখান থেকে তাকে উদ্ধার করুক, এই মানুষটি স্বাধীন, এই মানুষটি এদের মধ্যে নয়, এই একমাত্র পারে তাকে উদ্ধার করতে, সেই জন্য সে তার কাছে নিজেকে সমর্পণ করতে চাইছে, তার কান্না তার যন্ত্রণা তার কাছে সমর্পণ করতে চাইছে। এটাই হচ্ছে ক্ষুদিতপাষাণের গল্প। ক্ষুদিতপাষাণ থেকে তপন সেন একটা ছবি তৈরি করেছিলেন, ছবি যাতে কিন্তু এই জিনিসটা খুব স্পষ্টভাবে এসছে। আমি দেখেছি এটা,
1: এই প্রসঙ্গটাতেই আসছিলাম যে আমরা যে কয়েকটা গল্প নিয়ে এখনো পর্যন্ত কথা বলেছি, রবীন্দ্রনাথের যে চারটি অতীন্দ্রিয় গল্পের কথা আজ আমরা আলোচনা করছি, নিশীথে, ক্ষুদিতপাষাণ, মণিহারা, কঙ্কাল, প্রত্যেকটি গল্পেই কিন্তু একটা সিনেমাটিক অ্যাপিল রয়েছে, মানে প্রত্যেকটি গল্প থেকেই যেন সিনেমা হতে পারে, মানে এইভাবেই যেন লিখেছেন রবীন্দ্রনাথ। সেই জন্যেই কোথাও হয়তো ওই রহস্য বা অলৌকিক গল্পের যে পরিসর সেটা অনেকটা ছাপিয়ে গেছেন কবির রচনা। এরপরে

0: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এর পরে যেটা নিয়ে কথা বলবো, মণিহারা গল্পটি নিয়ে। মণিহারা গল্পটি লোভ, ইচ্ছে, প্রেমের মিশেলে একটা তৈরি করা, এটাও সেই অনুভূতির, কি বলবেন এই নিয়ে, মানে একটা অন্য মাত্রা পেয়েছে এই গল্পটি।
1: এটা একটা অসম্ভব সুন্দর গল্প, মানে এক ধরনের, মানে মানুষের, ঠিকই বলেছো তুমি, ভীষণ রকম লোভ, স্বার্থপরতা এবং প্রেমহীনতা, একাকিত্ব, এই সবগুলো জিনিস কিন্তু এর মধ্যে মিশে আছে। ফণিভূষণ শিক্ষিত, তার পাশ্চাত্য জীবনধারার সঙ্গে, পাশ্চাত্য শিক্ষার সঙ্গে তার একটা পরিচয় হয়েছে। সে একজন নারীকে অন্যভাবে দেখে, তার দেখার দেখার ইচ্ছে, দেখে বলবো না, দেখতে পারেনি, দেখার ইচ্ছে। মণিমালিকা কিন্তু তা নয়, মণিমালিকা খুব সাধারণ বাঙালি, হিন্দু বাঙালি গৃহস্থ ঘরের বউ, যেরকম হয় সে। দুজনের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে। ফণিভূষণ কিন্তু সেই পার্থক্যটাকে ডিঙিয়ে মণিমালিকার মনের কাছে পৌঁছানোর চেষ্টা করছে না, সে মণিমালিকাকে বাহ্যিকভাবে সুখী করার চেষ্টা করছে। সে মণিমালিকার মনের মন জয় করার জন্য গয়না নিয়ে আসছে, অলংকার নিয়ে আসছে বারে বারে, কিন্তু মণিমালিকা কি ভালোবাসে, তার মনের সূক্ষ্ম দিকগুলো কোনটা, সেটা বোঝার চেষ্টা করছে না। অন্যদিকে মণিমালিকাও এতটাই রক্ষণশীল পরিবেশে বড় এবং তার তার মূল্যবোধ, তার চিন্তাভাবনা এমন একটা সংকীর্ণ জায়গার মধ্যে আটকে আছে, সে স্বামীর যে নতুন ধরনের চিন্তাভাবনা সেটা বোঝারই ক্ষমতা তার নেই। তার কোনো সন্তান নেই, কারণ সম্পদের ঊর্ধ্বে মানুষের যে ভালোবাসা, কাউকে নিজেকে বিলিয়ে দিয়ে যে ভালোবাসা, মানুষ সন্তানকে ভালোবাসে নিজের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসে, তার নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে, সেই রকম ভালোবাসার মতো কোনো জিনিস সে কখনো পায়নি, সে অনুভবটাই তার মধ্যে নেই। ফলে সে শুধুই অলংকার সংগ্রহ করছে, শুধুই অলংকার সিন্ধুকে সংগ্রহ করছে, এবং এই অলংকার যে দিচ্ছে তার প্রতি তার কোনো প্রেম নেই, কিন্তু
0: অলংকারের
1: প্রতি প্রেম আছে, এবং সেটা এত সাংঘাতিক যে ফণিভূষণ তার কাছে অলংকার চাইতে পারে, তার অলংকার নিতে পারে, এই ভয়ে সে ফণিভূষণকে, স্বামীকে ছেড়ে চলে যেতে পারছে, সম্পূর্ণ অচেনা, প্রায় অচেনা একজন লোকের সঙ্গে। বিপদের সম্ভাবনা আছে জেনে মণিমালিকা কিন্তু অত বোকা নয়, সে কিন্তু সমস্ত গয়নাগুলো গায়ে পরে তারপর নৌকায় উঠেছিল, কারণ সে জানতো যে তার বিপদের সম্ভাবনা আছে, তার গয়না কেড়ে নেওয়ার সম্ভাবনা আছে। এই বিপদটাকেও কিন্তু সে উপেক্ষা করছে শুধুমাত্র এই গয়নার আকর্ষণে, তীব্র অলংকারের আকর্ষণে, যে কি একটা ভয়াবহ স্বার্থপরতা, কি ভয়াবহ একাকিত্ব যে দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মধ্যে, সেটা কল্পনা করেন। যেমন সত্যজিৎ রায় এটা খুব চমৎকারভাবে ধরেছেন, খুব সুন্দরভাবে ধরেছেন, এবং ফণিভূষণের যে মানে না পারা, স্ত্রীকে বুঝতে না পারা, সেটা সিনেমার শেষে না খুব প্রকট হয়, যখন ফণিভূষণ নতুন গয়নার বাক্সটা রেখে দেন লোভ দেখানোর জন্যে, তার স্ত্রী ওইটার লোভে, ওই কঙ্কাল ওইটার লোভে উঠে আসবে, সেটা যে কী ভয়ঙ্কর এটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। মানে মানুষের পারস্পরিক সম্পর্কহীনতা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা গল্প।
0: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যেটা আমাদের আজকের আলোচনায় আমরা যেটা মানে বুঝলাম বা শুনলাম, যে রবীন্দ্রনাথ ঠাকুরের অতীন্দ্রিয় গল্প বা রহস্য গল্প বা অলৌকিক, সেখানে যে চরিত্ররা রয়েছে তারা শুধুমাত্র কোনো অলৌকিক, অশরীরী বা আত্মা, প্রেতাত্মা, শুধু এই শব্দবন্ধগুলো দিয়ে তাদেরকে বিশ্লেষণ বা বিবেচনা করা যায় না বা বিচার করা যায় না। তারা প্রত্যেকেই আসলে বিভিন্ন ধরনের সম্পর্কের প্রতিচ্ছবির প্রতীক, যা হয়তো আমাদের কাছে রহস্য।
1: হ্যাঁ, নিশ্চয়ই, এবং রবীন্দ্রনাথের মানে লেখনের তো কোনো তুলনা হয় না, তিনি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। হ্যাঁ, মানে এইভাবে একটা রহস্য গল্পের মধ্যে দিয়ে, অতীন্দ্রিয় গল্পের মধ্যে দিয়েও যে কীভাবে সম্পূর্ণ জীবনের অজানা অচেনা দিককে উন্মোচিত করে দেওয়া যায়, সেটাই কিন্তু উনি ওর মধ্যে দিয়ে দেখিয়েছেন, এবং সেখানেই বোধহয় রবীন্দ্রনাথ, মানে সেখানেই আজকেও আমরা দাঁড়িয়ে জীবনের প্রতিটি পদক্ষেপে তার মুখের দিকেই বোধহয় তাকিয়ে থাকি।
0: ঠিক, এবং বোধহয় আমাদের মনের এমন কোনো জায়গা বোধহয় নেই যেটা রবীন্দ্রনাথের সৃষ্টিতে বা সাহিত্যে ধরা পড়েনি।
1: হ্যাঁ, রবীন্দ্রনাথ ছুঁতে পারেননি এমন কোনো জায়গা নেই জীবনের যে কোনো অনুভূতির ক্ষেত্রে, হয় তার গান, নয় তার কবিতা, না হয় তার গল্প, কোনো না কোনোভাবে আমরা দেখি যে তিনি আছেন, তিনি এটা বুঝে নিয়েছেন আগেই, এবং সে বুঝে, শুধু বুঝে নেওয়া নয়, সেই যদি তার যন্ত্রণা হয় তাহলে তাতে একটা প্রলেপ দেওয়া, যদি তা আনন্দের হয় তাহলে তার সঙ্গে একসঙ্গে মিলে যাওয়া, দুটো অনুভূতিই কিন্তু তাকে পাওয়া যায় জীবনের সর্বক্ষেত্রে, সমস্ত অনুভূতির ক্ষেত্রে, সমস্ত ভালো লাগার ক্ষেত্রে, সমস্ত যন্ত্রণা দুঃখের ক্ষেত্রে তিনি আছেন আমাদের পাশে, তাকে খুঁজে পাওয়া যায় পাশে, সেটাই আমাদের বাঙালিদের

0: আজকের দিনেও বোধ হয় সব থেকে বড় ভরসা কারণ আমাদের রবীন্দ্রনাথ আছেন।
1: ঠিক, অনেক ধন্যবাদ দিদি। আমরা আজকে রবীন্দ্রনাথের চারটি ছোট গল্প নিয়ে কথা বললাম, যেগুলো অতিপ্রাকৃত গল্প, কিন্তু আমরা কথা বললাম অতিপ্রাকৃত গল্পের মনস্তাত্ত্বিক উপাদান নিয়ে। আমরা দিদির কাছ থেকে বিশ্লেষণমূলক কথাবার্তা শুনলাম এবং আবার বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে, দিদির আলোচনার মাধ্যমে আমাদের সেই অনুভূতির বিন্দুগুলোকে আবার একটুখানি ঝালিয়ে নিলাম। অনেক ধন্যবাদ দিদি আকাশবাণীতে আসার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য।
0: ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
2: এতক্ষণ শুনলেন লেখিকা দীপান্বিতা রায়ের কথা। সাক্ষাৎকারটি নিয়েছেন মহিলা মহলের প্রোগ্রাম এক্সিকিউটিভ পায়েল চট্টোপাধ্যায়, আর সঙ্গে আমি রয়েছি সৌমিলি রায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকের মতো বিদায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ছায়াছবির গান।

প্রথম গানটি শুনলেন অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ও অনিল বাগচির সুরে। পরবর্তী গানটি শুনবেন স্ত্রী ছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ও নচিকেতা ঘোষের সুরে।

পরের গানটি শুনবেন মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, লতা মঙ্গেশকরের কণ্ঠে, মণিহার ছবি থেকে।

এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। শুনবেন আজকে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। কলেজ ক্যাম্পাস মানেই আমাদের কাছে অনেক কিছু, বন্ধুত্ব, প্রেম, ক্লাসরুম, হৈহুল্লোর আড্ডা আর অনেক ভালো মুহূর্ত। আর সেই মুহূর্তকে সঙ্গে নিয়ে আজ ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানে আমি শ্রীপর্ণা চলে এসেছি। ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানে আমরা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে গল্প, আড্ডা, গানে মেতে উঠি। সেরকমই নতুন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আমি চলে গিয়েছিলাম ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে। শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি যাওয়ার ট্রেন ধরে নৈহাটি জাংশন নেমে স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিটে পৌঁছে গিয়েছিলাম ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে। কলেজের কমন রুমে পৌঁছে দেখি স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের বেশ কিছু ছাত্রছাত্রী বসে রয়েছে, গান বাজনা চলছে। তাদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলাম আমিও।

0: মিষ্টি গানে শুরু হলো আজকের আড্ডা। আড্ডার মোড় ঘুরে এবার তোমাদের জন্য রাখছি একটা বিতর্কের বিষয়, কেমন যুক্তিতর্ক হয় দেখা যাক। বিষয়টা বলে দিই, ভার্চুয়াল ক্লাসরুমই হলো পড়াশোনার ভবিষ্যৎ। দেখতে পাচ্ছি পক্ষে আর বিপক্ষে দুই দলই একেবারে রেডি। চলো শুরু করা যাক।
1: ব্যস্ত এখন যদি আমরা ইন্টারনেট, ভার্চুয়াল এই জগৎ এগুলো থেকে বিচ্ছিন্ন থাকি, তাহলে আমাদের অনেক কিছুই না জানা থেকে যাবে। নিজস্ব পার্সোনাল যে জিনিসপত্রগুলো সেগুলো অ্যাডজাস্ট করে ক্লাস করা সবসময় হয়তো হয়ে ওঠে না। তাই যদি ব্যাপারটা ভার্চুয়ালি হয়, তাহলে তারা যে অবস্থায় আছে, হয়তো কেউ অসুস্থ আছে, হয়তো কেউ আউট অফ স্টেশন আছে, তাহলে তারা খুব ইজিলি ক্লাসটা অ্যাক্সেস করতে পারবে। তাছাড়াও আমাদের অনেক ক্ষেত্রেই পুরনো পদ্ধতিতে যখন ক্লাসরুম হয়, অনেক মেটেরিয়াল অনেক সময় পাওয়া যায় না। যদি ভার্চুয়ালি আমরা সেই ক্লাসটা করি, খুব তাড়াতাড়ি সেই মেটেরিয়ালগুলো আমরা অ্যাক্সেস করতে পারি এবং নিজেদের কথা ভার্বালি মুখে না বলে আমরা টাইপ করে সেটা শেয়ার করতে পারি, যেটা অনেক সময় বিতর্কে না গিয়েও শান্তিপূর্ণভাবে হয় যদি প্রপারলি ডেকোরাম মেনটেন করা।
2: পক্ষে তো শুনলাম যে বিভিন্ন রকমের ভার্চুয়ালি স্টুডেন্টরা অনেক বেশি ফেসিলিটি পায়, বাট একটা মেন পয়েন্ট হলো বিপক্ষে বলার যে স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে স্টুডেন্টরা অনলাইন ক্লাসকে সিরিয়াসলি নেয় না। এরকম সময় অনেকেই দেখা গেছে আমাদের বন্ধুরা এবং কিছু সময় আমি নিজেও, আমি আই ওয়ান্ট ডিনাই, বাট আমি নিজেও হয়তো ক্লাসটা চালিয়ে দিয়ে এরকমও হয়েছে যে আমরা অন্যান্য কাজ করছি, ক্লাসটা একদিকে চলছে, একদিকে বন্ধুদের মধ্যে চ্যাটিং চলছে। সুতরাং ভার্চুয়াল ক্লাসরুমের রিয়ালিটি হচ্ছে এটাই যে অফলাইন ক্লাসে যেরকম স্টুডেন্টরা ক্লাসে বসে থাকলে তারা টিচারদের দিকে অ্যাটেনশন দিয়ে শোনে, অনলাইন ক্লাসে সেটা হয়তো 10% স্টুডেন্টও হয় না। ইভেন তো অনেক সকালবেলা যদি ক্লাস হয়, তখন তো স্টুডেন্টরা ক্লাসটা চালিয়ে দিয়ে ঘুমিয়েও পর্যন্ত পড়ে। সুতরাং সেখানে কী করে আমরা বুঝবো যে অফলাইনে টিচারদের সামনে বসে ক্লাসে যে সিরিয়াসনেসটা আছে সেটা অনলাইন ক্লাসে মেনটেন হচ্ছে? তো এটা একটা বিরাট মাইনাস পয়েন্ট ভার্চুয়াল ক্লাসের।
1: কিন্তু আমি বলতে চাই, আমরা যদি অনলাইন বা ভার্চুয়ালি ক্লাস করি, আমাদের কিন্তু এখনকার দিনে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেটাকে খুব ভালো কাজে লাগানো যায়। যেমন ইনফ্রাস্ট্রাকচার কস্ট, হ্যাঁ এটা একটা খুব বড় পয়েন্ট যে আমরা ইনফ্রাস্ট্রাকচার কস্টটা বাঁচাতে পারি, আমাদের এটা অনেক কস্ট এফেক্টিভ ওয়ে। তাছাড়া তো বিভিন্ন মেটেরিয়ালস অনলাইনে যেগুলো অ্যাভেলেবেল সেগুলো আমরা অ্যাভেল করতে পারি অনলাইন ক্লাস হলে। তাছাড়াও অনলাইন ক্লাস অনেক বেশি অ্যাক্সেসেবল, আমরা রেকর্ড করে রাখতে পারি ক্লাসটাকে, আমাদের যখন সুবিধা তখন শুনতে পারি, পরে সেই ক্লাসটা শুনে আমি রাত্রিবেলা নোটসগুলোকে গ্যাদার করলাম। তাই এটা অনেক, আমার মনে হয় অনলাইন ক্লাসে এইসব সুবিধাগুলো আমরা পাবো।
3: যেগুলো বললো সেগুলোর সম্পর্কে আমি বিপক্ষে যেটাই বলতে চাই, দেয়ার ইজ আ প্রভাব ইন বেঙ্গলি যেটা বলছে যে পুরনো চাল ভাতে বার, যেটা পুরনোভাবে সেইভাবেই করতে হবে আমাদের, নতুনভাবে ওইভাবে করতে গেলেই আমাদের মেন প্রবলেমটা হচ্ছে। কারণ যখন আমরা ওই ক্লাস করতে যাচ্ছি, চলে যাচ্ছি ফেসবুকে, চলে যাচ্ছি ইনস্টাগ্রামে, দেখি একটু স্ক্রল কী নোটিফিকেশানটা এলো টিং টিং করে, তো সেটা হচ্ছে না। আমাদের বই খুলেই হাতে এরকম পাশে নোট নিয়ে বসে ওইখানে ঢুকে মানে আন্ডারলাইন করে এগুলো করা উচিত, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়। এবার ম্যান টু ম্যান ভ্যারি করবে, কিন্তু আমার মনে হয় পুরনো চাল ভাতে পারে, মা বাবা কিছুটা বললেও এই কথাটা ঠিক।
1: ক্লাসে অনেক মনোযোগ দিয়ে ক্লাস শোনা হয় সব সময় সেটাও কিন্তু নয়, কারণ যে স্টুডেন্টরা খুব সিরিয়াস তারা ক্লাসে থাকুক আর বাড়িতে থাকুক দুইভাবেই তারা মনোযোগ দেবে। অনেক স্টুডেন্ট আছে যাদের যাতায়াত নিয়ে অনেক অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে টিচার বা স্টুডেন্ট দুজনের যাতায়াত না করে বাড়িতে বসে যদি শান্তিপূর্ণভাবে ক্লাসটা করা যায় এবং স্টুডেন্ট এবং টিচার দুজনেরই যদি ইচ্ছা থাকে প্রপারলি, তাহলে ভার্চুয়াল ক্লাসও অনেকভাবে সাহায্য করতে পারে।
2: অনলাইন ক্লাস বা ভার্চুয়াল ক্লাসের একটা সবথেকে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। এরকম আমরা প্রচুর সবসময় দেখেছি যে এরকম ক্লাস চলছে, অনলাইনে ক্লাস চলছে, ক্লাস চলতে চলতে হঠাৎ করে ক্লাসে ডিসকানেক্ট হয়ে গেল, টিচারে ডিসকানেক্ট হয়ে গেল, বা হয়তো অনলাইনে স্যার বা ম্যাডাম নোট লেখাচ্ছেন, নোটটা শুনতে শুনতে এমন নেটওয়ার্ক ইস্যু হলো যে নোটটা সেখানে অর্ধেক রয়ে গেল, লেখা গেল না। সে কিন্তু সেটা যদি অফলাইন ক্লাসে হতো, আমরা যদি আমরা তাহলে প্রপারলি মানে নেটওয়ার্ক ইস্যু হওয়া তো অফলাইন ক্লাসে কোনো সম্ভাবনাই নেই, তো আমরা 100 বার জিজ্ঞেস করলে স্যাররা 100 বার রিপিট করবেন জায়গাটায়, কিন্তু অনলাইন ক্লাসে সেটা হওয়ার সুযোগ হয়ে ওঠে না। তার মধ্যে টিচাররা নিজেরাই বলেন এটা যে তোমরা কিন্তু আমাদের বলবে যে তোমরা নোট লিখতে পারছো কিনা, কেননা আমরা ভার্চুয়ালি তোমাদের দেখতে পাচ্ছি না যে তোমরা নোট

0: পারছো কিনা বা ক্লায়ার রানিং নোটস নিতে পারছো কিনা। সুতরাং নেটওয়ার্ক ইস্যু একটা বিরাট বড় প্রবলেম ভার্চুয়াল ক্লাসের ক্ষেত্রে।
1: আমি মানছি যে নেটওয়ার্ক ইস্যুটা একটা বড় সড়ো একটা প্রবলেম, কিন্তু আমি এটাও বলতে চাই যে অনলাইনে যদি আমরা পড়াশুনো করি আমাদের কিন্তু নোটস আমরা পেয়ে যাই, আমাদের কিন্তু প্রফেসররা আপলোড করে দেন, সেখান থেকে আমরা যখন পারি আমরা নোটস সেটাকে অ্যাভেল করতে পারি। তো অনলাইন ক্লাসরুমের ক্ষেত্রে এটা একটা খুব বড় সুবিধা যে আমরা নোটসটা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, আমাদের রানিং নোটস না হলেও আমরা কিন্তু ভালোভাবে মানে প্রফেসরদের প্রোভাইডেড নোটসটা আমরা পেয়ে যাই।
2: সবার নিজস্ব নিজস্ব অভিমত আমি শুনলাম। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এই যে আমরা একটা ক্লাসরুমে আসলে পাঁচজনের সঙ্গে একটা দেখা হওয়া বা আরও কয়েকজনের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে যে বিভিন্ন রকম কনভারসেশন হয়, সেটার মধ্যেও কিন্তু একটা শিক্ষা লুকিয়ে থাকে যেটা অনলাইন ক্লাসে আমরা কখনোই পাই না। অনলাইন ক্লাসে আমাদের সবার মাইকগুলোকে মিউট করে রাখতে হয়, এটা অবশ্য একটা নেসেসারি বিষয়, কিন্তু কথা হচ্ছে যে অনলাইন ক্লাসে আমার মনে হয় কোনো দিনই পড়াশোনা ঠিক মতন হয় না, আর হওয়া সম্ভবও নয়। কারণ শিক্ষা শুধুমাত্র এই যে বই নোটস এসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, শিক্ষা একটা ভাস্ট জিনিস যেটা মানে একটা এটার পরিধি কোনো কিছুতেই আমরা সীমিত বলে মানতে পারি না, আমরা সব দিক থেকে সব রকমভাবে জানতে পারি, শিখতে পারি। সুতরাং ক্লাসরুম ছাড়া আমার তো এটা মনে হয় না সম্ভব বলে। আর সবচেয়ে বড় কথা, যেখানে রবীন্দ্রনাথের মতন মানুষ শান্তিনিকেতন চিন্তাভাবনা রেখে গেছেন, সেখানে এই অনলাইনে এই কনসেপ্টটা আনাটাই আমার মনে হয় না খুব একটা যুক্তি সাপেক্ষ। হ্যাঁ, কোভিডের টাইমে এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের খুব দরকার ছিল, ঠিক আছে, এখন তো আর কোভিড নেই, তাই এখন আর এটা মনে হয় না আমার কোনো প্রয়োজনীয়তা আছে বলে, বা থাকলেও সেটার খুব ন্যূনতম।
3: আচ্ছা, বেশ বেশ, যুক্তি তর্কে একেবারে সমানে সমানে টেক্কা দিচ্ছে দুই পক্ষই, আড্ডা কিন্তু জমজমাট একেবারে। এবার একটু স্বাদ বদল হোক নাকি, আবৃত্তি শোনাবে আরেক বন্ধু।
4: নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ মা পালকিতে চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হল সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে, গরু বাছুর নাইকো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে রে রে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলছি দাঁড়া খবরদার, এক পা আগে আসিস যদি আর, ওই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে উঠে, চেঁচিয়ে উঠল হারে রে রে রে রে, তুমি বললে যাস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছ খোকা গেলেই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে, বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশাই না হতো তাহলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।
3: এবারের মতো ক্যাম্পাস আড্ডার সময় প্রায় শেষের দিকে, তবে যেতে যেতে আপনাদের জন্য বন্ধুদের তরফ থেকে রইল মিষ্টি আরেকটা গান। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্রীপর্ণা, আবারও অন্য কোনো দিন আসবো নতুন বন্ধুদের নিয়ে এক রাশ ভালো লাগা নিয়ে।

0: এতক্ষণ শুনছিলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল।
1: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। দুই বাংলার সকল শ্রোতাবন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়।

আজকের অনুষ্ঠানে আমার বন্ধুদের জন্য আমি যেসব খবরের পসরা সাজিয়ে বসেছি, প্রথমেই দেব তার ছোট ছোট কিছু আভাস। প্রত্যেক দিনের মতো প্রথমেই থাকে জন্মদিনের কথা, মানে আজকে যার জন্মদিন তার কথা তো প্রথমে বলতেই হবে, কেননা তিনি যে এক বিখ্যাত বাঙালি ব্যক্তিত্ব, আমাদের গর্ব, বাঙালির গর্ব। এরপর আছে শিম্পাঞ্জির যন্ত্র ব্যবহারের গল্প, তারপর থাকবে সমুদ্রের ঢেউ থেকে কী করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তার কলাকৌশল, এরকমভাবে আরও কিছু গল্প রয়েছে আজকে আপনাদের জন্য। শুনতে থাকুন আজকের আজ সন্ধ্যায়।

সত্যি তো আজকে তো আমরা আড্ডা দিতেই বসেছি, তো এই আড্ডার শুরুতেই বললাম তো যে বলবো সেই মানুষটির কথা যার জন্য আমরা সকলে গর্বিত, বাঙালিও গর্বিত। 47 পরবর্তী সময়ে সদ্য স্বাধীন দেশের সামনে ছিল সমস্যার পাহাড়, যার মধ্যে প্রধান ছিল শরণার্থী সমস্যা। আশ্রয় নেই, কর্মস্থান নেই, মানে কর্মসংস্থান নেই, নেই কোনো ভবিষ্যৎ। এর আগে দেশ সামলে উঠেছে 50 মন্বন্তর আর 46 দাঙ্গার মতো অভিশাপময় প্রহর, তার সঙ্গে যুক্ত হল দেশভাগের ক্ষত। কলকাতা কেন্দ্রিক বাংলা গল্প, উপন্যাস, নাটক, কবিতায় আসলো পালাবদল। এই সময়ে 1955 তৈরি করলেন মৃণাল সেন তার প্রথম ছবি রাতভোর। হ্যাঁ, আজ বাঙালির গর্ব বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মদিন। 1923 সালের 14 মে বর্তমান বাংলাদেশের ফরিদপুর শহরে তিনি জন্মগ্রহণ করেন। সেখানে উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তিনি পদার্থবিদ্যা পড়ার জন্য চলে আসেন কলকাতায়। ছাত্রজীবনে তিনি বিশেষ মতাদর্শ নিয়ে আইপিটি এর সঙ্গে যুক্ত হন। এই আইপিটি এর সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি বহু সমমনা সাংস্কৃতিক ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন। তার রাতভোর ছবির পরে তিনি দ্বিতীয় যে ছবিটি তৈরি করেন সেটি হচ্ছে নীল আকাশের নিচে। নীল আকাশের নিচে বোধ হয় আমাদের সকলের দেখা এবং সকলের মনে একটা স্থায়ী জায়গা করে নিয়েছে। তাকে

এই নীল আকাশের নিচে এনে দেয় স্থানীয় স্বীকৃতি। আর তার তৃতীয় চলচ্চিত্র, তৃতীয় ছবি 22শে শ্রাবণ তাকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি। তার পরিচালিত ভুবন সোম, একদিন প্রতিদিন, খারিজ, আকালের সন্ধানে প্রত্যেকটি ছবি স্বমহিমায় দর্শক মনে স্থান করে নিয়েছে। তার পরবর্তীকালের ছবিগুলোর মধ্যে মহাপৃথিবী ও অন্তরীণ উল্লেখযোগ্য। 2002 সালে মুক্তি পায় তার শেষ ছবি আমার ভুবন। তো তার কথা যখন হচ্ছে, তখন তার নীল আকাশের নিচে ছবি থেকে এখন আপনাদের জন্য রইল এই গানটি।

আমরা গানটি শুনলাম মৃণাল সেনের, মৃণাল সেন পরিচালিত নীল আকাশের নিচে ছবি থেকে। এর পরে যে ঘটনা বা যে তথ্যটা আপনাদের বলবো, সেখানে আমরা একটা মেয়েকে পাই যে অত্যন্ত পশুপ্রেমী। তো একদিন সকালে সেই মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা মায়ের কপালে চিন্তার ভাঁজ, প্রতিবেশীর বাড়িতে খোঁজ নেওয়া হয়ে গেল, সেখানেও নেই, ফলে চিন্তাটা রূপ নিল ভয়ে। সর্বদা বাড়ির উঠোনে পোষা প্রাণী নিয়ে খেলা করা শিশুটি কোনো অপহরণকারীর পাল্লায় পড়ল না। তো দুপুর গড়িয়ে সন্ধে, প্রায় 10 ঘন্টা হয়ে গেল কোনো খোঁজ নেই। সকলের ভেতরে যখন চাপা কান্না তৈরি হচ্ছে, তখন নাটকীয়ভাবে মেয়েটি চলে এলো তার বাড়ি।

রাতে হাতে একটি মুরগির ডিম। কি না সে নাকি সারাদিন দেখে মুরগির খাঁচায় গিয়ে দেখছিল সে কিভাবে ডিম পাড়ে। এই শিশুটি আর কেউ নন, তিনি হলেন জেন গুডাল। জেন গুডাল পরবর্তীতে অনেক গবেষণা করেন শিম্পাঞ্জিদের নিয়ে। তিনি প্রথম ব্যক্তি সম্ভবত যে যিনি শিম্পাঞ্জির নামকরণ করেন মানুষের নামে। তিনি প্রথম নাম দেন গ্রেভিয়ার্ড, আর এই গ্রেভিয়ার্ড শিম্পাঞ্জিটিও জেনকে খুব সহজভাবে মেনে নেয়, এবং এটা প্রথম যে একটা শিম্পাঞ্জি একজন মানুষকে মেনে নিল। এবং গ্রেভিয়ার্ডের দেখাদেখি জেনের সাথে বন্ধুত্ব করতে আসে আরও অনেক শিম্পাঞ্জি। তো মানুষের সাধারণ জ্ঞান বলে যে কোনো ধরনের যন্ত্রের নির্মাণ এবং ব্যবহার কেবল মানুষের দ্বারাই সম্ভব, কিন্তু গ্রেভিয়ার্ড মানে এই জেন গুডালের গ্রেভিয়ার্ড এই ধারণা বদলে দিল। বিজ্ঞান মহলে প্রতিষ্ঠিত হলো এক অদ্ভুত সত্য, কি না শিম্পাঞ্জিও যন্ত্র নির্মাণ এবং ব্যবহার করতে পারে। প্রথম গ্রেভিয়ার্ডের চোখে পড়ল উইপোকার ঢিবি থেকে উইপোকা বের করার জন্য অদ্ভুত এক উপায়ে ঘাসের ব্যবহার করছে শিম্পাঞ্জি, এবং গাছের পাতা ছিঁড়ে তার সাহায্যে বিশেষ উপায়ে একটা যন্ত্রের মতো তৈরি করে সেটা দিয়ে উইপোকার ঢিবি থেকে উইপোকা বের করে নিয়ে আসছে। তার মানে ঘাসের ব্যবহার করে এই শিম্পাঞ্জি একটি যন্ত্র তৈরি করেছে ঘাসের ঘাস দিয়ে, যেটা দিয়ে সে উইপোকার ঢিবি থেকে উই বার করতে পারছে। ভাবুন তো কি অদ্ভুত না।

0: 就是大大的星河班长
1: 不来的
2: 我在口星口母晒骨的配套的不是牙齿我杀的老来骨的把的被那口骨头牙齿

এই গানটার মধ্যে দিয়ে পুরো জঙ্গলের একটা চিত্র আমরা পেয়ে গেলাম। আমরা বলছিলাম বটে শিম্পাঞ্জির কথা, কিন্তু গানটার মধ্যে দিয়ে আমরা সবার কথাই শুনে নিলাম। তো এবার আমরা চলে যাব সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের কৌশল নিয়ে। এই যে কৌশল, সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের একটা চমৎকার কৌশলের নাম হচ্ছে ওয়েভ লাইন ম্যাগনেট। এই কৌশলে সব থেকে মজার বিষয় এই যে এটা ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি হতে পারে। প্রায় 10 বছরের গবেষণার পর যুক্তরাষ্ট্রের এক কোম্পানি সিওয়েভ এনার্জি লিমিটেড এটার আবিষ্কার করেন। এটির গঠন অনেকটা আমাদের মেরুদণ্ডের মতো, মানে মেরুদণ্ডে যেরকম ছোট ছোট ভাগ ভাগ থাকে, কশেরুকা থাকে, সেই রকম। অথচ তা আবার জলের উপরে কিন্তু ভাসতেও পারে, আর প্রত্যেকটা খণ্ড যুক্ত থাকে চুম্বক দ্বারা। এটা যান্ত্রিক শক্তিকে পরিবর্তিত করে বৈদ্যুতিক শক্তিতে, মানে ঢেউয়ে যে যান্ত্রিক শক্তিটা থাকে সেটাকে বৈদ্যুতিক শক্তিতে পরিবর্তিত করে। এই বৈদ্যুতিক শক্তি প্রতিটি খণ্ডতে জমা হয়। এটি অত্যন্ত হালকা এবং সরল নকশার কারণে এর খুব কম পরিচর্যার প্রয়োজন হয়। জলের নিচে কোনো চলনশীল অংশ ব্যবহার করে না বলে এটি বেশ টেকসইও হয়, রক্ষণাবেক্ষণেও সহজ হয়। বিশ্বজুড়ে সমুদ্র তরঙ্গ শক্তি একটি বিশাল শক্তি, কিন্তু এর বেশিরভাগটাই অব্যবহৃত, যা বিশ্বের শক্তি চাহিদার একটি বড় অংশ পূরণ করতে পারে। তাই এই ওয়েভ সোয়েল এনার্জি লিমিটেড বর্তমানে এই প্রযুক্তিটিকে বাণিজ্যিকভাবে সফল করার লক্ষ্যে কাজ করছে, যা বিশ্বের উপকূলীয় অঞ্চলের শক্তি চাহিদা পূরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0: আমাদের আড্ডা তো চলতেই থাকবে, কিন্তু ঘড়ি বলছে এখন সময় হয়েছে কিছু জনস্বার্থ ঘোষণার। এই ঘোষণার পর আমরা আবার ফিরে আসব মূল অনুষ্ঠানে।
1: মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরো একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
3: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।

0: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
1: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
3: আমরা আবার ফিরে এলাম মূল আড্ডায়, যেখানে কথা হচ্ছিল, গান হচ্ছিল আপনাদের সাথে। তো এবারে বলবো যে এই জাগতিক বিশ্বের সমগ্র প্রাণীকুলকে, ধরুন যদি কোনো তেজস্ক্রিয়তার মধ্যে অথবা চরম জলশূন্যতার মাঝখানে রাখা হয়, কিংবা অতিমাত্রায় ঠান্ডা বা মহাশূন্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি প্রাণীকুল রক্ষা পাবে? পাবে না তো। আমরাও সেরকমই জানতাম, মানে আমিও তাই জানতাম। কিন্তু এই প্রাণীকুলের মধ্যে এমন একজন আছে যেই সব রকম প্রতিকূল পরিবেশের মধ্যেও টিকে থাকতে সক্ষম। ভাবছেন তো কে সে, কি তার নাম, আর তার এমনই বা কি ক্ষমতা যে সে এত প্রতিকূল পরিবেশেও টিকে যাবে? না না, সে খুব বিরাট আকার কেউ নয়, অতি ক্ষুদ্র একটি প্রাণী যার নাম টার্ডিগ্রেড। সে লম্বায় 1 মিলিমিটার, মানে বুঝতেই পারছেন তার দৌড় কত। তো তার অবশ্য আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ওয়াটার পিয়ার বা জলের ভাল্লুক। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে মহাজাগতিক যত রকম দুর্যোগ আছে, মানে আমরা যা ভাবতে পারি এবং পারি না, সব কিছু মোকাবিলার ক্ষমতা রাখে জলের এই ছোট্ট প্রাণীটি। এই জলের ভাল্লুকের আছে 8টি পা এবং নখওয়ালা থাবা। আকৃতি দেখে এদের পতঙ্গ মনে হলেও এরা কেঁচো বা শুয়োপোকা জাতীয় প্রাণীর কাছাকাছি। এই বিস্ময়কর ক্ষমতার মূল কারণ হলো এদের জিনের মধ্যেকার কিছু প্রোটিন, যা দেহকোষের জলের অভাব পূরণ করে। এদের এই বিচিত্র ক্ষমতা কিন্তু মানুষও কাজে লাগাতে পারে। রেফ্রিজারেশন ছাড়াই কিভাবে টিকা সংরক্ষণ করা যায়, এদের নিয়ে পরীক্ষা করে সে পদ্ধতির হদিশ মিলতে পারে।

0: চাপ করে আর দুটোকেই ধরে নেবে ফট করে। জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক দঙ্গল, বাঘ মামা ধারে কাছে আমাদের বসে আছে, গায়ে এসে পড়বে দাঁত করে আর দুটোকেই খেয়ে নেবে ফট করে।
1: জঙ্গলে তো বৈচিত্র আছেই, তবে আমাদের তিন ভুবনে মানে জল স্থল আকাশ এই তিন ভুবনের রূপ বৈচিত্র্য কিন্তু অসীম। সে প্রাণী বলি আর উদ্ভিদই বলি, বৈচিত্র্যের কোনো শেষ নেই। তবে প্রাণী জগতে অন্যান্যরা যাদের একটু হলেও হিংসে করে তারা বোধ হয় পাখি, মানে পাখির মতো যদি ডানা থাকতো তাহলে আমরা ইচ্ছে মতো উড়ে চলে যেতে পারতাম এক জায়গা থেকে আরেক জায়গায়। বিশেষ করে সেই পাখি যদি পরিযায়ী পাখি হয় তাহলে তো কথাই নেই, তারা কি সুন্দর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারে, কখনো কখনো এক মহাদেশ থেকে চলে যায় অন্য মহাদেশে। কিন্তু এই পরিযায়ী পাখিরা কি সবসময় ঘুরে বেড়ানোর জন্যই এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? তা কিন্তু নয়, তারা যায় প্রয়োজনের তাগিদে। পাখিদের এই পরিযান খুবই মানে একটা প্রাকৃতিক বিষয়। এই পরিযায়ী পাখিরা খাদ্য গ্রহণ, প্রজনন এবং শাবক পালনের জন্য সর্বোত্তম পরিবেশগত অবস্থা ও আবাসস্থলের সন্ধানে শত শত হাজার হাজার কিলোমিটার উড়ে যেতে পারে। তারা সেই পরিবেশটার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই পরিযানেরও আবার বিভিন্ন রকম ধরন থাকে। কোনো পাখি উত্তরে প্রজন ক্ষেত্র থেকে দক্ষিণে শীতকালীন আবাসে পরিযান করে, আবার কিছু পাখি শীতকালে অপেক্ষাকৃত মৃদু উপকূলীয় জলবায়ু উপভোগ করার জন্য উত্তরের শীতকালীন আবাসে পরিযান করে। অন্যান্য পাখিরা শীতকালে নিম্নভূমিতে বাস করে আর গ্রীষ্মকালে পাহাড়ে চলে যায়। এরকম বিভিন্ন পাখির দেখা যায় বিভিন্ন রকমের পরিযান।

সময় একদম শেষ, ঘড়ি আমাকে চোখ রাঙাচ্ছে, তাই যেতে যেতে আপনাদের জন্য রয়েছে একটা ছোট্ট রেসিপি। আজকের রেসিপি হচ্ছে টমেটো দিয়ে ভেন্ডি খাট্টা, কে টক ভেন্ডি যেটাকে বলা হয়। এতে লাগবে ঢেঁড়স, সর্ষের গুঁড়ো, রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, রান্নার তেল, পাঁচ ফোড়ন, হলুদ, টমেটো কুচি, লঙ্কা কুচি এবং লবণ স্বাদ মতো। ঢেঁড়সগুলোকে মোটামুটি দেড় ইঞ্চি করে কেটে নিয়ে আর সর্ষের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুনের পেস্টকে একসাথে ভিজিয়ে রাখুন। তারপর কড়াইতে তেল দিয়ে ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেলে পাঁচ ফোড়ন রসুন ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিন। টমেটোগুলো পাঁচ মিনিট রান্না হয়ে গেলে করে রাখা পেস্টটা ওর মধ্যে দিয়ে দিন। দিন নুন ও হলুদ, মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল রাখবেন যেরকম, সেরকম জল দিয়ে ভেন্ডি দিয়ে ঢেকে দিন। তৈরি হয়ে যাবে আপনাদের খাট্টা ভেন্ডি। আর সময় নেই, যেতে যেতে আপনাদের জন্য রইল এই গানটি।

এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ছিলেন পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়।

নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার বিভিন্ন খবরাখবর। প্রথমেই যে খবর আপনাদের শোনাব তা হল আইপিএল এর কথা। আইপিএল এ কোহলির শত রানে আবার হারে ফিরল কলকাতা, প্রথম স্থান দখল আরসিবির। আইপিএল এর প্লে অফে ওঠার অঙ্ক কঠিন করে ফেলল কলকাতা। টানা চার ম্যাচ জিতে লড়াইয়ে ঢুকে পড়া অজিঙ্ক রাহানেরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গেলেন ছ উইকেটে। বলা ভালো, বিরাট কোহলির শত রানের সামনে আত্মসমর্পণ করলেন রাহানেরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর তিন উইকেটে তোলে 192, জবাবে 19 ওভারে চার উইকেটে 194 রান করে আরসিবি। এদিন জয়ের ফলে 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো বেঙ্গালুরু। 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 8 নম্বরেই থাকল কলকাতা। প্রথমে ব্যাট করে কেকেআর অন্তত 15-20 রান কম তোলে। হাতে উইকেট থাকার পরেও শেষ 5 ওভারটা কিছুটা মন্থর ব্যাটিং করলো কেকেআর, এবং তাতেই সুবিধা হলো বেঙ্গালুরুর। এখনকার টি টোয়েন্টি ক্রিকেটে 193 রান তাড়া করা কঠিন নয়, তাই সমস্যাই হয়নি বেঙ্গালুরুর। জেকব বেথেল ওপেনার 15 রান করে আউট হন। শেষ ম্যাচ দুই ম্যাচে 0 রান করে আউট হওয়া কোহলি গতকালের ম্যাচে করেন 100 রান। বেঙ্গালুরুর কাছে আরও সহজ করে দিয়েছে কেকেআরের খারাপ ফিল্ডিং। প্লে অফে উঠতে যে দলের সব ম্যাচে জয় ছাড়া উপায় নেই, সেই দলের এমন ফিল্ডিং নিশ্চিতভাবেই হতাশাজনক। আইপিএলে গতকাল নিজের 279 ম্যাচ খেললেন কোহলি। মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মাকে টপকে আইপিএলের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দিলেন তিনি।

আজকের আইপিএলে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স কার্যত বিদায়ী হয়ে গেছে, তারা তাদের এই সিজন খুব একটা তাদের ভালো যায়নি, তার ফলে এই মরশুমে তাদের খুব খারাপ ফলাফলের জন্য তারা অলরেডি আউট হয়ে গেছে, তার সাথে লখনউ সুপার জায়ান্টসও বেরিয়ে গেছে। এবার কেকেআর এর জন্য ভীষণ কঠিন পরিস্থিতি, 11 ম্যাচে 9 পয়েন্ট রাহানেদের, শেষ 3 ম্যাচই ঘরের মাঠে, এটাই একমাত্র অ্যাডভান্টেজ। তবে নিজেদের হাতে আর কিছুই নেই, জয়ের হ্যাট্রিক করলেও বাকিদের রেজাল্টের ওপর নির্ভর করতে হবে। হায়দ্রাবাদ এবং পাঞ্জাব আরেকটি ম্যাচ জিতলেই আইপিএল থেকে ছিটকে যাবে কেকেআর। নিজেদের শেষ 3 ম্যাচে জিতলেও নাইটদের বাকি ম্যাচ যাদের সঙ্গে রয়েছে তাতে টেবিলে খুব বেশি হেরফের হওয়ার কথা নয়, অর্থাৎ আরসিবির কাছে হেরে খাদের কিনারায় এখন নাইটরা, কার্যত বিদায়ও বলা যেতে পারে। তাই আজ পাঞ্জাব যদি জিতে যায় কেকেআর এর বিদায়।

জিতলেও 9 পয়েন্টের ব্যবধান ঘোচানো সম্ভব নয়। লিগ আ থেকে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি আগেই গড়েছে পিএসজি। এবার 14তম শিরোপা জিতে সেই রেকর্ডই আরও উঁচুতে নিয়ে গেল লুইস এনরিকের দল। স্প্যানিশ কোচ এনরিকে 2023 সালে কোচের দায়িত্ব নেওয়ার পর এটি তাদের তৃতীয় লিগ শিরোপা। ফ্রেঞ্চ সুপার কাপ লিগ জয়ী পিএসজির এই মরশুমে ট্রেবল জয়েরও সুযোগ আছে। 30শে মে বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে এনরিকের দল। ফরাসি

0: কথা যখন উঠে এল আর্সেনালের চির প্রতিদ্বন্দ্বী অন্তত এই সিজনের জন্য ম্যানচেস্টার সিটি, তারা কিন্তু গতকাল তাদের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে দিয়েছে 3-0 গোলে। এবং 3-0 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে আর্সেনালের ওপর তারা এখনও চাপ বজায় রাখল। এই জয়ের ফলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমে দাঁড়ালো মাত্র 2 পয়েন্ট। অতোয়ান সেমিও, ওমর মারমুস এবং সাভিনিওর গোলে পেপ গার্দিওলার দল দাপুটে জয় তুলে নিয়ে 77 পয়েন্টে পৌঁছেছে। আর্সেনাল 79 পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে রয়েছে। দুই দলেরই বাকি রয়েছে আর 2টি করে ম্যাচ। অন্যদিকে ক্রিস্টাল প্যালেস 44 পয়েন্ট নিয়ে 15তম স্থানে রয়েছে। শিরোপা জিততে এখনও আর্সেনালের পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকতে হবে সিটিকে। তবে যে দল লড়াই ছাড়ছে না তা এদিন স্পষ্ট করে দিল সিটি। 32 মিনিটে ফিল ফোডেনের দারুণ ব্যাক হিল পাস থেকে নিজের বাঁ দিকের কোণে বল জড়িয়ে সিটিকে এগিয়ে দেন সেমিনিও। 8 মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করে মারমুস। ফোডেনের ছোঁয়াক থেকে ক্রস থেকে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে দূরের পোস্টের কোণে নিখুঁত শটে গোল করেন তিনি। 84 মিনিটে কাছ থেকে বাঁ পায়ের শটে গোল করে জয় নিশ্চিত করলেন সাভিনিও। অন্যদিকে ইটালির কথায় আসি, যেখানে ইন্টার মিলানের ডাবল। রোমে গতকাল রাতে লাৎসিওকে 2-0 গোলে হারিয়ে ইতালিয়ান কাপ জিতল ইন্টার মিলান। 14 মিনিটে লাৎসিওর রাইট ব্যাক অ্যাডাম মারুসিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইন্টার। 35 মিনিটে ইন্টারের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেস। এর আগে 21তম জয়ে লিগ জয় নিশ্চিত করে ইন্টার। 2010 সালের পর এই প্রথম এক মরশুমে কাপ ও লিগ জিতল তারা। হোসে মরিনিওর অধীনে 2010 সালে চ্যাম্পিয়ন্স লিগ, সিরিয়া এবং কাপ জিতেছিল ইন্টার, অর্থাৎ ট্রেবল জিতেছিল। জয়ের পর ইন্টারের কোচ ক্রিশ্চিয়ান সিবু বলেন, চমৎকার একটি মরশুমে এই ট্রফিগুলো আমাদের প্রাপ্য ছিল। লিগ কাপ একই সঙ্গে 2টি জেতা, লিগ ও কাপ একদমই সহজ নয়। আমরা দারুণ খুশি। এখন শুনবেন অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে একটি বেতার প্রতিবেদন। আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের অতিথি প্রকৃতিপ্রেমী বাঙালি শিক্ষক, হুগলির শিয়াখালার মাস্টারমশাই কৌশিক বন্দ্যোপাধ্যায়। দেশবাসীর কাছে প্রকৃতিকে ভালোবাসো, জীবনকে আরও সুন্দর করে তোলো, এই বার্তা দিতে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগের শিক্ষক বেরিয়ে পড়েছিলেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর অভিযানে। গোটা যাত্রাপথে তার সঙ্গী ছিল দীর্ঘদিনের সুখ দুঃখের সাথী, তার বাইসাইকেল। সেই গল্পই আজ শুনব। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
1: শুরুটা কিভাবে হলো, মানে আপনি সাইকেল নিয়ে এমন এক অভিযানে বেরোবেন, কখন ভাবলেন আর কেন ভাবলেন?
2: সাইক্লিং এর প্রতি ভালোবাসাটা আমার অনেক দিনের, সেই ছোট্টবেলা থেকে। এটা আমি বেশ উপভোগ করি। ছুটির দিন পড়লেই আমি গ্রামের আশেপাশে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। পাড়াতুতো 2 ভাইকে সঙ্গে নিয়ে হুগলির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাঁকুড়া, শুশুনিয়া, পশ্চিম মেদিনীপুরের গনগনি, এসব বিভিন্ন জায়গায়। এরপরে প্রিয় দল মোহনবাগানের খেলা দেখতে যাওয়ার জন্য চলে গেলাম ঝাড়খণ্ডের জামশেদপুরে। আত্মবিশ্বাস তৈরি হওয়ার সাথে সাথে মনে একটা ভাবনা তৈরি হলো, এইবার বড় একটা কিছু পরিকল্পনা করতে হবে। ঠিক করলাম পশ্চিমবঙ্গের দক্ষিণতম স্থান গঙ্গাসাগর থেকে উচ্চতম স্থান সান্দাকফু অবধি সাইকেল অভিযান করব। কিন্তু শেষমেশ সঙ্গী না পাওয়ায় আমার সাধারণ সাইকেলটা নিয়ে একাই বেরিয়ে পড়লাম। মোট 16 দিনের মাথায় সেই অভিযান সম্পূর্ণ হয়। সেইবার প্রায় 900 কিলোমিটার সাইক্লিং করেছিলাম। সেই অভিযানের সাফল্যে সাহস আর আত্মবিশ্বাসকে ভর করে নতুন অভিযানের পরিকল্পনা করে ফেললাম। এবারের অভিযান গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, তার সম্পূর্ণ গতিপথকে অনুসরণ করে চলতে গিয়ে সাইকেল নিয়ে অতিক্রম করতে হবে প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ পথ। শুধু সাইকেল নিয়ে বেরিয়ে পড়াই নয়, সঙ্গে ছিল সচেতনতার এক বার্তা, পরিবেশকে ভালো রাখুন, পরিবেশ আমাদের ভালো রাখবে।
1: আচ্ছা, কি ধরনের সাইকেল নিয়ে বেরিয়েছিলেন? সাধারণত সাইক্লিস্টদের গিয়ার দেওয়া সাইকেল ব্যবহার দেখা যায়, আপনার তো বোধহয় আপনার শখের সেই পুরনো সাইকেলটি। কতটা চ্যালেঞ্জ ছিল এই সাইকেল নিয়ে এতটা পথ গেলেন?
2: আমার সাইকেলটা ছিল খুব সাধারণ একটা সাইকেল, তাও প্রায় 32-33 বছর আগেকার সাইকেল। তো এই যখন আমি অভিযানটা শুরুর পরিকল্পনা করি, তখন আমার মনের মধ্যে একটা কনফিউশন ছিল যে এই সাইকেলটা নিয়ে যাওয়া ঠিক হবে কি না, কারণ পাহাড়ি রাস্তায় এই রাস্তায় আমি

0: চালাতে পারবো কি না, এরকম অনেক রকম চিন্তা ভাবনা ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে একটা ভালো সাইকেল কিনি, যেগুলো গিয়ার দেওয়া মাউন্টেন বাইক বা এই ধরনের সাইকেল। কিন্তু পরে ভেবে দেখলাম যে আমি যেহেতু ওই সাইকেলগুলো একেবারেই অভ্যস্ত নই, যদি কোনো রিপেয়ারিংয়ের দরকার হয়, যদি কোনো সাইকেল বিগড়ে যায়, তাহলে আমি সেগুলো রিপেয়ার করার জায়গাও আমি পাবো না। কিন্তু সাধারণ সাইকেল যেটা আমি এতদিন ধরে চালিয়ে অভ্যস্ত বা যেটা আমার সবসময় সঙ্গে থাকে যে কোনো অভিযানে বা জায়গায়, তো সেইটা নিয়ে যাওয়া অনেক সুবিধাজনক হবে এবং সেই সাইকেলটা কোনো রিপেয়ারিংয়ের দরকার হলে আমি যে কোনো জায়গায় আমি সেটা সারিয়ে নেওয়ার একটা চেষ্টাও করতে পারবো। তো সেই জন্যই পুরোনো সাইকেলটাই নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করি। তো কিন্তু মানে বাস্তবিক ক্ষেত্রে কয়েকটা জায়গায় সমস্যা আমার হয়েছিল, এটা না বললে বলা ভুল হবে। যেরকম চড়াই রাস্তায় আমাকে কখনো কখনো সাইকেল হাঁটিয়ে নিয়ে উঠতে হয়েছে, এবং উত্তরাইয়ের জায়গাতেও কোনো কোনো জায়গায় একটুখানি আমাকে হাঁটিয়ে নিয়ে যেতে হয়েছে, কারণ সেখানে ব্রেক ঠিকমতো কাজ করছিল না, এতই ঢালু জায়গা ছিল। এবং যেহেতু গঙ্গোত্রী থেকে হরিদ্বার আসার পথটা পুরোটাই প্রায় ন্যাশনাল হাইওয়ে এবং প্রচুর গাড়ি চলাচল করে বেশিরভাগ জায়গাতেই, তো আমাকে নামার সময়ও কিন্তু ব্রেক নিয়ন্ত্রণ করতে না পারলে তো বিপদে পড়তে পারি, সেই জন্য আমাকে কোথাও কোথাও হেঁটে যেতে হয়েছে। এগুলো চ্যালেঞ্জিং ছিল।
1: কতদিনে জার্নিটা শেষ করলেন, কোথায় কোথায় দিয়ে এলেন?
0: অক্টোবরের 3 তারিখ আমি এবং আমার সহধর্মিনী দুজনে মিলে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিই। ট্রেনে লাগেজ বুকিং করে নিয়েছিলাম আমার সাইকেলটি, তারপর হরিদ্বারে পৌঁছে হরিদ্বার পরদিন হরিদ্বার থেকে বাসের ছাদে তুলে দিয়ে উত্তরকাশী অবধি যাই, এবং উত্তরকাশী থেকে আবার একটা অন্য শেয়ার গাড়িতে তার ছাদে সাইকেল তুলে দিয়ে আমরা গঙ্গোত্রী পৌঁছাই অক্টোবর মাসের 5 তারিখ। সেখান থেকে তার পরের দুদিন ওয়েদার খুব খারাপ থাকে, আমরা গোমুখ আমাদের যাওয়া হয়নি, গোমুখ যেতে না পারার জন্য আমরা গঙ্গোত্রী থেকেই আমার সাইকেলিং শুরু করি 8 তারিখ, 8ই অক্টোবর। সেখান থেকে সাইক্লিং শুরু করে আমি প্রত্যেক দিন আমি যেখানে আমার ডেস্টিনেশন আমার পৌঁছতে পারি সেই জায়গা পর্যন্ত আমার মিসেস ও লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে সেই জায়গায় পৌঁছে যায়, এবং সেখানে আমরা থেকে যাই হোটেলে বা কোনো জায়গায় ধর্মশালায়, এবং পরের দিন আবার আমি সাইক্লিং শুরু করি। এইভাবেই হরিদ্বার অবধি আমার পৌঁছতে 8 দিন সময় লেগেছিল, এবং চড়াই রাস্তায় স্বাভাবিকভাবেই সাইকেল চালানো যায়নি, আমার সাইকেল যে সাইকেল আমি নিয়ে গেছিলাম, এবং উত্তরায়ের জায়গায় যতটা পেরেছি আমি সাইকেল চালিয়েছি। হরিদ্বার পৌঁছানোর পর থেকে আমি একাই সাইকেল চালিয়ে নিয়ে আসি আমার মিসেস ও বাড়ির পথ ধরে, এবং হরিদ্বারের পর উত্তরাখণ্ড ছেড়ে আসার পর থেকে উত্তরপ্রদেশে আমি প্রবেশ করি। উত্তরপ্রদেশের পর পুরো উত্তরপ্রদেশ জুড়ে আমি একদম উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত অবধি আমি মানে যাই, সাইকেল চালাই, এবং তারপর আমি বিহার রাজ্যে প্রবেশ করি। বিহার হয়ে আমি ঝাড়খণ্ডেও কিছুটা গঙ্গার কিছুটা অংশ প্রবেশ করেছে, তো ঝাড়খণ্ডের সেই অংশটা সাহেবগঞ্জ হয়ে আমি পশ্চিমবাংলার ফরাক্কায় প্রবেশ করি, এবং ফরাক্কা থেকে আবার হুগলি নদীর গতিপথ ধরে আমি কলকাতা হয়ে গঙ্গাসাগর পৌঁছাই। এই পুরো যাত্রাটা শেষ করতে আমার 29 দিন লেগেছিল, এবং বাড়ি থেকে বেরোনো থেকে গঙ্গোত্রী পৌঁছানো সেটা ধরলে মোট আমার 36 দিন লেগেছিল এই প্রোগ্রামটায়।
1: এতটা লম্বা রাস্তা, কোনো ঝুঁকির সম্মুখীন হতে হয়েছে নিশ্চয়ই? অ্যাডভেঞ্চারাস যদি কিছু ঘটে থাকে গোটা জার্নির মধ্যে সেটা যদি বলেন।
0: ঝুঁকি বলতে, যখন গঙ্গোত্রী থেকে প্রথমেই একদম সাইক্লিং শুরু করলাম, তখন কিন্তু আবহাওয়া ভালো ছিল না, এবং গুঁড়ি বৃষ্টি বা স্নোফলের মতো হচ্ছিল, সেই অবস্থাতেই শুরু করি, কারণ না হলে আরও একটা দিন আমার নষ্ট হয়ে যাবে। এরপর যখন আমি উত্তরাই পথে যাচ্ছি, তখন বেশ কয়েকটা জায়গায় মানে পাকদণ্ডী পথ থাকায় আমার সামনের পথ দেখতে একটু অসুবিধা হচ্ছিল, যে সামনে কোনো গাড়ি এসে পড়ছে কি না ঠিক বোঝা যাচ্ছিল না, তো সেক্ষেত্রে অনেক জায়গায় আমাকে নেমে পড়তে হয়েছে, সাইকেল নিয়ে হাঁটিয়ে যেতে হয়েছে, এবং চড়াই রাস্তায় তো হাঁটিয়ে নিয়ে যেতেই হয়েছে, চড়াই রাস্তায় তো আমার সাইকেল নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তো অনেকটা পথই আমাকে হেঁটে যেতে হয়েছে। এছাড়াও আরেকটা বলার মতো ঘটনা হয়েছিল উত্তরকাশী পরে, উত্তরকাশী থেকে চিনিয়ালিশোর যাওয়ার সময় আমার সাইকেলে ওখানে একটু মানে হ্যান্ডেলটা ব্রেকগুলো একেবারেই অকেজো হয়ে যায় ক্রমশ ব্যবহারের ফলে, এবং উত্তরকাশীর কাছাকাছি একটা জায়গায় আমি একটা বাইক সারানোর দোকানে আমি কোনোভাবে একটা কাজ চালানোর মতো আমি ব্রেকটাকে ঠিক করি, যেহেতু বাইকের দোকান, সাইকেল সারানোর দোকান নেই, সারাইয়ের দোকান নেই, তাই আমি ওখানে একটুখানি দেখিয়ে নিই ওদের কাছে। এরপর চিনিয়ালিশোর পৌঁছে একটা সাইকেলের দোকান পাই, সেখানেও সাইকেলটাকে আরেকবার চেক করিয়ে নিই, ওনারা ঠিক করে দেন ওখানে একটা দোকান, এরপরে চিনিয়ালিশর থেকে জাটগ্রাম যাওয়ার পথে, সেটা অন্য পথ

0: আমি গেছিলাম, জাতীয় সড়ক ছেড়ে একটা গ্রামের রাস্তা ধরেছিলাম, এটা তেহেরি ড্যামের পুরো উল্টো দিকে। তেহেরি ড্যামের শুরুটা ওখান থেকেই ছিল। তো আমি যখন মানে যাচ্ছিলাম মানে উল্টো দিকে রাস্তাটা ধরে, তখন তার দৃশ্যটা খুবই অপূর্ব ছিল, কিন্তু দেখতে দেখতে এবং বিশ্রাম নিতে নিতে অনেকটা সময় আমার চলে যায়। বারবার ছবি তোলার জন্য দাঁড়াই এই করতে করতে। এবং সেই দিনের যে ডেস্টিনেশন আমার করা ছিল, যে জাক বলে একটা গ্রাম আছে তেহেরি ড্যামের কাছে, তো সেখানে আমি পৌঁছবো, সেখানে পৌঁছতে আমার বেশ সন্ধে হয়ে গেছিল। তো যখন বিকাল হচ্ছে, তখন আমি একবার ভাবলাম যদি কাছে পিঠে কোনো থাকার জায়গা আমি পাই আমি থেকে যাব, কিন্তু শেষমেশ কোনো জায়গা আমি পাইনি। এবং প্রায় শেষ এক ঘন্টা আমি প্রায় অন্ধকারের মধ্যেই আমি সাইকেল নিয়ে যাই, হেড টর্চের আলো জ্বেলে ওই চড়াই উতরাই রাস্তায় সাইকেল নিয়ে যেতে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার একটা ঘটেছিল। অবশেষে জাক গ্রামে গিয়ে আমি একটা থাকার আস্তানা পাই, এটা একটা বেশ বলার মতো ঘটনা। আবার একটা ঘটনা ঘটেছিল বিহারের কাছে এসে, যেখানে আমার সাইকেলের হ্যান্ডেলটা পুরো ভেঙে যায়, মানে হাতলটা পুরো খুলে যায়। এটার কারণ ছিল, কারণ বিহারের একটা জায়গায় রাস্তা খুব খারাপ ছিল, সেই খারাপ রাস্তা দিয়ে যাওয়ার ফলে এটা হতে পারে, বা আমার পুরনো সাইকেল মরিচা ধরে যাওয়ার জন্যও হলেও হতে পারে। তো কোনোভাবে হাতলটা খুলে চলে আসে। তো সেটা দিনের শুরু ছিল সকালবেলা, তখন আমি বিহারের বর্ডারের কাছাকাছি পৌঁছে গেছি। তখন আমি খোঁজখবর করলাম, বললো সাহেবগঞ্জ যাওয়ার আগে আপনি পাবেন না কোথাও সাইকেলের দোকান, পাবেন না একদম সকালবেলা। এবং সাহেবগঞ্জ প্রায় ওখান থেকে আমি প্রায় আধ ঘন্টা ওইভাবেই হ্যান্ডেল ছাড়া সাইকেল চালিয়ে কোনোভাবে সাহেবগঞ্জ পৌঁছাই। সে সাহেবগঞ্জ জায়গাটা আবার ঝাড়খণ্ডের মধ্যে। তো ঝাড়খণ্ডে পৌঁছে বিহারে সাইকেল খারাপ হলো, ঝাড়খণ্ডে গিয়ে আমি সেই সেটা সাইকেলের দোকানে সেটা মেরামত করলাম, সাইকেল ঝালাইয়ের দোকানে, ওটা ঝালাইয়ের দোকানে মেরামত করলাম এবং সাইকেলটাকে দেখিয়ে নিলাম। ওইটা বেশ অসুবিধা হয়েছিল হাতল ছাড়া সাইকেল চালানোটা, এটা একটা বলার মতো ঘটনা।
1: পেশায় শিক্ষক আপনি, স্কুল ছুটি নিয়ে এতটা বড় জার্নি, অসুবিধা হয়নি? ছাত্রদের অনুভূতি কেমন?
0: স্কুল সেরকম খুব বেশি দিন ছুটি নিতে হয়নি, কারণ দুর্গাপুজো থেকে কালী পুজো পর্যন্ত ওই সময়টা আমার ছুটিই থাকে। কালী পুজোর পর আরও 6-7 দিন মতো আমার লেগেছিলো এই অভিযানটা সম্পূর্ণ করতে, তো সেই কদিনের জন্য আমি ছুটি নিয়েছিলাম। তো স্কুলের কর্তৃপক্ষের কাছ থেকে আমি বিভিন্ন রকমভাবে আমি সমর্থন পেয়েছি, উৎসাহ পেয়েছি, তারা আমাকে সবসময়ই উৎসাহ দেন। এছাড়াও বলার মতো যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশনের পূর্বাঞ্চলের যে চেয়ারম্যান যিনি আছেন শ্রী দেবরাজ দত্ত মহাশয়, উনিও আমাকে লিখিতভাবে একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এছাড়াও এভারেস্টার মলয় মুখোপাধ্যায়, উনিও আমাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন লিখিতভাবে। এছাড়াও অসংখ্য মানুষ যাত্রাপথের জন্য শুভকামনা জানিয়েছেন, অভিযানের জন্য শুভকামনা জানিয়েছেন। এছাড়াও ফিরে আসার পর, অভিযান সম্পূর্ণ করে আসার পর, যখন আমি বিভিন্ন জনকে আমার ছবি দেখাই বা অভিযানের গল্প বলি, ছাত্র স্কুলের ছাত্রদের কাছে, সহকর্মীদের কাছে, সকলেই অভিভূত হয়ে যান সেই সব ছবি দেখে, গল্প শুনে, রোমাঞ্চকর গল্প শুনে। এটাও আমার কাছে একটা বড় পাওনা।
1: পারিবারিক সহযোগিতা কতটা পেয়েছেন?
0: পরিবারের দিক থেকে সহযোগিতা আমি সবসময়ই সম্পূর্ণভাবে পাই। মায়ের একটু আপত্তি থাকে, যেহেতু ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় গেলে সবসময় মায়ের একটা চিন্তা করেন, এটা স্বাভাবিক। কিন্তু আমার মিসেসের সহযোগিতা আমি সবসময় পাই। আমার বেশিরভাগ যে অ্যাক্টিভিটিগুলো আছে, ট্রেকিং, কোস্টাল ট্রেকিং, সেগুলোতে উনি আমার সঙ্গেই থাকেন সবসময়। ওর সাপোর্টটা আমি সবসময় পাই বলেই আমার এই ধরনের অভিযানে বেরোতে আমি আরও সুবিধা হয় আমার।
1: বেশ, সাইকেল নিয়ে ছাড়াও আপনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে আর কী কী করতে চান বা কী কী করেন?
0: অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে আমি পাহাড়ে ট্রেকিং এবং কোস্টাল ট্রেকিং দুটোই দীর্ঘদিন ধরে করে আসছি। পাহাড়ে ট্রেকিং আমার প্রায় 25-26 বছর হয়ে গেল আমি পাহাড়ে যাওয়া শুরু করছি ট্রেক করে, এবং কোস্টাল ট্রেকিংও আমি করছি ধরুন 10 বছর তো হয়েই গেল। বেশ ভালোই লাগে আমার প্রকৃতির কাছে বিভিন্ন রকমভাবে পৌঁছে যেতে। যতদিন বেঁচে থাকবো, যতদিন সুস্থ থাকবো, সেগুলো বজায় রাখার চেষ্টা করব।
1: বেশ, সবশেষে যে প্রশ্নটা, বাঙালি যদিও অ্যাডভেঞ্চার প্রিয়, তবে অনেকেই বলেন আগামী প্রজন্ম খেলাধুলা থেকে সরে আসছে, আপনি তাদের কী বার্তা দেবেন? বিশেষ করে অ্যাডভেঞ্চার স্পোর্টস কতটা মানব গঠনে ভূমিকা নিতে পারে বলে আপনি মনে করেন?
0: অ্যাডভেঞ্চার বাঙালির রক্তে, না হলে শঙ্কু মহারাজ, প্রবোধ কুমার সান্যাল, উমাপ্রসাদ মুখার্জির মতো প্রবাদ প্রতিম অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিরা বাংলার মাটিতে জন্মাতেন না। খারাপ লাগে এটাই, এখন এই মোবাইলের যুগে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো থেকে বিরত থাকছে। আমি মনে করি অ্যাডভেঞ্চার স্পোর্টস নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে নিজের সীমাবদ্ধতাগুলোকে চ্যালেঞ্জ করার ক্ষমতা তৈরি করে। আমার এই অভিযানের যাত্রাপথে আমি অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি, তাঁদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, তাঁদের সুখ দুঃখের গল্প শুনেছি, এবং তাদের

0: মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা যথাসম্ভব আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় প্রতিটি স্কুল কলেজে নেচার ক্যাম্প, NCC এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস সংযুক্ত করা দরকার, যার ফলে আমাদের যুব সমাজ মানসিক শারীরিকভাবে আরও শক্তিশালী হতে পারে। এই ব্যাপারে সরকারের সদর্থক ভূমিকা নেওয়া দরকার।
1: অনেক ধন্যবাদ, এতক্ষণ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের সঙ্গে ছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। সাইকেল নিয়ে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর অভিযানের কথা শুনছিলাম। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা, প্রযোজনা শৌর্য চৌধুরী।
2: এতক্ষণ শুনছিলেন অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে একটি বেতার প্রতিবেদন। একটি অন্য ঘটনা যা সকলকে বা সকলের মন ভালো করে দেয়, ইংল্যান্ডের পুরুষ টেস্ট দলের ফিল্ডিং কোচ হিসেবে যুক্ত হলেন মহিলা ক্রিকেটার সারা টেলর। প্রাক্তন ইংল্যান্ড মহিলা উইকেট কিপার সারা টেলরকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড পুরুষ দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করা হলো। বর্তমানে কার্ল হপকিনসন IPL-এ মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে কাজ করায় তার পরিবর্তে স্বল্পমেয়াদী ভিত্তিতে এই দায়িত্ব পেলেন টেলর। ইংল্যান্ড পুরুষ দলের ক্রিকেট ডিরেক্টর রব কি বুধবার লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার সময় এই খবর নিশ্চিত করেন। আগামী সপ্তাহে 37 বছরে পা দিতে চলা টেলরের জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। খেলোয়াড় জীবনে সারা টেলরকে বিশ্বের সেরা উইকেট কিপারদের একজন হিসেবে ধরা হতো, নারী পুরুষ নির্বিশেষে। 13 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাট মিলিয়ে 226 ম্যাচ খেলেছেন এবং 2017 সালের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। অবসর নেওয়ার পরে কোচিংয়েও নিজের দক্ষতার ছাপ রেখেছেন টেলর। এর আগে সাসেক্স ও ম্যানচেস্টার অরিজিনালসের মতন পুরুষদের দলেও তিনি কাজ করেছেন। ইংল্যান্ডের সিনিয়র পুরুষ আন্তর্জাতিক দলের সঙ্গে কোনো মহিলা কোচ হিসাবে তার এই নিয়োগকে ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে। রব কি বলেন, ও নিজের কাজের ক্ষেত্রে সেরাদের একজন। অ্যান্ড্রু ফ্লিনটফ এবং পারফরমেন্স ডিরেক্টর এড বার্নি ওর প্রশংসায় পঞ্চমুখ। আমরা যা দেখেছি তাতে ওই পেশার অন্যতম সেরা। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের ফিল্ডিং ব্যর্থতা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল 4-1 ব্যবধানে হারার পেছনে। পুরো সিরিজে 11টি ক্যাচ ফেলেছিল দল। বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ছাড়া অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সিদ্ধান্ত ব্যাপক সমালোচিত হয়েছিল। অ্যাশেজের পর হপকিনসের আবার ফিল্ডিং কোচ করা হয় এবং ট্রয় কুলি বোলিং কোচ হিসেবে ফেরেন। তবে হপকিনসনের এই ব্যস্ত সূচির কারণে এবার সুযোগ পেলেন সারা টেলর, যা ইংল্যান্ড ক্রিকেটে, বলা যায় বিশ্ব ক্রিকেটে, একটি নতুন ইতিহাস গড়ল। বাংলাদেশের কাছে হার পাক ক্রিকেটে বড় সড় পরিবর্তনের ইঙ্গিত। নেতৃত্ব হারাতে পারেন শান মাসুদ। পাকিস্তান ক্রিকেটে ফের নেতৃত্ব পরিবর্তনের জোর গুঞ্জন রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ঢাকা টেস্টে 104 রানে লজ্জাজনক হারের পর টেস্ট অধিনায়ক শান মাসুদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে আবারও বাবর আজমকে টেস্ট দলের নেতৃত্ব ফেরানোর আলোচনায় জোরদার হয়েছে। একটি সূত্র মারফত জানিয়েছে, বাংলাদেশ সিরিজ শেষ হওয়ার পর বাবর আজমকে টেস্ট অধিনায়ক করার পরিকল্পনা নিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তানের সামনে এখনও 7টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচগুলিতে নতুনভাবে দলকে গুছিয়ে তুলতেই বাবরকেই উপযুক্ত বলে মনে করা হচ্ছে। আফগানিস্তান টেস্টের আগে পেস সংকটে ভারত, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে IPL প্লে অফের পর। ভারতীয় দলের ক্রিকেট ব্যস্ত ক্রীড়াসূচির কারণে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের জন্য পেস আক্রমণ বেছে নিতে বড় সমস্যার মুখোমুখি হতে পড়েছেন জাতীয় নির্বাচকরা। আগামী 6 জুন চণ্ডীগড়ে এই ম্যাচ খেলা হবে। আগামী কয়েক মাসের রোডম্যাপ নিয়ে আলোচনা করতে BCCI-এর সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচকেরা। সপ্তাহান্তে বা আগামী সপ্তাহে হতে পারে দল নির্বাচনের বৈঠক। জানা গিয়েছে নির্বাচক মণ্ডলী এবং টিম ম্যানেজমেন্ট দুপক্ষই প্রতিটি টেস্টে ভারতের সেরা একাদশ নামানোর পক্ষে। আগামী 9 মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতকে খেলতে হবে মোট 9টি টেস্ট। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে এই একমাত্র টেস্টটি WBTC-র অন্তর্ভুক্ত নয়। সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন প্রথম সারির পেসারদের নিয়ে, কারণ IPL শেষ হবে 31 মে, ফলে মাত্র কয়েকদিনের ব্যবধানে টেস্ট খেলতে হবে ক্রিকেটারদের। কোন কোন দল IPL-এর প্লে অফে উঠেছে তা দেখেই পেস আক্রমণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচকেরা।

2026 এশিয়ান সিনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে জ্ঞানেশ্বরীর জোড়া পদক। গান্ধীনগরে অনুষ্ঠিত 2026 এশিয়ান সিনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে বুধবার মহিলাদের 53 কেজি বিভাগে ভারতের জ্ঞানেশ্বরী যাদব 2টি পদক জিতেছেন। তিনি স্ন্যাচ বিভাগে রূপোর পদক জেতার পাশাপাশি মোট 194 কেজি ওজন তুলে সামগ্রিক বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। এই বিভাগে চীনের জিনল্যান ঝাও 216 কেজি মোট ওজন তুলে সোনা জেতেন। ভিয়েতনামের ওয়াই হুং নুগুয়েন 195 কেজি তুলে রূপো পান। এর আগে সোমবার মহিলাদের 48 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে ভারতের পদক অভিযান শুরু করেছিলেন কোমল কুহার। মহাত্মা মন্দির এবং এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 28টি এশীয় দেশ এবং 2টি কমনওয়েলথ দেশের মোট 178 জন ভারোত্তোলক অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতাতেই 2026 কমনওয়েলথ গেমসের যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতা হিসেবেও গণ্য হচ্ছে।

চোট কাটিয়ে ফেরার লড়াই। কমনওয়েলথ গেমসের আগে সুইজারল্যান্ডে বিশেষ ক্যাম্পে নীরজ চোপড়া। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে চলেছেন জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। সুইজারল্যান্ডে 47 দিনের একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের অনুমোদন দিয়েছে মিশন অলিম্পিক সেল। বুধবার এই মিশন অলিম্পিক সেল 173তম বৈঠকে এই প্রস্তাবে সবুজ সংকেত দেয়। একই সঙ্গে বিদেশের প্রশিক্ষণের অনুমোদন পেয়েছেন শুটার মানু ভাকের এবং দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিংহ। টেস্ট বোলারদের ক্রমতালিকায় 1 নম্বরে জায়গা ধরে রাখলেন বুমরা। ব্যাটারদের তালিকায় প্রথম দশে শুভমান সহ ভারতের 2 জন। আইপিএল উইকেট পাচ্ছেন না জসপ্রীত বুমরা, তবে লাল বলের ক্রিকেটে শীর্ষস্থান তিনি ধরে রাখলেন। টেস্ট ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন শুভমান গিল সহ যশস্বী জয়সওয়াল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা অর্থাৎ ICC টেস্ট বোলারদের যে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে 1 নম্বরে জায়গা ধরে রেখেছে বুমরা, তার রেটিং 879। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, তার রেটিং 838। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। প্রথম দশে বুমরা ছাড়া ভারতের কেউ নেই। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় মোহাম্মদ সিরাজ, তিনি রয়েছেন ক্রমতালিকায় 12 নম্বরে, তাঁরও জায়গা পরিবর্তন হয়নি। ভারতীয়দের মধ্যে তৃতীয় রবীন্দ্র জাডেজা, এক ধাপ নেমে তিনি এখন 14 নম্বরে। এরপর রয়েছেন 15 নম্বরে কুলদীপ যাদব, তার রেটিং 694। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন জো রুট, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের রেটিং এখন 880। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক, তার রেটিং 857। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড, তার রেটিং 853। প্রথম 10 জনের মধ্যে রয়েছে ভারতের শুভমান এবং যশস্বী। 750 রেটিং নিয়ে ক্রমতালিকায় 8 নম্বরে যশস্বী, 730 রেটিং নিয়ে 9ম স্থানে রয়েছেন শুভমান। ভারতীয় দলের অধিনায়ক এক ধাপ এগিয়েছেন। এই সমস্ত খবর নিয়ে এতক্ষণ মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। সবাই খুব ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।

0: শুনবেন ক্ষেত খামারের কথা।
1: বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা জানি যে মৌমাছি একটা বড় ভূমিকা পালন করে আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে। মৌমাছি আমাদের উপকারী বন্ধু পোকা, কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি মৌমাছির সংখ্যা যেন কমে আসছে। আমরা কি করে মৌমাছির সংরক্ষণ করতে পারি, মৌমাছিকে বাঁচিয়ে রাখতে পারি, তার জন্যে আমরা আজকে আলোচনা করব যে মৌমাছির যে গুরুত্ব সেটা কীরকম সেটা একটু বুঝে নেওয়া দরকার, যে পরাগ সংযোগের ক্ষেত্রে মৌমাছির গুরুত্ব। আসুন আমরা জেনে নিই এ বিষয়ে। এ বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর লক্ষণচন্দ্র প্যাটেল। লক্ষণবাবু নমস্কার।
2: নমস্কার।
1: প্রথমেই আপনার কাছে জানতে চাইব, পরাগ সংযোগ বলতে আমরা কি বুঝি?
2: পরাগ সংযোগ বা যেটাকে ইংরাজিতে আমরা বলে থাকি পলিনেশন, পরাগ সংযোগ বলতে সাধারণত গাছের যখন ফুল আসে, এক ফুল থেকে অন্য ফুলে তার যে পরাগ, এটার যে স্থানান্তরণ বা কারো মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়ে যে স্থানান্তরণ হয়, এটাকে আমরা বলি পরাগ সংযোগ বা পলিনেশন,
1: যেটা পরাগ মিলন আমরা বলতে পারি।
2: একদম একদম, পরাগ মিলনও বলতে পারি এটাকে আমরা। ঠিকই বলেছেন।
1: তো এই ক্ষেত্রে যে পরাগ মিলন কত প্রকার ও কী কী?
2: পরাগ মিলন বা পরাগ সংযোগ সাধারণত গাছের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটাকে আমরা বলি স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন, আর একটাকে আমরা বলি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বা পরাগ সংযোগ।
1: এখানে ইতর পরাগযোগ কাকে বলবো আমরা?
2: ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন আমরা সেগুলোকেই বলে থাকি যেখানে পরাগ মিলনের জন্য বা এক গাছের এক ফুল থেকে আরেক ফুলে পরাগ স্থানান্তরণের জন্য কোনো না কোনো বাহকের দরকার হয়, আপনাআপনি হয় না।
1: আচ্ছা,
2: তখন সেটাকে আমরা সাধারণত ক্রস পলিনেশন বা ইতর পরাগ সংযোগ বলে থাকি।
1: তাহলে দু রকমভাবে পরাগ সংযোগ হতে পারে।
2: একদম,
1: নিজে থেকে
2: নিজে থেকেই হয়ে যায়,
1: নিজে থেকে,
2: সেখানে কারো সাহায্যের দরকার হয় না, এটাকে স্বপরাগযোগ বলে থাকি আমরা।
1: আরেকটা হচ্ছে যে বহিরাগত কোনো উপায়ে,
2: এজেন্ট ছাড়া কিন্তু সম্ভব না,
1: সম্ভব হবে না। তাহলে বহিরাগত কি কি উপায়ে গাছে পরাগ সংযোগ করতে পারে?
2: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহিরাগত মানে বাইরের যে সমস্ত বাহকের মাধ্যমে গাছের পরাগ সংযোগ হয়ে থাকে, এর মধ্যে আমরা সেই সমস্ত বাহকগুলোকে দুটো ভাগে সাধারণত ভাগ করে থাকি। একটাকে বলি আমরা অজৈব বাহক, মানে জীব না, এরকম কিছু বাহকও গাছের পরাগ সংযোগে হেল্প করে। আর একটা হচ্ছে জৈব বাহক,
1: মানে
2: জীবের, দুই রকম হয়। আমি যদি উদাহরণ দিই তাহলে বিষয়টা কৃষকদের কাছে পরিষ্কার হবে। অজৈব বাহক মনে করুন, অনেক সময় বাতাসের মাধ্যমে গাছের পোলেন বা পরাগ খুব হালকা হয়, খুব বাতাসের মাধ্যমে সহজে এক গাছ থেকে আরেক গাছে উড়ে গিয়ে পড়তে পারে, এক ফুল থেকে আরেক ফুলে। সেগুলো বাতাস এখানে একটা বাহক, কিন্তু বাতাস যেহেতু জীব জাতীয় উপাদান না, অজৈব উপাদান, সেই হিসেবে এটাকে বলছি অজৈব বাহক। বাতাস ছাড়াও মনে করুন যেগুলো যে সমস্ত গাছ জলে হয় তাদের ক্ষেত্রেও তো ফুল ফল হয়, তো সেগুলোর ক্ষেত্রে যে পরাগ সংযোগ ঘটে থাকে সেখানে জলের মাধ্যমে হয়ে থাকে। জল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়, পোলেন খুব হালকা থাকার জন্য সেই জলের মাধ্যমে পোলেন বা পরাগটাও কিন্তু এক গাছ থেকে আরেক গাছে চলে যায়, গিয়ে এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে পরাগ মিলন হতে পারে। তো সেখানে জলও এক ধরনের একটা অজৈব বাহক। তার থেকেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পরাগ বাহকের মধ্যে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জৈব বাহক, যেখানে কিছু না কিছু জীব পরাগ মিলনে বা পরাগ সংযোগে সাহায্য করে থাকে।
1: এদের মধ্যে সব থেকে ভালো বাহক কে?
2: এইবারে বিভিন্ন জৈব বাহকের মধ্যে আমি উদাহরণ দিই, মনে করুন কোথাও কোথাও পাখি রয়েছে, কোথাও কোথাও কিছু কিছু কীটপতঙ্গ সাহায্য করে, কোথাও কোথাও বড় কোনো প্রাণী হতে পারে, হনুমান বা বাঁদর, ইভেন কাঠবিড়ালি, ইঁদুর, এগুলোও যখন এক গাছ থেকে আরেক গাছে ফল সংগ্রহের জন্য যায় তাদের মাধ্যমেও কিন্তু পরাগ সংযোগ হয়ে থাকতে
1: পারে।
2: একদম।
1: আচ্ছা,
2: এইবারে আপনি যে প্রশ্নটা করেছেন যে এদের মধ্যে সব থেকে ভালো বাহককে পরাগ মিলন বা পরাগ সংযোগের জন্য, আমি আগেই বলেছি বিভিন্ন ধরনের কীটপতঙ্গের মাধ্যমে কিন্তু পরাগ সংযোগ হয়ে থাকে, কিন্তু কীটপতঙ্গ তো বিরাট ব্যাপার, অনেক ধরনের কীটপতঙ্গ রয়েছে, সবাই তো সমানভাবে পরাগ মিলন বা পরাগ সংযোগ পারে না। যত কীটপতঙ্গ রয়েছে এদের মধ্যে এখনও পর্যন্ত, এটা মোটামুটি পরীক্ষায় প্রমাণিত, মৌমাছি হচ্ছে সব থেকে উৎকৃষ্ট পরাগ সংযোগ। সেই জন্যই মৌমাছি নিয়ে আলাদা করে আজকে আমরা কিন্তু আলোচনা করছি।
1: মৌমাছির গুরুত্ব এখানে অপরিসীম।
2: একদম, সব থেকে উৎকৃষ্ট পরাগ সংযোগ, এর থেকে ভালো বাহক আর কে নেই। অজৈব জৈব যে বাহকগুলোর কথা বললাম, সমস্ত বাহকের মধ্যে মৌমাছি হচ্ছে উৎকৃষ্ট বাহক।
1: মানে কারণ কি?
2: এইবারে মৌমাছিকে কেন আমরা সবচেয়ে উৎকৃষ্ট বাহক বলছি, ভগবান বলতে পারেন বা আল্লাহ বলতে পারেন, এই ভগবান আল্লাহ প্রদত্ত কিছু এদের বডি বা দেহের মধ্যে কিছু কাঠামোগত বৈশিষ্ট্য এর জন্য কিন্তু দেয়, যে মৌমাছি কেন এত ভালো পরাগ মিলনে হেল্প করে বা পরাগ সংযোগে হেল্প করে। আমি উদাহরণ দিলে কৃষক ভাইরা বিষয়টা খুব সহজেই বুঝতে পারবে। মৌমাছিরা যখন এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়ায়, এরা যখন পোলেন সংগ্রহ বা নেকটার, যেটাকে আমরা বাংলাতে বলি মকরন্দ সংগ্রহ করার জন্য যায়, মেনলি এটা খাবার হিসাবে এদের ব্যবহার করার জন্য এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে, ওই ঘোরাঘুরির সময় এদের যে মুখের যে অংশ বা অঙ্গ সেটা এমনভাবে তৈরি, সেটা ফুলের যেখানে নেকটার থাকে বা পোলেন থাকে সে অংশ পর্যন্ত কিন্তু সহজেই পৌঁছাতে পারে, যেটা অন্যান্য কীটপতঙ্গের ক্ষেত্রে কিন্তু মুখের ক্ষেত্রে অতটা বৈশিষ্ট্য বা অতটা পরিবর্তন নেই।
1: আচ্ছা,
2: তাহলে পোলেন বা নেকটার বা মকরন্দ সংগ্রহ করার জন্য যে নির্দিষ্ট বডি অংশ দরকার সে অংশটা কিন্তু মৌমাছির মধ্যেই রয়েছে, অন্যান্য কীটপতঙ্গ বা অন্যান্য জীবের মধ্যে কিন্তু সেইভাবে ততটা উন্নত না। এটা হলো এক নম্বর কারণ। দু নম্বর কারণ যে কেন মৌমাছি এত ভালো বাহক, মৌমাছির দেহে সারা দেহটাই প্রচুর লোম বা হেয়ার দিয়ে ঢাকা থাকে বা চুল দিয়ে ঢাকা থাকে, মাথা বক্ষ পেট এবং পা ইভেন এদের যে অ্যান্টেনা বা সুর সেই সমস্ত অংশে প্রচুর হেয়ার বা লোম থাকে। সেইভাবে মৌমাছি যখন নেকটার বা পোলেন সংগ্রহের জন্য এক গাছ থেকে আরেক গাছে ঘোরে, অটোমেটিক্যালি ওই হেয়ার থাকার জন্য, সূক্ষ্ম সূক্ষ্ম হেয়ার থাকার জন্য, হেয়ারের মধ্যে বুঝতে পারছেন ওই পোলেনগুলো সব ওর সাথে যুক্ত হয়ে যায়।
1: ঠিক,
2: এই দুটো বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ মৌমাছিকে এত ভালো বাহক হিসাবে কাজ করার জন্য।
1: গঠনগত
2: বৈশিষ্ট্যই দায়ী
1: যে মৌমাছির মাধ্যমে খুব
2: সহজে হতে পারে।
1: তো সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে মৌমাছির মাধ্যমে পরাগ সংযোগের প্রভাব কিরকম?
2: এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌমাছির মাধ্যমে পরাগ সংযোগের কথা আমরা আলোচনা করছি এবং মৌমাছি কিভাবে গাছের উপকার করে, আমি বললে কৃষক ভাইদের কাছে কম বেশি হয়তো জানে, কিন্তু তবুও তাদের মধ্যে আরও সচেতনতা তৈরি করার জন্যই আমরা আজকের এই প্রোগ্রাম বা অনুষ্ঠান করছি। তো মৌমাছিরা যেটা করে, যে যখন পরাগ সংযোগের এক গাছ থেকে আরেক গাছে পোলেন নিয়ে ট্রান্সফার করে বা স্থানান্তর করে, তার ফলে কি হয়, গাছের ফুল থেকে ফল তৈরি হয়।
1: ঠিক,
2: শুধু তাই না, ফলের মধ্যে আমরা জানি বীজ তৈরি হয়। একমাত্র ঠিকমতো পরাগ সংযোগ বা পরাগ মিলন হলেই তবে কিন্তু গাছের বীজ বা ফলটা তৈরি হতে পারে। আর বীজ শুধু তৈরি হলেই হয় না, আমরা জানি সাপোজ মনে করুন যেগুলো আমাদের তৈল জাতীয় ফসল, এই তৈল জাতীয় ফসলের ক্ষেত্রে তেলটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ বা উপাদান। পরাগ মিলন যদি ঠিকঠাকভাবে হয় তখনই একমাত্র কিন্তু তেলের পরিমাণটা বাড়ে।
1: আচ্ছা,
2: বা তেলের কোয়ালিটি বাড়ে। কোয়ালিটি ইন দ্য সেন্স এর মধ্যে যে সমস্ত গুণগত মান থাকতে হবে, মানে যে সমস্ত নিউট্রিয়েন্ট থাকতে, উপাদান থাকতে হবে, সেগুলোরও কিন্তু কোয়ালিটি বা সেগুলোর পরিমাণ এগুলোও কিন্তু বাড়ে যদি ঠিকঠাকভাবে পলিনেশন বা পরাগ সংযোগ হয়। আর গাছের ফলনও সাংঘাতিকভাবে কিন্তু বৃদ্ধি পায়। পরাগ সংযোগ ঠিকঠাক যদি না হয়, বিশেষ করে যেগুলো ক্রস পলিনেটেড ক্রপ, মানে যাদের ক্ষেত্রে এক গাছ থেকে এক গাছের ফুল আরেক গাছের ফুলে গিয়ে পড়তেই হবে, মানে পোলেনটা পড়তেই হবে, স্বপরাগযোগ না, সেই সমস্ত গাছের ক্ষেত্রে পরাগ সংযোগ যদি না হয় তাহলে ফলন কিন্তু সাংঘাতিকভাবে কমে যেতে পারে। তাহলে আবার যদি আমি খুব সংক্ষেপে এক কথাই বলি, যে গাছের মেনলি ফুল ফল বৃদ্ধি মানে ফলন বৃদ্ধি, তার সাথে ফুল ফলের কোয়ালিটি বা গুণগত মান, এটাকে বৃদ্ধি করার জন্যই সঠিকভাবে পলিনেশন হওয়ার দরকার,
1: পরাগসংযোগ
2: হওয়া দরকার, এবং সেই পরাগসংযোগটা মৌমাছির মাধ্যমে কিন্তু সব থেকে ভালোভাবে হয়।
1: কোন কোন ফসলের কথা আমরা যদি ভাবি যেখানে মানে এই মৌমাছির মাধ্যমে বা এই ইতর পরাগ সংযোগের উপকার পেতে পারে?
2: সাধারণত সব ধরনের ফসলের ক্ষেত্রেই আমরা উপকার পেতে পারি কম বেশি। যেগুলো সাধারণত ক্রস পলিনেটেড ক্রপ বা ইতর পরাগ সংযোগ ছাড়া যাদের পলিনেশন সম্ভবই না, তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের হতেই হবে। স্বপরাগযোগ গাছের ক্ষেত্রে না হলেও চলে, মৌমাছির সেখানে তেমন একটা ভূমিকা না থাকলেও চলে, সেখানে বীজ তৈরি হবে। কিন্তু আপনি যে প্রশ্নটা আমরা এবার আলোচনাতে মেন চলে আসি, যে কোন কোন গাছের ক্ষেত্রে মেনলি আমাদের মানে পরাগ সংযোগ দরকার মৌমাছির মাধ্যমে, তাই না? তো আমি যদি কয়েকটা ফসলের গ্রুপ বা শ্রেণী ধরে আলোচনা করি তাহলে বুঝতে সুবিধে হবে। কিছু কিছু ফল গাছ রয়েছে আমরা জানি, সেই সমস্ত ফল গাছের ক্ষেত্রে মৌমাছি কিন্তু লাগবেই কম বেশি। তাহলে কিন্তু ঠিক মতো পলিনেশন হবে না। পলিনেশন না হলে ফলের সংখ্যা প্লাস ফলের পরিমাণ, কোয়ালিটি এগুলো কিন্তু নষ্ট হবে। আমি উদাহরণ দিই, সেরকমই কয়েকটা ফল।

0: মনে করুন না আপেল, যদিও আপেল এখানে চাষ হয় না, কিন্তু যেখানে আপেল চাষ হয় আপেলের ক্ষেত্রে কিন্তু মৌমাছি ছাড়া পলিনেশন একেবারেই সম্ভব না। আপেল এমন একটা ফল, এদের পলিনেশন কিন্তু মৌমাছির লাগবেই। আপেল না, আমাদের এখানের কথা যদি আমরা ভাবি, পশ্চিমবাংলার কথা, আমরা সেই ফলগুলোর সাথে সবাই পরিচিত, প্রতিদিনই আমরা ব্যবহার করি। একটা হচ্ছে লেবু, লেবু গাছের কিন্তু মৌমাছি সাংঘাতিকভাবে উপকার করে পরাগসংযোগের জন্য। লেবু ছাড়া লিচু, এখন অলরেডি লিচুর সিজন চলছে, হ্যাঁ ঠিক আছে, তো লিচু গাছের ক্ষেত্রেও পরাগসংযোগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকের দিনে স্ট্রবেরি চাষ করছে অনেক জায়গাতে, সাউথ বেঙ্গল বা নর্থ বেঙ্গলে স্ট্রবেরি চাষ আসছে, হ্যাঁ, তো এই স্ট্রবেরিতেও কিন্তু পরাগসংযোগ দরকার মৌমাছির মাধ্যমে, সঠিকভাবে ফলন পেতে গেলে এবং কোয়ালিটি জিনিস পেতে গেলে। চলে আসি সবজি জাতীয় ফসল, বিশেষ করে সবজি জাতীয় ফসল যেগুলো আমরা বীজের জন্য তৈরি করি। আমি আগেই বলেছি যে বীজের গুণগত মান, বীজের পরিমাণ বাড়াতে গেলে মৌমাছির মধ্যে পরাগসংযোগ অবশ্যম্ভাবী দরকার হয়। সেরকমই কয়েকটা সবজি জাতীয় ফসল, মনে করুন বাঁধাকপি, ফুলকপি, ইভেন গাজর, ধনে এবং শসা, তরমুজ, যেগুলো মাচার ফসল, কুমড়ো জাতীয় ফসল, ঝিঙে, লাউ, এগুলো কিন্তু হাইলি ইতর পরাগসংযোগ ছাড়া এগুলো কিন্তু সেলফ পলিনেটেড ক্রপ না, এগুলো কিন্তু আমার ক্রস পলিনেটেড ক্রপ বা ইতর পরাগসংযোগ অবশ্যম্ভাবী। তো সবজি জাতীয় ইভেন পেঁয়াজ, আজকের দিনে পেঁয়াজ চাষও আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় বাড়ছে, এই পেঁয়াজের ক্ষেত্রেও যদি পেঁয়াজের আমরা বীজ তৈরি করতে চাই, তাহলে সেখানে কিন্তু মৌমাছি ছাড়া বা মৌমাছি জাতীয় এই ধরনের বাহক ছাড়া পরাগসংযোগ ঠিকমতো হবে না, ফলে বীজ সঠিক পরিমাণ বীজ আমরা পাবো না। এছাড়া আমার বলেছি মূলো, যেটা আমাদের কপি জাতীয় সবজির মধ্যেই পড়ে, তারও যদি বীজ তৈরি করতে যাই সেখানে কিন্তু আমার পরাগসংযোগ দরকার। এগুলো গেল ফল জাতীয় সবজি জাতীয়। চলে আসি তৈলই জাতীয় ফসলের ক্ষেত্রে, তৈলজাতীয় ফসলের ক্ষেত্রেও আমরা জানি তৈলজাতীয় ফসল কি, সূর্যমুখী আছে, তারপরে আপনার সর্ষে আছে, তিল আছে, আমাদের উত্তরবঙ্গের দিকে কিছু কিছু জায়গায় তিসির চাষ হয়। এই সমস্ত ফসলগুলোতেও মৌমাছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বাহক, যেটা ন্যাচারালি আমাদের প্রকৃতির মধ্যে ছিল, আস্তে আস্তে সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, সেজন্য কিন্তু ফলন আস্তে আস্তে কমছে।
1: আচ্ছা,
0: ফলন কিন্তু আগের মতো আমরা পাচ্ছি না, অনেক বেশি রাসায়নিক সার, রাসায়নিক ওষুধ দিয়েও কিন্তু সেরকম ফলন পাচ্ছি না। একটাই কারণ, কারণ সঠিক পরিমাণে মৌমাছির মধ্যে হয়তো পরাগসংযোগ হচ্ছে না, এগুলো কিন্তু কৃষকরা জানে না। তারা চেষ্টা করছে বিভিন্ন ধরনের হরমোন বা অন্য কিছুভাবে ফলন বাড়াতে, কিন্তু মৌমাছি যদি ঠিকমতো পরাগসংযোগ না করে হবে না, তো আমাদের তো বীজটা দরকার, ফলটা দরকার।
1: সেজন্য আমি বলছিলাম যে মৌমাছি সংরক্ষণ ভীষণভাবে
0: ভীষণভাবে দরকার, মৌমাছি সংরক্ষণ বাঁচিয়ে রাখা, ইভেন মৌমাছি পালন কৃষক ভাইরা করতে পারে কিনা ফসল চাষের সাথে সাথে, তাতে ইনকামও বাড়বে, মাঝখান থেকে যে ফসলটা চাষ করছে তার ফলনও বাড়বে, দুই দিক থেকেই উপকার পাবে।
1: তো আমরা যদি ভাবি যে পরাগসংযোগের কথা, তো যে পরাগসংযোগের ক্ষেত্রে মৌমাছির মাধ্যমে কত শতাংশ মোটামুটিভাবে ফলন বৃদ্ধি পেতে পারে,
0: এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে কৃষক ভাইরা যদি শোনে, আমি বলবো আপনার প্রশ্নের উত্তরে, তাহলে আমরা ভাবতেই পারি না কত শতাংশ পর্যন্ত ফলন আমরা বৃদ্ধি করতে পারি শুধুমাত্র যদি মৌমাছি পাস, মানে মৌমাছি সংরক্ষণ করা প্লাস মৌমাছি পালনও যদি জমির মধ্যে আমরা শুরু করতে পারি। মানে এমন নয় যে 2%, 5% এর মধ্যে না, মানে যেগুলো যে শতাংশটা আমরা শুধুমাত্র মৌমাছির মাধ্যমে পেতে পারি, অন্য কোনো নানা ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিন্তু অত শতাংশ ফলন বৃদ্ধি আমরা করতে পারবো না। আমি চলে আসি কয়েকটা ফসলের উদাহরণ দিলে বিষয়টা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। মনে করুন আমি বলেছি তৈলজাতীয় ফসল সর্ষে আছে, সর্ষের ক্ষেত্রে প্রায় 40-45% পর্যন্ত, মানে পার্সেন্ট 40-45% পর্যন্ত ফলন বৃদ্ধি সম্ভব শুধুমাত্র মৌমাছি পালন যদি আমরা সঠিক পদ্ধতিতে সর্ষে জমিতে করাতে পারি।
1: আচ্ছা
0: ঠিক আছে, সূর্যমুখী, আজকের দিনে তো সানফ্লাওয়ার অয়েল সবার কাছেই একটা জনপ্রিয়, হ্যাঁ, সাদা তেল হিসাবে, তো সূর্যমুখীর ক্ষেত্রে, সর্ষের ক্ষেত্রে যেমন বললাম 45%, প্রায় 50% পর্যন্ত ফলন বৃদ্ধি হতে পারে, অন্য কিছু দরকার নেই, শুধু ঠিকমতো যদি মৌমাছি পালনটাকে আমরা এখানে রাখতে পারি, মৌমাছির সংখ্যা বজায় রাখতে পারি, তাহলে কিন্তু 50% পর্যন্ত ফলন বৃদ্ধি হতে পারে। মানে কৃষকরা বা আমরা কেউ চিন্তাই করতে পারি না। তুলো, কার্পাস তুলো, যদিও আমাদের পশ্চিমবাংলায় খুব কম চাষ হয়, দক্ষিণ ২৪ পরগনায় কিছুটা চাষ হয় গ্রীষ্মকালে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গাতে তুলো একটা আর্থিক ফসল, তুলো চাষের ক্ষেত্রে প্রায় 20% পর্যন্ত ফলন বৃদ্ধি হয়। চলে আসি আমাদের পেঁয়াজ, আমি একটু আগেই বলছিলাম পেঁয়াজের কথা, পেঁয়াজের ক্ষেত্রে প্রায় 93% পর্যন্ত ফলন বৃদ্ধি হতে পারে বীজের ফলন। মানে আমরা চিন্তাই করতে পারি না,
1: ভাবাই যায় না।
0: মৌমাছি যদি ঠিক মতো না থাকে, মানে গাছ হবে অথচ বীজ হবে না, যদি আমি বীজ তৈরি করতে চাই, তাহলে 100% প্রায় 93 মানে 100% ভাবতে পারি, 100% মানে যা হতো তার তুলনায় ডবল পুরো পর্যন্ত আমি ফলন কিন্তু বৃদ্ধি করতে পারি, বীজের ফলন বৃদ্ধি করতে পারি পেঁয়াজের ক্ষেত্রে। মৌমাছির কথা কিন্তু আমাদের

0: বাদতেই হবে যারা পেঁয়াজ চাষি তাদের জন্য। হ্যাঁ, আপেলের কথা বলেছি, যদি আপেল এখানে হয় না, আপেলের ক্ষেত্রেও প্রায় 40% পর্যন্ত ফলন বৃদ্ধি হয়। এটা কয়েকটা যে সমস্ত ফসলের ক্ষেত্রে অনেক বেশি ফলন বৃদ্ধি হয়। এছাড়াও আমি আগে বিভিন্ন কুমড়ো জাতীয় শস্যের কথা বলেছি, সেখানেও কিন্তু ভালো পরিমাণ না ফলন বৃদ্ধি সম্ভব পরাগ সংযোগের মাধ্যমে।
1: তাহলে এই পরাগ সংযোগ বজায় রাখার জন্য মৌমাছির গুরুত্ব অপরিসীম, এবং মৌমাছি পালন যদি আমরা করতে পারি মানে ফসল চাষের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আমরা অনেকটাই ফলন বাড়িয়ে নিতে পারবো। বিশেষত আচ্ছা, এই মৌমাছির জন্য, মৌমাছি তো ফুলেরও মধু আহরণ করে, তো সেক্ষেত্রে আমরা কি ফুল চাষের উপর গুরুত্ব দিতে পারি চাষের পাশাপাশি?
0: হ্যাঁ, ফুল চাষের গুরুত্ব আমরা দিতে পারি, কারণ ফুল থেকে একই সাথে আমাদের নেকটার বা যেটা আমরা মকরন্দ বলি, মকরন্দ ছাড়াও পোলেন বা পরাগ কিন্তু পাওয়া যায়। এই পোলেন, পরাগ এবং একই সাথে নেকটার, মকরন্দের জন্য আমরা ফুল চাষের উপর গুরুত্ব দিতে পারি। এছাড়া ভারতবর্ষে মৌমাছি পালনের কিন্তু একটা সাংঘাতিক অপরচুনিটি বা
1: জায়গাটাতে আসছি যে ভারতবর্ষের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে ইতর পরাগ যোগের জন্য মৌমাছি পালনের সুযোগ ঠিক কতটা?
0: যদি আমি একটু মানে কতটা এরিয়া আমাদের চাষ হয়, এলাকার চাষ হয় সেই প্রসঙ্গে একটু আসি, মানে তখন কৃষক ভাইরা শুনলে অবাক হয়ে যাবেন। মোটামুটি আমাদের যে সমস্ত ফসলগুলোতে ইতর পরাগ সংযোগের দরকার হয় সেই সমস্ত ফসল চাষের এলাকা ভারতবর্ষে এখন পর্যন্ত প্রায় 50 মিলিয়ন হেক্টর। 50 মিলিয়ন হেক্টর এরিয়াতে আমাদের বিভিন্ন ইতর পরাগ সংযোগ হয়, এরকম ফসলের চাষ হয়। মেবি ফল চাষ, মেবি কুমড়ো জাতীয় ফসল, মেবি বাঁধাকপি, ফুলকপি, এটা মিলিয়ে টোটাল ভারতবর্ষের এলাকা প্রায় 50 মিলিয়ন হেক্টর। এইবারে মৌমাছি পালন সাধারণত বিজ্ঞানসম্মত উপায়ে 1 হেক্টর জায়গাতে 3 থেকে 5টা বাক্স বসাতে বলা হয়। এইবারে যদি 50 মিলিয়ন হেক্টর জায়গাতে আমরা মৌমাছি পালন করতে পারি, তাহলে প্রায় 150 মিলিয়ন, কারণ 1 হেক্টরে 3 থেকে 5টা বাক্স লাগছে, তাহলে 50 মিলিয়ন হেক্টর এরিয়াতে আমাদের প্রায় 150 মিলিয়ন, মানে 150×10 লক্ষ, এত সংখ্যক মৌমাছি বাক্স কিন্তু আমরা চাষ করাতে পারি। বিশাল সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনার জায়গাতে আমরা এখন পর্যন্ত মাত্র 1 থেকে 2% পর্যন্ত মৌমাছি পালন হয়তো করে থাকি।
1: একটু যদি বুঝিয়ে বলেন যে ইতর পরাগ সংযোগের জন্য মৌমাছি পালনের যে ব্যবস্থাপনা,
0: হ্যাঁ,
1: সেটা ঠিক কেমন হওয়া দরকার?
0: আচ্ছা, আমি একটু আগেই বলছিলাম যে ভারতবর্ষের আমরা যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে যদি মৌমাছি পালন করতে পারি, মোটামুটি 1 হেক্টর জায়গাতে 3 থেকে 5টা পর্যন্ত মৌমাছির বাক্স আমরা বসাতে পারি। এইবারে এই মৌমাছির বাক্সগুলোকে সাধারণত জমির খুব কাছাকাছি বসাতে হয়। তালিকায় মৌমাছির যদি অনেক দূর থেকে গিয়ে মধু বা পলেন সংগ্রহ করতে হয়, মৌমাছির কিন্তু শক্তি অনেকটা নষ্ট হয়ে যায়। যত কাছাকাছি থাকবে তত বেশি আমরা মধু সংগ্রহ করতে পারবো। এটা একটা দিক আমাদের কিন্তু মেনটেন করতে হয় যারা মৌমাছি পালন করছেন বা করতে চাইবেন পরবর্তীকালে এই আলোচনার পরে। 2 নম্বর হচ্ছে মৌমাছির যে বাক্স যেগুলোকে আমরা ব্যবহার করছি সেই বাক্সগুলোর মধ্যে যেন স্ট্রং কলোনি থাকে, মানে যথেচ্ছ সংখ্যায় যাতে মৌমাছি থাকে, এই বিষয়টা কিন্তু আমাদের
1: দেখতে হবে।
0: তো এই মোটামুটি ব্যবস্থাপনা যদি আমরা ঠিকমতো নিতে পারি, তাহলে আমাদের যেটা পরাগ সংযোগ এটাও অনেক বাড়বে, প্লাস যথেষ্ট পরিমাণে আমরা মধু বা মধুর বাক্স থেকে অন্যান্য যে সমস্ত উপজাত পদার্থ পাই সেগুলো আমরা পেতে পারবো। আরেকটা বিষয়, মধুমাছি বাক্সের মধ্যে সুপার ফ্রেম রাখা হয় যেখানে মধু সংগ্রহ করা হয়। এইবারে যদি আমার সাফিসিয়েন্ট জমিতে আমার চাষবাস থাকে ওই ইতর পরাগ সংযোগ এই ধরনের ফসল, তাহলে কী হবে, সেইখানে আমার ওই ফ্রেমের সংখ্যাটা একটু বাড়াতে হয়। সাধারণত 1-1 বাক্সের মধ্যে 5 থেকে 6টা ফ্রেম আমরা ব্যবহার করতে পারি। এই ব্যবস্থাপনাগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে বা পরিচর্যা আমাদের লক্ষ্য রাখতে হবে আর কি।
1: এমন কোন বিশেষ ফসলের নাম করতে পারেন যেখানে মৌমাছির মাধ্যমে ইতর পরাগ সংযোগের যে বিস্তারিত গবেষণা হয়েছে?
0: আমি 2টো ফসলের কথা বলবো। একটা হচ্ছে সূর্যমুখী ফসলের ক্ষেত্রে বিস্তর গবেষণা হয়েছে মৌমাছি নিয়ে পরাগ সংযোগের জন্য, এবং সূর্যমুখীর ক্ষেত্রে দেখা গেছে যদি ঠিক মতো আমরা পরাগ সংযোগ করি প্রায় 600% পর্যন্ত ফলন বৃদ্ধি হতে পারে। অ্যাভারেজ আমি আগে 50% বলেছি, কিন্তু 600% পর্যন্ত ফলন বৃদ্ধি করতে পারি যদি ঠিক মতো আমরা মৌমাছি পালনটাও সূর্যমুখীর সাথে করাতে পারি। কারণ সূর্যমুখী এমন একটা ফসল, একই ফুলের মধ্যে সাধারণত কিন্তু পরাগ সংযোগ হয় না, ইনকম্পাটিবিলিটি বলি ইংরেজিতে। এখানে কিন্তু আমার ইতর পরাগ সংযোগ দরকার, এবং ইতর পরাগ সবচেয়ে উপযুক্ত হচ্ছে আমার মৌমাছি। আরেকটা ফসল বলবো লুসান, যেটা সাধারণত গবাদি পশুর ফসল হিসেবে ব্যবহার করা হয়। লুসানের যদি আমরা বীজ তৈরি করতে যাই সেখানে কিন্তু আমার ফুল করতেই হবে। এই লুসানের ক্ষেত্রেও মৌমাছি ছাড়া কোনোভাবেই পরাগসংযোগ সম্ভব না, একমাত্র মৌমাছি।

0: যখন লুসানের ফুলের ওপর বসে, তাই মাধ্যমে কিন্তু পরাগসংযোগ সম্ভব হয়, অন্য কারো মাধ্যমে, আমি অনেক ধরনের বাহকের কথা বলেছি, সম্ভব না। এই দুটোর ক্ষেত্রে কিন্তু অনেকটা গবেষণা হয়েছে, এগুলো কিন্তু হয়, অন্যান্য ফসলও থাকতে পারে, সেখানে গবেষণা কিন্তু অতটা হয়নি, কিন্তু এই দুটো ফসলের ক্ষেত্রে কিন্তু খুবই বিস্ময়কর তথ্য আমরা পেয়েছি, মৌমাছি কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য।
1: আচ্ছা, একটু যদি বলেন যে মৌমাছির চারণভূমি বলতে আমরা কি বুঝব?
0: মৌমাছির চারণভূমি বলতে একটা বাক্স থেকে মৌমাছি যে এলাকা পর্যন্ত বিচরণ করে, ঘোরাফেরা করে, সেটাকে আমরা বলি মৌমাছির চারণভূমি। সাধারণত পরীক্ষাতে দেখা গেছে আমাদের যেগুলো দেশীয় প্রজাতির মৌমাছি, এপিস সেরেনা ইন্ডিকা, এটা সাধারণত 2 কিলোমিটার পর্যন্ত মৌমাছির বাক্স থেকে 2 কিলোমিটার পেরিফেরির মধ্যে এরা ঘোরাফেরা করে। যেটা এপিস মেলিফেরা, যেটা ইটালিয়ান বি, যার ক্ষেত্রে মধুর প্রোডাকশন অনেক বেশি হয়, বেশিরভাগ কৃষকরা সেটাকেই সাধারণত পালন করে, তার ক্ষেত্রে এটা 3 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করতে পারে। মানে বাক্সটা যেখানে রাখা হয় তার থেকে 3 কিলোমিটার গলাকার যে টোটাল যে এরিয়াটা, ওই টোটাল এলাকাটাকে আমরা বলছি ওই জাতীয় মৌমাছির জন্য বিচরণ ভূমি।
1: হ্যাঁ, মানে
0: যদি ওই সমস্ত ফুল থেকে
1: সেটা 2 কিলোমিটার বা 3 কিলোমিটার
0: থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিচরণ করতে পারে।
1: আচ্ছা, মকরন্দ বা নেকটারের ভালো উৎপাদক কটা গাছের নাম যদি আপনি করেন।
0: যেটাকে নেকটার বা মকরন্দ আমরা বলছি বাংলাতে, সেটাই অ্যাকচুয়ালি আমরা মধুতে মৌমাছি কনভার্ট বা পরিবর্তন করে। এই নেকটার উৎপাদনকারী কয়েকটা ভালো গাছ হলো তেঁতুল। আমি যদি একটা বৃক্ষ জাতীয় গাছের ক্ষেত্রে আসি, তেঁতুল একটা কিন্তু খুব ভালো নেকটার উৎপাদন করে। আজকে তেঁতুলের গাছের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, হ্যাঁ, তাই বলবো তেঁতুল গাছগুলোকে বাঁচিয়ে রাখতে মৌমাছিদের জন্য আর কি। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে নিম। নিম গাছেও কিন্তু সারা বছর ধরে আমরা ফুল পাবো, এবং নিম গাছ থেকেও কিন্তু যথেচ্ছ পরিমাণে নেকটার এবং কিন্তু মকরন্দ পাওয়া যায়। নিম এমনিতে তো হতে পারে, কিন্তু নিম থেকে যখন মৌমাছি মধু তৈরি করছে, সেটা কিন্তু খুব মিষ্টি উপাদানে পরিণত হয়ে যায়, মানে খুবই বিস্ময়কর ব্যাপার। হ্যাঁ, এছাড়া ইউক্যালিপটাস, সজনে, গ্লাইরিসিডিয়া, এরকম কিছু কিছু গাছ আছে যেগুলো থেকে সারা বছর আমরা নেকটার বা মকরন্দ পেতে পারি। এগুলো শুধু নেকটার উৎপাদন, এখানে কিন্তু পোলেন তৈরি হয় না। এই সমস্ত গাছগুলো যদি আশপাশে আমাদের থাকে, মৌমাছি সেখানে বেঁচে থাকবে বা আমরা মধু সেখানে পেতে পারি।
1: তো আমরা যদি পোলেনের কথায় আসি, পরাগ বা পোলেন, এর ভালো উৎপাদক গাছগুলো
0: ঠিক একইভাবে পোলেন বা পরাগ উৎপাদনের জন্য একটা ভালো গাছ, যেখানে শুধু পোলেন বা পরাগই পাবো, কোনো নেকটার আমরা পাই না, সেটা হচ্ছে বাজরা, রাঙালু, এটাকে লাল আলু বলি আমরা, তার ফুল থেকে, ভুট্টা, ইভেন গোলাপ, বেদানা, নারকেল এবং হচ্ছে খেজুর, এই সমস্ত গাছ থেকে কিন্তু যথেচ্ছ পরিমাণে পোলেন বা পরাগ পাওয়া যায়। শুধু পরাগ পোলেন পাবো, কিন্তু কোনো নেকটার পাওয়া যায় না এগুলো থেকে।
1: আচ্ছা,
0: আর যখন আমরা মধু তৈরি করছি মৌমাছি বাক্স থেকে, মৌমাছির মাধ্যমে, তখন কিন্তু দুটোই দরকার, নেকটারও দরকার, পোলেনও দরকার।
1: পোলেনও দরকার,
0: পোলেনটা মৌমাছিদের খাবার হিসেবে ব্যবহার হয় মেনলি, আর নেকটার থেকে কিন্তু মধু তৈরি হয়।
1: তো এবারে আসি যে মকরন্দ বা যেটা আপনি বললেন যে নেকটার, আর পরাগ বা পোলেন,
0: একদম
1: এই উভয় উৎপন্ন হয় এরকম গাছ কি,
0: এটাও কিন্তু কৃষক ভাইদের জানা দরকার। হ্যাঁ, আমি যেমন বললাম শুধুমাত্র পোলেন পাওয়া যায়, শুধুমাত্র নেকটার পাওয়া যায়, আবার একই সাথে পোলেন নেকটার দুটোই যদি পেয়ে যায় তাহলে সেটা আরো ভালো। কারণ আমাদের পোলেন নেকটার দুটোই লাগবে আলটিমেট মধু পেতে গেলে, ও মৌমাছির বংশবিস্তার বা মৌমাছির সংখ্যা ঠিক মতো বজায় রাখতে গেলে। তো সেই জন্য আপনার প্রশ্নের উত্তরে আমি কয়েকটা গাছ কৃষক ভাইদের জন্য বলি, যেখানে মকরন্দ পোড়াক দুটোই আমরা ভালো পরিমাণে পেতে পারি, যথেচ্ছ পরিমাণে পেতে পারি, এরকম কয়েকটা গাছ হলো কলা, লেবু, আপেল, পেয়ারা, সূর্যমুখী, কুসুম, আম, ইভেন সর্ষে, আমাদের লিচু, প্লাস হচ্ছে তিল, এই সমস্ত ফসল, এবং ধনে, এটাকে আমরা কোরিয়েন্ডার বলি থেকে, হ্যাঁ ধনে, ইভেন আমাদের যেটা কালোজিরি, এই সমস্ত গাছগুলো থেকে একই সাথে আমরা নেকটার এবং পোলেন দুটোই পেতে
1: পারি।
0: তাহলে কেউ মৌমাছি পালন করতে গেলে এই সমস্ত গাছগুলোকে একটু খেয়াল রাখতে হবে।
1: তাহলে কি মানে ওই ওই ওই ধরনের গাছ মানে কৃষক বন্ধুদের রাখতে হবে কাছাকাছি?
0: একদম
1: মৌমাছি পালন করতে
0: একদম কাছাকাছি রাখতে হবে, সারা বছর ধরে মৌমাছিকে বাঁচিয়ে রাখতে গেলে।
1: মৌমাছিদের
0: খাবার দরকার।
1: হ্যাঁ, মৌমাছিরা মাঠ থেকে কিভাবে মকরন্দ সংগ্রহ করে,
0: এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। মৌমাছির আমি আগেই বলেছি এদের বহির যে দেহের যে কাঠামো, সেই কাঠামোতে এদের যে মুখের যে অংশ যেটার মাধ্যমে ফুল থেকে এরা নেকটার সংগ্রহ করে, সেটা সাধারণত একটু লম্বা ধরনের, এটাকে আমরা ইংরাজিতে ল্যাপিং টাং বলে থাকি, এক ধরনের একটা জিভা, জিভ আর কি, যে জিভটা একদম যেখানে ফুলের ভেতরে মকরন্দ থাকে বা নেকটার থাকে সে অবধি পৌঁছে যায়, সেখান থেকে ও সেটাকে সংগ্রহ করে নেয়, নিজের মুখের মধ্যে নিয়ে নেয়। মুখের মধ্যে নেবার পরে ওদের যে গাঁট পাকস্থলী, সেই পাকস্থলীর মধ্যে চলে যায়। এবারে পাকস্থলী থেকে যাবার পরে অ্যাকচুয়ালি যখন মৌমাছি ফিল্ড থেকে মকরন্দ কালেক্ট করে, কালেক্ট করার জন্য এক ধরনের মৌমাছি থাকে, সে গিয়ে কী করে মৌমাছি বাক্সের মধ্যে আরেক ধরনের কম বয়সী মৌমাছি থাকে, সেই মৌমাছির মধ্যে মুখ থেকে

0: ওই ওটাকে বমির মতো বের করে নিয়ে অন্য মৌমাছিদের মধ্যে দিয়ে দেয়। এবারে সেই মৌমাছি পরবর্তীকালে মৌমাছি বাক্সের মধ্যে যে ছোট ছোট কুঠুরি থাকে যেখানে মধু সংগ্রহ হয়, সেই কুঠুরির মধ্যে ওই ওটাকে বমি বমি করে সেগুলোকে ভর্তি করে দেয়। এটা অনেকেই জানে না যে কীভাবে আমরা পাই, মানে মাঠে এক ধরনের মৌমাছি থাকে সে নিয়ে এলো, আবার বাক্সের মধ্যে আরেকজনের মৌমাছি থাকছে তার মুখের মধ্যে দিয়ে দেয়, সে আলটিমেটলি কিন্তু সেটা মধুতে কনভার্ট করে ওই ছোট ছোট কুঠুরির মধ্যে মধুটাকে উৎপন্ন করে।
1: আর পরাগের কথা যদি বলি, পরাগ কিভাবে সংগ্রহ হয়
0: এটাও খুব মানে অদ্ভুত, হ্যাঁ শুনলে কৃষক ভাইরা ভালোই লাগবে তাদের, হ্যাঁ বিষয়কর মনে হবে। আমি আগেই বলেছি মৌমাছির দেহের উপরে প্রচুর হেয়ার রয়েছে, লোম রয়েছে, তো হেয়ার বা লোম থাকার জন্য ওরা কী করে, যখনই ফিল্ডে এক ফুল থেকে আর এক ফুলে ঘুরে যাচ্ছে তখন ওদের দেহের মধ্যে ওই সমস্ত হেয়ার বা লোম পরাগগুলো লেগে যাচ্ছে। ওদের যে তিনজোড়া পা থাকে ওই তিনজোড়া পায়ের মাধ্যমে ওই সমস্ত পোলেনগুলোকে ওদের পিছনের পায়ের একটা গর্ত মতো জায়গা থাকে পায়ের মধ্যে, সেই গর্তের মধ্যে সমস্ত পোলেন বা পরাগগুলোকে এক জায়গায় গ্যাদার্ড করে, জোড়ো করে, জমাট করে, আঠা মতো একটা পদার্থ থেকে আঠার মাধ্যমে ওটা একটা ছোট্ট বলের মতো হয়ে যায়, ক্ষুদ্রাতিক্ষুদ্র বলের মতো হয়ে যায়, ওইটাকে ও পায়ের মাধ্যমে বাক্সের মধ্যে নিয়ে চলে আসে। তারপর মিডিল যে মাঝের যে লেগ, সেই মাঝের লেগের মধ্যে একটা ছোট্ট কাঁটাযুক্ত অংশ থাকে, সেই কাঁটার মাধ্যমে ওই যে পোলেনের যে ছোট বল সেই বলটাকে মৌমাছির নির্দিষ্ট কুঠুরির মধ্যে ফেলে দেয়। এইভাবে ফিল্ড থেকে এরা বা মাঠ থেকে পোলেন বা পোলেন সংগ্রহ করে।
1: লক্ষণবাবু, তাহলে তো পুরো আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে মৌমাছির ভূমিকা অপরিসীম
0: একদম
1: আমাদের আমাদের কৃষি ক্ষেত্রে। যদি ভাবা যায় যে মৌমাছি কথা যদি আমরা ভাবি যে কত ধরনের মৌমাছি আছে বা তারা সকলেই কি এরকম কাজ করে?
0: সাধারণত যেখান থেকে আমরা মধু পাই এই ধরনের মৌমাছির প্রজাতি চার ধরনের হয়। চার ধরনের মধ্যে একমাত্র দুটো প্রজাতির মৌমাছিকে আমরা ঘরে পালন করতে পারি, বাকি দুটো প্রজাতির মৌমাছি কিন্তু ঘরে আমরা পালন করতে পারি না, সেগুলো খুব মারাত্মক আকারে হয়, মানে ডোমেস্টিকেটেড না। সেরকমই মনে করুন গাছে একটা ধরনের মৌমাছি,
1: বড় বড় বড় বড় মৌমাছি হয়,
0: কিন্তু পালন করা যায় না, বড় বড় চাক হয়, মধু অনেক বেশি হয়, কিন্তু ওগুলোর মধু সংগ্রহের জন্য ওই আগুন বা অন্য কোনো উপায়ে মৌমাছিগুলোকে নষ্ট করে আমাদের মধু সংগ্রহ করতে হয়। যদি সেটা কাম্য না, মধু সংগ্রহের জন্য সেটা আমরা করে থাকি, কিন্তু ওটাকে এখন পর্যন্ত ঘরে পালন করা যায় না।
1: তাই এই যে মৌমাছি, আপনি কি বলবেন এই মৌমাছি যে নিরাপদ করা বা কম ক্ষতিকারক যে বিষ আমরা যদি ব্যবহার করি তাহলে তো মৌমাছি গুলোকে ঠিক রাখা সম্ভব? আজকাল তো মৌমাছি প্রায় দেখাই যাচ্ছে।
0: কৃষক ভাইদের শেষে আমি সেই কথাটাই বলবো যে আপনারা যখন ফসলে কোনো ওষুধ প্রয়োগ করছেন, আপনারা যে সমস্ত ওষুধ মৌমাছির কম ক্ষতি করে সেই সমস্ত ওষুধ ব্যবহার করুন, জৈব কীটনাশক ব্যবহার করা যায় কিনা একটু দেখুন, নিম তেল ব্যবহার করুন, আর যেগুলো শোষক পোকার জন্য ব্যবহার হয় সেই ওষুধ গাছে যখন ফুল এসে যাচ্ছে পারলে কম ব্যবহার করুন।
1: তো মৌমাছিকে সংরক্ষণ করার জন্য এবং মৌমাছি প্রতিপালনের ক্ষেত্রে সরকারের কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে?
0: সরকারের থেকে যথেষ্টই আজকের দিনে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আমাদের খাদি গ্রামোদ্যোগ বিভাগ এনে কাজ করে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের সরঞ্জাম কৃষক ভাইদের মধ্যে সরবরাহ করা হয়ে থাকে, প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, তো সুযোগ অনেক আছে। যারা উদ্যোগী তারা বিভিন্ন সরকারি ব্যবস্থার সাথে একটু তাদের যোগাযোগ করতে হবে।
1: আমাদের হাতে সময় আর একদম নেই। শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে পরাগ সংযোগে মৌমাছির গুরুত্ব এবং মৌমাছি আমাদের ফসলের ক্ষেত্রে কতটা উপকারী বন্ধু, এ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এতক্ষণ এ বিষয়ে আপনাদের বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কীটতত্ত্ব বিভাগ ডক্টর লক্ষণচন্দ্র প্যাটেল। লক্ষণবাবু, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: অনেক অনেক ধন্যবাদ আকাশবাণী এবং কৃষক ভাইদের।
2: ক্ষেতখামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন একটি কথিকা, বিষয় গর্ভকালীন শরীর চর্চা। বলছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পুষ্পার্ঘ পাণ্ডা।
2: গর্ভাবস্থায় শরীরচর্চা নিয়ে নানা মানুষের নানা মত। শরীরচর্চা করা উচিত না করা উচিত নয়, তবে আমরা যারা দেখেছি যে নিয়মিত শরীরচর্চায় কোনো অসুবিধা নেই, কিন্তু সেই শরীরচর্চা খুব কঠোর কায়িক পরিশ্রম যেন না হয়, মডারেট এক্সারসাইজ হয়। সাধারণত প্রেগন্যান্সির প্রথম থেকে শেষ অবধি সাধারণ হালকা শরীরচর্চা সমস্ত মানুষই করতে পারেন এবং এটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক নয়, এটা মা এবং বাচ্চা দুজনের ক্ষেত্রেই কিন্তু লাভদায়ক। 30 মিনিট হালকা ব্যায়াম বা শরীরচর্চা করা যেতেই পারে। কি ধরনের ব্যায়াম করা যেতে পারে? না হাঁটা, হালকা করে সাঁতার, স্টেশনারি সাইক্লিং, অর্থাৎ অনেক সময় একটা সাইকেলের প্যাডেল করার মতো যন্ত্র পাওয়া যায়, সেটাতে সাইকেল করছেন কিন্তু একই জায়গায় থেকে, সাধারণ যোগ ব্যায়াম। তারপরে হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ, যেমন শরীরের যে পেশিগুলোকে টান টান করা, এই সমস্তগুলোই করতে পারেন যতক্ষণ সেটা করতে নিজের কোনো শারীরিক অস্বস্তি হচ্ছে না, অর্থাৎ আপনি কমফোর্টেবল বা আরাম ফিল করছেন ততক্ষণ অবধি এটা করতে পারেন। সবসময় মনে রাখা উচিত আস্তে আস্তে শুরু করা উচিত, সে হাঁটা হোক বা অন্য যে কোনো ব্যায়াম বা যোগ ব্যায়াম হোক, আপনি আস্তে আস্তে শুরু করুন, ধীরে ধীরে একটু বাড়ান। কখনোই জাম্পিং, অর্থাৎ একদম লাফানো বা প্রচন্ড জোরে দৌড়ানো বা এমন কোন স্পোর্টস বা খেলাধুলা যেটাতে ঘন ঘন শরীরের মুভমেন্ট হচ্ছে, উঁচু নিচু উপর নিচ করতে হচ্ছে, যেমন টেনিস খেলা বা এইরকম, এগুলো না করাই ভালো, বা খুব জিমে গিয়ে ওজন তোলা নামানো, এগুলো না করাই ভালো। হালকা ব্যায়াম যেটা করতে করতে আপনি স্বচ্ছন্দে কথা বলতে পারছেন এবং কথা বলতে গিয়ে আপনার হাঁপ ধরছে না, এই জিনিসটা আপনি ধীরে ধীরে প্র্যাকটিস করতে পারেন, এতে বাচ্চা বা মায়ের কারোরই অসুবিধা হয় না। যে কোনো শরীরচর্চার আগে ধীরে ধীরে একটু ওয়ার্ম আপ করতে হয়, অর্থাৎ বডিটাকে একটু মানিয়ে নিতে হয়, এবং শরীরচর্চা যখন আধ ঘন্টা মতো করা হয়ে গেল, তারপর বডিটাকে একটু রেস্টে রাখতে হয়, যাতে বডির শরীরে যে অতিরিক্ত তাপ বা হিট তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। এবং শরীরচর্চা করার সময় ঢিলে ঢালা জামা কাপড় পরা উচিত, যাতে শরীরের মধ্যে কোনো রকম চাপ বা টাইট ভাব না থাকে, এবং তার সাথে যেটা দরকার যথেষ্ট পরিমাণে জল খাওয়া উচিত। এবার শরীরচর্চা করার সময় বড় বড় নিঃশ্বাস নেওয়া উচিত, যাতে শরীরে অক্সিজেনের মাত্রা ভালো থাকে। অক্সিজেনের মাত্রা ভালো থাকলে বাচ্চার ক্ষেত্রেও অক্সিজেনটা ভালোভাবে পৌঁছায়, সেক্ষেত্রে মা বাচ্চা দুজনেরই কোনো অক্সিজেনের ঘাটতি হয় না। শরীরচর্চা করলে কি সুবিধা? না, গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়, সেই ডায়াবেটিসের সম্ভাবনা কমতে থাকে। গর্ভাবস্থার শেষের দিকে প্রেশার বাড়ার একটা চান্স থাকে, সেই সম্ভাবনাটা করতে থাকে, এবং বাচ্চা হওয়ার পর মায়ের যে মানসিক ফুর্তি সেই ব্যাপারটা ভালো থাকে, এবং সহজে ডিপ্রেশন বা মানসিক অবসাদ হয় না। তার সাথে যেটা সুবিধা সেটা হচ্ছে রেগুলার একটা ব্যায়ামের মধ্যে থাকলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কম হয়, এবং কোমরের ব্যথা, প্রায়ই গর্ভবতী মহিলারা আমাদেরকে বলেন যে কোমরে একটা ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, এই যে ব্যথা বেদনার যেগুলো প্রকোপগুলো থাকছে সেগুলো একটু কমতে সুবিধা হয়। তার সাথে মানুষের মুড ভালো থাকে, অর্থাৎ স্ফূর্তি যেটা বলা হয় সেটা ভালো থাকে, শরীরে এনার্জি থাকে, কর্মক্ষমতাও বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে, কেউ যদি রেগুলার ভিত্তিতে একটু ব্যায়াম করেন তাহলে যখন ডেলিভারি হয়, অর্থাৎ লেবার পেন যখন ওঠে, সেই সময় তার লেবার পেনটা বিয়ার করতে সুবিধা হয়, অর্থাৎ প্রসবকালীন যন্ত্রণাটা সেই মহিলা অনেক বেশি আরামদায়কভাবে সেইটা মেনে নিতে পারেন, তার কষ্টটা কম হয়। আর ডেলিভারি হওয়ার পরেও রিকভার করতে, অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে আসতে অনেকটা সুবিধা হয়। কিন্তু কারুর কারুর ক্ষেত্রে ব্যায়াম করাটা আমাদের ক্ষেত্রে বলা হয় যে না করাই ভালো। কাদের ক্ষেত্রে? যে মহিলার অ্যানিমিয়া আছে বা রক্তাল্পতা আছে, তার ক্ষেত্রে ব্যায়াম করলে তার হার্টের উপর চাপ পড়তে পারে, সেই জন্য তাকে বারণ করা হয়। যদি কোনো মানুষের প্রেগন্যান্ট অবস্থায় হার্টের কোনো অসুখ থাকে, তাহলে সেক্ষেত্রে তার সাথে যদি তিনি ব্যায়াম করেন তাহলে তার হার্ট ফেলিওর হওয়ার ভয় থাকে, তিনি করবেন না। বা অনেক সময় ফুলটা নিচের দিকে থাকে, প্ল্যাসেন্টা প্রিভিয়া এটাকে আমরা বলি, তাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি অবস্থায় ব্লিডিং হওয়ার ভয় থাকে, তো তাদেরও এই ধরনের ব্যায়াম না করাই ভালো। বা খুব প্রেশার বেশি হয়ে আছে, প্রি এক্ল্যাম্পসিয়া হয়ে আছে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে যদি ব্যায়াম করে তাহলে প্রেশারটা আরো বেড়ে যেতে পারে এবং অসুবিধা হতে পারে, তাদের ক্ষেত্রে না করা ভালো। যমজ বাচ্চা, টুইন প্রেগন্যান্সি, এনাদের ক্ষেত্রেও ব্যায়াম না করাই ভালো, যেটাতে পেটে চাপ পড়ছে, সেক্ষেত্রে অনেক সময় জল ভেঙে যাওয়ার একটা ভয় থাকতে পারে। কাজে এবং

0: করতে পারি, এবং এমন ব্যায়াম করা উচিত নয় যেটায় পেটে চাপ পড়ে বা পেটের একটা ব্যথা অনুভব হয় বা তলপেট ভারী লাগে, বা এমন কিছু কসরত নয় যেটাতে বডি পার্টস ভীষণভাবে মুভ করছে বা শরীরের নানা রকম অসুবিধা হচ্ছে বা হাঁপ ধরছে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, বিষয় গর্ভকালীন শরীর চর্চা, বললেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পুষ্পার্ঘ পাণ্ডা।
2: এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর কিছু অনুষ্ঠানের কথা। 7টায় যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার, রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন ভায়োলিন শিল্পী অম্লান হালদার, রাগ রাগেশ্রী তবলা সুধীর ঘড়াই, 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় রাত 12:00।

0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairkathaa@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার।

ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে এখন সময় হয়ে গেছে সন্ধে 7:01। আর এখন স্টুডিওতে রয়েছি আমি ঋত্বিক, তোমার সঙ্গে আজকের গানের সুরের অনুষ্ঠানে। আর গানের সুরের অনুষ্ঠানে তোমরা জানোই গল্পের থেকে বেশি থাকবে হচ্ছে অনেক অনেক গান শুধু তোমার জন্যে। আর আজকে কিন্তু তোমার জন্যে থাকবে যুববাণী সঙ্গীত শিল্পীদের কণ্ঠে গাওয়া গান। আর আজকে দুজন যুববাণী সঙ্গীত শিল্পী রয়েছে তোমাদের সঙ্গে। তো এত দেরি না করে তোমাদের জন্য না হয় প্রথমেই রইল সেজুতি লাটুর কণ্ঠে পর পর দুটি গান।

এই সুন্দর সন্ধ্যায় রবীন্দ্রসঙ্গীত শুনলে মনটা কি ভালো হয়ে যায় না? জানি এখন তোমার মন খুব ভালো হয়ে গেছে, আর তোমার মন তোমায় বলছে আরও একটা রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্যে। তো এখন তোমার জন্য রইল সেজুতি লাটুর কণ্ঠে আরও একটি গান, আমি বহুবাসনায়। এই গানটি শুনে আবার ফিরে আসছি স্টুডিওতে।

যুববাণী সঙ্গীত শিল্পী সেজুতি লাটুর কণ্ঠে এত আমরা গানগুলো শুনলাম। আর একটা জিনিস জানো কি, রবীন্দ্রসঙ্গীত গানগুলো শুনলে মানে যখন তোমার মন খারাপ থাকবে বা তোমার মন ভালো থাকবে, যেই সময় শুনবে তোমার মন কিন্তু ভালো হয়েই যাবে। অর্থাৎ তুমি যদি মন খারাপের সময় শোনো, সেই মন খারাপ কখন মন খারাপ ছিল সেটা হয়তো আর তোমার মনেও থাকবে না, আর মন ভালো থাকলে কখন যে সেটা ভালো থেকে এত ভালো হয়ে যাবে সেটা তুমি বুঝতে পারবে না। আর তোমার মন এখন চাইছে গান শুনতে, আমি জানি। এবার তাই তোমাদের জন্য থাকবে আমাদেরই যুববাণী আরও একজন সঙ্গীত শিল্পী সায়নী চৌধুরীর কণ্ঠে পরপর এই দুটি গান।

ঘড়িতে তো সময় বলছে, সময় প্রায় শেষ হয়ে এসেছে। তো আজকের অনুষ্ঠান তোমার কেমন লাগলো সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবে না। আর আমাদের জানাবে হচ্ছে আমাদের আজকের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যুবাণী কলকাতা, সেখানে চটপট করে জানিয়ে দাও। আর আবারও গল্প হবে ঠিক অন্য কোনো দিন অন্য কোনো সময়। আজকে এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি দীপ্তি, আর যেতে যেতে তোমাদের জন্য আবারও রইল আমাদের যুবাণীর সঙ্গীত শিল্পী শায়নী চৌধুরীর কণ্ঠে এই গানটি।

0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনের সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত একাধিক দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। দেশজুড়ে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতির কোনো খবর নেই বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে

0: 90 জন বিধায়ক শপথ নিলেন। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি, দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড রামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ব্রিক্স বিদেশমন্ত্রীদের দুদিনের সম্মেলন। এর আগে উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার ভরকেন্দ্রে রয়েছে শান্তি ও নিরাপত্তা। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান মিলতে পারে। বর্তমান জটিল ও অনিশ্চিত বিশ্বে ভিন্ন নীতিগুলিকে সমন্বিত রেখে দীর্ঘস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।
1: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
0: সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোন ডিস্ট্রিবিউটরশিপে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার খবর মেলেনি।
2: भारत सरकार ने कई इफेक्टिव स्टेप्स लिए हैं जिसके चलते हमारे पास पेट्रोल, डीजल, एलपीजी और नेचुरल गैस के पर्याप्त स्टॉक्स अवेलेबल हैं। हमारी रिफाइनरीज ऑप्टिमम कैपेसिटी पर ऑपरेट कर रही हैं और एलपीजी प्रोडक्शन भी इंक्रीज किया जा चुका है। हमारे किसी भी रिटेल आउटलेट पर और एलपीजी डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है, सब जगह पर नॉर्मल ऑपरेशन चल रहे हैं।
0: বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন যে 90,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি বহনকারী দুটি জাহাজ 20 জনেরও বেশি কর্মী সহ গতরাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এ মাসের 16 তারিখে সেগুলি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। শ্রী মঙ্গল জানান, ভারতীয় বাণিজ্যিক জাহাজ MSV হাজি আলী গতকাল ভোরে ওমান উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে গেছে। তবে জাহাজে থাকা 14 জন ভারতীয় কর্মীকেই উদ্ধার করা হয়েছে।
3: An Indian dhow, a mechanized sailing vessel that is actually made of wood and named Haji Ali, during its voyage from Somalia to Sharjah, UAE, reportedly encountered an attack incident in Omani waters in early hours of 13th May 2026, which led to fire on board and subsequent sinking of the vessel. All 14 crew members on board were safely rescued by the Omani Coast Guard and have reached Dibba Port, that is Oman. The crew is reported to be safe and necessary formalities with the local authorities have been completed. Government of India remains in close coordination with the authorities in the Sultanate of Oman, Indian mission officials and relevant maritime agencies.
0: ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি করা 7টি আহ্বানের বিষয়ে সেখানে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শ্রী চৌহান জানান, প্রধানমন্ত্রী আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রক পর্যায়ে আগামী 1 বছর কোনো সোনা ক্রয় করার হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনস্বার্থ এবং জাতীয় স্বার্থের প্রয়োজন ছাড়া বিদেশ সফরও করা হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নেন। দ্বিতীয়ার্ধে শপথ গ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ দপ্তর বন্টন করা হয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী দেওয়া প্রস্তাব অনুযায়ী দপ্তর বন্টনে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রম কল্যাণ এবং আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অতুল বোরা সামলাবেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, আসাম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা এবং আবগারি দপ্তর। অন্যদিকে চরণ বড়ুকে পরিবহন ও বোড়োল্যান্ড জনকল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অজন্তা নিয়োগ, দেখাশুনো করবেন মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দপ্তরের। উল্লেখ্য, গত 12 মে মুখ্যমন্ত্রী এই চারজন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করেন। কেরলামে 10 দিন ধরে চলা জল্পনা শেষে কংগ্রেসের তরফে আজ ভি ডি সতীশকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিং এবং দীপা দাশমুন্সি এই ঘোষণা করেছেন। তামিলনাড়ুতে আজ এআইডিএমকে সাধারণ সম্পাদক ইডাপ্পাডি পালানিস্বামী রাজ্যপাল বিশ্বনাথ আরলিকার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এসপি ভেলুমানির নেতৃত্বাধীন বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে একটি আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। উল্লেখ্য, এসপি ভেলুমানির নেতৃত্বাধীন এআইডিএমকে 25 জন বিধায়ক ওএস মানিয়ানের জারি করা হুইপ অমান্য করে টিভিকে সরকারের পক্ষে ভোট দেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটেজ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%, পূর্ব মেদিনীপুর জেলায় 94.19%, পাশের হার সহ প্রথম স্থানে রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠক শেষে এক সমাবেশে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেন,
4: The American and Chinese people share much in common. We value.
5: Today, President Trump and I had in-depth exchanges on China-US relations and international and regional dynamics. We both believe that the China-US relationship is the most important bilateral relationship in the world. We must make it work and never mess it up. Both China and the United States stand to gain from cooperation and lose from confrontation.
0: আঞ্চলিক শান্তি ও সুস্থিতি রক্ষায় দুই দেশের মধ্যে সম্পর্ককে জোরদার করার উপর জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
4: The American and Chinese people share much in common. We value hard work, we value courage and achievement, we love our families and we love our countries. Together we have the chance to draw on these values to create a future of greater prosperity, cooperation.
0: IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। হিমাচল প্রদেশের চেলিয়ানে HPCL স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিভিন্ন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হল।
6: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। আজ প্রথম গান শোনাব ঐশ্বর্যর কণ্ঠে।

জানাকি লেগে থাকে অল্প একটু হাসির মতো। অমলকান্তে রোদ্দুর হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দু, জামার জামরুলের পাতায় জানাকি লেগে থাকে।

অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিলাম।

সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।

আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে, অনায়াসে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলের ইচ্ছাই পূরণ হল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজ প্রথম গান শোনাব মোহিনের ঘোড়াগুলি ব্যান্ড থেকে।

প্রণয়গীতি বা ভালোবাসার গান রচনার ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে হলেন মির্জা গালিব, বাংলার গালিব কাজী নজরুল ইসলাম। গজলের ভাষা মূলত প্রেমভিত্তিক হলেও কিছু গানে নিবেদন, সমর্পণ বা আত্মসমালোচনার কথা দেখতে পাওয়া যায়। কাজী নজরুল তার বেশিরভাগ গানেই প্রেম বিষয়ক ভাব প্রকাশ করলেন। সঙ্গীতশিল্পী আব্বাসউদ্দিন আহমেদ তার স্মৃতিচারণে বলেছেন, কবি কাজী রচিত গজল গানের সুরে কথায় ভাবে বাংলার আকাশ বাতাস মুখরিত হল। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে পরবর্তী গান।

বাংলা ভাষাকে অন্য ভাষার সংস্পর্শে সমৃদ্ধ করবার বাসনাতেই হয়তো অনুবাদ করেছিলেন রুবাইয়াতে হাফিজ এবং রুবাইয়াতে খায়াম। নজরুল প্রমাণ করেছেন যে তাঁর সৃষ্ট সুরের সোহাগে তন্দ্রা লাগে কুসুমবাগের গুলপাতানে। তাই তিনি বাংলার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, বাংলা গজলের গালিব, গজলের ভগীরথ। শেষ গান মৌমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনাম, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে সহমত মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। বেজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং এর বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর অগ্রাধিকার।
1: তাইওয়ানের উপর বল প্রয়োগ করলে চীন মারাত্মক ভুল করবে, হুঁশিয়ারি দিলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও।
0: নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। রুশ বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনায় বসলেন নরেন্দ্র মোদী।
1: আরও 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এসআইআর হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
0: অসম বিধানসভায় আগামী 26শে মে পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বিল।
1: পশ্চিমবঙ্গে স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার থেকে গাইতে হবে বন্দে মাতরম।
0: আসছি বিস্তারিত খবরে। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং সারা বিশ্বে জ্বালানির প্রবাহ ও সরবরাহ অক্ষুণ্ণ রাখার বিষয়ে একমত মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। বেজিংয়ে আজ চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং এর বৈঠকে এই বিষয়ে দুপক্ষই সহমত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৈঠকের পর চীনের রাষ্ট্রপ্রধান

0: শি জিনপিং পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন এবং বলেন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত পরস্পরের অংশীদার হয়ে ওঠা।
1: Today, President Trump and I had in-depth exchanges on China-US relations and international and regional dynamics. We both believe that the China-US relationship is the most important bilateral relationship in the world. We must make it work and never mess it up. Both China and the United States stand to gain from cooperation and lose from confrontation. Our two countries should be partners rather than rivals. President Trump and I also agreed to build a constructive China-US relationship of strategic stability to promote the steady, sound, and sustainable development of China-US relations and bring more peace, prosperity, and progress to the world.
0: Donald Trump জানান চীনের সঙ্গে বাণিজ্য সহযোগিতা আরো বাড়াতে চায় তার দেশ।
2: The American and Chinese people share much in common. We value hard work, we value courage and achievement, we love our families and we love our countries. Together we have the chance to draw on these values to create a future of greater prosperity, cooperation and happiness and peace for this region and the world with the two of us united and together.
0: পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্টের এই চীন সফরের দিকে তাকিয়ে সারা বিশ্ব। এদিকে ট্রাম্পের এই সফরের আগে চীনে গিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। তার সঙ্গে বৈঠকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই হরমুজ প্রণালী যথাশীঘ্র সম্ভব খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি আবেদন রেখেছেন।
3: তাইওয়ানের উপর বলপ্রয়োগ করলে চীন মারাত্মক ভুল করবে বলে বেজিংকে সতর্ক করে দিয়েছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। বেজিংয়ে চীন এবং আমেরিকার প্রেসিডেন্টের বৈঠকের পরেও তাইওয়ান প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একই থাকছে বলে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প শি বৈঠকে তাইওয়ান প্রসঙ্গে চীনের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় রুবিও এই কথা বলেছেন। উল্লেখ্য, তাইওয়ান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত সক্রিয় হলে ওয়াশিংটনের সঙ্গে বেজিংয়ের সম্পর্কে প্রভাব পড়বে বলে ডোনাল্ড ট্রাম্পকে কার্যত বার্তা দিয়েছেন শি জিনপিং।
0: ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে সেখানকার প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে তেল আভিভের দাবি খারিজ করে দিয়েছে আবুধাবি। সামাজিক মাধ্যমে আমির শাহের বিদেশ মন্ত্রকের তরফে এই মর্মে বিবৃতি দেওয়া হয়েছে। তাতে আরও বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক কেবলমাত্র আব্রাহাম চুক্তির ওপরেই আধারিত।
3: রাশিয়া গতকাল ইউক্রেনে এক বিশাল ড্রোন হামলা চালিয়েছে। ন্যাটো সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চল এলাকার গুরুত্বপূর্ণ পরিকাঠামো নিশানা করে এই হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত অনেকে। ইউক্রেন জানিয়েছে রাশিয়া প্রায় ৮০০টি ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সমাজ মাধ্যমের বার্তায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সময় রাশিয়ার এই হামলা বিশেষ তাৎপর্যপূর্ণ। সীমান্তের কাছে হামলার কারণে পোল্যান্ড ওই এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করেছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে স্লোভাকিয়া সাময়িকভাবে ইউক্রেন লাগোয়া কিছু সীমান্ত এলাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হাঙ্গেরি এই হামলার তীব্র নিন্দা করেছে। প্রেসিডেন্ট জেলেন্সকি হাঙ্গেরির এই প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। অন্যদিকে মলদোভা জানিয়েছে একটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আগে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতেই এই ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া।
0: মধ্যপ্রাচ্যে অশান্তির পাশাপাশি সংস্কার প্রক্রিয়া স্লথ গতির প্রেক্ষিতে ক্রেডিট রেটিং সংস্থা ফিচের তালিকায় বাংলাদেশের অবনমন ঘটেছে। আগামীতে ওই দেশের সম্ভাব্য অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে এখন নেতিবাচক পূর্বাভাস দিচ্ছে ফিচ। এর আগে বাংলাদেশের অর্থনৈতিক চালচিত্র বিচার করে ফিচ তাকে মোটামুটি সুস্থিত অর্থনীতির তালিকায় রেখেছিল। বুধবার হংকংয়ে প্রকাশিত ফিচের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের পাঠানো অর্থের উপর বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। পাশাপাশি ওই দেশ জ্বালানির ক্ষেত্রে বিপুলভাবে আমদানি নির্ভর এবং এই আমদানির ১৫% হয়ে থাকে মধ্যপ্রাচ্য থেকে, যে অঞ্চলটি বর্তমানে সংঘাতীর্ণ। বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া ধীর গতিতে চলা উদ্বেগের বিষয় বলে ফিচ মনে করে।
3: সরকারি লেনদেন ঘিরে বিপুল অর্থের সাইবার জালিয়াতির অভিযোগ ওঠায় শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ বিধি আরও জোরদার করেছে। সরকারের প্রদেয় ২.৫ মিলিয়ন ডলার নিয়ে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ। ভবিষ্যতে যাতে এমনটা না হয় তা সুনিশ্চিত করা হবে বলে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক আশ্বাস দিয়েছে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে চলতি বছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স দেশগুলি বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে, অর্থনৈতিক স্থিতিশীলতাকে বাড়াতে এবং

0: অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নতুন দিল্লিতে আজ তাঁর সঙ্গে সাক্ষাৎ করা ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক আলাপচারিতায় শ্রী মোদী বলেন যে উদীয়মান অর্থনীতির দেশগুলির মধ্যে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে এবং দক্ষিণী বিশ্বের দেশগুলির আকাঙ্ক্ষাকে তুলে ধরার জন্য ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।
1: এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি, দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা সহ অন্যান্য বিদেশমন্ত্রীরা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। নতুন দিল্লিতে চলা ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকেই এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, শান্তি এবং নিরাপত্তায় বিশ্ব ব্যবস্থার মূল ভিত্তি। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সংঘর্ষগুলি আলোচনা এবং কূটনীতির গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের এই জটিল এবং অনিশ্চিত পরিস্থিতিতেও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর পাশাপাশি সমতা এবং যৌথ কিন্তু ভিন্ন দায়িত্বের নীতিও বজায় রাখতে হবে।
2: Gathering today for the BRICS meeting is, however, a special occasion. It allows us to exchange perspectives and encourages us to develop convergences. And in this complicated and uncertain world, that is of ever greater importance. Excellencies, India's chairship appreciates your support, which has contributed to the steady progress of our work. These engagements have strengthened cooperation and advanced dialogue across sectors. We look forward to building on this momentum.
1: ডক্টর জয়শঙ্কর বলেছেন, প্রযুক্তিগত অগ্রগতির সুবাদে সারা বিশ্বের পরিস্থিতি নতুন রূপ নিচ্ছে। সুশাসন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য এই সুযোগকে কাজে লাগানো যেতে পারে। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা জোরদার করতেও সদস্য দেশগুলির গভীর আগ্রহ রয়েছে।
2: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
1: ডক্টর জয়শঙ্কর বলেন, চলতি সংঘর্ষ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্য, প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নানা চ্যালেঞ্জ সারা বিশ্বের পরিস্থিতিকে প্রভাবিত করছে। এর ফলে ব্রিক্সের কাছ থেকে গঠনমূলক এবং কার্যকর ভূমিকার প্রত্যাশাও বাড়ছে।
2: We meet at a time of considerable flux in international relations, ongoing conflicts, economic uncertainties, and challenges in trade and technology and climate are shaping the global landscape. There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
1: ডক্টর জয়শঙ্কর ব্রিক্স কাঠামোর মধ্যে সহযোগিতা আরও মজবুত করতে উপস্থিত দেশগুলির অংশগ্রহণ এবং ধারাবাহিক প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বহু দেশ বর্তমানে জ্বালানি, খাদ্য, সার এবং স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন। এই বৈঠকে ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়ানো, মালয়েশিয়ার বিদেশমন্ত্রী দাতু সেরি উতামা মোহাম্মদ বিন হাজি হাসান, সংযুক্ত আরব আমিরের বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী খলিফা শাহিন আল মারার এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এই বৈঠকের মূল বিষয় হল সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতাকে গড়ে তোলা। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানবকেন্দ্রিক ব্রিক্সের ভাবনায় অনুপ্রাণিত। আগামীকাল বৈঠকের দ্বিতীয় দিনে ব্রিক্স সদস্য এবং অংশীদার দেশগুলি ব্রিক্স @20 সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতা গড়ে তোলা শীর্ষক অধিবেশনে অংশ নেবে। এর পর আন্তর্জাতিক শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আরেকটি অধিবেশন অনুষ্ঠিত হবে।
0: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বছরের ডিসেম্বরে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে রুশ রাষ্ট্রপতি পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর থেকে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি সম্পর্কে সের্গেই লাভরভ শ্রী মোদীকে অবহিত করেন। রাশিয়ার বিদেশমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী ভারতের ধারাবাহিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন যে আলোচনা ও কূটনীতি এগিয়ে যাওয়া সর্বোত্তম উপায়। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য শ্রী মোদী সেদেশের বিদেশমন্ত্রী সার্গেই লাভরভকে অনুরোধ জানান।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফর শুরু করেছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানিয়েছেন, আবুধাবি সফরকালে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক এবং আঞ্চলিক নানা বিষয় নিয়ে দুই নেতা কথা বলবেন। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী ভারতীয়র কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়েও মত বিনিময় করবেন তাঁরা। পশ্চিম এশিয়ার সংকটের ফলে খোঁজ তেল সরবরাহের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে, দুই দেশের মধ্যে আলোচনায় তা নিয়ে কথাবার্তা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। 2017 সালের পর এটি হবে তাঁর সেদেশের দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দেবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আগামী রবিবার সুইডেনের গোথেনবার্গে পৌঁছাবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্ট আপের মতো বিষয়গুলি নিয়ে বিশদ আলোচনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হেরাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারত নরওয়ে ব্যবসা এবং গবেষণা সম্মেলনে ভাষণ দেবেন। মঙ্গলবার নরওয়েতে আয়োজিত হবে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন।
0: সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ সুনিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে আন্তমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো গ্যাস বিতরণ কেন্দ্রে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। শোধনাগারগুলি তাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলেও তিনি জানান।
3: স্টেপস লিয়ে হ্যাঁ জিসকে চলতে হামারে পাস পেট্রোল, ডিজেল, এলপিজি আর ন্যাচুরাল গ্যাস কে পর্যাপ্ত স্টকস অভেলেবল হ্যায়। হামারি রিফাইনারিজ অপটিমাম ক্যাপাসিটি পর অপারেট কর রহি হ্যায় আর এলপিজি প্রোডাকশন ভি ইনক্রিজ কিয়া জা চুকা হ্যায়। হামারে কিসি ভি রিটেল আউটলেট পর আর এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ পর কোই ড্রাই আউট রিপোর্টেড নহি হ্যায়। সব জগা পর নর্মাল অপারেশন চল রহে হ্যায়।
1: বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মঙ্গল বলেছেন যে 90,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি এবং 20 জনেরও বেশি ক্রু সদস্যকে নিয়ে দুটি জাহাজ গতরাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। চলতি মাসের 16 তারিখের মধ্যে জাহাজ দুটির গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
4: Last night, two LPG carrier vessels, they passed through Hormuz. Semi, an LPG carrier and Marshall Island flagged vessel, carrying 19,965 MT of LPG cargo for India, with 21 foreign crew members on board, safely crossed the Strait of Hormuz on 13th May and is expected to arrive at Kandla on 16th May 2026. Another vessel, that is NV Sunshine, an LPG carrier and Vietnam flagged vessel, carrying 46,427 metric ton of LPG cargo for India with 24 foreign crew members on board safely crossed the Strait of Hormuz on 14th May and expected to arrive at New Mangalore on 18th May 2026.
1: শ্রীমঙ্গল আরও বলেন, MSV হাজি আলী নামের একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ, যেটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহের শারজার দিকে যাচ্ছিল, সেটি গতকাল ভোরে ওমান সাগরে একটি দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে যায় বলে জানা গেছে। তবে আশার কথা হল, জাহাজে থাকা 14 জন ভারতীয় নাবিক দলের সকলকেই ওমানের উপকূলরক্ষী বাহিনী সুরক্ষিতভাবে উদ্ধার করেছে। বর্তমানে তারা বন্দরে নিরাপদে রয়েছেন।
4: An Indian dhow, a mechanized sailing vessel that is actually made of wood and named Haji Ali, during its voyage from Somalia to Sharjah, UAE, reportedly encountered an attack incident in Omani waters in early hours of 13th May 2026, which led to fire on board and subsequent sinking of the vessel. All 14 crew members on board were safely rescued by the Omani Coast Guard and have reached Diba Port, that is Oman. The crew is reported to be safe and necessary formalities with the local authorities have been completed. Government of India remains in close coordination with the authorities in the Sultanate of Oman, Indian mission officials and relevant maritime agencies.
0: ওমান উপকূলে গতকাল একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি জানান, জাহাজের সকল ভারতীয় নাবিক নিরাপদে আছেন এবং তাঁদের উদ্ধারে সহায়তার জন্য তিনি ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুনছেন দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা।
1: নির্বাচন কমিশন আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইএর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। কমিশন জানিয়েছে, জনগণনার কাজের সঙ্গে সমন্বয় বজায় রেখে এই পর্বে এসআইআর প্রক্রিয়ার সময়সূচি নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলে।
0: অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 26 মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে। তিনি জানান, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল বিবাহের আইনি বয়সসীমা, বহুবিবাহ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলো সমাধান করা। তিনি স্পষ্ট করে দেন যে ধর্মীয় রীতিনীতি এই বিলের আওতামুক্ত থাকবে। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর অসম দেশে তৃতীয় রাজ্য হিসেবে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে।
1: কেরালামে 10 দিন ধরে চলা তীব্র জল্পনা শেষে কংগ্রেসের তরফ থেকে আজ ভি ডি সতীশানকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং দীপা দাশমুন্সি এই ঘোষণা করেন। এর মধ্য দিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করবে। গত কয়েকদিন ধরে দলের শীর্ষ নেতাদের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে চলা অভ্যন্তরীণ কোন্দলের কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। উল্লেখ্য, কেরালাম বিধানসভা নির্বাচনে ইউডিএফ 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও দলের বিভিন্ন শিবিরে অসন্তোষ এবং বুথ স্তরের কর্মীদের বিক্ষোভের কারণে তারা তাদের মুখ্যমন্ত্রী নির্ধারণ করতে পারছিল না বলে জানা গেছে।
0: সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্সড অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সরকারের বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রকের অধীন বিদেশ বাণিজ্য মহানির্দেশনালয় ডিজিএফটি নির্দেশিকা জারি করে রপ্তানি নীতিতে এই পরিবর্তন এনেছে।
1: উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো গেছে। সবথেকে বেশি 17 জনের প্রাণ নিয়েছে প্রয়াগরাজে, ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে 15 জনের, মির্জাপুরে 10 জন, ফতেপুরে 9 জন, বাদায়নে 5 এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। 100 জনের বেশি আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের বিভিন্ন এলাকায় গতকাল আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের ফলে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি এবং গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
0: উত্তরপ্রদেশে ঝড়ের জেরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় পুতিন এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
1: ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া বিএসএফ এর আউটপোস্ট তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে পশ্চিমবঙ্গ সরকার আজ আরও এক দফায় বৈঠক করেছে। নবানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদবের পৌরোহিত্যে সীমান্তবর্তী বিভিন্ন জেলার জেলাশাসক এবং ব্লকের বিএলওদের নিয়ে এই বৈঠকে অরক্ষিত সীমান্তে ফেন্সিং এবং আউটপোস্ট তৈরির জন্য কত পরিমাণ জমি লাগবে দ্রুততার সঙ্গে সেই হিসাব করে বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জমির ক্ষতিপূরণ বাবদ কত টাকা জমিদাতাদের দিতে হবে তার হিসেব করতে বলা হয়েছে। উল্লেখ্য, 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গত সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
0: পশ্চিমবঙ্গে স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার থেকে বন্দে মাতরম গাইতে হবে, এ ব্যাপারে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করেছে। একই সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণমন প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে, সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার।
1: পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা যাতে না ঘটে তা কঠোর হাতে পুলিশকে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এদিন জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে নির্দেশে জানিয়েছেন, পুলিশ এখনও পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছে তার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ জানাচ্ছে, কোনো আক্রান্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয় না দেখেই তার দোকানবাড়ি ক্ষতিগ্রস্ত করা হলে তাকে তার দোকানবাড়ি আগের অবস্থায় ফেরত দিতে হবে। এর পাশাপাশি পাঁচ সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে

0: নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মামলা আগামীতে পাঁচ বিচারপতি বিশেষ বেঞ্চ শুনানি করবে কিনা তা পরে বিবেচনা করা হবে। এর পাশাপাশি বুলডোজার অ্যাকশনের ঘটনা সব পক্ষের হলফনামা তলব করেছে আদালত।
1: ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করতে আজ কলকাতা হাইকোর্টে আসেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় ও রৌনক মুখার্জি দায়ের করা মামলায় এদিন প্রধান বিচারপতির বেঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন। কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জনস্বার্থ মামলার উদ্দেশ্য নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন। রাজ্য পুলিশের আইনজীবী ধীরজ ত্রিবেদী এইসব অভিযোগের প্রমাণ দাবি করেন। দুপক্ষের বক্তব্য শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এর জন্য বিজেপি দায়ী নয়, তৃণমূল কংগ্রেসই দায়ী। তৃণমূল কংগ্রেস যে কৃতকর্ম করেছে তার বিরুদ্ধে কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া হচ্ছে, তবে অধিকাংশ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্মীরাই তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করছে। বর্তমান রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। এক্ষেত্রে রাজনৈতিক রং দেখা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।
0: দুদিনের মধ্যে মমতা ব্যানার্জির আইনজীবী পরিচয়ের ব্যাখ্যা চেয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সেক্রেটারিকে এই বিষয়ে বিস্তারিত তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমন্ত সেন। এবার খেলার খবর।
1: ভারতে দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু এবং দেশের পুরুষ ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি থাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে সিন্ধু এবার জাপানের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন।
0: ধরমশালায় আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 201 রানের লক্ষ্য রেখেছে। টসিতে মুম্বাই পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায়। পাঞ্জাব নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 200 রান করেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে মুম্বাই 1 ওভার 2 বলে বিনা উইকেটে 5 রান করেছে।
1: এবার দৃষ্টিকোণ।
2: মৃণাল সেন, যে নাম
1: চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ।
2: মৃণাল সেন, যে নাম বাংলা কিংবা ভারতবর্ষ ছাপিয়ে পৌঁছে গেছে গোটা বিশ্বের দরবারে, শুধু চলচ্চিত্রকার বলে তাকে বেঁধে রাখা ধৃষ্টতা। নিপুণভাবে তার কাজ কথা বলেছে সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের। তার কাজ শুধুমাত্র সিনেমা হয়েই আটকে থাকেনি, তৈরি হয়েছে নতুন এক ঘরানার, নতুন এক যাপনের, বললেন চলচ্চিত্র সংবেদতা গৌতম ঘোষ।
3: মৃণাল সেন জীবনপাড়া বাড়ির তীরে জীবন জয়ের পথে এক নির্ভীক, নিরহংকারী, উন্নতশীল, অক্লান্ত সংগ্রামী এক যোদ্ধার নাম। মানুষকে তিনি যেভাবে দেখেছেন তার আটপৌরে জীবনযাপনে, খেতে, কারখানায়, খনিতে, বাড়িতে, অফিসে, মিছিলে, প্রতিবাদে, প্রতিরোধে, সংগ্রামে, আনন্দে, তার প্রতিটি চলচ্চিত্র আলাদাভাবে এক একটি উজ্জ্বল নক্ষত্র, আর মিলিতভাবে এক নক্ষত্র মালা, এক নক্ষত্র পুঞ্জ। বিষয় বৈচিত্র্যে অপরিচিত নয় তার চলচ্চিত্র। নিজেদের অপমান, অবহেলা, অনাদর, অসম্মান, অন্ধকারের বিপ্রতিপে তারা স্বপ্ন দেখে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, কখনো একা, আবার কখনো জোটবদ্ধ হয়ে সামাজিক মূল্যবোধের প্রত্যয়ী নিশান ঊর্ধ্বে তুলে ধরে। মৃণাল সেন স্বাক্ষর রেখেছেন তার আপন বৈশিষ্ট্যের, এমনকি শব্দ বা নৈঃশব্দের ব্যবহারে তার মনোযোগী দৃষ্টি ও নিপুণ বিশ্লেষণ এবং সুচিন্তিত সযত্ন প্রয়োগে তার নির্মিত প্রতিটি চলচ্চিত্র যুগান্তকারী কালোত্তীর্ণ সম্পদ, শুধু ভারতীয় বা বাংলা চলচ্চিত্রের নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতেরও উজ্জ্বল আলোকবর্তিকা। আজ আমাদের দায় মৃণাল সেন এবং তার চলচ্চিত্র কীর্তিকে ফিরে দেখার।
2: মৃণাল সেনের নিজের কথায়,
4: I want to tell you something very important. Everyone, whoever asks me any question, invariably asks me, about Hrithik, about Manik Babu. And we have differences of opinion, but we never মতান্তর হয়েছে কিন্তু মনান্তর কখনো ঘটেনি, বন্ধুই ছিলাম বরাবর। একটা ফানি গল্প বলে আমি কখনো ছবি করিনি, কিন্তু ফান আছেই, যেমন ভুবন সোম ইজ এ ভেরি সিরিয়াস স্টোরি একদিক থেকে। কমেডি বলতে লোকেরা বলে যে ভুবন সোম ইজ এ কমেডি, আমি কমেডির আড়ালে একটা কিন্তু একটা লোকের

0: তার যন্ত্রণার কথা। ভুবন সোম হ্যাজ বিন লাইক ফর ভেরি রং রিজন। লোকেরা ভাবে ভুবন সোম হচ্ছে এমন একটা লোকের ছবি যা গল্প যেখানে ভালো খারাপ লোক ভালো হয়ে গেল, সে যা তেমনি আসবে। হি ইজ ফিগার অফ রিডিকুল, নট এ ফিগার অফ ফান। ধরো একদিন প্রতিদিন সেখানে ওই একটি মেয়ে বাড়িতে এলো না, শরণার্থীর বাইরে ছিল, ওই জিনিসটি আমাকে টেনেছে। আর একটা গল্প আমি অমলেন্দু চক্রবর্তী যার একদিন প্রতিদিন তারি অবিরত চেনামুখ, সেখানে অবিরত চেনামুখের গল্পের কিছুটাই নেই, কিন্তু ওই দিয়েই শুরু। একটা মেয়ে হারিয়ে গেছে, শরণার্থীর বাড়ি ফেরেনি। আমি এই জিনিসটা অমলেন্দুর কাছ থেকে আমি নিয়েছি। তো এইরকম ভাবেই আমার রমাপদ চৌধুরী, খারিজ বা আরো কিছু গল্প সবইতেই ওই রকমই হয়। একজন কাছে নিয়ে নিই, তারপরে তো আমি আমার মতো করে করি। আমি রমাপদ খুব নাম করা লেখক, কিন্তু আমি তাকে বলি আমি আমার মতো করতে দেবেন, হ্যাঁ হ্যাঁ আমি যা খুশি করুন। এখন লেখকদেরও হচ্ছে এই, যদি ছবিটা ভালো হয়ে যায়, উতরে যায়, তাহলে বলবে যে আমার গল্প থেকে নিয়েই করেছে, এটা খুব খুশি হয় তারা। রিলেশনশিপটা নিয়েই গল্প, আমি রিলেশনশিপের ওপর জোর দিই, এরা ঘটনা চাই। আমি মনে করি ছবিতে ঘটনাটা বড় কথা নয়, একটা ছোট ছোট ছোট ইনসিডেন্ট সেই থেকে একটা জায়গায় গিয়ে পৌঁছানো, একটা পুঁথির মতো। মৃগয়ার সম্পর্ক একটা মাস্টার সামথিং, মৃগয়া যখন আমি খরচ কমানোর জন্যে অরিজিনাল প্রিন্টগুলো এডিটিংয়ের জন্যে প্রিন্টগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতাম।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে সহমত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং এর বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর অগ্রাধিকার।
2: তাইওয়ানের উপর বল প্রয়োগ করলে চীন মারাত্মক ভুল করবে, হুঁশিয়ারি দিলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও।
1: নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনায় বসলেন নরেন্দ্র মোদী।
2: আরও 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এসআইআর হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
1: অসম বিধানসভায় আগামী 26 মে পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বিল।
2: পশ্চিমবঙ্গে স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার থেকে গাইতে হবে বন্দে মাতরম।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান ছায়াছবির গান। আজ প্রথম গান মেঘলা দাশগুপ্তর কণ্ঠে হৃৎপিণ্ড ছায়াছবি থেকে, রণজয় ভট্টাচার্যের কথা এবং সুরে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গান শোনাব চিনি ছায়াছবি থেকে, লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিকস গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। কেরালামে কংগ্রেস নেতা ভিডি সতীশন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার তৈরির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজ শেষ হয়েছে, আগামীকাল অধ্যক্ষ নির্বাচন। উত্তরপ্রদেশে প্রবল প্রাকৃতিক দুর্যোগে 70 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ানসের সামনে জয়ের জন্য 201 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, এবছর ভারতের সভাপতিত্বে ব্রিকস গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। আজ নতুন দিল্লিতে ব্রিকস দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে তুলে ধরার ক্ষেত্রে ব্রিকস একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে ব্রিকস দেশগুলোর বিদেশমন্ত্রীদের অবসরে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকে বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে।
2: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
1: ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক দেশ এখনও জ্বালানি, খাদ্য, সার এবং স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়াদ আব্বাস আরাকচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজি

এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। আগামীকাল সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিক্স অ্যাট টোয়েন্টি শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব শাসন ব্যবস্থা ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে ছদিন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও নানান বিষয়ে মতবিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষে সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্যসূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সে দেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সেখানে যান। প্রধানমন্ত্রীর এবারের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, পরিবেশবান্ধব হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর ও জলসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবারে সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন্ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছাবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকেও 43 বছর পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী জোনাসের গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্য ও গবেষণা সম্মেলনেও যোগ দেবেন শ্রী মোদী। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেল্লা, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছেন। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এসআর প্রক্রিয়া চলে। কেরালে কংগ্রেসের প্রবীণ নেতা ভি ডি সতীশন আজ সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধানসভা দলের বৈঠকে ভি ডি সতীশনকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। খবর অনুযায়ী, সংসদীয় দলের এই বৈঠকে অপর প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা উপস্থিত ছিলেন না। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন সিপিএম এর বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে আজ সকাল থেকে দুদফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্য বিধায়কদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝিও শপথ নেন। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার সাথী খন্দকার আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন আগামী 21 মে। আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। মহারাষ্ট্র বিধান পরিষদের নবনির্বাচিত 10 জন সদস্য আজ সকালে

0: পক্ষের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন মুম্বাইয়ের বিধান ভবনের সেন্ট্রাল হলে বিধান পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রাম সিন্দে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ, উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্দে, সুনেত্রা, অজিত পাওয়ার, বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকার সহ বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাত শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
1: भारत सरकार ने कई इफेक्टिव स्टेप्स लिए हैं जिसके चलते हमारे पास पेट्रोल, डीजल, एलपीजी और नेचुरल गैस के पर्याप्त स्टॉक्स अवेलेबल हैं। हमारी रिफाइनरीज ऑप्टिमम कैपेसिटी पर ऑपरेट कर रही हैं और एलपीजी प्रोडक्शन भी इंक्रीज किया जा चुका है। हमारे किसी भी रिटेल आउटलेट पर और एलपीजी डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है, सब जगह पर नॉर्मल ऑपरेशन चल रहे हैं।
0: কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনা পাপু মামলায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ সকাল থেকে কলকাতার সিজিও কমপ্লেক্সে শান্তনু সিনহাকে জিজ্ঞাসাবাদ করল ইডি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টা প্রবল বৃষ্টি, ঝড় এবং বজ্রপাতে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ক্ষতিপূরণ প্রদানের সর্বশেষ অবস্থা রিপোর্ট প্রতি ৩ ঘণ্টা অন্তর জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, কেরল ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিল্লি সহ একাধিক রাজ্যে আগামী ২ দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ম্যানিলায় আজ ভারত ফিলিপাইন সন্ত্রাসবাদ বিরোধী যৌথ কর্মগোষ্ঠীর দ্বিতীয় পর্যায়ে বৈঠক সম্পন্ন হয়েছে। ২ দিনব্যাপী এই বৈঠকে ভারতের পক্ষ থেকে সভাপতিত্ব করেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ডা বিনোদ বাহাবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি সি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। আকাশবাণীর ৯০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ সংগীত সম্মেলন AIR@90। আজ সন্ধ্যায় আকাশবাণী কলকাতার উদ্যোগে কলকাতা জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকলেন সঙ্গীত প্রেমিকরা। অ্যান ইভিনিং অব ক্লাসিক্যাল এক্সেলেন্স শীর্ষক এই অনুষ্ঠানে আকাশবাণী কলকাতার শিল্পীদের পরিবেশনায় অর্কেস্ট্রাল পারফরমেন্স অনুষ্ঠিত হয়। ভারতে দুবাইয়ের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু এবং দেশের পুরুষ ডাবলসের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি থাইল্যান্ড ওপেনের ব্যাডমিন্টন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। আইপিএল ক্রিকেটে ধরমশালায় পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ানের সামনে জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জবাবে মুম্বাই শেষ পাওয়া খবর অনুযায়ী ৮ ওভারে ১ উইকেটে ৮০ রান সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে সহযোগিতা করবে। সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো। পরবর্তী খবর শুনবেন আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ ১৫ই মে শুক্রবার মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। প্রথম অধিবেশনের সূচনা হবে সকাল ৬টায়। ৬:০৫ সুচিন্তন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। ৬:১০ প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী বিদুষী মালবিকা কানন, রাগ বাঙাল ভৈরব এবং ভাটিয়ার। ৬:৩০ এই মহাজীবন অনুষ্ঠানে দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা। ৬:৩৫ বাংলাদেশ সংবাদ পর্যালোচনা। ৬:৪০ রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সাগর সেন। ৬:৫৫ কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, এ সম্পর্কে বলবেন ড তপন কুমার মাইতি। ৭:০৫ লোকগীতির অনুষ্ঠান। ৭:১৫ আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য শানগড় হিমাচল প্রদেশ, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ৭:৩৫ সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ৮:৩০ কলকাতার ডায়েরি, বিষয় ইহুদি, ঐতিহাসিক ডালিয়া রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ড মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। ৯টায় শাস্ত্রীয়

সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী নীলাদ্রি সেন, রাগ আহির ললিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায়। 9:30 মনের মতো গান অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনু অনুষ্ঠান, প্রথমে শুনবেন অতুল প্রসাদী ঈশিকা ঘোষের কণ্ঠে, পরে দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 11:00 বিকাশ পথ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান এআই ফর অল, তীর্থ চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রেয়সী বটব্যাল, প্রযোজনা সময়িতা দাস। 11:15 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী অরণী দাস, 11:30 রোমগীতি, 12:00 যুববাণীর নিবেদন অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়, 12:30 সাঁওতালি গানের অনুষ্ঠান, 1:00 নাটক ভুল স্বর্গ, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র অনিল সেনগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, 2:30 অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে 3:00। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রাখি দাশগুপ্ত, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন নীলাদ্রি সেন, 6:20 ক্ষেতখামারের কথা, বিষয় আবহাওয়া পরিবর্তন ও প্রযুক্তির প্রয়োগ, সুকান্ত মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়, 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিষয় রক্তে চিনি ও হৃদরোগ, এ বিষয়ে বলবেন ডাক্তার স্বয়ম্ভু মুখোপাধ্যায়, 7:00 নাটক ভুল স্বর্গ, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র অনিল সেনগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, 7:45 হাউসফুল, অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পল্লবী সিনহা, প্রযোজনা দুর্বাদে, 8:15 মহিলাদের আসর, বিষয় সৃষ্টি, অতিথি গৌতম হালদার, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত, 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণা ভোরায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসরে রবীন্দ্রসঙ্গীত, পরিচালনায় পারমিতা মল্লিক, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী নীলাদ্রি সেন, রাগ হিন্দোলি, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায়, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণা ভোরায়, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি 12:00। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ 15ই মে শুক্রবার মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন ভায়োলিন শিল্পী অম্লান হালদার, রাগ রাগেশ্রী, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুধীর ঘড়াই, রাগেশ্রী রাগে ভায়োলিন শিল্পী অম্লান হালদার।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে সহমত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, বেজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং এর বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর অগ্রাধিকার,
1: নতুন দিল্লিতে রুশ বিদেশমন্ত্রী সার্গেই লেভরভ সহ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক,
0: ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সহ আরও 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এসআইআর হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন,
1: অসম বিধানসভায় আগামী 26 মে পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বিল,
0: পশ্চিমবঙ্গে স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার থেকে গাইতে হবে বন্দে মাতরম।
1: হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং সারা বিশ্বে জ্বালানির প্রবাহ ও সরবরাহ অক্ষুণ্ণ রাখার বিষয়ে একমত মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন, বেজিংয়ে আজ চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং এর বৈঠকে এই বিষয়ে দুপক্ষই সহমত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৈঠকের পর চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন এবং বলেন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত পরস্পরের অংশীদার হয়ে ওঠা।
2: Today, President Trump and I had in-depth exchanges on China-US relations and international and regional dynamics. We both believe that the China-US relationship is the most important bilateral relationship in the world. We must make it work and never mess it up. Both China and the United States stand to gain from cooperation and lose from confrontation. Our two countries should be partners rather than rivals. President Trump and I also agreed to build a constructive China-US relationship of strategic stability to promote the steady, sound, and sustainable development of China-US relations and bring more peace, prosperity, and progress to the world.
1: Donald Trump জানান চীনের সঙ্গে বাণিজ্য সহযোগিতা আরো বাড়াতে চায় তার দেশ।
3: The American and Chinese people share much in common. We value hard work. We value courage and achievement.

0: We love our families and we love our countries. Together we have the chance to draw on these values to create a future of greater prosperity, cooperation, and happiness, and peace for this region and the world with the two of us united and together.
1: পশ্চিম এশিয়া সংঘাতের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্টের এই চীন সফরের দিকে তাকিয়ে সারা বিশ্ব। এদিকে ট্রাম্পের এই সফরের আগে চীনে গিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। তার সঙ্গে বৈঠকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই হরমুজ প্রণালী যথাশীঘ্র সম্ভব খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি আবেদন রেখেছেন।
2: তাইওয়ানের উপর বলপ্রয়োগ করলে চীন মারাত্মক ভুল করবে বলে বেজিংকে সতর্ক করে দিয়েছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। বেজিংয়ে চীন এবং আমেরিকার প্রেসিডেন্টের বৈঠকের পরেও তাইওয়ান প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একই থাকছে বলে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও মন্তব্য করেছেন। ট্রাম্প সেই বৈঠকে তাইওয়ান প্রসঙ্গে চীনের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় রুবিও এই কথা বলেন। উল্লেখ্য, তাইওয়ান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত সক্রিয় হলে ওয়াশিংটনের সঙ্গে বেজিংয়ের সম্পর্কে প্রভাব পড়বে বলে ডোনাল্ড ট্রাম্পকে কার্যত বার্তা দিয়েছেন শি জিনপিং।
1: মধ্যপ্রাচ্যে অশান্তির পাশাপাশি সংস্কার প্রক্রিয়া স্লথ গতির প্রেক্ষিতে ক্রেডিট রেটিং সংস্থা ফিচের তালিকায় বাংলাদেশের অবনমন ঘটেছে। আগামীতে ওই দেশের সম্ভাব্য অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে এখন নেতিবাচক পূর্বাভাস দিচ্ছে ফিচ। এর আগে বাংলাদেশের অর্থনৈতিক চালচিত্র বিচার করে ফিচ তাকে মোটামুটি সুস্থিত অর্থনীতির তালিকায় রেখেছিল। বুধবার হংকংয়ে প্রকাশিত ফিচের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের পাঠানো অর্থের উপর বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। পাশাপাশি ওই দেশ জ্বালানির ক্ষেত্রে বিপুল আমদানি নির্ভর। এই আমদানির 15% হয়ে থাকে মধ্যপ্রাচ্য থেকে, যে অঞ্চলটি বর্তমানে সংঘাতবিঘ্ন। বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া ধীর গতিতে চলাও উদ্বেগের বিষয় বলে ফিচ মনে করে।
2: সরকারি লেনদেন ঘিরে বিপুল অর্থের সাইবার জালিয়াতির অভিযোগ ওঠায় শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ বিধি আরও জোরদার করেছে। সরকারের প্রদেয় 2.5 মিলিয়ন ডলার নিয়ে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ। ভবিষ্যতে যাতে এমনটা না হয় তা সুনিশ্চিত করা হবে বলে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক আশ্বাস দিয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে চলতি বছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স দেশগুলি বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে, অর্থনৈতিক স্থিতিশীলতাকে বাড়াতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নতুন দিল্লিতে আজ তাঁর সঙ্গে সাক্ষাৎ করা ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক আলাপচারিতায় শ্রী মোদী বলেন যে উদীয়মান অর্থনৈতিক দেশগুলির মধ্যে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে এবং দক্ষিণী বিশ্বের দেশগুলির আকাঙ্ক্ষাকে তুলে ধরার জন্য ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।
2: এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি, দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা সহ অন্যান্য বিদেশমন্ত্রীরা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। নতুন দিল্লিতে চলা ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকেই এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, শান্তি এবং নিরাপত্তায় বিশ্ব ব্যবস্থার মূল ভিত্তি। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সংঘর্ষগুলি আলোচনা এবং কূটনীতির গুরুত্ব কারো বাড়িয়ে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের এই জটিল এবং অনিশ্চিত পরিস্থিতিতেও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর পাশাপাশি সমতা এবং যৌথ কিন্তু ভিন্ন দায়িত্বের নীতিও বজায় রাখতে হবে।
3: Gathering today for the BRICS meeting is, however, a special occasion. It allows us to exchange perspectives and encourages us to develop convergences. And in this complicated and uncertain world, that is of ever greater importance. Excellencies, India's chairship appreciates your support, which has contributed to the steady progress of our work. These engagements have strengthened cooperation and advanced dialogue across sectors. We look forward to building on this momentum.
2: ডক্টর জয়শঙ্কর বলেছেন, প্রযুক্তিগত অগ্রগতির সুবাদে সারা বিশ্বের পরিস্থিতি নতুন রূপ নিচ্ছে। সুশাসন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য এই সুযোগকে কাজে লাগানো যেতে পারে। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা জোরদার করতে সদস্য দেশগুলির গভীর আগ্রহ রয়েছে। তিনি বলেছেন, চলতি সংঘর্ষ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্য, প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নানা চ্যালেঞ্জ সারা বিশ্বের পরিস্থিতিকে প্রভাবিত করছে। এর ফলে ব্রিক্সের কাছ থেকে গঠনমূলক এবং কার্যকর ভূমিকার প্রত্যাশাও বাড়ছে।
1: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ আজ নতুন দিল্লির বৈঠকে গত বছরের ডিসেম্বরে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে রুশ রাষ্ট্রপতি পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর থেকে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিন সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ বলেন, আবুধাবি সফর

0: শ্রী মোদী সংযুক্ত আরব আমিরের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা আবারও ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বিতরণ অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ সুনিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো গ্যাস বিতরণ কেন্দ্রে গ্যাসের মজুত ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। শোধনাগারগুলি তাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলেও তিনি জানান। এদিকে বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মঙ্গল বলেছেন যে 90,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি এবং 20 জনেরও বেশি ক্রু সদস্যকে নিয়ে দুটি জাহাজ গতরাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। চলতি মাসের 16 তারিখের মধ্যে জাহাজ দুটির গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। শ্রী মঙ্গল আরও বলেন, MSV হাজি আলী নামের একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ, যেটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহের শারজার দিকে যাচ্ছিল, সেটি গতকাল ভোরে ওমান সাগরে একটি দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে যায় বলে জানা গেছে। তবে আসার কথা হল, জাহাজে থাকা 14 জন ভারতীয় নাবিক দলের সকলকেই ওমানের উপকূলরক্ষী বাহিনী সুরক্ষিতভাবে উদ্ধার করেছে। বর্তমানে তারা বন্দরে নিরাপদে রয়েছেন।
1: ওমানের উপকূলে গতকাল একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
0: নির্বাচন কমিশন আজ ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন SIR এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। কমিশন জানিয়েছে, জনগণনার কাজের সঙ্গে সমন্বয় বজায় রেখেই এই পর্বের SIR প্রক্রিয়ার সময়সূচি নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া চলে।
1: অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 26 মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে।
0: কেরালামে 10 দিন ধরে চলা তীব্র জল্পনা শেষে কংগ্রেসের তরফ থেকে আজ ভি ডি সতীশনকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং দীপা দাস সেই ঘোষণা করেন। এর মধ্য দিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন UDF রাজ্য সরকার গঠনের প্রক্রিয়া শুরু করবে। গত কয়েকদিন ধরে দলের শীর্ষ নেতাদের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে চলা অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছিল।
1: তামিলনাড়ুতে AIADMK এর মহাসচিব এড়াপ্পাড়ি কে পালানিস্বামী আজ রাজ্যের রাজ্যপাল বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করে SP বেলুমানি নেতৃত্বাধীন AIADMK বিধায়কদের গোষ্ঠী সম্পর্কে একটি আবেদনপত্র জমা দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যপালকে স্পিকার JCD প্রভাকরের কাছে বিষয়টি উত্থাপন করার জন্য অনুরোধ করেন। এর আগে SP বেলুমানি নেতৃত্বাধীন AIADMK গোষ্ঠীর 25 জন বিধায়ক OS মনিয়ানের জারি করা হুইপ অমান্য করে TVK সরকারের পক্ষে ভোট দিয়েছিলেন। এড়াপ্পাড়ি পালানিস্বামী নেতৃত্বাধীন 22 জন AIADMK বিধায়ক ও স্পিকারকে SP ভালুমানি নেতৃত্বাধীন গোষ্ঠীটিকে অযোগ্য ঘোষণা করার জন্য অনুরোধ করেন।
0: পশ্চিমবঙ্গের স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার থেকে বন্দে মাতরম গাইতে হবে। এই ব্যাপারে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করেছে। একই সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণমনও প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। সোমবার থেকে নির্দেশিকা কার্যকর হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন BJP রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার।
1: রাতে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে খুব শীঘ্রই 1811 এই হেল্পলাইন চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এক ভিডিও বার্তায় জানিয়েছেন, যে কোনো সময় এই নম্বরে ফোন করে অসুবিধার কথা জানালে স্থানীয় থানার হেল্প ডেস্ক থেকে জিও ট্যাগিং এর মাধ্যমে তৎক্ষণাৎ যোগাযোগ করা হবে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা যাতে না ঘটে তা কঠোর হাতে পুলিশকে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এদিন জনস্বার্থ মানবার পরিপ্রেক্ষিতে নির্দেশে জানিয়েছেন, পুলিশ এখনও পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছে তার পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দিচ্ছে যে কোনো আক্রান্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় না দেখেই তাঁর দোকানবাড়ি ক্ষতিগ্রস্ত করা হলে তাকে তার দোকানবাড়ি আগের অবস্থায় ফেরত।

0: হারিয়ে সেই সাথে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন।
1: আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ সঙ্গীত সম্মেলন এআইআর এট দ্য রেট 90। আজ সন্ধ্যায় আকাশবাণী কলকাতার উদ্যোগে কলকাতা জাদুঘরের আশুতোষ জন্মশতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকলেন সঙ্গীতপ্রেমীরা।
0: বিশিষ্ট তবলা বাদক এবং আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন শিল্পী ওস্তাদ সাবির খান আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 67 বছর। পিতা বিখ্যাত তবলিয়া ওস্তাদ কেরামতুল্লাহ খান সাহেবের যোগ্য উত্তরাধিকারী ছিলেন ফারুকাবাদ ঘরানার এই শিল্পী।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। হোলমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে সহমত মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। বেজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং এর বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর অগ্রাধিকার।
0: নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। রুশ বিদেশমন্ত্রী সের্গে লাভরফের সঙ্গে আলোচনায় বসলেন নরেন্দ্র মোদী।
1: ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সহ আরও 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এসআইআর হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন।
0: অসম বিধানসভা আগামী 26 মে পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বিল।
1: পশ্চিমবঙ্গে স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার থেকে গাইতে হবে বন্দে মাতরম। উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। এপার বাংলা, ওপার বাংলা, দুই বাংলার মৈত্রী বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হারানো দিনের গান। আজকের হারানো দিনের গানের রাত্রি সন্ধ্যা বন্দনায় মুখরিত হবে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, নামটি উচ্চারণ করলেই যেন কানে ভেসে আসে এক কোমল অথচ গভীর সুর, যে সুরের ভিতরে, যে কণ্ঠের ভিতরে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা। কলকাতার ঢাকুরিয়ার এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছেন তিনি, কিন্তু হয়ে উঠেছিলেন অসামান্য, কারণ তাঁর কণ্ঠে ছিল সাধনার শুদ্ধতা আর হৃদয়ে ছিল এক অন্তহীন অনুভবের ভাণ্ডার। শাস্ত্রীয় সঙ্গীতের কঠোর শিক্ষার ভিতের ওপর দাঁড়িয়ে তিনি তৈরি করেছিলেন এমন এক সুরের ভুবন যা আজও আমাদের পিছু ডেকে নিয়ে যায় আত্মগহীনে, নিজেদের অতীতে। প্রথম গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ছোটবেলা থেকেই গান যেন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাঁর সমবয়সী শিশুরা যখন খেলায় মেতে উঠেছে, তখন তিনি সুরের ভেতর নিজেকে খুঁজে নিয়েছেন। গুরুদের কঠোর শাসন, রেওয়াজের দীর্ঘ সময়, সব কিছু মিলিয়ে তৈরি হয়েছিলেন এক শিল্পী, যিনি শুধু গান শেখেননি, গানকে আশ্রয় করে বাঁচতে শিখেছেন। পণ্ডিত সন্তোষ কুমার বসু, চিন্ময় লাহিড়ির মতো শিক্ষকের কাছে তালিম নিয়েছেন, পরে উস্তাদ বড়ে গোলাম আলী খানের সান্নিধ্য পেয়েছেন। এই সমস্ত অভিজ্ঞতা তাঁর কণ্ঠে এনে দেয় এক অদ্ভুত গভীরতা। উস্তাদ মুনাওয়ার আলী খানের অধীনে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আয়ত্ত করেছিলেন। 1946 সালে গীতশ্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি। এ প্রসঙ্গে মনোরমা শর্মা বলেছেন, নেপথ্য গানের উজ্জ্বল গৌরব অর্জনের পরেও একজন শাস্ত্রীয় গায়ক হিসেবে সন্ধ্যা তার জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়েছেন। তাই তাঁর গলায় যখন আধুনিক গানও বেজে ওঠে, তখন তার ভিতরে লুকিয়ে থাকে শাস্ত্রীয় সুরের এক অনির্বচনীয় ছায়া। এই কারণেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান কখনোই শুধু সহজ নয়, তা হয়ে ওঠে হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়ার এক সেতু।

1948 সাল এক নতুন যাত্রার শুরু হল, চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক, ছায়াছবির নাম অঞ্জনগড়। সেই সময় হয়তো সেভাবে কেউ মনেই করেননি এই কণ্ঠ একদিন বাংলা গানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ধীরে ধীরে বাংলা ও হিন্দি দুই ক্ষেত্রেই গীতশ্রী নিজের জায়গা তৈরি করতে শুরু করলেন। যদিও শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ প্রাপ্তি, তবুও তাঁর বেশিরভাগ কাজ বাংলা আধুনিক গানে। 1950 সালে তারানা চলচ্চিত্রে একটি গান দিয়ে তিনি মুম্বাইতে হিন্দি গান গাওয়া শুরু করেন। 17টি হিন্দি চলচ্চিত্রে নেপথ্য গায়িকা হিসেবে গান গেয়েছেন। মুম্বাইতে কাজের সুযোগ, বড় পরিসর, বড় সম্ভাবনা, তবুও মন যেন পড়েছিল নিজের শহরে, নিজের ভাষায়। আর হয়তো খানিকটা সেই টানেই ফিরে আসা কলকাতায়। এই ফিরে আসা যদিও তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, কিন্তু এ যেন বাংলা গানের ইতিহাসের এক মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত, কারণ এর পরবর্তীকালেই আমরা পেয়েছি সেই সমস্ত গান যা আজও আমাদের জীবনের অংশ হয়ে রয়েছে।

বাংলা সিনেমার যে সময়টাকে আমরা সোনালি যুগ বলে জানি, স্বর্ণযুগ, সেই সময়ের আবেগ, প্রেম, নীরবতা, সমস্ত রকম অনুভূতির কণ্ঠ হয়ে উঠেছিলেন গীতশ্রী। উত্তম কুমার আর সুচিত্রা সেনের পর্দার প্রেম, পর্দার রসায়ন পূর্ণতা পেত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায়। তাঁর কণ্ঠে প্রেম নিঃশব্দে ছুঁয়ে গেছে আমাদের প্রত্যেকটি হৃদয়। হালকা দীর্ঘশ্বাস, মৃদু হাসি, এই ছোট্ট ছোট্ট অনুভূতি মিলেই তৈরি হয়েছে তাঁর গান। তাই তাঁর গাওয়া প্রেমের গান শুনলে মনে হয় এ যেন আমাদেরই গল্প, আমাদেরই অনুভব, যা আমরা হয়তো কখনো ভাষায় প্রকাশ করে বলে উঠতে পারিনি। পরবর্তী গান শোনাই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পরবর্তী গান হংস মিথুন ছায়াছবি থেকে। যে জুটির কণ্ঠে গানটি শোনাব, হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। আর এই দুই কণ্ঠ একসঙ্গে এলেই যেন তৈরি হয় এক জাদুর জগৎ। তাদের গানে কথোপকথন আছে, নীরবতা আছে, আবার এক পারস্পরিক বোঝাপড়াও আছে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ গভীর, স্থির। ঠিক তার পাশটিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুর, কণ্ঠ যেন কোমল এক উজ্জ্বল আলোর রেখা। এই জুটি শুধু গাননি, গল্প বলেছেন, গানের মধ্যে দিয়ে এক একটি সম্পর্ককে তুলে ধরেছেন, সম্পর্কের সূক্ষ্ম মুহূর্তগুলোকে ধরে রেখেছেন সুরের মধ্যে দিয়ে। তাই আজ এত বছর পরেও এই দ্বৈত কণ্ঠে গান শুনলে মনে হয় সময় যেন একটু থেমে গেল। মৈত্রী বন্ধুদের সময় থামিয়ে দিলাম পরবর্তী গানে।

একসময় পুজো মানেই ছিল নতুন গান শোনার অপেক্ষা। আর এই পুজোর গানকে ঘিরে মানুষের আবেগ, উদ্দীপনা, উৎসাহ ছিল অন্য রকমের। সেই অপেক্ষার তালিকায় যদি সন্ধ্যা মুখোপাধ্যায় নামটি থাকতো,

তাহলে বোধহয় আনন্দ উদ্দীপনা একটু বেশি হতো। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে পূজোর গান মানেই এক মিষ্টি উষ্ণ অনুভূতি, কেবল উৎসব নয় বরং ঘরোয়া আনন্দকেও যেন বাড়িয়ে দিত। সন্ধ্যার হাওয়া, দূরে বাজতে থাকা মাইক আর গানের সুর, সব মিলিয়ে তৈরি হতো এক অদ্ভুত আবহ, পূজোর আবহ। আজও সেই গানগুলো শুনলে মনে পড়ে শৈশবের পূজোর দিন আর এক অমলিন সময়। যে গানটি শোনাব 1948 সালে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পূজোর গান হিসেবে মুক্তি পেয়েছিল, সম্ভবত এই গানই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম পূজোর গান, এবং গানটি অত্যন্ত সাড়া জাগিয়েছিল। শোনায়।

গীতশ্রীর গানের সবচেয়ে বড় শক্তি হয়তো ছিল অনুভূতির গভীরতা। নারী মনের সূক্ষ্ম অনুভূতিগুলিকে তিনি এমনভাবে কণ্ঠে তুলে এনেছেন যেন তা কোনো গল্প নয়, বরং বাস্তব। ভালোবাসা, অভিমান, অপেক্ষা, একাকিত্ব সব কিছুই তাঁর গলায় হয়ে উঠেছে জীবন্ত। শব্দের উপরে ভরসা হয়তো তিনি করেননি, করেছেন অনুভূতির উপরে। আর সেই কারণেই তাঁর গান শুনলে মনে হয় এ যেন নিজেদেরই মনের আকল্প, আমাদের বড় গোপন কথা, বড় মনের কথা তাঁর কণ্ঠে আমরা শুনছি। পরবর্তী গান চন্দন পালঙ্কে শুয়ে। এই গানের গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার সন্ধ্যা মুখোপাধ্যায় স্বয়ং। এই জুটির কথায়

আগামীকাল 15ই মে শুক্রবার হারানো দিনের গানের বিষয় সম্পর্কে জানিয়ে দিই। রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা আধুনিক বাংলা গান, দুই ধারাতেই নিজের স্বতন্ত্র আবেগময় গায়কিতে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন প্রখ্যাত শিল্পী সাগর সেন। তাঁর জন্মদিন উপলক্ষে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে থাকছে বিশেষ নিবেদন। আকাশবাণীর জনপ্রিয় এই শিল্পীর কণ্ঠে যেমন রবীন্দ্রসঙ্গীত পেয়েছিল গভীর অনুভবের স্পর্শ, তেমনি আধুনিক গানেও ধরা পড়েছিল অনন্য মাধুর্য। গান, স্মৃতি ও নানা অজানা কথার আবহে তাঁর সঙ্গীত জীবনকে স্মরণ করবে আকাশবাণী মৈত্রী, সঙ্গে স্বর্ণাভ রায়। আজ বলছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা। কবি শ্যামল গুপ্ত, গীতিকার শ্যামল গুপ্ত এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, তারা পরস্পরের জীবনসঙ্গী। সুর আর কথার মেলবন্ধন নাকি তাদের জীবনের বন্ধন,

বিবাহের জন্য কোনটিতে পূর্ণতা এসেছে তা বলা চলে না। তারা একে অপরের পরিপূরক। তার ব্যক্তি জীবনে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ব্যক্তি জীবনে এক সুন্দর সুরের মিলন, যেন শব্দ আর সুর একসঙ্গে মিলেই তৈরি করেছে এক পরিপূর্ণ অনুভব, যা শুধু শুনলে চলে না, অনুভব করতে হয়। এই সম্পর্কের ভিতরে ছিল সৃষ্টির আনন্দ, পারস্পরিক বোঝাপড়া আর এক নীরব সঙ্গ, যা প্রতিফলিত হয়েছে অসংখ্য গানে। শ্যামল গুপ্ত এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিবাহ সম্পর্কে একটি মজার গল্প রয়েছে। 1966 সালে তাদের বিয়ের দিন রাজ্য জুড়ে ধর্মঘট ছিল। প্রবল বিধিনিষেধ, রাস্তায় কোনো গাড়ি চলছে না। এর মধ্যেও কনের বাড়ি ঢাকুরিয়ায় পৌঁছতে শ্যামল গুপ্ত তার বন্ধুদের নিয়ে অ্যাম্বুলেন্সে করে পৌঁছেছিলেন বলেই শোনা যায়। অ্যাম্বুলেন্সে করে বরযাত্রী, এমন মজার গল্প বোধহয় আর দ্বিতীয় কোথাও শুনতে পাওয়া যায় না। পরবর্তী গান শোনায়।

শুধু আধুনিক গান নয়, রবীন্দ্রসঙ্গীত, ভজন, লোকগান সবেতেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছিল সমান দক্ষতা। একজন প্রকৃত শিল্পী যেমন নিজের সীমাকে ভেঙে নতুন নতুন ধারায় নিজেকে খুঁজে নেন, তেমনি গীতশ্রীও প্রতিটি গানে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন, নতুন রকমভাবে প্রকাশ করেছেন। তার কণ্ঠে ছিল না কোনো জোর করে প্রভাব বিস্তার করবার চেষ্টা, বরং সহজ স্বাভাবিক, যা শ্রোতার মনকে নিঃশব্দে জয় করে নিয়েছে। তার গাওয়া প্রত্যেকটি গান এক একটি আলাদা অনুভব, এক একটি আলাদা গল্প।

0: পরবর্তী গান কমললতা ছায়াছবি থেকে, শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
1: It's a new

0: তুমুল কখন শুরু।
1: পুরস্কার সম্মান এসব তো এসেছেই তাঁর জীবনে, বলাই বাহুল্য। 2011 সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পেয়েছেন। 1970 সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। কিন্তু তাঁর কথায়, তাঁর নিজের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল শ্রোতাদের ভালোবাসা। তিনি কখনো নিজেকে বড় করে দেখেননি, বরং সবসময় নিজেকে একজন সাধারণ শিল্পী হিসেবে ভেবেছেন, নতুন নতুন শিল্পীদের জায়গা করে দিয়েছেন, তাদেরকে বড় দিদির মতো বুঝিয়েছেন। আর এই বিনয়ই তাঁকে করেছে আরও উচ্চ স্তরে, কারণ সত্যিকারের শিল্পীরা কখনো নিজেদের উচ্চতায় দাঁড়িয়ে থাকেন না, তারা নেমে আসেন সাধারণ মানুষের কাছে, মানুষের জীবনের অংশ হয়ে। জয় জয়ন্তী ছায়াছবি থেকে পরবর্তী গান।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও তিনি ছিলেন মানুষের পাশে। গান তখন শুধু বিনোদন নয়, শক্তি, সাহস। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাঁর কণ্ঠ মানুষকে দিয়েছে আশ্বাস, সাহস আর নতুন করে বাঁচার শক্তি। একজন শিল্পী হিসেবে তাঁর এই দায়বদ্ধতা তাঁকে আরও বৃহৎ করে তুলেছে। কারাগারে বন্দী নতুন বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তির উপলক্ষে তাঁর গাওয়া বঙ্গবন্ধু তুমি ফিরে এলে গানটি মুক্তি পেয়েছিল সেই সময়। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে প্রথম 21 ফেব্রুয়ারির উদযাপন উপলক্ষে ঢাকায় পল্টন ময়দানের একটি উন্মুক্ত কনসার্টে অনুষ্ঠান করা তিনিই ছিলেন অন্যতম প্রথম বিদেশি শিল্পী। এবারে যে গানটি শোনাব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গানটি সলিল চৌধুরীর কথায় এবং সলিল চৌধুরীরই সুরে।

আমরা শিল্পীর জীবনে শুধু সাফল্যটুকুই দেখতে পাই, কিন্তু এই সাফল্যের পিছনে থাকে নিরন্তর সাধনা আর নিজেকে অতিক্রম করার চেষ্টা। সন্ধ্যা মুখোপাধ্যায়ও তার ব্যতিক্রম নন, ভেঙেছেন, নিজেকে গড়েছেন বারবার। সময় বদলেছে, গানের ধরন বদলেছে, নতুন প্রজন্ম এসেছে, তিনি আত্মীকরণ করেছেন সবটুকু, কিন্তু কখনো নিজের মাটি থেকে সরে যাননি। নিজের স্বর, নিজের ধারা আঁকড়ে ধরে রেখেছেন আজীবন, আর এই কারণেই তার গান আজও আলাদা করে চেনা যায়। এ কণ্ঠ অন্যরকম, এ কণ্ঠের অনুভূতি অন্যরকম। পরবর্তী গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায় দ্বৈত কণ্ঠে, ছায়াছবি জয়া, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রবীন চট্টোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান যখন শুনি, শুনি এক যুগের কথা। তার গান যেন সেই সময়েরই দলিল, যেখানে শব্দের থেকেও বেশি কথা বলে সুর। এই কারণেই তার গান কখনো হারানো দিনের গান নয়, বলা ভালো হারানো গান নয়, বরং প্রতিবার নতুন করে আমাদের ছুঁয়ে যায়, নতুন করে ভাবায়। পরবর্তী গান অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে, মান্না দের সঙ্গে দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 20 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 2 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত ১২টা বেজে ২৭ সেকেন্ড। ক্যালেন্ডারের পাতায় দিন বদলে ১৫ মে ২০২৬ শুক্রবার। প্রতিদিনের মতন আজও শুনবেন প্রথমে ১২টা থেকে রাত ২টো পর্যন্ত বাংলা আধুনিক গান, ২টো থেকে রাত ৩টে পর্যন্ত বাংলা ছায়াছবির গান এবং পরবর্তীতে ৩টে থেকে ভোর ৪টে পর্যন্ত নানা রঙের গান। আজকের এই অনুষ্ঠানে সুরেলা সফরের সাথী হয়ে আমি অয়ন থাকব আপনাদের সাথে। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী, পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12টা বেজে 54 মিনিট হয়ে 32 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। পরবর্তী গানের শিল্পী লতা মঙ্গেশকর।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 1:15 হয়ে 42 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। আধুনিক গানের পরবর্তী শিল্পী কিশোর কুমার।

এতক্ষণ শুনলেন আধুনিক গান। এই গানের সাথে সাথেই আজকের আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

পরবর্তীতে দুটো থেকে তিনটে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান এবং তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত নানা রঙের গান।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান শুনছেন একযোগে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

এখন শুনবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত বাংলা ছায়াছবি মধুর মিলন। এই ছায়াছবি থেকে প্রথম গানটি কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈতকণ্ঠে।

1989 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি আক্রোশ। ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং দেবশ্রী রায় অভিনীত বাংলা ছায়াছবি আক্রোশ। এই ছায়াছবি থেকে পরপর তিনটি গান, শিল্পী আশা ভোসলের কণ্ঠে। স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 2:56:42। আর আজকের শেষ গানটি শুনব ছায়াছবি ছন্ন ছাড়া থেকে, শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন একযোগে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপেও। স্টুডিও ঘড়ির কাটায় সময় 3:32। এখন শুনবেন নানা রঙের গান। আজকের এই অনুষ্ঠানের প্রথম নিবেদনে থাকছে ব্যান্ডের গান। প্রথম ব্যান্ড ভূমি।

আর দেখা নাই। টিম টিম হাতি চলে লিচু বাগানে, একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে। চা দোকানি চা দোকানি দরজা খুলো না, বরিশালের বউ এসেছে দেখতে চ।

স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 3:24 আর শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান। ব্যান্ডের গানের পরবর্তী নিবেদনে ব্যান্ড চন্দ্রবিন্দু।

0: স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 3:47 হয়ে 20 সেকেন্ড। শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠানে ব্যান্ডের গান। এখন শুনবেন লোকগীতি, শিল্পী স্বপন বসু।
1: গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান

প্রভাতির আসরে এরপর শুনবেন রাগ পরমেশ্বরী, বাঁশিতে রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী সুবীর রায়। রাগ পরমেশ্বরী, নিবেদনে শিল্পী সুবীর রায়।

0: আজ প্রভাতের আসরে আমরা শুনলাম রাগ বৈরাগী এবং তারপর রাগ পরমেশ্বরী।
1: রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: যেমন কথা থাকে, প্রতি শুক্র শনি ও রবিবার চিরন্তনীর আসর সাজিয়ে আমরা পৌঁছে যাই আপনার কাছে। চিরন্তনী আমাদের ভালো থাকার রসদ, কারণ চিরন্তনী আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু জানায়, অনেক কিছু নিজেদের মতন করে গুছিয়ে নিতে সাহায্য করে। আর আজ চিরন্তনীর আসর এভাবেই শুরু করলাম আমি সৌম্য। আগামী বেশ কিছুটা সময় থাকবো আপনাদের সঙ্গে গানে আর গল্পে। প্রতিটা দিনই নতুন নতুন করে শেখার এক একটা পরিসর তৈরি করে আমাদের জীবনে। প্রতিটা দিনই নতুন করে আমাদের ভাবতে শেখায়, বুঝতে শেখায়। আসলে এই জীবনের অনেকটা সময় আমরা শিখতে শিখতে বড় হই, শিখতে শিখতে চলি। কতটা বুঝি জানি না, কিন্তু শিখি তো বটেই, প্রতিনিয়ত শিখি। আর শিখি বলেই আমাদের কৃতজ্ঞতা, সেই শক্তির প্রতি ধাবিত হয় যারা, যিনি বা যারা আমাদের এই পৃথিবীতে এনেছেন। শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে বেদমন্ত্র দিয়ে আমরা শুরু করলাম। আরেকটি গান শোনাতে ইচ্ছে করছে শিল্পী সুবিনয় রায়।

বাড়িটিতে বারবার যাওয়ার পেছনে অন্যতম কারণ হল ডুয়ার্সে পাহাড়ের অনেক উঁচুতে দাঁড়িয়ে থাকা এই বাংলো থেকে তাকালে একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে অপূর্ব নদী দেখতে পাওয়া যায়। ঘাড় ঘোরালেই মুহূর্তের মধ্যে দৃশ্য পরিবর্তন হতে থাকে। এমন বাড়ি খুব কমই আছে, তার উপর আছে বাড়ির মালিকের আন্তরিকতা। আব্দুল আমার পুরনো বন্ধু, সে এবং তার স্ত্রী দুজনেই আমার প্রকৃতি উদযাপন খুব উপভোগ করে। আমি আরামকে দাঁড়ায় পশ্চিমমুখী হয়ে বসে একবার জঙ্গল আবার পর মুহূর্তেই নদী দেখতে দেখতে চা খাই, বই পড়ি। মাথার উপরে শতাব্দী প্রাচীন গাছ, রোদ লাগে না, ছায়া ছায়া ভাব। এর মধ্যে আবার বিশাল আর একটা গাছের নিচে টাঙানো আছে ছোট্ট তাঁবু, ইচ্ছে করলে সেখানে হাত পা ছড়িয়ে লম্বা ঘুমও দেওয়া যায়। স্বর্গ সুক্তে একেই বলে নাকি? তা সেদিন গেছি সেই সুখের সন্ধানে। সারাদিন কাটল অরণ্যময় বাগানে, নদীর মৃদুমন্দ বাতাস উপভোগ করে। সন্ধ্যায় পড়লাম ফাঁপড়ে, বন্ধু যাবে একটা বিয়েতে, জেদ ধরেছে আমাকেও সঙ্গে যেতে হবে। আমি বললাম, তুই পাগল নাকি? আমি চিনি না, জানি না, আমার নিমন্ত্রণও তো নেই, আমি কেন যাব? কিন্তু সে হচ্ছে নাছোড় বান্দা। আরে তুই কোন রাজা বাদশা যে তোকে আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? ওরা আমার খুব ঘনিষ্ঠ, আমার সাথে গেলে কোনো অসুবিধা হবে না, বরং ওরা খুশিই হবেন। আমি ভাবলাম অদ্ভুত ঝামেলায় পড়া গেল, সত্যি তো চিনি না জানি না কিভাবে যাই। বললাম তোর যাব না। সে কিন্তু নাছোড় বান্দা, ছাড়ার পাত্র সে নয়। আমার থেকে আরো কিছুটা চেঁচিয়ে সে বলল, তোকে যেতেই হবে, মেয়ের বাবা আমাকে বলেছে আপনার বাড়িতে

যারা যারা আছেন সবাইকে নিয়ে আসবেন, আমার আন্তরিক অনুরোধ। তার পরের কথাটায় কিছুটা অবাক হয়ে গেলাম। সে বলল, মেয়েও নাকি বলেছে সে আমাকে নাকি চেনে, সোশ্যাল মিডিয়া নাকি ফলো করে।

মনে মনে ভাবলাম কে আবার, সে কিন্তু বলেই চলল, তাহলে হয়ে গেল নেমন্তন্ন। মনটা কিন্তু সেই খচখচ করতেই থাকলো। তেমন ভাবেই উঠে পড়লাম গাড়িতে, সেটাও বেশ ভয়েরই ব্যাপার। সে গাড়ি আল ফ্যাশনের গাড়ি নয়, বরং বলা ভালো মান্ধাতার আমলের গাড়ি। সে গাড়ির চারিদিকে ঝনাত ঝনাত আওয়াজ হয়, মনে হয় যে কোনো মুহূর্তে কোনো না কোনো অংশ ঠিক খুলে পড়ে যাবে রাস্তায়। আমি ভয় ভয় জিজ্ঞেস করি, এই জিনিস পেলি কোথায়? এ তো মনে হয় মানে সলিল সমাধি হওয়ার সময় এসে গেছে। সে নির্বিকারভাবে উত্তর দেয়, 49 সালের মডেল, কোম্পানির গ্যারেজে পড়েছিল, আমি রেস্টোর করেছি, এখন ট্রায়াল চলছে। মনে মনে ভাবলাম তা ট্রায়াল চলুক না, তার মধ্যে আমাদের জড়ানোর কি দরকার। মুখে শুধু বললাম ট্রায়ালটা পরে দিলে হতো না? সে বেচারা আমার অবস্থা বুঝতে পেরে বলল, আরে দূর ভয় পাস না, আমি লন্ডন থেকে পিএইচডি করা ইঞ্জিনিয়ার, ভুলে গেছিস? গাড়ির গর্জন আর সেই ঝনঝন আওয়াজ কিন্তু বেড়েই চলল। মনে মনে ভাবলাম ইঞ্জিনিয়ারের কি ছিঁড়ি, আর তারপরে আর কথা বাড়ালাম না। মনে মনে শুধু প্রার্থনা করলাম যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই মঙ্গল।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমাদের গাড়িটি নানান রকম উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করতে করতে অবশেষে বিয়ে বাড়ি পৌঁছল। হ্যাঁ, হাড় মাস অক্ষত রেখেই। সবেমাত্র বর নেমেছে, সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত সেই মুহূর্তের ছবি ধারণ করার জন্য। হঠাৎ বরটর সব ফেলে সবাই এই আজব বস্তুটা, মানে আমাদের গাড়িটা ঘিরে ধরল। কি হাসি এক একজনের! কে যেন আবার বলল, এ আবার কি গাড়ি! অদ্ভুত ধরনের একটা রাগ হলো আমার। মনে মনে ভাবলাম, কি ঝামেলায় পড়লাম রে বাবা। বিয়ে বাড়িতে ঢুকে দেখলাম তেমন সমাদরও নেই। মেয়ের বাবা এসে শুধু একবার বলে গেলেন, বসুন। তারপর একেবারে হাওয়া। বন্ধুটিরও দেখি কোনো বিকার নেই, সে অনবরত আমপান্না খাচ্ছে, আর কোন সময় কি একটা বিরাট কাতল মাছ বড়শিতে ধরেছে সেই গল্প সবার সাথে করছে। খুব স্বাভাবিকভাবেই আমার বড্ড অধৈর্য লাগলো, কি করি কি করি। মোটামুটি নিজেরাই খুঁজে পেতে খেতে বসলাম। যে বন্ধু বলেছিল আমি গেলে মেয়ের বাবা নাকি খুব খুশি হবে, সেই বাবারও কোনো খোঁজ খবর নেই, আর তার কোনো লোকজনেরও কোনো টিকিট দেখা নেই। কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার অপেক্ষায় আছি। বন্ধুর দেখি ফেরার কোনো তাড়াই নেই, খাওয়া শেষ করে সে আবার অন্য গল্প ফেঁদেছে। এই করতে করতে বাজল রাত 12টা, কোণে বিদায় নেওয়ার পালা। সে সময় ছুটতে ছুটতে মেয়ের বাবা হাজির। তিনি আমার বন্ধুর হাত ধরে বললেন, ভাই আপনি এখানে, আমি সারা বিয়ে বাড়ি খুঁজছি, চলুন চলুন, মেয়ে তুলে দেবেন না। সে বলল, ওখানে আমি কেন, আপনি মেয়ের বাবা, আপনি তুলে দিন। মেয়ের বাবা তার হাত ধরে টানতে টানতে বললেন, না না, আপনি না গেলে আমিও যাব না। অবাক হয়ে দূর থেকে দেখলাম বন্ধুটি মেয়েটিকে তার বরের হাতে তুলে দিল, পাশে তার বাবা। শেষ মুহূর্তে মেয়েটি বন্ধুর বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে লাগলো। দূর থেকে দেখছি সেও চোখ মুচছে। কোনো বিদায়ের এই সময় যে কোনো বিয়েতে আমি কাঁদি, কারণ আমি জানি এই সময়টা আমার জন্য অপেক্ষা করছে। ফিরে আসছি সেই মর্মরে গাড়িতে। কত ধরনের আওয়াজ যে গাড়িটা থেকে বেরোচ্ছে তার ইয়ত্তা নেই। সেদিকে অবশ্য আমার মনও তেমন নেই। জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কি রে? মেয়ের বাবা তাকে বাদ দিয়ে তুই কন্যা সম্প্রদান করলি? সে কোনো জবাব দিল না। আমি অধৈর্য হয়ে পড়লাম, আবার বললাম, কি রে বল। বলবো, তবে আরেকটা গানের ওপারে।